দিদি, লিখেছেন কুণাল। আচ্ছা বার্তি না বারুই, কি বলুন তো? BARTI, বার্তি নিশ্চয়ই। বেশ, আপনাকেও জানাই গুড মর্নিং। নিশ্চয়ই নেক্সট উইকে আবার আপনাদের কাছে আসব, আসবে চিরন্তনী। টেনিসন মুখার্জি শিল্পাড়া বেহালা থেকে লিখছেন, ইন্দ্রাণী ম্যাম, আপনার শো শোনার জন্য ওয়েট করি ফ্রাইডে স্যাটারডে সানডে। থ্যাংক ইউ। আসলে আমরা সবাই অপেক্ষা করি, আমিও যেমন স্টুডিওর এই প্রান্তে অপেক্ষা করি আপনাদের জন্য, মানে আমি বলবো না, শুধু আমরা সকলে যারা চিরন্তনীতে গল্প শোনাতে আসি আপনাদের কাছে, আর জানি তো আপনারাও অপেক্ষা করেন। সে কথা কল্পনা করি তো নানান দিন নানান রকম গল্প নিয়ে আসি, আর সকালটায় যদি এরকম গল্প শুনে চেষ্টা করি আপনাদের মন ভালো করার, নিশ্চয়ই ভালো হয়। ভালো লাগলো, ভালো লাগে আপনাদের মনের কথা শুনে। এবার লিখছেন, মে মাসের প্রথম রবিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। চিরন্তনী সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। এনারি ম্যাম, আজ তোমার জীবনের অঙ্কি ওঠা পড়া নিয়ে ভালো মন্দের গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগলো। আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। চাক ভাঙা মধু আর পাট ভাঙা শাড়ি, খুশিতে ভরা থাক। আচ্ছা, নিশ্চয়ই খুশিতে ভরা থাক। বেশ, সবাই খুব ভালো থাকুন। আপনি লিখেছেন, তোমাদের খুব খুব ভালোবাসি চিরন্তনীর বন্ধু মোরা। আবার চার দিনের বিরতির শেষে নতুন চিরন্তনীর আসরে আসব। তাই বটে, ভালো বলেছেন। বিরতি শেষে আবার হয় দেখা, আবার হয় কথা, আবার হয় জানাজানি পরস্পরের মনের কথা। বেশ, আপাতত পড়লাম যারা মেসেজ পাঠিয়েছেন। এবার চলে যাব হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে এই লেখাটা না পড়লে নে, আসলে আমাদের এক বন্ধুর একটা লেখা দারুণ ইন্সপায়ার করেছে, তারপরেই ঠিক করলাম এই গল্পটা পড়ব। পড়ি একটুখানি জানাই। গভীর বনে তিন ডাকাত, ডাকাতিতে মত্ত, বনের থেকে এড়িয়ে ওদের যাওয়া ভীষণ শক্ত। তিন ডাকাতের তিন পোশাক, কৃষ্ণ রক্ত সাদা, একসাথেই ডাকাতি করত, ছিল না কোনো বাধা। ধনী ব্যবসায়ী বিপ্রবাবু এখানে আমাদের অনিরুদ্ধ। ব্যবসার টাকা সাথে দ্রুত ঘরে ফিরতে চেয়ে ধরেন বনের পথে। হঠাৎ বনের পথেতে ডাকাত পিছু ধায়, সব অর্থ খুঁয়ে তিনি করেন হায় হায়। নিঃস্ববিপ্রে কি করা যায়, তিন মত সেইখানে। কৃষ্ণবর্ণ ডাকাত বলে, খুন করে দাও এইখানে। রক্ত বলে, না না না, গাছেই বাঁধো রেখে। বাঘসিংহ খুবলে খাবে, দায় নেব না কাঁধে। শ্বেত পোশাকে ডাকাত তাকে মুক্তি দিতে চায়, সেই নিয়ে তিন ডাকাতের দ্বন্দ্ব বেঁধে যায়। বাগবিতণ্ডা অনেক হলো, গাছে বেঁধে তারা তিন ডাকাত সেখান থেকে এবার সরে যায়। শ্বেত পোশাকের ডাকাতের বিবেক দংশিল, চুপি চুপি ফিরে এসে বাঁধন খুলে দিল। যাও চলে যাও বাড়ির পথে, মুক্তি দিন তোমা, রাত বাড়লেই বাঘে খাবে, আমায় করো ক্ষমা। বিপ্র ডাকেন, শুনুন প্রভু, এ যে গভীর বন, কেমন করে পথ খুঁজব, যাবে যে জীবন। ঠিক আছে, সাথে এসো, এগিয়ে দেব আমি, খুব সহজে ঘরের পথে পৌঁছে যাবে তুমি। ডাকাত সাথে বিপ্র চলে গল্প গাথা করে, ঘন্টা দুয়ে খাটার পরে এই গ্রামের পরে। ঘরে চলো হে মহাত্মান, তুমি জীবনদাতা, বাড়ির সবাই বসবে ভালো, গর্ব মিত্রতা। আমি ডাকাত, বাইরে যেতে আছে আমার বাধা, যাও ঘরে যাও, অপেক্ষাতে আছেন তোমার রাধা। বিপ্র এসে সব জানায় আপন গুরুজনে, একটি রাতের অভিজ্ঞতা, ডাকাত সাধু শনে, এমনই ত্রয়ী তত্ত্ব পরে, সব জীবনী বাধা, শ্বেত সত্ত্ব রজ রক্ত বৃক্ষতমতে কৃষ্ণতমতে সাধা। বাছাই করে সঠিকভাবে ঠিকটি ধরতে হয়, জীবন পথে আপন রথে এগিয়ে চললে জয়। তমত্যাজ রজত্যাজ তত্ত্বে

মন দাও, মনের রাখো জীবন পথের পথিক হয়ে শান্তির গান গাও। চড়াইবতী চড়াইবতী জীবনের গতিধারা, তমরজর আবর্তে পড়ে হয় না কেউ হারা। এ লেখা তো চেনা, যে ছন্দে ছন্দে কে রকম ভাবে লেখেন, একজনই লেখেন, অরিজিৎ দাস অধিকারী, বিবেকনগর তেমাথানী সবং মেদিনীপুর থেকে। অনেক ধন্যবাদ, আপনাকে সুন্দর করে বলেছেন গল্পের কথা। আর এই গল্পের কথা জেনেই তো আজ গল্পের অবতারণা, ডাকাত আমাদের মনের মধ্যেই থাকে, খুব সুন্দর করে বলেছেন আপনি। এবার চলে যাই আমাদের বাকি বন্ধুদের লেখায়, 5:40, আস্তে আস্তে আমার স্পিডটা বাড়বে। লিখেছেন একদম, আচ্ছা বেশ, ও আপনি আবার এটাও বলে দিয়েছেন, ইন্দ্রাণীর সাথে চিরন্তনীতে রবিবারের প্রাতে সবাই আছি বেঁধে বেঁধে ডাকাতের গল্প সাথে। অনেক ধন্যবাদ, সুপ্রভাত আপনাকে, কেমন? অরিজিৎ দাস অধিকারী লিখেছেন। আচ্ছা এবার লিখছেন জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না। শুভ সকাল চিরন্তনী, মে মাসে বাঙালির ঘরে এসেছে 3 জন বিশ্ব বরেণ্য, তাই দেখি বাঙালি বলে তারা পৃথিবীতে অনন্য। বৈশাখ মাসে বাংলার কুলে 2 জন শ্রেষ্ঠ পুরুষ জন্মেছে, বিশ্বে তারা নানান কীর্তিতে শুভ নজির গড়েছে। বাংলাতেও অসাধারণ পরিবার নিয়ে বারবার আলোচনা হয়েছে, তার মধ্যে সত্যজিৎ রায়ের আজ নয় গতকাল ছিল শুভ জন্মদিন, নয়তো শুধু তিনি বিশ্বচিত্রকার, সাহিত্যে ও অগ্রগণ্য। ইন্দ্রাণীও তাই জানাই চিরন্তনীর মাধ্যমে, তিনি আমাদের সঙ্গে সঙ্গে সবারই প্রণম্য, আমারও প্রণাম নেবেন, আর সুপ্রভাত জানালাম আপনাকে, খুব সুন্দর অনুষ্ঠান। আচ্ছা যার জন্য অপেক্ষা সারা সপ্তাহ করি, অনেক কিছু শিখতে ও জানতে পারি। ধন্যবাদ, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, সুপ্রভাত। তাই তো, পরস্পরের মধ্যেই তো এই জানাজানি আর আদান প্রদানটা হয়ে থাকে। প্রিয় ইন্দ্রাণী দিদি, সকলকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, আপনার চিরন্তনী অনুষ্ঠান আপনার পরিচালনায় অপেক্ষা থাকি, রবিবারের অনেকটাই নবমী নিশির মতো, কাল থেকে আবার অপেক্ষা, অপেক্ষা শুক্রবারের। আজকে আপনি ডাকাত বা চোরের ব্যাপারে গল্প বলবেন বলে অনুমান করলাম, যাই হোক না কেন, অনেক অনেক মোটিভেটেড হই, কখন লিখেছেন দেখি তো। ভালো থাকবেন সবাই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা। ও প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখেছেন 5:08, গানটা শুনেই বুঝে গিয়েছিলেন তাই না, এই জন্যই তো গান আমাদের একদম রীতিমতো সঙ্গী, গল্পের সঙ্গী। এবার কি লিখছেন, শুভ সকাল দিদিভাই, তোমার ও আচ্ছা খুবই ভালো লাগে চিরন্তনীর গান গল্প শোনার জন্য অপেক্ষা করতে থাকি, ডাকাতের গল্প শুনছি, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে। অনেক ধন্যবাদ, শুভ সকাল। এবার কে লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, আমাদের সকলের কাছে আছে একই অমূল্য রতন, ওরে ও মন তুই এখনো চিনলি না তারে, সে তো মানব জীবন, সেই জীবনের কথা বলে সকলের প্রিয় চিরন্তনী, গল্প গানের আড়ালে থাকেন চিরন্তন সেই শাশ্বতবাণী। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন, অনেক অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে লেখার জন্য, এবং এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে যা যা লেখা পেয়েছি তাতে আপনাদের সবার ভালো লেগেছে এবং আনন্দ পেয়েছেন, বা বলা যায় সেখান থেকে নিশ্চয় জীবনেরও কিছু কথার উপলব্ধি হয়েছে তাই লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, সুপ্রভাত জানাচ্ছি, কেমন? আর এবার লিখছেন 5:01, সুপ্রভাত দিদিভাই, আজই এ প্রভাতে তোমারই চরণে শোনাবো প্রাণের গান, আজই মধুময় হোক মধুময় হোক পৃথিবীর আলো, পৃথিবীর যত প্রাণ গানের এই কথাগুলোর মতো, সকলের জীবন সুন্দর হোক, শুভ হোক, শুভকামনা। বেশ, আর আজকের গল্প শুনতে শুনতে সেই ছেলেবেলায় ঘুরে এলাম, যেখানে রূপকথার গল্পকে ভোর করে ডাকাতে ডাকাতি পড়েছিলাম, তবে সব ডাকাত কিন্তু দুষ্টু না, একদম ঠিক দুষ্টু নয় কি মিষ্টি ডাকাত। লিখেছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, অনেক ধন্যবাদ, এমনি ছোট্ট করে মজা করেই বললাম কথাটা, মিষ্টি ডাকাত কি আর হয়, যখন সব কিছু হারিয়ে যায় তখন সেটা আমাদের কাছে একটু মিষ্টি লাগে না। হ্যাঁ, এখানে যেমন ডাকাতের কথা বলা হয়েছে, এইভাবে যদি জীবনের উপলব্ধি থেকে আমরা আমাদের ভিতরে থাকা

তিন ডাকাতকে চিনতে পারি, তখন নিশ্চয়ই ওই ডাকাতেরা তত ভয়াবহ মনে হয় না, তাই না? সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনীর গল্প আর সাথে অসাধারণ গান ভোর পাঁচটা থেকে শুনছি, ভীষণ ভালো লেগেছে। ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং সুপ্রভাত জানাই। এইবার কি লিখছেন দেখি। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, ভোরবেলায় যখন বেরিয়ে পড়ি তখন বেশ বেশ শীত শীত লাগছিল। কিছুটা পথ চলার পর প্রায় নদীর পাড়ের কাছাকাছি এসে গেছি, এমন সময় তোমার তিন ডাকাতের সঙ্গে দেখা হলো। একটা থলিতে জ্ঞান, একটা থলিতে বিবেক, আর একটা থলিতে বৈরাগ্য। আমাকে বলল, কোনটা নিবি, নে। আমি বললাম, কি বললেন? আমি বললাম, এগুলো তো ঘরটির উপর থাকে, আমার ঘর তো শূন্য, একে রাখবো কোথায়? ইতি নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। ঠিক বলেছেন, তিন ডাকাত তিন সম্পদ নিয়ে মনের মধ্যে বসে থাকে। যখন যে সম্পদ হারায় তখন আমরা হায় হায় করে উঠি, কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণ কি বুঝি? সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটা থেকে বলছেন, শুনছি শুরু থেকেই মন পবিত্র করা গান আর গল্প, ডাকাতির গল্প, খুব ভালো লাগছে। শেষটুকু শোনার জন্য অপেক্ষায় আছি। সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাই। আপনাকেও সুপ্রভাত, খুব ভালো থাকুন আর এভাবেই চিরন্তনীর সঙ্গে থাকুন।

লিখছেন দিমিদিতা সেন শাওলাফুলি থেকে। গুড মর্নিং ইন্দ্রানিদি, আজ রবিবারের জীবনধরণীতে শুনছি গান ও নতুন গল্প। খুব ভালো লাগে নতুন নতুন নানান গল্প শুনতে। তিন ডাকাতের গল্প, অনিরুদ্ধের গল্প। সব মানুষ সমান হয় না, মানুষের মধ্যে ভালো মানুষ থাকে। তেমনই এক ডাকাতের ব্যবহারের জন্য অনিরুদ্ধ অবাক হয়ে নিজের পথের দিকে চলল। এগুলো নিছকই এক এক মানুষের বিভিন্ন চরিত্র। ভালো লাগলো আজকে আজকের গল্প, অনেক ধন্যবাদ। ভালো লেগেছে জেনে আরও ভালো লাগলো। সুপ্রভাত, শুভ সকাল শ্রবণ মধ্য ইন্দ্রাণী দিদি। আজকে নীতিমূলক গল্পটা খুব ভালো লাগলো। আমি একটা ছোট্ট আবদার করার লোভ সামলাতে পারছি না। আচ্ছা, ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে অনুষ্ঠান করেন তাহলে খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, মনে রাখলাম, চেষ্টা করব। কেমন সকলে ভালো থেকো। লিখেছেন, নমস্কার ধন্যবাদ, অজিত কুমার আদক উত্তর বাওয়ালি আদক পাড়া থেকে লিখেছেন। বেশ, এরপর কে লিখছেন, সত্য রজতম সত্য নয় সত্য দন্তে সত্যয় ব সত্য রজতম তিন ডাকাত আধ্যাত্মিক গল্প। আমাদের দেহের ভিতরে ছয় ডাকাত আছে, ওরা কোনো কোনো সময় বিপদের মুখে নিয়ে যায়, তাই সত্য ডাকাতকে নিয়ে স্মরণ করতে হবে। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলে দিদিভাই, গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি, তরাই ডুয়ার্সের আকাশ ঝলমল, দণ্ডবাদ প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণ জ্যোত রাঙাপানি, ফাঁসি দেওয়া শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন। একদম, উফ, আপনি আমার আবহাওয়া দপ্তর, একেবারে বলে দেন এইখানে বসে যে উত্তরে কেমন অবস্থা চলছে। বৃষ্টি হচ্ছে এরকম একটা কথার উত্তর আপনি রোজ দিয়ে দেন, থ্যাংক ইউ। লিখছেন সুপ্রভা চিরন্তনী ইন্দ্রাণীদি, খুব ভালো লাগলো গান ও গল্প, সুন্দর উপস্থাপনা। লিখেছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। আচ্ছা, এবার কিন্তু সময় দ্রুত কমে আসছে। এখনও যারা টাইপিং তাদের বলবো, প্লিজ হয় চটপট ছোট্ট করে লিখে দিন, আর না হলে আবার পরের সপ্তাহে কথা বলতে হবে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আজকে তিন ডাকাতের গল্পের মোড়কে অনিরুদ্ধকে শ্রীখণ্ডী করে আমাদের শিখণ্ডী করে আমাদের প্রত্যেকের জীবনে সত্য রজতম এই তিন প্রবৃত্তির ভূমিকা। ইন্দ্রাণী দিদি ভাইয়ের স্বভাবসিদ্ধ মিষ্টি হাসি মাখানো ভঙ্গিতে যেভাবে উন্মোচিত হলো তাকে কুর্নিশ করতেই হয়। সাধন ঘোষ মধ্যগ্রাম থেকে লিখেছেন। ঘনিষ্ঠ তো আপনাদের, কত সুন্দর করে বিভিন্নভাবে বিভিন্ন কথায় বলে দেন। আমরা কি করি, হ্যাঁ, বিভিন্ন বিষয়কে নিয়ে, বিভিন্ন উপলব্ধিকে নিয়ে এক একটা গল্প আপনাদের কাছে শোনাই। গল্প শুনতে তো খুব ভালো লাগে, আমারও বলতে যত ভালো লাগে শুনতে তার থেকে অনেক বেশি। রবিবাসীরও সত্য রজতম অসাধারণ, নমস্কার সুপ্রভাত। তম আর রজকে চিনতে পারলেই সত্য এসে পথ দেখিয়ে দেবে, সে পথেই মিলবে প্রকৃত মুক্তি। চন্দ্রনাথ মুখোপাধ্যায় কৃষ্ণ।

নদিয়া থেকে লিখেছেন, খুব সুন্দর বললেন কথাটা, ঠিক এটাই একেবারেই সত্যি। আর এবারে কে লিখছেন, লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, চিরন্তনী শুনছি, ভগবান বুদ্ধদেবের গল্পটি শুনলাম, ভালো লাগলো। কীরকম হলো? আচ্ছা, শুনছি খুব ভালো লাগলো, ফ্রম সাগিনা মাহাতো, সেন্ডিচাস রোড, পুরুলিয়া। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, গুড মর্নিং। ও, আরও অনেকে রয়েছেন, 49, দিদিভাই বৃষ্টি স্নাত, ভোরবেলায় তোমাকে স্বাগত, প্রতিটি মানুষ তার নিজস্ব কর্মানুসারে তিন গুণের অধিকারী হয়, সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক, এই গুণগুলি আমাদের মধ্যে মাঝে মাঝে প্রকট হয়ে ওঠে, তবে এমন একটা জীবনের সময় আসে যখন জ্ঞান ও কর্ম আমাদের সাত্ত্বিক পথে নিয়ে যায়, তখনই জীবন হয়ে ওঠে মধুময়। মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ থেকে লিখেছেন, ভালোবাসা, ভালো থেকো, ভালোবাসা নিও। আপনিও দিদি খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এবার লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, দার্জিলিং থেকে, শিলিগুড়ি থেকে, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, ডাকাতের গল্প গান ভালো লাগলো, মানুষই পারে সৃষ্টি যত্ন ধ্বংস করতে, চিরন্তনীকে ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার নতুন গল্প ও গানের অপেক্ষায় রইলাম। বেশ, একেবারে আমাদের মতোই, আমরাও কিন্তু অপেক্ষা করে থাকি যারা চিরন্তনীতে আপনাদের কাছে গল্প নিয়ে আসি। প্রিয় চিরন্তনী, খুব সুন্দর গল্প গান সব থেকে ভালো লাগলো, ইন্দ্রাণী ম্যামের উপস্থাপনা, সুপ্রভাত আপনাকে ও সকল চিরন্তনী বন্ধুদের, মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে লিখেছেন, আপনাকেও সুপ্রভাত জানাই। আর সব বন্ধুদের হয়ে না হয় আমি আপনাকে ধন্যবাদও জানিয়ে দিই। এই এখনও কি টাইপিং, কখন পড়বো আর? গুড মর্নিং, শুভ সকাল ইন্দ্রাণী দি ভাই, আমি পুনে থেকে উৎপল মুখার্জি, প্রথমবার অনুষ্ঠান শুনছি। আচ্ছা, আপনাকে প্রথমবার পেলাম, এরপর যেন প্রত্যেক শুক্র শনি রবি আপনাকে আমাদের চিরন্তনীর সঙ্গে পাই, কেমন? তম রজ সত্য ডাকাতের গল্প খুব সুন্দর করে শোনালে, ছোটোবেলায় দাদুর একটা কথা মনে পড়ে গেল, রি একটা নস্ট্রালজিক ফিলিং পেলাম। ডাকাতের গল্প হলেও খুব ভালো মেসেজ আছে এবং খুব সুন্দরভাবে শুনলাম, ইন্টারেস্টিং লাগলো, সত্য ডাকাত পথ দেখানো বটে, সত্য নয় সত্য, হ্যাঁ, কিন্তু নিজের পথ নিজেকেই চলতে হবে, যেমন আমি একটু পরেই মর্নিং ওয়াকে যাব। ধন্যবাদ ইন্দ্রাণী দি, ভালো থেকো, আপনিও খুব ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। গুড মর্নিং দিদি, চিরন্তনী প্রতিদিন হলে ভালো হয়, মিষ্টি মধুর কথা খুব ভালো লাগে, মিল্টন পলতা শান্তিনগর। প্রতিদিন হলে কি আর এরকমভাবে লিখবেন? হ্যাঁ, আপাতত শুক্র শনি রবি আমরা গল্প শোনাই, আপনারা গল্প শুনুন, এভাবেই চলতে থাকুক, তারপরে কী হবে সেই পরে দেখা যাবে। শুভ সকাল, সপ্তাহে তিন দিনের চিরন্তনীর রাত শেষে ভোরের শোনার অপেক্ষায়, সত্য আর ভালোবাসা থেকে ভালোটা আশা করা যায়। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর আর বিহার ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। ভালো লাগছে তো নিশ্চয়ই, সপ্তাহে তিন দিন, শেষ তিন দিনে এই চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকেও জানাই শুভ সকাল। শুভ সকাল ইন্দ্রাণীদি, সকল কলাকুশলী আমাদের শ্রোতাবৃন্দকে সকালে চিরন্তনীর শুভেচ্ছা। সকালটা খুব ভালোই শুরু হয়েছে সুন্দর গল্প দিয়ে, আর দিদি যেটা বলছিল গানের কত কথা, তাতেই মনে পড়ে গেল গতকাল আরেক লেজেন্ড পুলক বন্দ্যোপাধ্যায় জন্মদিন পালন করেছি আমরা, সত্যি কত গান কীভাবে লিখেছেন, আরেকজন লেজেন্ড আমাদের সত্যজিৎ রায়, তার কথা তো সকলেই জানেন। চিরন্তনীতে মন ভালো করে দিল গল্প আর গান, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, অনেক অনেক অনেক ধন্যবাদ। আর এবার লিখছেন, গুড মর্নিং দিদি, চিরন্তনী শুনছি, অনেক মহাপুরুষের অমীয় জীবন কথা শুনেছি, একটু শ্রী শ্রী ঠাকুর, অনুকূল চন্দ্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি লিখেছিলেন কি তখন মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে, তন্ময় প্রামাণিক, না অন্য নাম ছিল ওখানে, নিশ্চয়ই চেষ্টা করব, কেমন? আচ্ছা, আর কেউ কি আছে? ও আচ্ছা, চট করে পড়েনি, হ্যাঁ, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ আমার একটু দেরি হয়ে গেল রেডিওটা টিউন করতে, চিরন্তনী শুনছি মর্নিং ওয়াকের সাথে, ভালো থাকবেন আর আমাদের এইভাবেই গল্প শুনিয়ে ভালো রাখবেন। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক অনেক অনেক ধন্যবাদ। শুনছি ভালো লাগছে, গুড মর্নিং দিদি ভাই, ভালো থেকো, সোনালী ঘোষ দেব গ্রাম নদিয়া থেকে লিখছেন, আপনাকেও জানাই ধন্যবাদ।
আর আর আর আর কে আছেন? ও, খুব চট করে সুপ্রভাত ইন্দ্রাণীদি, অনেকদিন পর আবার সকাল সকাল উঠে পড়ে আপনার সুন্দর অনুষ্ঠান ভালো লাগছে।

থাকুন মনোজ দেবনাথ বর্ধমান। প্রতিদিন সঙ্গে থাকবেন, প্রতিদিন গল্প শুনবেন আর প্রতিদিন লিখবেন। কেমন চটপট লিখলাম, গুড মর্নিং সুশান্ত পুরুলিয়া, গুড মর্নিং, গুড মর্নিং। এরপরে গল্প শুনে চটপট করে লিখে ফেলবেন ছোট্ট করে আপনার মনের কথাটি, কেমন? আর কেউ কি আছেন একবার দেখে নি হোয়াটসঅ্যাপে আর মেসেজে কেউ কি আছেন? হ্যাঁ, আচ্ছা, বহরমপুর মুর্শিদাবাদ গঙ্গা থেকে বিষ্ণু, গঙ্গা বিষ্ণু, সুপ্রভাত ইন্দ্রাণী বোন, আজকের গল্প গান খুব ভালো লাগলো, আবার আগামী সপ্তাহে, একদম আবার আগামী সপ্তাহে। আর কে লিখেছেন, রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং ইন্দ্রাণী, টুডেলস আই এম হিয়ারিং জয়ন্তনী উইথ SSS বাই ইয়োর সুইট প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, গুড মর্নিং। না, আজ এই পর্যন্তই, আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি, একটু পরে আপনাদের কাছে ভোরাই নমস্কার কলকাতা নিয়ে আসবেন সুমক, আর আবার আপনাদের সঙ্গে আমাদের কথা হবে আগামী সপ্তাহে, শুক্র শনি রবি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর ভালো রাখবেন, কেমন? আজকের সময় একেবারেই শেষ, এই চিরন্তনীর মধ্যে দিয়ে আবার আমরা সুন্দর সুন্দর গল্প আপনাদের কাছে নিয়ে আসব, গল্প শোনাবো, গল্প শুনে মন ভালো হয়ে যাবে, আর আজকে রবিবার ছুটির দিন, মন তো নিশ্চয়ই আরোই ভালো থাকবে, ভালো মন্দ খাওয়া দাওয়া, ভালো ভালো গল্প শোনা দিয়ে দিন শুরু, আহা হা হা হা, এমন করেই যায় যদি দিন, যাক না, তাই না? চলুন বন্দে মাতরম গানটি শুনবো পণ্ডিত চন্দ্রশেখর ভেজের কণ্ঠে, শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি।

আকাশবাণী মৈত্রী শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6টা বেজে 1 মিনিট হয়ে 24 সেকেন্ড এবং বাংলাদেশের সময় সকাল 6টা বেজে 31 মিনিট হয়ে 59 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ অংশত মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী ৫ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরীয় উপকূলীয় অঞ্চল এবং উত্তর ওড়িশা উপকূলের অঞ্চলে ঘন্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। আগামী ৫ মে পর্যন্ত মৎস্যজীবী বন্ধুদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

সভ্য কতদিন? পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ 400 বৎসর পূর্বে ইউরোপ আমাদিগের অপেক্ষাও অসভ্য ছিল। একটি ঘটনায় ইউরোপ সভ্য হইয়া গেল। অকস্মাৎ বিনষ্ট, বিস্তৃত, অপরিজ্ঞাত গ্রিক সাহিত্য ইউরোপ ফিরিয়া পাইল। ফিরিয়া পাইয়া যেমন বর্ষার জলে শীর্ণা স্রোতস্বতী কুল ও পরিপ্লাবিনী হয়, যেমন মুমূর্ষ রোগী দৈব ঔষধে যৌবনের বল প্রাপ্ত হয়, ইউরোপের অকস্মাৎ সেইরূপ অভ্যুদয় হইল। আজ প্রেত্রাক কাল লুথার, আজ গ্যালিলিও কাল বেকন, ইউরোপের এইরূপ অকস্মাৎ সৌভাগ্যোচ্ছ্বাস হইল। আমাদিগেরও একবার সেই দিন হইয়াছিল, অকস্মাৎ নবদ্বীপে চৈতন্য চন্দ্রোদয়, তারপর রূপ সনাতন প্রভৃতি অসংখ্য কবি, ধর্মতত্ত্ববিদ, পণ্ডিত, এদিকে দর্শনে রঘুনাথ শিরোমণি, গদাধর, জগদীশ, স্মৃতিতে রঘুনন্দন এবং তৎপরগামীগণ, আবার বাঙ্গালা কাব্যের জলোচ্ছ্বাস, বিদ্যাপতি, চণ্ডীদাস চৈতন্যের পূর্বগামী, কিন্তু তাহার পরে চৈতন্যের পরিবর্তিনী যে বাঙ্গালা কৃষ্ণ বিষয়িনী কবিতা, তাহা অপরিমেয় তেজস্বিনী, জগতে অতুলনীয়া, সে কোথা হইতে? আমাদের এই রেনেসাঁ কোথা হইতে? কোথা হইতে সহসা এই জাতির এই মানসিক উদ্দীপ্তি হইল? এ রোশনায় কে কে মশাল ধরাইয়াছিল? ধর্মবেত্তা কে? শাস্ত্রবেত্তা কে? দর্শনবেত্তা কে? ন্যায়বেত্তা কে? কে কবে জন্মিয়াছিল? কে কি লিখিয়াছিল? কাহার জীবনচরিত কি? কাহার লেখায় কি ফল? এ আলোক নিবিল কেন? নিবিল বুঝি মোগলের শাসনে, হিন্দু রাজা তরল মল্লের আমলে, তোমার আমার দোষে। সকল কথা প্রমাণ কর। প্রমাণ করিবার আগে বলো যে যে বাঙ্গালা ভাষা বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাসের কবিতায় এ ভাস্বতী কিরণমালা বিকীর্ণ করিয়াছিল, এ বাঙ্গালা ভাষা কোথা হইতে আসিল? বাঙ্গালা ভাষা আত্মপ্রসূতা নহে। সকলে শুনিয়াছি তিনি সংস্কৃতের কন্যা। কেহ কেহ বলেন সংস্কৃতের দৌহিত্রী মাত্র, প্রাকৃতি এর মাতা। কথাটায় আমার বড় সন্দেহ আছে। হিন্দি, মারাঠা প্রভৃতি সংস্কৃতের দৌহিত্রী হইলে হইতে পারে, কিন্তু বাঙ্গালা যেন সংস্কৃতের কন্যা বলিয়া বোধ হয়। প্রাকৃতে কার্যের স্থানে কার্য বলিত, আমাদের চাষার মেয়েরাও কার্যের স্থানে কাজ্যি বলে। বিদ্যুতের স্থলে বিজ্জুলও বলি না, বিজুলিও বলি না, চাষার মেয়েরাও বিদ্যুৎ বলে। অধিকাংশ শব্দই প্রাকৃতের অনুগামী, অতএব বিচার করা আবশ্যক। প্রথম, বাঙ্গালার অনার্য ভাষা কি ছিল? দ্বিতীয়, কি প্রকারে তাহা সংস্কৃতমূলক ভাষার দ্বারা কতদূর স্থানচ্যুত হইল? তৃতীয়, সংস্কৃতমূলক যে ভাষা তাহা একেবারে সংস্কৃত হইতে প্রাপ্ত না প্রাকৃত হইতে প্রাপ্ত? বোধহয় খুঁজিয়া ইহাই পাইবে যে কিয়দংশ সংস্কৃত হইতে প্রাপ্ত, কিয়দংশ প্রাকৃত হইতে প্রাপ্ত। চতুর্থ, সেই সংস্কৃতমূলক ভাষার সঙ্গে অনার্য ভাষা কতদূর মিশ্রিত হইয়াছে? ঢেকি, কুলো ইত্যাদি শব্দ কোথা হইতে আসিল? পঞ্চম, ফরাসি, আরবি, ইংরেজি

0: কোন সময়ে কত দূর মিশিয়াছে।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন সুবদ্ধ সঙ্গীতে শুনবেন গিটার পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়, রাগ ভৈরবী।

ভৈরবীর আগে শুনছিলেন হাওয়াইন গিটার, শিল্পী ছিলেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী সংবাদ কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী খবর পড়ছি সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট গণনা 24 মে। দক্ষিণ চব্বিশ পরগনার 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে নাগরিকদের তাৎক্ষণিক সতর্কবার্তা পৌঁছে দিতে সরকার সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হচ্ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে গতরাতে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24 মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, একাধিক বুথে ইভিএমে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোট গ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়মভঙ্গ একাধিক ঘটনা ঘটেছে। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। তদন্তে আরও উঠে এসেছে, একাধিক বুথে ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজ অনুপস্থিত বা অসম্পূর্ণ, কিছু ক্ষেত্রে ভিডিও রেকর্ডিংই পাওয়া যায়নি, আবার কোথাও ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে, ফলে পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে গতকাল পুনর্নির্বাচনে নির্বাচন কমিশনের শেষ পাওয়া তথ্য অনুযায়ী ভোট পড়েছে প্রায় 90%। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ইসিআই নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না। পশ্চিমবঙ্গে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত সাংবিধানিকভাবে উপযুক্ত, তৃণমূল কংগ্রেসের সাংবিধানিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই বলেও অভিযোগ করেন তিনি। আগেই জানানো হয়েছে, ভোট গণনার কাছে কাউন্টিং সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি পি এস নরসিংহা ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং এজেন্ট হিসাবে কাদের নিযুক্ত করা হবে তা সম্পূর্ণভাবে কমিশনের সিদ্ধান্ত। প্রতিটি টেবিলে কাউন্টিং এজেন্টের পাশাপাশি কাউন্টিং সুপারভাইজার ও একজন মাইক্রো অবজারভারে থাকার কথা। তার মধ্যে কেন্দ্র বা রাজ্য যে কোনো সরকারের কর্মী থাকতে পারেন। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আগামীকাল ভোট গণনার দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করল ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডট এর সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতোমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমটির পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS এর মাধ্যমে গতকাল মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্কবার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয়ে পড়েন সেই কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, মোবাইলে এ ধরনের কোনো বার্তা আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীর শৌর্য কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও তারা মানুষকে যথাসম্ভব সহায়তা দিয়ে থাকে। নতুন দিল্লিতে গতকাল অপারেশন সিন্দুরের এক বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। শ্রী সিং বলেন, ভারতীয় সেনার অদম্য সাহস অপারেশন সিন্দুরকে ইতিহাসের এক সোনালী অধ্যায়ে পরিণত করেছে। দেশমাতৃকার প্রতি সেনাবাহিনীর ভালোবাসা এবং দেশ সেবায় তাদের আত্মত্যাগের কথা এদিন তার বক্তব্যে উঠে আসে।
1: मैं उन वीर जवानों को सत सत नमन करता हूं जिनके त्याग और बलिदान से हमारा राष्ट्र आज पूरी तरह से सुरक्षित है, जिनके अदम्य साहस की गूंज आज पूरे देश में सुनाई दे रही है। मैं ऑपरेशन सिंदूर का जिक्र करना चाहूंगा कि हर योद्धा को और उनके परिजनों को नमन करता हूं, और जब ऑपरेशन सिंदूर के दौरान मैं अपने जवानों से मिल रहा था तो मैं निश्चित रूप से भावुक हो गया था। युद्ध भूमि पर पराक्रम दिखाना हो या पीड़ितों की सेवा करनी हो, हमारी सेनाओं ने हर जगह अपना शौर्य का परिचय दिया है।
0: मेडिकल स्नातक पर्याय भर्ती प्रवेशिका परीक्षा ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি আজ নেওয়া হবে। দুপুর দুটোয় শুরু হয় পরীক্ষা, বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর 1:30। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের অনুমোদনক্রমে 2019 থেকে স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায় ভর্তির উদ্দেশ্যে এই নিট ইউজি পরীক্ষাটি হয়ে আসছে। তথ্য সম্প্রচার মন্ত্রক বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সাহিত্যিক ও গীতিকার প্রসূন যোশীকে প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে প্রসার ভারতী আরও উন্নত হবে। উল্লেখ্য, এর আগে শ্রী যোশী সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন চেয়ারম্যান ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পূর্ণ সময় সদস্য হিসাবে সদ্য নিযুক্ত ডক্টর আর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর জোরাম আনিয়াকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাঁদের অভিজ্ঞতা, বিচার দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে দেশের নীতি নির্ধারণকে সুদৃঢ় করবে। তাঁদের অবদান দেশে উদ্ভাবনী ক্ষমতা ও সার্বিক বৃদ্ধির পথ মসৃণ করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মন্ত্রিসভা সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। সরকার রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে রোহিত জৈনকে নিয়োগ করেছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যনির্বাহী অধিকর্তা হিসেবে কাজ করছেন। আগামী 3 বছর তিনি এই দায়িত্ব সামলাবেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সীমান্তের ইয়ারুন গ্রামে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাথলিক কনভেন্টের কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ইসরায়েলি বাহিনী আজ ফের নতুন করে দক্ষিণ লেবাননের 9টি গ্রামে অধিবাসীদের ঘর খালি করে দেওয়ার সতর্কতা জারি করেছে। গত 17 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। LPG সরবরাহ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস মজুত রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যেও গৃহস্থ বাড়িতে LPG সিলিন্ডারের 100% সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। IPL ক্রিকেটে গতরাতে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের জন্য চেন্নাইয়ের সামনে 160 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 1 বলে 2 উইকেট হারিয়েই চেন্নাই লক্ষ্যে পৌঁছে যায়। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচে সেরা হয়েছেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতার নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের

0: মুখোমুখি হবে। খেলা শুরু দুপুর 3:30। আহমেদাবাদে অপর ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, খেলা শুরু 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট গণনা 24 মে। দক্ষিণ চব্বিশ পরগনা 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। খবর শেষ হল, এর পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাশ্বত ভারত। আজ শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

1906 সালে পুজোর ছুটিতে সবাই আমরা কাশী বেড়াতে গেলাম। খুব ভালো লাগতো রেলে যেতে আর দেশ দেখতে। বড়দা স্কুলে পড়ছে আর আমি পড়ব না এ সহ্য করতে পারলাম না। বাবাকে ধরলাম যে আমিও স্কুলে যাব। 1905 সালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন খোলা হলো। বীরেশ্বর মিত্র প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বাবা হলেন সভাপতি, হেডমাস্টার মশাই ছিলেন সতীশচন্দ্র বসু। এর কাছেই অনেক কিছু ছেলেবেলায় শিক্ষা লাভ করেছি। চমৎকার শিক্ষক ছিলেন, ইংরেজিতে দখল ছিল অসাধারণ। যা কিছু ইংরেজি শিখেছি তার জন্য অনেকটাই এঁর কাছে ঋণী। ছোট ছোট ইংরেজি কথা বলানো ও লেখানো এই তার রীতি ছিল। বিশ্বেশ্বরবাবুও অসাধারণ ব্যক্তি ছিলেন। তিনি স্কুলে আসতেন রোজই, তাঁর কাছে নোট বই থাকত, প্রত্যেক ক্লাসের উপযোগী ফ্রেজেস ও ইডিয়ামস, ছোট ছোট বড় বড় বাক্য সব তাতে লেখা থাকত। দুটো চারটে করে পড়িয়ে যেতেন, ছেলেরা তাই শিখত, মুখস্থ করত। যারা এর সুযোগ নিয়েছিল তাদের বড় হয়ে ইংরেজি বলা ও লেখার বিষয়ে কখনো ভাবতে হয়নি। আমি যথেষ্ট ঋণী তাঁর কাছে আমার শিক্ষার জন্য। ছেলেবেলায় খুব দুষ্টু ছিলাম সবাই বলে। লোকদের রাগিয়ে দিতে, একটু একটু মারপিট করতে ভালোই লাগতো। অন্য ভাইদের যা হবে আমার তা চাই, তা না হলে খুব রাগারাগি করতাম। আমার প্রথমে নাম রাখা হয় বেনি। স্কুলে যাবার কিছুদিন পরে যখন শিশু পাঠ পড়ছি তখন বেনির গল্প পড়লাম, বেনি বড় দুরন্ত ছেলে ইত্যাদি। সবাই আমাকে খেপাতো যে আমিই সেই বেনি। আমার একটুও ভালো লাগতো না বেনি নাম ধরে কেউ আমাকে ডাকে। বাবাকে এসে ধরলাম যে বেনি নাম আমার বদলাতেই হবে। তখন নাম হলো শ্যামাপ্রসাদ। সব ভাইদের প্রসাদ দেওয়া নাম রাখা ঠিক হলো। যা হোক, প্রথম যখন 5 বৎসর বয়সে স্কুলে গেলাম তখন নিতান্ত ছেলে মানুষ, পড়া বিশেষ করার মতো মনোযোগ বা অভ্যাস ছিল না, কিন্তু স্কুল যাওয়া চাই। বাড়ি ফিরে কখনো বড় ক্লান্ত হয়ে পড়তাম। 5 বছর বয়সে কাপড় চোপড় পরে অতক্ষণ বন্দি থাকা যেন এক এক সময় অসহ্য বোধ হতো। তখন স্কুল হতো ভবানীপুরে কাঁসারি পাড়ায়। যারা তখন পড়াতেন তাদের ভেতর হেডমাস্টার মশাই, হরিবাবু, বিভূতিবাবু, হেড পণ্ডিত মশাই, দুলালবাবু, নগেনবাবু, এসব লোকের কথা মনে পড়ে। নগেনবাবু ছিলেন মার দেবার ওস্তাদ। গাঁট্টা মারা, দুই আঙুলের মাঝে পেন্সিল রেখে আঙুল চেপে ধরা ইত্যাদি নানা কোমল উপায়ে তিনি তার শাসন চালাতেন। আশু ঘোষ পরে এলেন, কি সুন্দর গল্প বলতেন আর আমাদের মন আঁকড়ে বসতেন। তিনি স্বদেশী যুগের মানুষ ছিলেন, অনেক কিছু গোপন কাজও করেছিলেন। সেই সব লুকিয়ে শোনা কথাগুলো যেন মনের মধ্যে ঘুরে বেড়াত ও তাঁর ওপর শ্রদ্ধা হতো। 1908 সালে আমাদের সংসারে একটা খুব স্মরণীয় ব্যাপার ঘটে। দিদি বিধবা হন মাত্র 10 বৎসর বয়সে, বিবাহের কয়েক মাস পরেই। প্রায় তাকে বাবা নিজের কাছেই রাখতেন, যদিও তার শাশুড়ি বঙ্কিমচন্দ্রের কন্যা খবর নিতেন ও নিয়ে যাবার জন্য তাগিদও দিতেন। বাবার সংকল্প হল দিদির পুনরায় বিবাহ দেবেন। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করার জন্য বিপুল আন্দোলন করেছিলেন, তা ইতিহাসে লিখিত আছে।

কিন্তু তাঁর মতো অসাধারণ পুরুষের শতচেষ্টা সত্ত্বেও সমাজ তখনও বিধবা বিবাহের পরিকল্পনাকে শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে দেখত না। বাবার প্রস্তাবেও নানা দিক থেকে বাধা ও আপত্তি উঠেছিল, কিন্তু তিনি সেসব কিছু গ্রাহ্য না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে অগ্রসর হলেন। সুপাত্র পাওয়া সহজ ছিল না, কিন্তু তাও মিলেছিল। সেরূপ প্রসিদ্ধ বা ধনবানের বংশজাত না হলেও সুচরিত্র ও সুপুরুষ ব্রজেন্দ্রনাথ কাঞ্জিলাল পাত্র নির্বাচিত হন। তিনি হাইকোর্টের সুপ্রসিদ্ধ উকিল ডাক্তার যদুনাথ কাঞ্জিলালের ভ্রাতুষ্পুত্র।

0: শাশ্বত ভারত অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা maitreekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো আছে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়।

0: শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন তিল চাষ। এ বিষয়ে বলছেন চুচুড়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষণ ডক্টর মৌসুমী ঘোষ।
2: এখন মাঠে যে তিল রয়েছে সে সম্পর্কেই বলি। তো তিলের এখন এক থেকে দেড় মাস বয়স, তো এখন তো কিছু করণীয় আছে, কিন্তু যদি প্রথম থেকে এই জিনিসগুলো করেন তাহলে নেক্সট বার আপনার ফলনটা ভালো হবে, সেটা আমি প্রথমে বলি, পরে এখন কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, তিল যখন আপনি বুনবেন সঠিক জাত ব্যবহার করুন। বাজারে কিন্তু সার্টিফাইড বীজ কিনতে পাওয়া যায়। বহরমপুর থেকে যে জাতগুলোর কথা বলছে, তিলোত্তমা, উন্নতরমা, সাবিত্রী, সুপ্রভা, এগুলো কিন্তু জেনারেলি 85 থেকে 90 দিন সময় লাগে। একমাত্র তিলোত্তমায় 70 থেকে 75 দিন সময় লাগে। এবার আপনি জমিটা যখন তৈরি করছেন, আমি যেটা বলি বায়ো পেস্টিসাইড ব্যবহার করুন, মানে জৈব কীটনাশক ট্রাইকোডার্মা ভিরিটি ব্যবহার করুন। তাহলে যেটা হয়, পরবর্তীকালে যে রোগগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। 400 গ্রাম দেয় পার বিঘাতে। এরপর যে প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে বিশোধন। তাহলে বিশোধন যদি করে থাকেন এবছর ভালো, আর যদি না করে থাকেন নেক্সট বছর অবশ্যই বিশোধন করবেন। এখন আমি বলি যে এখন আমাদের কি কি করণীয় আছে। প্রথম হচ্ছে আপনাকে নিড়ানি দিতে হবে, 42 দিন পরে আরেকটা দেবেন, 30 থেকে 35 দিন পরে আরেকটা দিয়ে দিন। তাহলে যেটা হবে কি, যে আপনার যে রোগ পোকামাকড় যেটা আছে প্রোডাকশনও বাড়বে, প্লাস রোগ পোকামাকড় কিছুটা কমে যাবে। আর যদি জমিতে আরেকটা কথা যেটা বলার থাকে, যে চাপান সার দেবেন, যদি দিয়ে থাকেন ভালো, না হলে এখন ইউরিয়া আপনি চাপান সার হিসেবে দিয়ে দিন। আর যেটা চাষি ভাইরা করেন না তাতে প্রোডাকশন বাড়ে, সেটা হচ্ছে বোরন আপনি কিন্তু স্প্রে করুন। 1 থেকে 2 গ্রাম লাগে পার লিটার জলে। এটা এখন একবার দেবেন, 42 দিন পরে আরেকবার দেবেন। শস্য সুরক্ষার বিষয়ে আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনি বিভিন্ন ধরনের ট্র্যাপ বাজারে কিনতে পাওয়া যায়, ইয়েলো স্টিকি ট্র্যাপ পাওয়া যায়, লাইট ট্র্যাপ কিনতে পাওয়া যায়, এছাড়া ফিরোমন ট্র্যাপও কিনতে পাওয়া যায়। এইগুলো কিন্তু মাঠে বসিয়ে দিন। আর একটা বলছি যে পাখি বসার জায়গা তৈরি করুন। তিলে কিন্তু শোষক পোকার আক্রমণ খুব বেশি হয় না, একমাত্র হয় হচ্ছে জ্যাসিড, যেটা কি করে ফাইলোডি ডিজিজ তৈরি করে। মানে গাছটা কি হয়, ফুলগুলো হচ্ছে পাতার মতন হয়ে যায়। তার জন্য কিছু নতুন যুগে যদি আপনার লেগে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কিন্তু ইকোনমিক থ্রেশোল্ড লেভেল সেটা কিন্তু অবলম্বন করুন। মানে যতক্ষণ আমার দরকার নেই ততক্ষণ কিন্তু আমি ওষুধ ব্যবহার করব না। যখন আমার দরকার পড়বে, কখন দরকার পড়বে, একটা গাছে যদি 1 থেকে 2 নিম বা পোকা আপনি দেখতে পান, লিফোবার দেখতে পান, তবেই কিন্তু আপনি ওষুধ স্প্রে করবেন। সেক্ষেত্রে কি আছে, একটা ওষুধ আছে এফিকন, এটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া নিতিন পাইরাম বলে একটা নতুন ওষুধ এসেছে, এটা আপনি ব্যবহার করতে পারেন। অনেক ওষুধই আছে, তো এইগুলো হচ্ছে নতুন ওষুধ। যেমন উলালা খুব ভালো কাজ করে, যদিও উলালা খুব নতুন ওষুধ না। আর একটা ওষুধ আছে টোলফেন পাইরাত, এইগুলো কিন্তু আপনি এই লিফ হপারের কন্ট্রোল করার জন্য ব্যবহার করতে পারেন। এরপর যেটা আসবে কি, তিলের লেদা পোকা। তিলে কিন্তু প্রচন্ড পরিমাণে লেদা পোকা হয়, আপনি পাখি বসার জায়গা তৈরি করে দেবেন। এছাড়া আর কি করতে পারেন, যে কেরোসিন জল একটা নিয়ে যেখানে লেদা পোকাগুলো জেনারেলি পাতার নিচে থাকে, তো সেইগুলোকে আপনি ছিঁড়ে ছিঁড়ে ওই কেরোসিন জলের মধ্যে ফেলে দিন, পোকাগুলোকে মেরে ফেলুন। এতেও যদি আপনার কন্ট্রোল না হয় তখন আপনি ইকোনমিক থ্রেশোল্ড লেভেল দেখবেন। পার প্লান্ট মানে একটা গাছে 1 থেকে 2 লার্ভা থাকলে তবেই কিন্তু আপনি ওষুধ ব্যবহার করবেন। আমি দুটো ওষুধের নাম বলে দিই, একটা হচ্ছে অ্যাম্প্লিগোস, এছাড়া ফ্লুবেন্ডিয়ামাইড, স্পিনোসাইড, এগুলো ব্যবহার করতে পারবেন। আর স্প্রে করার সময় কিন্তু খুব সতর্ক হবেন, যে ওষুধ কিন্তু গাছ পুরো ভিজিয়ে দিতে হবে। সেক্ষেত্রে অন্তত 5 ব্যারেল কিন্তু জল ব্যবহার করতে হবে, 5 ব্যারেল মানে 75 লিটার। আর বাতাসের অনুকূলে করবেন, বিকেলের দিকে স্প্রে করুন।
1: শুনলেন তিল চাষ। এ বিষয়ে বললেন চুচুড়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষণ ডক্টর মৌসুমী ঘোষ।
0: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতার কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজকে অনুষ্ঠান সূচি সম্পর্কে একটু বলে দিই। আজকে 3/5/2024 রবিবার আকাশবাণীর মৈত্রীর প্রথম অধিবেশনে সকাল 7:05 শুনবেন সফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আজকে শুনবেন সোমপুর মহাবিহার বাংলাদেশ, 7:35 সকালের আড্ডা, 8:30 কবি কণ্ঠে স্বরচিত কবিতা পাঠে সৌভিক গুহ সরকার, কথোপকথনে সাক্ষ্যদীপা সরকার, অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:16 আনা বাঙালি সেতার শিল্পী নয়নজ্যোতি ঘোষের সঙ্গে আলাপচারিতে সুদীপ চট্টোপাধ্যায়, তৃতীয় পর্ব প্রযোজনা দূরপাদে। 9:30 মনের মতো গান উপস্থাপনায় শ্রেয়া দত্ত রায়, 10:30 ভক্তিগীতি সৌমিতা সরকার, 10:45 লোকগানের আসর। ভারতীয় সময় বেলা 11:00 অতিথি আবির চট্টোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুচিস্মিতা গুপ্ত, শুনবেন প্রথম পর্ব। 11:30 রম্যগীতি, 12:00 অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় চয়নিকা ধারা, 12:30 যাত্রাপালা ছত্রপতি শিবাজী রচনা ভাস্কর বন্দ্যোপাধ্যায় পরিবেশনায় দিবাকর পাত্র এবং সহশিল্পীবৃন্দ। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। মৈত্রী দ্বিতীয় অধিবেশন সূচনা হবে 3:30 ভারতীয় সময়, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর। রসময়ী বাইরে থেকে রেকর্ড করে আনা প্রোগ্রাম শুনবেন সুস্মিতা বিশ্বাসের উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালি সেতার শিল্পী নয়নজ্যোতি ঘোষের সঙ্গে আলাপচারিতায় সুদীপ চট্টোপাধ্যায়, তৃতীয় পর্ব শুনবেন প্রযোজনায় দূরপাদে। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শাকনিকা চৌধুরী, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাক। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারে কথা, গ্রীষ্মকালীন শাকসবজি রোগ পোকা আক্রমণ এবং প্রতিকার আলোচনায় ডক্টর রঘুনাথ মণ্ডল, ডক্টর প্রণব দেবনাথ এবং সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য হাসি প্রয়োজনীয়তা এই বিষয়ে বলবেন ডক্টর নীলাঞ্জন সান্যাল। 7:00 বেতার নাটক রূপনারায়ণ রচনা মৃত্যুঞ্জয় ভৌমিক এবং প্রযোজনায় প্রমোদ গঙ্গোপাধ্যায়। 7:45 নান্দনিক মঞ্চ অভিনেতা অমিত শাহ সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রাবণী মুখোপাধ্যায় প্রযোজনায় দূরপাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় গোপীনাথ পাল, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি এবং দাঁতরা শিল্পী আলপনা রায়, রাগ ঠুমরি কাফি তিলক দাঁতরা হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় গোপীনাথ পাল, 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীর আজকের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুফি গানের আসর। সুফি গানের আসরে প্রথমেই শিল্পী বাবু ফকিরের কণ্ঠে শুনব এই সুফি গান।

শুনলেন সুফি গানের আসর, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান। বাংলাদেশের দর্শনীয় স্থানে আজকে আমি হাজির হয়েছি শ্রীরূপা মুখোপাধ্যায়। আজকে কোথায় যাব? আজকে যাব বাংলাদেশের সোমপুর মহাবিহারে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জেলার তার সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। নওগাঁও জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল সোমপুর মহাবিহার, যা প্রাচীন বাংলায় বৌদ্ধ সভ্যতার এক অসাধারণ সাক্ষ্য বহন করে। এটি পাহাড়পুর গ্রামে অবস্থিত, ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত হয়েছে। সোমপুর মহাবিহার 8ম শতাব্দীর প্রতিষ্ঠা পেয়েছিল এবং শক্তিশালী শাসক এখানে যারা ছিলেন তারা কিন্তু সোমপুর মহাবিহারে পৃষ্ঠপোষকতা করেছিলেন। বৌদ্ধ ধর্মের সঙ্গে বিভিন্ন ধর্মের মিলবন্ধনে সোমপুর মহাবিহার গড়ে উঠেছিল। এই বিহারটি প্রাচীন ভারতের অংশ ছিল এবং ভারতের অন্যতম প্রাচীন বৌদ্ধ শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল। এখানে দেশে বিদেশের থেকে বিভিন্ন ভিক্ষু শিক্ষার্থীরা আসতেন অধ্যয়ন করতে। স্থাপত্যশৈলীর দিক থেকে সোমপুর মহাবিহার একটা অন্যতম নিদর্শন এখানে দেখা যায়। এটি প্রায় 21 থেকে 27 একর বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এবং এর কেন্দ্রে রয়েছে একটি বিশাল স্তূপ সদৃশ মন্দির। পুরো বিহারটি একটি চতুষ্কোণ আকারে নির্মিত, যার চারপাশে 177টি ভিক্ষু কক্ষ রয়েছে। এই কক্ষগুলিতে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস এবং ধ্যান করতেন। বিহারের দেয়ালে টেরাকোটার ফলকে বিভিন্ন ধর্মীয় কাহিনী, সামাজিক জীবন এবং নান্দনিক অলঙ্করণের চিহ্ন ফুটে উঠেছে, যা সে সময়ে শিল্পকলা এবং সংস্কৃতির উৎকর্ষ নিদর্শন করেন। সোমপুর মহাবিহার শুধু ধর্মীয় স্থানই নয়, এটি ছিল জ্ঞান চর্চার একটি প্রধান কেন্দ্র। এখানে বৌদ্ধ দর্শন, যুক্তিবিদ্যা, ব্যাকরণ সহ বিভিন্ন বিষয় পড়ানো হতো। এর মধ্যে বিখ্যাত পণ্ডিতরাও এই অঞ্চলের সঙ্গে যুক্ত ছিলেন, যারা পরবর্তীতে তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সময়ের প্রভাবে বিভিন্ন আক্রমণ এবং প্রাকৃতিক ক্ষয়ের ফলে এই মহাবিহার ধ্বংসপ্রাপ্ত হয়। বিশেষত বিভিন্ন টাইপের বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক ক্ষতি করে সোমপুর মহাবিহারকে। পরবর্তীতে এটি বহু শতাব্দী ধরে মাটির নিচে চাপা পড়েছিল। 19 শতকে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবার আবিষ্কৃত হয়। বর্তমানে সোমপুর মহাবিহার বাংলাদেশের একটি প্রধান আকর্ষণ কেন্দ্র। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। এর নান্দনিক স্থাপত্য, ঐতিহাসিক গুরুত্ব, শান্ত পরিবেশ শরণার্থীদের মুগ্ধ করে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই স্থানের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে নওগাঁও সোমপুর মহাবিহার কেবল একটি প্রাচীন স্থাপনা নয়, এটি বাংলার একটা অতীতের গৌরবোজ্জ্বল অধ্যায়। বৌদ্ধ ধর্মের বিস্তার এবং প্রাচীন শিক্ষা ব্যবস্থার এক জীবন্ত দলিল এই সোমপুর মহাবিহার। এর গুরুত্ব শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মূল্যবান অংশ এটি।

ভ্রমণ আমাদের মন ভালো করে, তাই এই যে শনি আর রবিবার আমরা যে বাংলাদেশের দর্শনীয় স্থানে কথা বলি, তাতেও বিভিন্ন জায়গার কথা উঠে আসে এবং উঠে আসে সেখানকার।

শিল্প ও সংস্কৃতি, জীবনযাপন, ইতিহাস, সমস্তটা। আজকে ছিল নগাঁওয়ের সোমপুর মহাবিহার। আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গা নিয়ে আসব, কিন্তু ততক্ষণ আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে বিদায় নেব বাংলাদেশের দর্শনীয় স্থান থেকে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: কিছুক্ষণের মধ্যে শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট গণনা 24 মে। দক্ষিণ চব্বিশ পরগনা দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনের 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানি দামের প্রেক্ষিতে মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হবে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের এবং গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। উল্লেখ্য, ওই বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখার পর একাধিক বুথে অনিয়মের অভিযোগ পেয়েছে কমিশন। এর মধ্যে ব্যালট ইউনিটে টেপ লাগানো ছাড়াও ভোটারদের ভয় দেখানো, ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজের অনুপস্থিতির মতো গুরুতর নিয়ম ভঙ্গের একাধিক ঘটনা সামনে এসেছে। পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় কমিশন ওই আসনের 285টি বুথের সবকটিতেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে গতকাল পুনর্নির্বাচনে নির্বাচন কমিশনের শেষ পাওয়া তথ্য অনুযায়ী ভোট পড়েছে প্রায় 90%। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে যেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ইসিআই নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আগামীকাল ভোট গণনার দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথ তাঁকে স্বাগত জানিয়েছেন। জামাইকার নেতৃবৃন্দ, সেখানকার শিল্প সমাজ এবং সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এ মাসের 10 তারিখ পর্যন্ত চলা এই সফরে ডক্টর জয়শঙ্কর জামাইকা ছাড়াও সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগো নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ওই দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সীমান্তের ইয়ারুন গ্রামে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাথলিক কনভেন্টের কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ইসরায়েলি বাহিনী আজ ফের নতুন করে দক্ষিণ লেবাননের 9টি গ্রামে অধিবাসীদের ঘর খালি করে দেওয়ার সতর্কতা জারি করেছে। গত 17 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ইসরায়েল এবং লেবাননের হিজবুল

0: হিজবুল্লাহ গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। কম খরচে যাতায়াতের জন্য সুপরিচিত এই বিমান পরিষেবা সংস্থাটি জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানির দামের প্রেক্ষিতে তারা আর আর্থিক ব্যয়ভার বহনে সক্ষম নয়। সমস্ত উড়ান পরিষেবার পাশাপাশি উপভোক্তা পরিষেবাও তারা বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে তারা ঘোষণা করেছে সমস্ত যাত্রীদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে। যাত্রীদেরকে অন্য উড়ান পরিষেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। স্পিরিট এয়ারলাইন্স হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। হাজার হাজার যাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি আজ নেওয়া হবে। দুপুর দুটোয় শুরু হয়ে পরীক্ষা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর একটা তিরিশ মিনিট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের অনুমোদনক্রমে 2019 সাল থেকে স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায় ভর্তির উদ্দেশ্যে এই নিট ইউজি পরীক্ষাটি হয়ে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করল ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডটের সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতোমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমটির পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS-এর মাধ্যমে গতকাল মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্কবার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয়ে পড়েন সে কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, মোবাইলে এ ধরনের কোনো বার্তা আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং দুর্যোগকালীন সময় দ্রুত তথ্য নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসেবে সদ্য নিযুক্ত ডক্টর আর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর জোরাম আনিয়াকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, তাঁদের অভিজ্ঞতা, বিচার দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে দেশের নীতি নির্ধারণকে সুদৃঢ় করবে। তাঁদের অবদান দেশে উদ্ভাবনী ক্ষমতা ও সার্বিক বৃদ্ধির পথ মসৃণ করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মন্ত্রিসভা সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। সরকার রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে রোহিত জৈনকে নিয়োগ করেছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে কার্যনির্বাহী অধিকর্তা হিসেবে কাজ করছেন। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব সামলাবেন। জাতীয় রাজধানী অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সমস্ত শ্রমিকদের কাজের জায়গায় দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিরতির নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একটি ভিডিও বার্তায় তাপপ্রবাহ মোকাবিলার জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন।
1: DTC की बसों में भी पानी उपलब्ध रहे ये व्यवस्था कर रहे हैं। हर बस शेल्टर पे हमारे जल सेवक पानी और ORS के साथ में रहें, ये भी लगातार किया जा रहा है। हॉस्पिटल्स में हीट वेव से रिलेटेड हर मेडिसिन और ट्रीटमेंट उपलब्ध करा दिया गया है। वहाँ कूलिंग एरिया बना करके लोगों को रिलीफ भी दिया जाएगा। स्कूलों में ऑलरेडी ORS और पानी की व्यवस्थाएं दुरुस्त कर ली गई हैं।
0: IPL ক্রিকেটে গতরাতে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের জন্য চেন্নাইয়ের সামনে 160 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে চেন্নাই লক্ষ্যে পৌঁছে যায়। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচে সেরা হয়েছেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে আজ। খেলা শুরু হবে দুপুর 3:30। আহমেদাবাদে অপর ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যে 7:30। ডেনমার্কের হরসেন্সে আয়োজিত টমাস কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালসে গতকাল ভারত ফ্রান্সের কাছে 3-0 পরাজিত। প্রথম ম্যাচে আয়ুষ শেট্টি বিশ্বের 4 নম্বর ক্রিস্টো পোপোভের কাছে 16-21, 18-21 ফলে হেরে যান। দ্বিতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত বিশ্বের 10 নম্বর অ্যালেক্স ল্যানিয়ারের কাছে পরাজিত হন। তৃতীয় ম্যাচেও ফল আশানুরূপ নয়, ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের কাছে হেরে যান HS প্রণয়। টমাস কাপের ফাইনালে আজ চীনের বিরুদ্ধে খেলবে ফ্রান্স। অন্যদিকে উবের কাপেও আজ ফাইনাল সাউথ কোরিয়ার মুখোমুখি হবে চীন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট গণনা 24 মে। দক্ষিণ চব্বিশ পরগনা 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে

0: উঠেছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা।

সকালের আড্ডায় আজকে কি কি নিয়ে আড্ডা দেব? গরম থেকে বাঁচতে কোতিলার জল, লুপ্তপ্রায় বাঁশের চিক দিয়ে কি বানানো যাবে যেটা এসির মতো কাজ করবে, আর কেরিয়ারের কথা তো বলতেই হবে, এডিটিং শিখে কেমন কেরিয়ার হবে, আর অল্টারনেটিভ মেডিসিনের কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনে প্রচণ্ডভাবে কাজ করবে। হ্যাঁ, এসব নিয়ে সাজানো আজকের সকালের আড্ডা। তবে প্রথমেই কি শুনবো? গান শুনবো, শুভমিতা এবং রূপঙ্করের দ্বৈতকণ্ঠে এই গান আপনার জন্য।

কতিলার জলের কথা বলছিলাম। সারা ভারতবর্ষ জুড়ে এই গোন্দ কতিলা বিখ্যাত, বিশেষত গরমকালের জন্য। এই গোন্দ কতিলা হলো এক প্রাকৃতিক আঠা বা নির্যাস, যা অ্যাস্ট্রোগালাস নামক গাছের শিকড় থেকে পাওয়া যায়। এটি মূলত স্বাদহীন, গন্ধহীন এবং জলে ভিজিয়ে রাখলে জেলির মতো নরম এবং ফুলে ওঠে। এটি গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখে, তাই জন্য ভেষজ উপাদান হিসেবে একে গণ্য করা হয়। এই কতিলা মানে গোন্দ কতিলার উপকারিতা যদি আমরা জানতে চাই, তাহলে শরীরকে তো ঠান্ডা রাখে, তার সঙ্গে সঙ্গে হজম শক্তি বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, শক্তি বৃদ্ধি করে, শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে, ক্লান্তি দূর করে, এবং যখন নতুন মায়েরা তাদের শরীর সতেজ বা শক্তিশালী রাখতে চায়, তখনও এটি পুষ্টিকর উপাদান হিসেবে বিভিন্নভাবে প্রসেস করে ফুড হিসেবে, লাড্ডু হিসেবে কিন্তু নেওয়া যায়। আমরা শুনলাম আজকে কতিলার জল, গোন্দ কতিলা এটা নিয়ে। তবে সময়টা আবারও গানের, পরপর দুটো গান শুনে নেব, অন্বেষা দত্তগুপ্তর কণ্ঠে এবং পরের গানে লোপামুদ্রা মিত্র।

0: ব্যাক টু ব্যাক দুটো গান শুনে নিলাম। প্রথম গানটি শিল্পী ছিল নিশা দত্তগুপ্ত এবং পরের গানে লোপামুদ্রা মিত্র।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
5: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
6: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: এডিটিংয়ে কেরিয়ারের কথা বলছিলাম, হ্যাঁ, আর এই এডিটিং শিখে আপনি কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় এবং সৃজনশীল কেরিয়ার এই মুহূর্তে পেয়ে যেতে পারেন। অ্যাডোব প্রাইমার প্রো, এফেক্টস, দ্য ভিঞ্চি রিজলভ, ক্যাপকাটের মতো সফটওয়্যার শিখে ফ্রিল্যান্সিং, ইউটিউব, চলচ্চিত্র, কর্পোরেট ভিডিও তৈরির মাধ্যমে আপনি কিন্তু দ্রুত কেরিয়ার গড়তে পারবেন এবং ওয়ার্ক ফ্রম হোমও করতে পারবেন। এই ফিভার, আপওয়ার্ক, এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনার বয়স যে কোনো হোক না কেন, আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এডিটিংকে আপনার একটা সাইড ইনকাম হিসেবে গড়ে তুলতে পারেন। আর তাছাড়া যারা ইয়াং জেনারেশন আছেন তারা তো অবশ্যই পারেন এডিটিং নিয়ে পড়াশোনা করতে। যত দিন যাচ্ছে আমরা যে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি, এডিটিং কিন্তু একটা বিশাল কেরিয়ার হিসেবে আমাদের সামনে চলে আসতে চলেছে। এটা কাজের ক্ষেত্র হিসেবে ইউটিউব, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এডিটর, সিনেমা, টিভি এডিটর, কর্পোরেট ভিডিও এডিটর হিসেবে প্রবল পরিমাণে এডিটিংয়ের গুরুত্ব বাড়ছে, যেখানে আপনি ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারেন, আবার অফিস বেসড ওয়ার্কও করতে পারেন। এডিটিং কিছুদিন আগেও ফ্রিল্যান্সিং হিসেবে ধরা হলো, এখন কিন্তু মেন ফ্রেমওয়ার্ক, মেন ফ্রেমে একদম কেরিয়ার হিসেবে ধরা যাচ্ছে। নিত্য নতুন কেরিয়ারের সন্ধান দিতে থাকব, তবে এই মুহূর্তে একটি গান শুনিনি, জয়তী এবং প্রততির দ্বৈত কণ্ঠে।

অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি। তখন ছিল দক্ষিণ হাওয়া, আধ ঘুমো আধ

0: 6 ফুট 4 ইঞ্চি দৈর্ঘ্যের মানুষটির পাশে অনেকেই আক্ষরিক অর্থে ক্ষুদ্রকায়। কিন্তু শুধু শারীরিক দৈর্ঘ্য তো নয়, তার থেকেও বড় তার বিশাল ছায়াটি পড়ে রূপলি পর্দায়।
1: অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ,
2: কে দেবে আলো, কে দেবে প্রাণ? মুশকিল থেকে যায় মিস্টার সেনগুপ্ত, আজকালকার দিনে মঙ্গলময় পরমেশ্বরে বিশ্বাস রাখা মশ কঠিন হয়ে উঠছে। দৈনিক পত্রিকা, দৈনিক প্রতিদিন সে বিশ্বাসে আঘাত আনে, কি করুন বলুন।
0: বিশিষ্ট পরিচালক আকিরা কুরোসাওয়ার মতে, সত্যজিৎ রায়ের ছবি দেখা যেন চন্দ্র সূর্য প্রত্যক্ষ করার। কমার্শিয়াল আর্টিস্ট হওয়ার স্বপ্ন নিয়ে শান্তিনিকেতনে 2 বছর সে বিষয় পড়াশোনার পর কলকাতায় ফিরে এসে সত্যজিৎ একটি ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থায় যোগ দেন। কিন্তু বিশ্ব চলচ্চিত্রের দুনিয়ার প্রতি তার টান এবং পথের পাঁচালি নির্মাণের পর সিনেমার জগতের সঙ্গে তার সুনিবিড় অবিচ্ছেদ্য বন্ধন গড়ে ওঠে।
3: কি রাজ্য
4: দেখছ না,
3: পোলাও কোরমা কালিয়া, তাই রাধুন একদিন ভুলে গিয়েছে,
4: ভুলে গেছি
3: তাহলে হলো না, ভেবেছিলাম খোকার অন্নপ্রাশনটা একটু জাঁক করে করব।
4: কোন ভরসায় করবে শুনি?
3: কেন, আসছে মাস থেকে তো রায়পুরের দোকানে চাকরি হচ্ছে।
4: সত্যি?
3: আর নীলমণিপুরের সঙ্গে দেখা, বললেন রায়পুরে কথা দিয়েছে।
4: ওর মাইনের কথা বলেছে কিছু?
3: কিছু না, ভাবিনি। আমি তার চিরকাল গোমস্তাগিরি করতে যাচ্ছিনি যে রায়গুলো তার কেনা গোলাম করে রেখে দেবেন।
0: ছবির জগতের পাশাপাশি লেখালেখির দুনিয়ায়ও তার বিচরণ চলে সমান তালেই। বড়দের পাশাপাশি তার

0: বিরক্ত হয়ে ওঠে ছোটরা। ফেলুদা প্রফেসর শঙ্কু ছোট মনগুলিতে বড় দীর্ঘস্থায়ী প্রভাব রেখে দেয়।
1: আপনি হিন্দি চালিয়ে যেতে পারেন, বেশ লাগছে।
2: আমি গড়পাড়ের লোক, হিন্দি কি কেউ সারি বলে নাকি? এই দেখুন,
1: এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বেশ অনেকদিন হলো ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে।

0: আপনার ঘড়ির ব্যান্ডের তলায় চামড়ার আসল রংটা মাঝে মাঝে দেখা যাচ্ছে।
1: ঘড়ি? ওরে বাবা, আপনার তো দারুণ চোখ মোড়াই, ঠিক যেন গোয়েন্দা গোয়েন্দা উপন্যাস পড়েন নাকি।
2: আঁকেন ছবি, গল্পগুলিকে রূপ দেন চিত্রপটে, করেন সঙ্গীত নির্দেশনার কাজটিও। তার ছবি, পুরস্কার, বিশ্বজোড়া খ্যাতির তালিকা স্বল্প পরিসরে বাঁধা অসম্ভব। বাংলা ছবিকে তিনি নিয়ে গেছেন আন্তর্জাতিক আঙিনায়। নিজে পেয়েছেন দাদাসাহেব ফালকে সম্মান, 32টি জাতীয় পুরস্কার। কান, মস্কো, ভেনিস ও বার্লিনে তার ছবি বিশেষ প্রশংসিত হয়। ফরাসি রাষ্ট্রপতি তাকে সম্মানিত করেন লেজিয়ন অফ অনারে। মৃত্যুর কিছুদিন আগেই ভূষিত হন ভারতরত্ন সম্মানে, পান অনারারি অস্কার। অসুস্থতার দরুন কলকাতার একটি হাসপাতালে তার হাতে পুরস্কার তুলে দেন অড্রে হেপবার্ন। তার ভাষণটি লাইভ ভিডিওয় ছড়িয়ে পড়ে। পান আকিরা কুরোসোভা লাইফ টাইম অ্যাচিভমেন্ট মরণোত্তর।

শুনলেন দৃষ্টিকোণ। আকাশবাণী মৈত্রীর সঙ্গে আর এখন শুনছেন সকালের আড্ডা।

0: রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই গান। আকাশবাণী মৈত্রীর এমন একটা সময়ে পৌঁছেছি এসে সকালের আড্ডায় যে এখনও একটু আবহাওয়ার সম্পর্কে বলে দিই, আজকের ওয়েদার কেমন থাকবে। আকাশ মোটামুটি মেঘলা থাকবে, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, সুতরাং যদি বাইরে বেরোন কোথাও অবশ্যই ছাতা নিতে কখনোই ভুলবেন না।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
4: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
5: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
6: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
7: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: আছি সকালের আড্ডায়, এই মুহূর্তে শুনে নেব বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানা।
8: জানা অজানায় পরপর দুদিন শুনবেন বিজ্ঞান চর্চার বিকাশ, পটভূমি কলকাতা। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
9: 1690 সালে সাবর্ণ চৌধুরী পরিবারের কাছ থেকে সুতানুটি গোবিন্দপুর ও কলিকাতা এই তিনটি গ্রামের অধিকার পেয়ে বণিক ইংরেজ শুরু করে তাদের নতুন ব্যবসা কেন্দ্র। ব্যবসার জন্য দরকার

0: উপযুক্ত পরিকাঠামো এবং স্থানীয় অধিবাসীদের সহায়তা, যারা তাবার আগে যেটা দরকার সে অথবা সহ ব্যবসায়ী হিসেবে। পরিকাঠামো বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ল পারস্পরিক যোগাযোগ, ফলস্বরূপ ইউরোপীয় অভিবাসীদের মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের হাওয়াও ছড়িয়ে পড়ল এই শহরে। শুধু পরিকাঠামোই নয়, শুরু হল এই শহরের সামগ্রিক বিকাশ। ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞানের যে প্রসার ঘটেছে তা অনেকটাই শুরু হয়েছে কলকাতা শহরের বুক থেকেই। আজ আমরা চিনে নেব কলকাতার সঙ্গে জুড়ে থাকা বেশ কিছু উল্লেখযোগ্য বৈজ্ঞানিক মাইলফলককে, যে ঘটনাগুলির তাৎপর্য কলকাতা তথা ভারতবর্ষের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য। 1757 সাল, পলাশির যুদ্ধে জয়ী বণিক ইংরেজের মানদণ্ড বদলে গেল রাজদণ্ডে। রাজ্য শাসনের জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো ফিনান্সিয়াল কন্ট্রোল বা আর্থিক নিয়ন্ত্রণ। তাই সেই বছরই শুরু হলো টাঁকশাল তৈরির কাজ। প্রথম মুদ্রা তৈরি হলো 1759 সালে। পরবর্তী প্রয়োজন নতুন উপনিবেশের প্রতিটি কোণ জরিপ করে অচেনা এই জায়গাটিকে চিনে নেওয়া। সেই উদ্দেশ্যেই 1768 সালে স্থাপিত হলো সার্ভে অফ ইন্ডিয়া। স্যার জর্জ এভারেস্ট ও ল্যাম্পটনের মতো বিশিষ্ট সার্ভেয়াররা এই বিভাগের দায়িত্বে ছিলেন। নতুন এই উপনিবেশে সুদূর ইংল্যান্ড থেকে প্রচুর শ্বেতাঙ্গ ভাগ্যান্বেষণে এসে বসবাস করা শুরু করলেন। নতুন দেশ, নতুন আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়লেন অনেকেই, কিন্তু চিকিৎসার সুযোগ এই পোড়া দেশে ছিল না। তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বসবাসকারী ইউরোপীয়দের চিকিৎসাবার আগে যেটা দরকার সেকেল সার্ভিস প্রতিষ্ঠা করল 1764 সালে। 1778 সালে পঞ্চানন কর্মকার ও চার্লস উইলকিন্স যৌথভাবে বাংলা হরফ করবার পর যোগাযোগের এক নতুন দিগন্ত খুলে গেল। এর সাহায্যে প্রকাশিত হল হলেহের গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তবে কলকাতা থেকে নয়, হুগলি থেকে। পরবর্তী কয়েক বছরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল মুদ্রণ ও প্রকাশনা জগতে। 1780 সালে আত্মপ্রকাশ করল জেমস অগাস্টাস হিকের বেঙ্গল গেজেট। ইন্ডিয়া গেজেটের প্রকাশনাও সে বছরেই। দুবছর পর সরকারি রোষে বন্ধ হল হিকির পত্রিকা। তারও দুবছর পরে 1784 সালে হেস্টিংসের নির্দেশে সরকারি পত্রিকা কলিকাতা গেজেটের প্রকাশ হল। এই বছরই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে যেটা দরকার প্রথম বাংলা বই জোনাথন ডানকানের ইম্পে কোডের বঙ্গানুবাদ। বই ছাপা শুরু হবার ফলে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটতে শুরু করল, বাড়ল জ্ঞান বিজ্ঞানের চর্চা। নতুন দেশের সংস্কৃতিকে চিনে নেবার তাগিদে 1784 সালে কলকাতা শহরে গবেষণাগার স্থাপনার সূত্রপাত। এ ব্যাপারে পথিকৃৎ ছিলেন লেখক চার্লস ডিকেন্সের পুত্র, যাকে আমরা স্যার উইলিয়াম জোন্স নামে চিনি। তিনি এবং স্যার রবার্ট চেম্বার্সের তত্ত্বাবধানে স্থাপিত হল এশিয়াটিক সোসাইটি। ওরিয়েন্টাল রিসার্চ বা প্রাচ্য বিষয়ক গবেষণার অন্যতম কেন্দ্র হিসেবে এই সংস্থার খ্যাতি ছড়িয়ে পড়ল দেশে বিদেশে। ততদিনে শিক্ষা ও গবেষণার সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে সুপ্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সদস্যদের মনে হলো গবেষণা সবার আগে যেটা দরকার। ফলে সেই সময়ে ভারতীয় উপমহাদেশে যেসব প্রত্নদ্রব্য ও প্রদর্শন সংগৃহীত হয়েছে সেগুলি সাধারণের সামনে প্রদর্শনের ব্যবস্থা করা দরকার। এই উদ্দেশ্য নিয়েই এই সংস্থার তত্ত্বাবধানে ভারতের প্রথম জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়ামের প্রতিষ্ঠা হয় 1814 সালে। শুরুতে তা ছিল এশিয়াটিক সোসাইটিরই অংশ এবং অবস্থিত ছিল পার্ক স্ট্রিটের মোড়ে সোসাইটির মূল ভবনেই। পরে সেটি স্থানান্তরিত হয় বর্তমান ভবনটিতে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন ধারাবাহিক কথিকা বিজ্ঞান চর্চার বিকাশ, পটভূমি কলকাতা, প্রথম পর্ব। বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আগামীকাল এই কথিকার দ্বিতীয় পর্ব সকাল 8টায় জানা অজানা অনুষ্ঠানে।
2: শুনছিলেন জানা অজানা।

শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই গান। সকালের আড্ডার একদম শেষ প্রান্তে হাজির হয়েছি, তবে অল্টারনেটিভ মেডিসিন নিয়ে কথা বলবো বলছিলাম। হ্যাঁ, অল্টারনেটিভ মেডিসিন অনেক ধরনের আছে, তার মধ্যে ডান্স থেরাপি, ঠিকই শুনছেন, ডান্স থেরাপি এক নম্বর। হ্যাঁ, মানসিক উদ্বেগ কমাতে, আত্মবিশ্বাস বৃদ্ধি করতে, আবেগ প্রকাশ করতে, আবেগের নিয়ন্ত্রণ করতে, শরীরের নমনীয়তা বাড়াতে, শরীরের শক্তি বাড়াতে এবং সামাজিক যোগাযোগ বাড়াতে ডান্স থেরাপি প্রচণ্ডভাবে এই মুহূর্তে কাজ করছে। ডান্স থেরাপি এমন এক প্রক্রিয়া যেখানে মানুষের শরীরে যে নড়াচড়া এবং নৃত্যের মাধ্যমে মানুষের মনের ভেতরের অনুভূতি, চাপ, দুঃখ, আনন্দ এগুলো কিন্তু প্রকাশ পেয়ে যায়। এবং আমাদের যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার হয় বা বিভিন্ন রকমের মানসিক চাপজনিত, সে ক্লিনিক্যাল হোক, ক্রিটিক্যাল হোক, যে কোনো ধরনের মানসিক চাপ সংক্রান্ত যদি কোনো অসুখ হয়, তাহলে ডান্স থেরাপির মাধ্যমে কিন্তু অনেকটা মানুষ রিলিফ পাবে। আর আজকের এই অল্টারনেটিভ মেডিসিন ডান্স থেরাপি দিয়ে সকালের আড্ডা শেষ করব। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম শ্রীরূপা মুখোপাধ্যায়। শুনতে থাকুন প্রত্যেক দিন এই সময় সকালের আড্ডা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। কবি সৌভিক গুহ সরকারের সঙ্গে আলাপচারিতায় সাক্ষ্যদীপা সরকার। আজ প্রথম পর্ব।

0: একটি নদী উঠছে আমার খাতার ভেতর, একটি নদী লুকিয়ে আমার মাথার ভেতর, একটি নদী যাচ্ছে বয়ে বাইরে দূরে, একটি নদী জন্ম নিচ্ছে শব্দে সুরে, একশো রকম নদীর জলে পড়ছে ছায়া, একটি নারীর বিষাদ বিধুর বিরহিণী, সবাই জানে আন পুরুষের সে প্রেয়সী, অন্যভাবে তাকেই আমি গভীর চিনি।
1: আমরা দুজন নদীর শব্দে আটকে আছি, ভাবছি না আর লোকের কথায় কে কি বলে, ভাসিয়ে দেওয়া চিঠির মতো যাচ্ছি ভেসে, মাথার মধ্যে লুকিয়ে রাখা নদীর জলে।
0: এপার বাংলা ওপার বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই কবি কণ্ঠ অনুষ্ঠানে। আজ অনুষ্ঠানের শুরুটা প্রকৃতই কবি কণ্ঠেই হলো। আজ আমাদের সঙ্গে রয়েছেন কবি সৌভিক গুহ সরকার। নমস্কার।
1: নমস্কার,
0: স্বাগত জানাই আপনাকে কবি কণ্ঠ অনুষ্ঠানে।
1: অনেক অনেক ধন্যবাদ। আমার কিন্তু কবিতাটা পড়ার কথা ছিল না, এটা কিন্তু একটা চাপে পড়তে হলো।
0: কিন্তু কি সুন্দর পড়লেন বলুন।
1: না না, কিন্তু আমি তো কবিতা পড়তে সেরকম ভাবে পারি না।
0: এটা কি খুব অসুবিধা নিজের কবিতা পড়া?
1: অসুবিধা মানে না পড়লেই ভালো, মানে মাঝে মধ্যে মনে হয় অন্য কেউ পড়লেও ভালো লাগে।
0: কিন্তু আমাদের অনুষ্ঠান যেহেতু কবি কণ্ঠ, তাই আমরাও চাই আমাদের কবিরা একটু আমাদের কবিতা শোনাক। আপনি আকাশবাণীতে বোধহয় 2024-এ এসেছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: 2026 চলছে।
1: হ্যাঁ,
0: অনেকটা সময় পেরিয়ে এসেছি।
1: নিশ্চয়ই।
0: আপনার জীবনে বা মানুষ সৌভিক গুহ সরকারের জীবনে কি কি পরিবর্তন এসেছে?
1: বাবা, এর তো অনেকগুলো জটিল উত্তর হতে পারে। দু বছর অনেকটা সময়। পৃথিবীতে বহু ঘটনা ঘটে গেছে এবং তার প্রেক্ষিতে আমাদের জীবনও পাল্টেছে, আমাদের বোধ চেতনা ইত্যাদি পাল্টেছে, এমনকি লেখার ধরনও পাল্টে যায়। দু বছর অনেকটা সময় তো, যার ফলে নানাবিধ জিনিস আগে যেগুলো সেভাবে চোখে পড়েনি এখন পড়ছে। তবে এটা বলতে পারি, যেটা পাল্টেছে সেটা হয়তো চলার গতি। বয়স যত বাড়ে তত একটা মন্থরতা আসে। আগে একটা ছোটা ছিল ছুটে যাওয়া, তো হয়তো বেশ খানিকটা সময় পেরিয়ে যাচ্ছে, আগের থেকে দেখাটা স্থির হয়ে দেখাটা বেড়েছে। আগে চট করে দেখে বেরিয়ে যাওয়া ছিল, এখন একটু দাঁড়িয়ে দেখা, এবং দাঁড়িয়ে দেখার মধ্যে দিয়ে একটা একটা কোনো অনুভূতিকে স্পর্শ করা। ধরা যাক, এই গত দু বছরের মধ্যে গিয়েছিলাম অমরকণ্টক, সেখান থেকে নর্মদা উদ্গম। তো সেখানে খুব প্রাচীন কিছু মন্দির আছে। আমার মন্দির বা প্রাচীন স্থাপত্য আমার খুব প্রিয়।
0: হ্যাঁ, একদম।
1: তা এই যে প্রাচীন মন্দির, মানে সপ্তম শতাব্দী অষ্টম শতাব্দী, পাথরগুলো ঠান্ডা নীরব, কত কিছু দেখেছে সে পাথরের মধ্যে দাঁড়িয়ে,
0: ইতিহাসের সাক্ষী,
1: ইতিহাস, মনটা স্থির, তাড়া নেই, চারটে মন্দিরে ছুটবো না। আগে হলে কি হতো, একটা জায়গায় গিয়ে সব কিছু দেখার একটা প্রবণতা,
0: আমরা একটা
1: প্ল্যান করে ফেলি, এখানে এখানে এখানে যাব। এখন এটাও পাল্টেছে, একটা জায়গায় একটু বসবো, একটু অনুভব করব। অনেক সময় দেখাটা হয় অনুভূতি জাগে না, দেখে এসেছি কিন্তু সেভাবে ঢুকতে পারিনি। এই যে ঢুকতে পারা, এখন মনে হয় এই বয়সে যে ওই পাথরের ফাঁকগুলোর মধ্যে ঢোকার ইচ্ছে জাগে, তার মধ্যে ওই পাথরের মন্দির সুপ্রাচীন ইতিহাসের মধ্যে একটু চুপ করে বসে থাকতে ইচ্ছে করে।
0: মানে আপনার এখন ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট, ওটার হয় না?
1: এই আবার নতুন এখন নানা রকমের টার্মিনোলজি হয়েছে যেগুলো আবার আমি খুব ভালো, এখন এই ফোমোটা আমি জানি। এই ফোমো ব্যাপারটা থেকে আমি একদম বিযুক্ত। যা বেরিয়ে যাচ্ছে তা যাক,
0: যা গেছে তা যাক,
1: যা গেছে তা যাক। কারণ জীবনে সব দেখব সব জানব এটা হয় না, কিন্তু যেটা দেখব যেটা জানব সেটা আরো

0: গভীরভাবে জানা, গভীরভাবে চেনা। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এক্সটা হচ্ছে দেখা, দেখছি আমি আমি আমি কত বই পড়ছি, আমি কত ছবি দেখছি, আর ওয়াই অ্যাক্সিসে আমি একটা বই কি দুটো বই কি পাঁচটা বইকে নিবিড়ভাবে পড়ছি। এখন ওয়াইটা আমার, আমি দেখছি যে বাড়ছে, আগে একটা এক্সের দিকে একটা,
1: মানে ওয়াইটা গাঢ়
0: হয়েছে, ঘন হচ্ছে,
1: ঘন হচ্ছে,
0: মানে একটা জিনিসকে একটু তলিয়ে বোঝবার চেষ্টা। যেটা জীবনানন্দ, যদি কারুর কাছ থেকে এটা আরও শিখে থাকি বলবো না, যদি তার লেখাকে অনুসরণ করে কিছু বুঝতে পেরে থাকি, তা হলো জীবনানন্দের লেখা। তিনি তার বস্তু জগৎকে বিস্তৃত করেননি, অনেক ক্ষেত্রে করেননি। একটা ঘরের মধ্যে ঘটছে, একটা মশারির মধ্যে শুয়ে একটা লোক ভাবছে, এই যে একটা, এই যে ভাবনা, এই যে ভাবছে, চিন্তন, এই যে একটা জায়গায় দাঁড়িয়ে একটা লোক ভাবছে বা একটি মেয়ে ভাবছে, এই জায়গাগুলো আমার মনে হয় এখন আরো বেশি তার সঙ্গে রিলেট করতে পারি, এইভাবে পাল্টাচ্ছে।
1: এই যে আপনি বললেন একটা স্থিরতা এসেছে আপনার জীবনে, সেটা আপনার লেখার উপর নিশ্চয়ই প্রভাব ফেলেছে, জীবনের উপর তো প্রভাব ফেলেছে শুনলাম, লেখার উপর কতটা প্রভাব ফেলেছে?
0: লেখার উপর বেশ খানিকটা প্রভাব ফেলেছে এইভাবে যে আমার পুরনো কবিতার মধ্যে আমি এখন লক্ষ্য করি একটা ছন্দের একটা একটা চলন ছিল, যে চলনটা হয়তো একটু দ্রুত গতির, মন্থরতা কম ছিল লেখার মধ্যেই
1: হবে এরকম
0: এরকম, হ্যাঁ একটা মানে একটা একটা নাচছে, একটা একটা মিউজিক্যালিটি। এবার সেইটাকে আমি বর্জন করলাম, কারণ আমার মনে হলো যে মিউজিক্যালিটি হয়তো কবিতার ক্ষতি করছে। ছন্দ অনেক সময় কবিকে বিপথে চালিত করে, কারণ অন্তমিলের একটা প্ররোচনা আছে যে মিল দিতে হবে, এবার মিল দিতে হবে একটা লাইনের পর একটা লাইন, একটা লাইনের পর কবিতা যখন শুরু হচ্ছে মিল দিয়ে, তখন তো মাঝপথে বন্ধ করা যাবে না। তাহলে সেক্ষেত্রে যখন আমি শুধু আমার হৃদয়ের কথাটুকুই বলতে চাই, একদম যেটা আসছে, তখন ছন্দকে পরিত্যাগ করতে হবে। এবং এ প্রসঙ্গে যার কথা আমি বলবো, তাঁর কাছ থেকে তাঁর লেখা আমাকে যত দিন যাচ্ছে আরো প্রভাবিত করেছে, তিনি হলেন ভাস্কর চক্রবর্তী। ভাস্করের লেখার মধ্যে কথাটুকু বলে দেওয়ার একটা জায়গা আছে, যেটা প্রণবেন্দু দাশগুপ্তর মধ্যেও আছে। এবার ছন্দের মধ্যে ছন্দকে অটুট রেখে কথা, নিজের কথা সম্পূর্ণভাবে বলা, এটা আমাদের শক্তি দেখিয়েছেন, বারংবার দেখিয়েছেন, অনেকেই দেখিয়েছেন, জয়ও দেখিয়েছেন, কিন্তু শঙ্খও দেখিয়েছেন। কিন্তু এখন আমি নিজের যে স্রোত, নিজের যে গতি বলা যেতে পারে, এই গতিটাতে, গতির সঙ্গে আমি মেলাতে পারছি ভাস্কর চক্রবর্তীকে, তাঁর কবিতাকে মেলাতে পারছি, এবং হয়তো আরও নানা কবি তাঁদের লেখা পড়ে মনের মধ্যে, যেরকম আরেকজন হচ্ছেন পার্থপ্রতিম কাঞ্জিলাল, পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতার মধ্যে তিনি একটা বক্তব্য বলছেন, বৌদ্ধিক। ছন্দ অনেক ক্ষেত্রে তিনি সম্পূর্ণ পরিত্যাগ করেছেন। এইরকম কবিতার ক্ষেত্রে মানুষ যখন বোঝে যে তাকে তার কথাটা বলতে হবে, বাইরের সাজসজ্জা নয়, একদম ভেতরের কথাটা বলতে হবে, তখন মনে হয় তাকে মন্থর হয়ে যেতেই হয়, তাকে তাকে গতি কমাতে হয়। মানে একটি ছেলে একটা মেয়ে, তারা প্রেম করছে, এবার প্রেমের একটা দৌড় আছে, বসন্তকাল কোকিল ডাকছে, প্রেমের একটা দৌড় আছে, জলের ধার দিয়ে দৌড়চ্ছে, ট্যাক্সি করে দৌড়চ্ছে, মেট্রোতে দৌড়চ্ছে, কিন্তু যখন প্রেমের সেই দৌড়টা শেষ হয়ে যায়, তখন একটা সূর্যাস্তের সামনে চুপ করে কোনো কথা না বলে
1: ঘন হয়ে যায়,
0: ঘন হয়ে বসে থাকা যায়,
1: একদম
0: শুধু দুজনে কিছু বলতে হয় না, একটা বাতাস আসছে, দুজনেই বোঝে কিছু বলার নেই। একটা টোটো করে গঙ্গার ধার ধরে, ধরা যাক টোটো চলেছে, সেটা হুগলি হয়ে ব্যান্ডেল হয়ে চলেছে, এবার এই যে

0: বাতাসটা মাথায় লাগছে, মফস্বলের ছোট ছোট রাস্তার মধ্যে দিয়ে চলেছে, গতি তো খুব বেশি নয়, মন্থর,
1: একটা শিরশিরানি
0: শিরশিরানি। এইটা বোধহয় এখন মনকে অনেকটা বেশি সজীব করে, স্থির করে, এবং বাইরের জগতের প্রতিফলনটা বেশি ঘটে।
1: ঠিক, আমাদের এই আলাপচারিতায় মানে আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি, অনেক কবি আপনার জীবনে প্রভাব ফেলেছেন।
0: নিশ্চয়ই,
1: সেটা আমরা আপনার উৎসর্গ যে পাতাগুলি সেগুলোতে দেখেছি, কিন্তু সেটাতে পরে আসছি। একটি পাতাতে আমার চোখ আটকে গেছিল, সেটা হচ্ছে শঙ্খ ঘোষকে নিয়ে লেখা একটি কবিতা। আগে আপনি পড়ুন, তারপর আমরা কথায় আসব।
0: আচ্ছা, এটা ওই নষ্ট সময়ের নাচঘর।
1: হ্যাঁ, একদম ওই বইটি। হ্যাঁ,
0: শঙ্খ ঘোষ মহাশয়কে জিজ্ঞেস করলুম, মাল্যবানের অবকল্পনা ছিল, অবকল্পনার অর্থ কি? আমার দিকে প্রদীপের মতো চোখ তাঁর নিষ্কম্প, বললেন, তোমার কি মনে হয়? বললুম, অব অর্থাৎ তলা, কল্পনার তলা। তিনি চোখ ফিরিয়ে নিলেন, স্থির মগ্ন চেতন শব্দ সাধক, করতল পাঞ্জাবির শ্বেততায় অবিচল, নিচু স্বরে বললেন, তলার কল্পনা। সহসা এক ঝাঁক আলো শিরায় শিরায়, সবাই আলো জ্বালতে পারে না, কেউ কেউ পারে, অনেক আলো জ্বেলেছেন তিনি অবিশ্রাম, মনের পর মন, দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম। আজ আমার অবিন্যস্ত পংক্তিগুলো তুলে দিচ্ছি তাঁর করতলে, আমার করুণ কবিতার ফুল।
1: অসাধারণ। যে কথাটা বলছিলাম যে আপনি শুধু একজন কবি নন, আপনি একজন শিল্পী যিনি এত সুন্দর করে নিজের প্রতিটি বইকে সাজিয়েছেন। তার একটি কথায় যেটা বললাম যে উৎসর্গ পাতাটাই আমার বারবার প্রতিটি বইয়ে চোখ আটকে গেছে। একটি আপনি উৎসর্গ তো অনেকেই করেন, কিন্তু আপনি ওই যে একটি করে লাইন লিখছেন সেটি অপূর্ব। একটিতে আপনি লিখছেন যে অস্কার ওয়াইল্ড, যিনি আপনাকে জন্মান্তর ঘটিয়েছে, আপনার জন্মান্তর ঘটিয়েছে, আপনার বাবা যিনি আপনার একনিষ্ঠ পাঠক, শঙ্খ ঘোষ তো আমরা শুনলামই, এই রকম আর কে কে আপনার জীবনে আলো জ্বালিয়েছেন?
0: অসংখ্য মানুষ, তাদের অনেকের সঙ্গে আমার তো কোনোদিন দেখা হয়নি। বইয়ের পাতায় তাদের দেখেছি, তাদের সঙ্গে ওইখানে আমার পরিচয়। আমার জীবনে যারা আলো জ্বালিয়েছেন তারা যে কবেকার লোক, কত পুরনো, সেসব ভাবলে অবাক হতে হয়। যেরকম একজনের কথা বলি, যার কাছে আমি আমার পুরো চেতনার জগৎ একটি মানুষ ঘুরিয়ে দিলেন, তিনি কালিদাস। এবারে আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, তো অবভিয়াসলি আমাদের একটা একটা সিলেবাস ছিল, একটা পড়া ছিল, একটা ধরা যাক বড় বড় মিল্টন শেক্সপিয়ার এগুলো তো পড়তে হতো। শেক্সপিয়ার একজন বিরাট বিরাট প্রভাব আমার জীবনে। কিন্তু হঠাৎ আমাদের বাড়িতে সংস্কৃত সাহিত্য সম্ভার ছিল, তখন আমি বোধহয় এম এ পড়ছি, আমি ওই পাতা উল্টে পড়তে শুরু করলাম। এবারে সেখানে সংস্কৃতের পাশাপাশি তার বঙ্গানুবাদ ছিল, অত্যন্ত উচ্চ মানের উচ্চ কোটির বঙ্গানুবাদ। তো সংস্কৃত তো অত বুঝতুম না, কিন্তু ওই যে বঙ্গানুবাদটা পড়লুম তাতে হঠাৎ আমার সামনে খুলে গেল প্রাচীন ভারত, প্রাচীন ভারতের দরজা, এবং সেটা যে কীরকম, মানে এই যে ভারত বলতে কি বোঝায়, যে তার যে চেতনা, এটা বোধহয় কালিদাসের মধ্যে দিয়ে আমি অনুভব করলুম। এবং আমার জীবনে একটি কেন্দ্রীয়, আমার এই মুহূর্তে এবং আমার জীবনের কেন্দ্রীয় জায়গা হলো মহাভারত। অনেকেরই তাই, একে ঘিরে তো আমাদের জীবন চলে, সমস্ত নানা জীবনের নানা জটিল জায়গায় আমরা রেফার করি এবং বুঝি, বোঝবার চেষ্টা করি। কিন্তু এই মহাভারত পড়বার আগে, সিরিয়াসলি পড়বার আগে, কালিদাস কিন্তু আমার চেতনাকে একদম বদলে দিলেন। এবং মজাটা হলো এই যে কালিদাস পড়ার পর আমি রবীন্দ্রনাথকে অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারলাম। আমি বুঝতে পারলুম যে রবীন্দ্রের জন্ম কোথা থেকে হয়েছে। ওই একটা স্রোত যেটা বয়ে আসছিল রবীন্দ্র, সেইখান থেকে কিভাবে জল তুলেছেন এবং সেটাকে ট্রান্সফর্ম করেছেন। রবীন্দ্রের যে সৃষ্টির ভাড়ার ঘর, যে ঘরের হদিশ উনি কাউকে দেননি, তিনি কোথা থেকে কোন জিনিস কিভাবে এনে মিশেল ঘটিয়েছেন, তার মধ্যে তাঁর জীবনের কেন্দ্রীয় জায়গাও কালিদাস, সেটা চিত্রাঙ্গতা তার একটার পর একটা লেখা, এবং তিনি কিভাবে সারা জীবন ধরে এই মানুষটাকে ব্যবহার করেছেন, সেই চেতনাটাকে ব্যবহার করেছেন। কালিদাস একটা বাউন্ডলেস চেতনার দিকে, স্পেশালি মেঘদূত এবং অভিজ্ঞান শকুন্তলম, এই দুটো আউটস্ট্যান্ডিং। এবং যেটা হয়, একজন কবি কবি অনেক কিছু নিয়ে লিখতে পারেন। এখন যে লোকটা ফোর্থ সেঞ্চুরি, মানে প্রায় তো 1500 বছর কেটে গেছে তারপর আমরা নাম নিচ্ছি তার, ভাবতে পারো 1500 বছর পর আমরা তার নাম নিচ্ছি, অকল্পনীয়। তাহলে কিছু একটা আছে, আছে যেটা, সেটা হচ্ছে একটা অপার্থিব, একটা কল্পলোক। মানুষ বাস্তবের জন্য সাহিত্যের কাছে আসে বলে আমার মনে হয় না, কারণ বাস্তব নিয়ত পরিবর্তনশীল, আজকে যেটা আছে কালকে সেটা নেই। এবারে বাস্তব, এখন কেউ যদি চায় তো খবর কাগজ পড়তে পারে, আমাদের সমাজ মাধ্যম আছে, কত কিছু আছে। সাহিত্যের কাছে আমি কেন যাব, আমি কল্পলোকের জন্য যাব, সেটা এই পুরো বাস্তব, এই সময় পুরোটাকে মন্থন করে তৃতীয় একটা সত্যের কাছে আমাকে নিয়ে যায়,
1: নয়তো এই পরম্পরাটাই চলতো না,
0: চলতো না,
1: ওখানেই থেমে যেত।
0: প্রেমের কবিতা কেন ভালো লাগে, এখন নাকি প্রেম নেই, সব থেকে বেশি প্রেমের কবিতা পড়া হয় এখন, মানুষ কি খোঁজে, কিছু তো খোঁজে,
1: একটা প্রেমের ছবি পাগলের মতো দেখা
0: হয়, নিশ্চয়ই, একটা একটা যুদ্ধের ছবি, সমাজ সামাজিক বাস্তবতা দেখানো হচ্ছে একটা ছবি, একটা প্রেমের ছবি, কোনটা বেশি হৃদয়কে স্পর্শ করে,
1: ঠিক।
0: কালিদাস এই জায়গাটাকে, এই যে মেঘদূতে এখন একটা জিনিস হচ্ছে ড্রোন, আমরা ড্রোন শট দেখি না, যাচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছি, একটা লোক চতুর্থ পঞ্চম শতাব্দীতে ড্রোন শট করছেন, একটা মেঘ ভেসে যাচ্ছে আর উনি বলছেন যে দেখো নিচে পাহাড়গুলো দেখো, নিচে নদীগুলো দেখো, নদীর পাশে ধান ক্ষেত দেখো, ধান ক্ষেতের পাশে নুয়ে পড়া বেতস বন দেখো, বেতস বনের পাশে মন্দির দেখো,
1: চাঁদের পাহাড়ও কিন্তু অনেকটা মনে হয় ওরকম,
0: চাঁদের পাহাড় অনেক পরে, অন্য ভাবে, অন্য এতে, কিন্তু এই যে ওই আবার কল্পলোক,
1: কল্পলোক,
0: আবার কল্পলোক, নিশ্চয়ই ওই আর এক কল্পলোকের মানুষ, যিনি এক অপার্থিব জগতে নিয়ে যেতে পারেন, একটা আরণ্যক লিখতে পারেন,
1: একদম।
0: এই বিভূতিভূষণের মধ্যে ওই কল্পলোক, একটা মেঘমল্লার লিখেছেন, এই মেঘমল্লার উনি কোত্থেকে পেলেন, এই মেঘমল্লারের চেতনাটা ওই সুপ্রাচীন চেতনা,
1: 1500 বছর,
0: যেটা আমরা শরদিন্দুর মধ্যেও পেয়েছি, আরেকজন মানুষ, অকল্পনীয়। তো এই যে একটা প্রবহমান কল্পনার যে জগৎ, এটা আমাকে আকর্ষণ করে অনেক বেশি সামাজিক বাস্তবতার চেয়ে, বেশি, অনেক বেশি।
1: আর এই যে আপনি কবিতার জগতে এলেন, মানে এমন কোনো কবিতা বা এমন কোনো কবির লেখা পড়ে আপনার মনে হয়েছে যে না আমাকেও এমন লিখতেই হবে?
0: সেটা একটা সময় মনে হয়েছিল, একটা তখন প্রভাবটা তো থাকে, আর প্রভাব একটা, এটাও আমার জীবনের একটা খুব
1: শুরুটা তো একটা থাকবে,
0: হ্যাঁ। এবং তখন কি হয়, অনেকেই আছেন যে অন্য মানুষের মতো কবিতা লিখতে চান, চিরজীবন অপরের মতো কণ্ঠী হয়ে থাকতে চান, এখন নিজের গলা খুঁজে পাওয়াটাও খুব কঠিন কাজ। আমার গলা অমুকের মতো, তাতে আমি খুশি, কিন্তু আমার গলা আমার মতো, আমার মতোটা কেমন, এই আমার মতোটা খুঁজে বার করাটাই কিন্তু একজন কবি বলো, একজন গায়ক বলো, একজন অভিনেতা বলো, প্রত্যেকেই খুঁজছে কিন্তু নিজের ভাষা। এই নিজের ভাষাকে খোঁজা, খুঁজে বার করা, তাকে প্রতিষ্ঠা করা, এইটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ।
1: আপনি কোথায় খুঁজে পেয়েছিলেন?
0: আমার নিজের যেটা মনে হয় যে আমাকে, আমার প্রথম দিকে বেশ কিছু জায়গায় আমি নিজে ফিল করেছি যে আমার নিজের কণ্ঠ বেরোচ্ছে না, আস্তে আস্তে লিখতে লিখতে আমি নিজেকে চিনতে শুরু করলাম যে কোনখানে আমি একটু আলাদা হয়ে যাচ্ছি, এবং তার জন্য একটা পঠনের দরকার হচ্ছে। মানে ধরো যে মনীন্দ্রগুপ্ত, তার একটা লেখা, দেবারতী মিত্র তাঁর একটা লেখা। এবারে পাশা

0: পাশে কবিতা সিংহ একরকম লিখছেন, গীতা চট্টোপাধ্যায় তার কথা বলতে হয়, তিনিও অন্য ধরনের, একদম আলাদা। এবারে এই যে নিশীত ভর, গৌতম বসু, গৌতম বসু একজন অত্যন্ত শক্তিশালী কবি। তো এরকম নানা মানুষের লেখা পড়তে পড়তে নিজের অবস্থানটা বোঝা যায় যে কোথায় তারা আলাদা হয়েছেন, এবং তার জন্যে অনেকে সব বিষয়ের দিকে জানেনি, নিজস্ব একটা জগৎ তৈরি করে নিয়েছেন। রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তি যিনি সর্বগ্রাসী, যার ভাষার ক্ষমতাটা, তার ভাষার ইলাস্টিসিটিটা এমন ছিল যে তিনি যাই লিখতেন মনে হতো ওঁর লেখা। তার প্রতিটি গানে তিনি এই সুরের এইটুকু, বেশি বলতে হবে না, এটুকু শুনলে মনে হয় রবীন্দ্রনাথের গান কি করে হলো। এই যে স্টাইলাইজেশন, এই স্টাইলাইজেশন, এই যে ভাষাকে খুঁজে বার করা, এটা উনি যেভাবে পেরেছেন হয়তো সকল কেউই পারেন।
1: এবং এমন কিছু গান আছে হয়তো রবীন্দ্রনাথের থেকে অনুপ্রাণিত হয়ে সেই গানটা লেখা হয়েছে, সেটা মনে হয় যে এটা হয়তো রবীন্দ্রনাথের
0: ছোঁয়া আছে,
1: ছোঁয়া আছে।
0: তার মানে কত বড় লোক, তার মানে কি বিপুল
1: কবিতাতেও।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: জীবনানন্দের শুরুর দিকের কিছু কিছু
0: কবিতাতে ছিল, সেখানে নজরুলেরও একটা প্রভাব ছিল। নজরুল এই আরেক মানুষ, তার একটা আশ্চর্য স্বকীয়তা ছিল, একটা বাঁধনহীন একটা ক্ষমতা ছিল,
1: একটা ট্রেন্ড সেটার।
0: ওরে বাপরে বাপ, একটা একটা মানুষ, তিনি শুরু করছেন একটা রবীন্দ্রিক একটা চেতনা দিয়ে, সম্পূর্ণ ভেঙে বেরিয়ে যাচ্ছেন, ভেঙে বেরিয়ে বিদ্রোহী লিখছেন। এই যে উনি এত কম বয়সে, একটি ছেলেই বলতে হয় তো, 22 বছরের, তার কি বলবো,
1: যুবক
0: তরুণ, সে ওই পর্যায়ের একটা কবিতা রচনা করছে, বাংলা সাহিত্য তো এরকম ঘটেনি, এরকম তো ঘটেনি
1: না।
0: তো ওই রকম একজন মানুষ, তিনি যখন সুর রচনা করছেন, তিনি জানেন যে তার আগে দ্বিজেন্দ্রলাল রায়ও গান রচনা করেছেন, অতুল প্রসাদের গান রয়েছে, রজনীকান্তের গান রয়েছে, এবং তার আগেও নানা ধরনের গান রয়েছে। তিনি সর্বকনিষ্ঠ, আর রবীন্দ্রনাথের তারা বিপুল গানের ভাণ্ডার তো ছিলই তখন। সব কিছুকে ভেঙে তিনি নিজের ভাষা তৈরি করলেন, এটা নজরুল বলেই সম্ভব। ওই নজরুল একজন হয়, বারবার তো হয় না, এরা সব একজন জন্ম। সুতরাং অনেকেই হয় যে তারা সাকাম করে যান, একজন শক্তিশালী কবির লেখা পড়ে তার মতো লিখতে শুরু করেন, তার চেতনা চৈতন্য ঘিরে থাকে একজন কবি কি দুজন কবি। জীবনানন্দের প্রভাব তার পরবর্তী অনেক কবিদের মধ্যে ছিল, বিনয় মজুমদারের মধ্যে ছিল, শক্তির মধ্যে ছিল, অনেকের মধ্যে ছিল, কিন্তু তারা প্রত্যেকে
1: ছিল,
0: শঙ্কর মধ্যেও ছিল। এটা তো অনপনীয়, চট করে সরানো।
1: তারপরে এক সময় তারা নিজের কণ্ঠ খুঁজে পায়,
0: এবং এই যে নিজের কণ্ঠ খুঁজে পাওয়া, এর জন্য তাদের বহু লেখা লিখে ফেলে দিতে হয়েছে। তাদের বুঝতে হয়েছে কোনটা আমার লেখা হচ্ছে না, এই করতে না করতে করতে হ্যাঁতে পৌঁছানো, এই চেতনায় পৌঁছানো।
1: আপনি সেই জায়গায় পৌঁছেছেন?
0: আমার মনে হয় না, আমি বলতে পারছি না, সেটা এখনো পর্যন্ত তো বলতে পারছি না। এবারে যত সময় যাবে, যত আরো লিখব, হয়তো নিজের কণ্ঠ খুঁজে কিছুটা পেলেও পেতে পারি।
1: যেহেতু আপনি বললেন যে প্রেমের কবিতা লোকে বলে যে আমরা পড়ছি না, কিন্তু আমরা পড়ছি, এই পরিপ্রেক্ষিতে একটা প্রেমের কবিতা শুনে নি।
0: ঠিক আছে, কবিতাটির নাম মেঘ মহিমা। আজ কালো মেঘ মহিমা, ব্রহ্মাণ্ড মহিষ হয়ে আছে, বুকে যার ভার তাকে গান শোনাও, পুরনো 50-এর বাংলা গান, সেই নিভু নিভু সুর, ঝিমঝিমে কথা, এই অস্তিত্ব শুধু প্রেমের জন্যেই, অথচ তোমাকে পাই না, তুমিও কি আমাকে তেমন করে পেয়েছ? জলো বাতাস, শীত করছে, একটু চা পেলে ভালো হয়, দরজাটা খোলা থাক, প্রেম আসতেও পারে হঠাৎ।
1: এই যেন আমাদের সবার মনের কথা, ওই একটু চা নিয়ে বসে আড্ডা হোক, কিন্তু একটাই যে মন ভরে না, আরো একটা।
0: আচ্ছা আরেকটি, তোমাকে দেখে আঙুরগুচ্ছ, তোবড়ানো বেদানা আর অকাল জামরুলের শহর, এর ভেতর দিয়ে বাগবাজার হাজরা কালীঘাটের দেশে পর্যটক হয়েছি, পাতা ছেঁড়া আদিগঙ্গার কান ঘেঁষে

0: হুবু হয়ে বসে আছে প্যাড়া আর পেতলের ঘনিষ্ঠ দোকান। তখন চায়ের ভাঁড়ের মতো অনেক সন্ধে, অনেক তারিখ। পুরনো আয়ুর্বেদের দোকানে কড়িকাঠের মতো নিঃসঙ্গ বৃদ্ধ কবিরাজ, হরিশ পার্ক, মিত্র ইনস্টিটিউশন, পোটোপাড়া। হয়তো এসব দ্বারকা, হরপ্পা, হস্তিনাপুরের পথ, পথের ছায়া। আমি মিশতে না পারা লোক, তোমাকে দেখে মনে হলো কথা বলা যায়।
1: সেই মনে হলো বর্তমানের সঙ্গে অতীতকে মিলিয়ে দেওয়া, ওই রাস্তাটা দিয়ে ঘুরে এলাম যেন। এবার আপনি যে বললেন যে অনেকটা পথ পেরিয়ে এসেছেন এই কাব্যিক জগতের বলতে পারি, কিছুটা তো আপনি নিজের কণ্ঠটা এখন বুঝতে পারেন যে আপনার কবিতায় প্রকৃতি আসছে, মহাভারত আসছে, ইতিহাস আসছে। তো এমন কোন কবিতা যেটা মনে হয় যে হ্যাঁ এটা সৌভিক গুহ সরকারের নিজের?
0: এটা বলা খুব মুশকিল
1: না, কিন্তু এমন একটি কবিতা আমরা শুনব,
0: পাঠক বলতে পারবেন?
1: আপনি হয়তো কিছুটা বলতে পারবেন,
0: ধরা যাক।
1: মানে মনে হয় না যে এই কবিতাটা লিখে
0: আমার মনে হলো যে এই এই কথাটা একটা কোনো কথা, যেটা বলতে চেয়েছি আমার ভাষাটা ঠিক কি সেটার ব্যাপারে আমি খুব নিশ্চিত না হলেও, আমি যেটা লিখতে চাই আমি এখন আনন্দ পাই সেটা লিখতে পারলে। ধরা যাক এই কবিতাটা, মধ্য বয়সের মাঠে। রোদ পড়ে আসছে মধ্য বয়সের মাঠে, ঘাসগুলো হলুদ, এখন আর না পাওয়াগুলো ততটাও পীড়া দেয় না শরীরে। সিগারেট ধরাই, ভাবি গুপ্তি পাড়ার পথে সেই জোনাকি রাস্তা বল, কত পোড়ামাটির মন্দির, সব্যসাচী গোধুলি, চিত্রাঙ্গদা নক্ষত্র, বাংলার বহু মন্দির মসজিদ মেলায় ঘুরে ধর্মের কথা বিশেষ বুঝিনি, শুধু জেনেছি বুকের ধর্ম ভেঙে যাওয়া।
1: আহা, আসলে কবিদের কথা বা একজন প্রকৃত শিল্পীর কথা অনেকটা নদীর মতো, মনে হয় না যে এটাতে কোনো বাঁধ দিই, কিন্তু আমরা যে সময়ের কাছে একেবারে বাধা, তাই বড় অসহায়, আজকে এখানেই থামতে হচ্ছে। আবার আমরা কবি সৌভিক গুহ সরকারকে নিয়ে ফিরব আগামী পর্বে কবিকণ্ঠে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার, অপেক্ষায় থাকবেন কবিকণ্ঠের দ্বিতীয় পর্বের।
2: শুনলেন কবিকণ্ঠে, কবি সৌভিক গুহ সরকারের সঙ্গে আলাপচারিতায় ছিলেন সাক্যদীপা সরকার, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দুর্বাদে।

0: যারা এখন ধরুন সঙ্গীত চর্চা করছে, তার মধ্যে গান জানা অথচ কোনো একটা যন্ত্র বাজায় আর শুধু যন্ত্র বাজায়, এদের দুজনের মধ্যে বোধহয় পারফরমেন্সের একটু তফাত হয়েই যায় না?
1: আমার তো মনে হয় যে কোনো যন্ত্র বাজালে হ্যাঁ গানটা জানা খুব দরকার,
0: গানটা জানা খুব,
1: গান জানা আর গান গাওয়ার অ্যাবিলিটি, মানে স্পেশালি ক্লাসিক্যালে আমি বলবো সে তবলিয়াও হলে ভালো গাইয়ে হওয়া দরকার
0: অবশ্যই, নইলে তো সঙ্গত করতে গেলে
1: সঙ্গতটা
0: ওই ব্যাপারটা বুঝতে পারবে না,
1: হ্যাঁ শুকনো ড্রাই হয়ে যাবে।
0: ঠিক তো,
1: শুধু গান জানা না, মানে হি শুড বি এবল টু সিং, যেটা উর্দুতে আমরা যেরকম বলি না গাওয়াইয়ো কা গানা হোনা চাহিয়ে, এসে গানা মালুম হোনা নেই, তো জব কাবলিয়ত হোনি চাহিয়ে গাওয়াইয়ো কে।
0: আচ্ছা, আবার ষোলো আনা বাঙালির এই পর্বে আমি সুদীপ চট্টোপাধ্যায়, আমার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন পণ্ডিত নয়ন ঘোষ, আমাদের সঙ্গে হারমোনিয়ামে সহযোগিতা করছেন শ্রী হিরণময় মিত্র। আবার বাঙালির পর্যায়ে একটু ফিরে আসি, বাঙালির আনার পর্যায়ে, বাড়িতে কি পুজো আর্চার এই চলনটা আপনার ওখানে আছে?
1: হ্যাঁ, আমাদের সরস্বতী পুজো ওই একটাই আমাদের ইনস্টিটিউটে হয়, বাবা শুরু করেছিলেন।
0: আচ্ছা,
1: আমাদের ফ্যামিলিতে সবাই খুব স্পিরিচুয়ালি খুব অ্যাটাচড, আমার বাবা আর জেঠু পান্নালাল ঘোষ, দুজন স্বামী বিরজানন্দ যিনি স্বামী বিবেকানন্দের ডাইরেক্ট ডিসাইপল ছিলেন, আর রামকৃষ্ণ মিশনের সিক্সথ প্রেসিডেন্ট ছিলেন, ওনার কাছে দীক্ষা পেয়েছেন। আমার মা স্বামী শঙ্করানন্দ সেভেন্থ প্রেসিডেন্ট, আর আমার গুরু আমি যার কাছে দীক্ষা পেয়েছি স্বামী বীরেশ্বরানন্দ প্রভু মহারাজ টেন্থ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশনের। তো আমাদের রামকৃষ্ণ মিশনের সঙ্গে ছোটোবেলা থেকে খুব একটা ক্লোজ অ্যাসোসিয়েশন রয়েছে, বাবার কাছে অনেক ছোটোবেলা থেকে সব রামকৃষ্ণ ঠাকুরের বিবেকানন্দ শ্রীমায়ের অনেক গল্প টল্প শুনে শুনেই বড় হয়েছি আমরা।
0: আমিও শুনেছি আমার গুরুজির কাছ থেকে যে এই 1960-এর কিছুদিন আগে পান্নালাল ঘোষ
1: চলে যাওয়ার আগে
0: উনি যে কলকাতায় আসতেন, উনি এসে বেলুর মঠে উঠতেন।
1: হ্যাঁ,
0: বেলুর মঠে উনি,
1: আমার বাবাও বেলুর মঠে উঠতেন, ওই গেস্ট হাউসে থেকে ওখানে
0: থাকতেন, আর এসে মানে দিনের বেলাটা থাকতেন হচ্ছে গৌর গোস্বামীর বাড়িতে, ওনার যে মানে একমাত্র শিষ্য এখানে যারা ছিল, কিন্তু রাতের যে থাকাটা সেটা বেলুর মঠেই হতো। মানে আমার গুরুজি দেবপ্রসাদ ব্যানার্জি উনি একটা গল্প বলেন যে ওনারা বেলুর মঠেই দেখা করতে গিয়েছিলেন পান্নাবাবুর সঙ্গে সেই সময়টায়। আর বম্বেতে তো বহু বছর ধরে আপনারা যেরকম বললেন প্রবাসী,
1: হ্যাঁ বাবা 1941-এ, সেই 41 থেকে বাবা বম্বেতে ছিলেন, আমি তো 1956-এ জন্মেছি।
0: আচ্ছা, ওখানে আরও যারা বাঙালি আছেন প্রবাসী বাঙালি, মানে তাদের সঙ্গে সেই প্রথম থেকে আপনাদের খুব ভালো যোগাযোগ?
1: হ্যাঁ, আমার বাবার সময় তো খুব বেশি ছিল বাবার, কারণ বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ছিলেন, উনি কম্পোজ করেছেন অনেক হিন্দি ফিল্মে গান সুর করেছেন।
0: আচ্ছা,
1: প্রথম পরিণীতা অশোক কুমার মীনা কুমারী, ওইটা সব গানগুলো বাবার সুর করা, চলে রাধে রানী আঁখিও মে পানি, গোরে গোরে হাতো মে মেহেন্দি রচায়, সব সুর বাবার করা, প্রাইভেট এমনি রেকর্ডিংস বাবার সুর করা, উনি গিয়েছেন, লতাজি আশাজি গেছেন, গীতার দাতের হলে হলে হাওয়ায় দলে খুব ফেমাস, এখনো বিবিধ ভারতীতে বাজে।
0: আচ্ছা,
1: যমুনাকে তীর কানহা আও, তারপর আশাজির গাওয়া অম্বুয়াকে ডারি বলে কারি কোয়েলিয়া।
0: আচ্ছা,
1: আশাজিকে একবার কোথাও ইন্টারভিউ হয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে, একটা ফুল পেজ এক সময় ছিল পড়েছি, আপনি তো 20,000 না 30,000 গান গেয়েছেন, আপনার ফেভারিট গানটা কোনটা? তো উনি সেই গানটা বললেন যেটা আমার বাবার সুর করা, গীত কিতনি গা চুকি হুঁ ইস সুখী জগ কে লিয়ে, আজ রোনে দো মুঝে বস এক পল ভর কে লিয়ে।
0: আচ্ছা আচ্ছা, বাবা কে,
1: খুব সুন্দর এর গানটা, ওইটাও সব বাবার সুর করা।
0: এই সূত্রেই বলি যে আপনার বাবা তো ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই সময় একই সময় কি জেঠুও কাজ করছিলেন ওখানে ফিল্মে? মানে পান্নাবাবু,
1: হ্যাঁ ওভারল্যাপিং ছিল,
0: এরকম কখনো হয়েছে কি যে মানে বাবার ডিরেকশন হচ্ছে তাতে পান্নাবাবু বাজিয়েছেন?
1: হ্যাঁ, অনেকগুলো গানে,
0: হ্যাঁ
1: জেঠু,
0: আচ্ছা
1: আমার বাবার সুর করা গানে অনেক বাজিয়েছেন।
0: আচ্ছা, আর জেঠির প্রসঙ্গে যখন এলো, পারুল ঘোষ কি কিছু গিয়েছেন আপনার বাবার সুর দেওয়া গানে?
1: হ্যাঁ, উনিও গেছেন, উনি তো লতাজির আগে উনিই ছিলেন নাম্বার ওয়ান
0: প্রখ্যাত সঙ্গীতজ্ঞ।
1: অনিল বিশ্বাসের বোন,
0: শ্রোতাদের জানাই যে শ্রদ্ধেয় পণ্ডিত পান্নালাল ঘোষের স্ত্রী পারুল ঘোষ, তিনি একজন প্রখ্যাত মানে সঙ্গীতজ্ঞ ছিলেন সেই সময় বহু ফিল্মে,
1: হ্যাঁ অনেক
0: ছবিতে পারুল ঘোষের গান আমরা শুনতে।

0: এড প্লেব্যাক সিঙ্গার তখনকার দিনে উনি ছিলেন, অনিল বিশ্বাসের বোন ছিলেন।
1: আচ্ছা,
0: আর পারুল ঘোষ খুব ভালো গাইতেন, জেঠিমা। হ্যাঁ, আমার বাবার সুর করা গানেতে এরা সবাই
1: বাজিয়ে,
0: জেঠু আলী আকবর খান সাহেবও বাজিয়েছেন,
1: আচ্ছা
0: নিখিল ব্যানার্জিও বাজিয়েছেন, ইমরত খান সাহেব, বিলায়ত খান সাহেবও বাজিয়েছেন আমার বাবার সুর করা গানে। এখানে কলকাতায় কেরামত খান সাহেব, সাগিদুদ্দিন খান সাহেব সবাই বাজিয়েছেন আমার বাবার সুর করা।
1: একটা মাল্টি ডাইমেনশনাল লোক সব দিক দিয়ে, মানে একটা ব্যক্তিত্ব।
0: হ্যাঁ,
1: যে এত কিছু,
0: রাধাকান্ত নন্দী,
1: আচ্ছা
0: আমার বাবার সুর করা সব গানে উনি তবলা বাজাতেন।
1: আচ্ছা, আপনি কি কিছু এরকমের, মানে আপনি কি মিউজিক ডিরেকশনের কাজ এই ধরনের কিছু করেছেন?
0: না, বেশি না, একটু করেছি, কয়েকটা সিরিয়াল টিরিয়ালে টাইটেল মিউজিক এসব দিলাম, সেটা খুব সাকসেসফুল হয়েছে, খুব ভালো হয়েছে, বাস দ্যাটস ইট। আমি ওইদিকে বেশি যাইনি, তবে অনেক অফার্স এসছে হিন্দি ফিল্মসের জন্য এসেছিল, আমি নিইনি।
1: আর দাদা, এমনি আপনার সঙ্গীত মহাভারতীর যে কথা বলছেন, ওখানে যারা বাজান আমি বলতে, তো তারা কি এই বৃন্দবাদন কিংবা অর্কেস্ট্রেশন যেটা বলে, এই ধরনের কিছু জিনিস কি আপনাদের ওখানে করা হয়?
0: না, এখনো বৃন্দবাদন করিনি, কিন্তু বৃন্দ গান আমার বাবা আমাদের সঙ্গীত মহাভারতী কয়ার বলেছিল, 100 voices।
1: আচ্ছা,
0: সে বাবার সুর করা বন্দে মাতরম। এই একটা কথা বলি, বন্দে মাতরম অনেকেই সুর করছেন, আগেকার পুরনো সুরের মধ্যে তো পালুস্কারজির ছিল, রবীন্দ্রনাথের ছিল সুর করা বন্দে মাতরম। আমার জেঠু প্রথম দুটো স্ট্যান্সা, মানে শুভ্র জ্যোৎসনা ওই অবধি, সেকেন্ড স্ট্যান্সা অবধি আমার জেঠু সুর করেছিলেন,
1: মানে পান্নালাল ঘোষ।
0: পান্নালাল ঘোষ, তারপর উনি হঠাৎ মারা যান, অনেক কম বয়সে তো গেলেন,
1: অনেকই কম বয়স।
0: তারপর বাকি গান ত্রিংশ কোটি কণ্ঠক, ওখান থেকে স্টার্ট করে একদম শেষ পর্যন্ত আমার বাবা সুর করেছেন পুরো, ওইটা মিয়া মাল্লারে, কারণ বঙ্কিমবাবু লিখেছিলেন কোনো এক মল্লারে হলে
1: ভালো হয়,
0: ওনার
1: ভালো লাগবে।
0: হ্যাঁ, সেটাই তো, মিয়া মাল্লারে আমার যেটু করেছিলেন, আমার বাবা পুরো গানটা কমপ্লিট করেছেন। ওই পুরো বন্দে মাতরমটা যখন একবার নেহরুর সামনে বল্লভভাই পটেল আমার জেঠুকে বললেন, এটা আমরা লেজিসলেট করব, এটা আমাদের ন্যাশনাল টিউন হবে।
1: আচ্ছা,
0: সেটা কি কারণে পরে হয়নি, হয়তো জেঠু হঠাৎ মারা যাওয়াতে ওটা আর হয়নি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: কিন্তু ওই সুরটা এত ভালো, এত ভালো, ওটার সঙ্গে যখন 100 voices গায়, আর দুটো পাখোয়াজ, 4টে তবলা, 8টা তানপুরা পেছনে বাজছে, সেই মানে গায়ে, মানে
1: টোটাল ব্যাপারটা
0: অ্যাম্বিয়েন্স একদম বন্দে মাতরম, স্পিরিটেড, মানে যেটাতে দেশের জন্য প্রাণ দেওয়ার, হ্যাঁ প্রাণ দেওয়ার একটা যে ভাব, সেইটা আসে,
1: সেইটা থাকবে। আমরা কি এইটার সুর কি একটু শুনতে পারি?
0: নিশ্চয়ই,
1: তারপরে একটু হয়ে যাবে,
0: একটু দেখো পারে।

0: অসাধারণ। আমরা রয়েছি আলাপচারিতায় পণ্ডিত নয়ন ঘোষের সঙ্গে, আপনারা শুনছেন ষোলো আনা বাঙালি। আপনার যে সংস্থা সঙ্গীত মহাভারতী, এই সঙ্গীত মহাভারতী মানে তৈরি করার পেছনে ওনার যে চিন্তাভাবনা পণ্ডিত নিখিল ঘোষের, সেই ব্যাপারে একটু যদি বলেন, ওনার হঠাৎ কেন মনে হলো ঘটনাটা যে?
1: হ্যাঁ, এটা তো ভালো, চেষ্টা করবো সংক্ষেপে বলার। আমার বাবা অ্যাজ এ তবলা প্লেয়ার খুব সাকসেসফুল ছিলেন, কলকাতার সবই কনফারেন্স উনি বাজাতেন, মানে একের পরে এক। বাবার কাছে অনেক গল্প শুনেছি, পুরনো লোকেদের কাছেও শুনেছি, একটা কনফারেন্সে বাজাচ্ছেন, হয়তো এন্টালি মিউজিক কনফারেন্সে বাজাচ্ছেন, হ্যাঁ স্টেজ থেকে নামলেন, অন্য কনফারেন্সের গাড়ি রেডি, এই যে আসুন, এই যে আসুন নিখিলবাবু, এখন ওখানে ডোভারল্যান্ড, হ্যাঁ এন্টালি ওই অলবেঙ্গ।

0: মিউজিক কনফারেন্সে, মানে হি ওয়াজ এ ভেরি বিগ ক্রেজ। আমার কাছে একটা সোভেনিয়ার আছে বোধহয় অল বেঙ্গল মিউজিক কনফারেন্সের, সেটাতে ভেতরে ফটো কার নেই, বড়ে গোলাম আলী খাঁ সাহেব, হ্যাঁ বিলায়ত খাঁ সাহেব, আলী আকবর খাঁ সাহেব, নিখিল ব্যানার্জি, রবিশঙ্করজি, বিসমিল্লা খাঁ, গঙ্গুবাই, কেশর ভাই, মুস্তাক হোসেন খাঁ সাহেব, হাফিজ আলী খাঁ সাহেব, সবাই ফটো। সোভেনিয়ারের কাভারে বাবার ছবি, মানে হি ওয়াজ দ্যাট পপুলার। এটা আমার কাছে ওই একটা সোভেনিয়ার আছে, ওটা আমি বিশ্বাস করতে পারি না, মানে বাবার লোকেদের কাছে শুনেছি, বাবার পুরনো ছাত্র কলকাতার ছাত্রদের কাছে শুনেছি, কার্তিক দা বলেছিলেন ওনার কাছে শুনেছি, তুমি জানো না গুরুজি কীরকম ক্রেজ ছিলেন, সালামত নাজাকাত চাইছে, ওমকারনাথ জি চাইছে বাবাকে, বিলায়ত খাঁ সাহেব চাইছে, না আমার সঙ্গে নিখিল বাবু বাজাবে। তখনকার দিনে তো ফিক্সড অ্যাকম্পানিস্ট বলে হতো না, তখনকার দিনে অর্গানাইজাররা 5-6টা 8-10টা তবলা প্লেয়ার জনদের, হ্যাঁ সারিঙ্গি প্লেয়ার, হারমোনিয়াম প্লেয়ারদের রেখে দিয়েছে। মেন আর্টিস্ট ওখানে পৌঁছলে তখন ওদের লিস্ট দেখানো হতো, আপনার সঙ্গে কে বাজাবে আপনি সিলেক্ট করুন। তো বেশিরভাগ সবাই আনোখি লালজি কিংবা আমার বাবাকে আর কিংবা কেরামত খাঁ সাহেবকে, এই সিলেকশন ছিল তো সবাই। তো বাবা লাইনসে অনেক সময় সারা রাত হয়তো 5-6টা আইটেম বাজিয়েছে একের পরে এক, এরকম ছিল।
1: তো এই সংস্থার,
0: আচ্ছা এবার সংস্থার কথা, উনি দেখেছেন একটা জিনিস, ওই সময় ওনাকে অ্যাজ এক্সামিনার ভাতখণ্ডে কিংবা গান্ধর্ব মহাবিদ্যালয় কিংবা প্রয়াগ এরা সব ডাকত, তো উনি পরীক্ষা নিতে যেতেন, তখন উনি দেখলেন একটা অবজারভেশন যে আমাদের দেশে এত ট্যালেন্ট আছে কিন্তু ভালো গাইডেন্স পাওয়া যাচ্ছে না, সায়েন্টিফিক ট্রেনিংটা হচ্ছে না, ঢিলা সব কিছু। তো উনি ভাবলেন এটা কেন, এই আমাদের যে এখানে ট্যালেন্টটাকে ওটাকে ভালো করে ইউজ করলে কত ভালো ভালো মিউজিশিয়ান তৈরি হবে। তো এটা ভাবতে ভাবতে উনি ধীরে ধীরে কি শেখাতে হবে, কীরকম শেখাতে হবে, ম্যাটার অ্যান্ড ম্যানার দুটোর উপরে উনি অনেক রিসার্চ করে, তারপর কিছু কিছু ছাত্রছাত্রীরা ওনার কাছে যা শিখতো ওটা আস্তে আস্তে আস্তে ওরা এত ভালো গাইতে বাজাতে আরম্ভ করেছে, নাম হয়ে গেছে আস্তে আস্তে করে, ক্লাসটা স্কুল হয়ে গেছে অরুণ সঙ্গীতালয় তখন নাম বোম্বেতে।
1: আচ্ছা
0: তারপর যখন 400-500 স্টুডেন্ট হয়ে গেছে তখন অফকোর্স অনেক টিচার্স ট্রেন করতে হয়েছে, ভালো ভালো টিচার যারা গাইয়ে খানদানি হতে পারে কিন্তু তাদের বাবা টিচার্স ট্রেনিং দিয়েছেন, কী করে শেখাবে, কীরকম শেখাবে, কী শেখাবে, আর নানা স্টুডেন্টের কোন প্রবলেমটাকে কীরকম করে সলভ করবে, সব স্টুডেন্ট তো একরকম না।
1: ওই যেটা আপনি বললেন যে ওজন বুঝে শেখানো, যে
0: হ্যাঁ
1: যে কে কতটা ভার নিতে পারে,
0: হ্যাঁ
1: তাকে সেই বুঝে
0: সে বুঝে, আর তারপর কোনো একটা প্রবলেম টেকনিক্যালি যদি হয় ওইটাকে আর কোন টেকনিক দিয়ে ওইটাকে রিপেয়ার করা যায়। তো এই সব বাবা অনেক রিসার্চ করে সেই টিচার্সদের ট্রেন করেছেন। তো দি কনসেপ্ট অফ টিচার্স ট্রেনিং প্রথমবার পায়োনিয়ার আমার বাবা করেছেন, টিচার্স ট্রেনিং কোর্স একটা প্রপার কোর্স করা হয়েছে, রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, সঙ্গীত দীক্ষক,
1: আচ্ছা
0: আর সঙ্গীত দীক্ষক রত্ন, এই দুটো কোর্স করেছেন, যেটা কতই বড় খানদানি লোক তার ট্রেনিংটা নিয়ে তখন তার হাতে একটা ক্লাস দেওয়া হয়। ক্লাস মানে ডাজ নট মিন গ্রুপ শেখানো, আমাদের সঙ্গীত মহাভারতীতে ইন্ডিভিজুয়াল ট্রেনিং হয়,
1: আচ্ছা
0: আমাদের 500-র উপরে স্টুডেন্ট অ্যাট এনি টাইম থাকে, আজ অবধি প্রায় 50,000 স্টুডেন্ট, 60,000 স্টুডেন্ট শিখে গেছে। হ্যাঁ কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, আমার বাবা বলতেন যে যতটাই শিখুক, কেউ হয়তো মিউজিশিয়ান হতে চায়, অনেক টাইনি পার্সেন্টেজ, 3-4% হয়তো স্টুডেন্টস যারা একটা প্রফেশন করতে চায়, ক্যারিয়ার করতে চায়, তাদের আলাদা ট্রেনিং, তাদের একদম আমাদের খানদানি ট্রেনিং দেওয়া হয়, আর যারা বেশিরভাগ শিখছে অন মানে মাস এডুকেশন, অ্যাটলিস্ট ওরা ভালো শ্রোতা তো হতে পারবে। বাবা বলেছিলেন আমরা একটা জিনিসে ট্রেনিং দিচ্ছি না, শ্রোতা কি করে তৈরি করা, অ্যাপ্রিসিয়েশন
1: কোর্স বলে এখন যে ব্যাপারগুলো হয়,
0: শ্রোতা তৈরি করা, মিউজিশিয়ান তৈরি করা সবাই করছে, সবাই শ্রোতা তৈরি করার দিকে মন অনেক কম দেওয়া হয়েছে। তো বাবা ভাবলেন ওইটা আমরা কেন করি না, তাহলে তো কোয়ালিটি কন্ট্রোল থাকবে, ভালো শ্রোতা থাকলে মিউজিশিয়ানরা রেসপন্সিবলি একটা গান বাজনা করবে। সেই জন্যে আমাদের ট্রেনিং হাজার হাজার যারা স্টুডেন্ট শিখেছে তারা যখন বসে ওখানে কিন্তু ইয়ার কি হলে চলে না,
1: অন্যদিক দিয়েও ভালো যে সামনে এত ভালো শ্রোতা থাকলে যে বা যারা যারা স্টেজে বসেন, মানে আমরা নিজেরাও বাজাতে গিয়ে দেখি যে আমরা যদি শ্রোতা ভালো পাই সেখানে অটোমেটিক্যালি নিজের পারফরমেন্সের মানটা কিন্তু অনেক বেড়ে যায়।
0: একদম
1: আমি যখন বুঝছি যে আমার বাজনার প্রত্যেকটা জিনিস মানে বিটুইন দ্য লাইন্স ওরা বুঝতে পারছে, তখন ন্যাচারালি নিজের বাজনাটা ভালো হয়ে যায়।
0: তো এটা নিয়ে বাবা অনেক ভেবেছিলেন, টিচার ট্রেনিং একটা, আরও অনেক দিকে উনি লক্ষ্য দিয়েছেন, যেমন চিলড্রেন এডুকেশন, বাচ্চাদের রাগ দাঁড়ি তাল এসব শিখবে কিন্তু সে জানতে পারবে না সে রাগ আর তাল শিখছে, খেলার গান টান হবে, বলের উপরে গান, চকলেটের উপরে গান, এরকম এত অত্যন্ত মজার গান, যাতে কোন কোন গান লয়টাকে পাকা করার জন্য শেখানো হয়। হ্যাঁ, খেলা, বাচ্চাদের ক্লাসে খেলাও হয় আমাদের ওখানে, লয়ে লয়ে বল ফেলো কিংবা এইসব, এইরকম অনেক ঘুড়ির উপরে গান।
1: শিক্ষকের সংখ্যা কত ওখানে? তো এত তো স্টুডেন্ট,
0: আমাদের প্রায় 17-18 জন শিক্ষক আছেন, সবাই ওয়েল ট্রেন্ড, তাতে গানে সব থেকে বেশি, তারপর তবলা, সেতার, কথক আর ওড়িশি।
1: আচ্ছা,
0: এগুলি আমাদের সঙ্গীত মহাভারতী হয়। তো অরিন সঙ্গীতালয় প্রথমে নাম ছিল, তারপর সঙ্গীত মহাভারতী হয়েছে যখন ইনস্টিটিউশন রিয়েলি বড় হতে আরম্ভ করেছে। এখন প্রায় ইউনিভার্সিটি না, কিন্তু ইউনিভার্সিটি জাতীয় হয়েছে এখন, এটা পাবলিক ট্রাস্ট, চ্যারিটেবল অর্গানাইজেশন। আর আমাদের নিজেদের এখন সঙ্গীত মহাভারতীর বিল্ডিং আছে,
1: এবং ওই জায়গাটারও তো নাম সঙ্গীত মহাভারতীর নামে বোধ হয়, না?
0: হ্যাঁ, ওই ওই বড় জাংশন, ওইটা জুহু স্কিমে, ওটার নাম সঙ্গীত মহাভারতী চৌক,
1: চৌক হয়েছে সেইটাই।
0: তো সঙ্গীত মহাভারতী বোম্বেতে অনেক বড় কন্ট্রিবিউশন, শুধু টিচিং না, রিসার্চ, আমরা অনেক ফিল্ডে রিসার্চ করেছি, তাতে সব থেকে বেশি রিসার্চের যেটা বাইরে লোকে জানতে পেরেছে ওটা হচ্ছে কম্পাইলেশন অ্যান্ড পাবলিকেশন অফ ইন্ডিয়াস ফার্স্ট এনসাইক্লোপিডিয়া, যেটা বের করেছে অক্সফোর্ডরা, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ওটার আজকে নাম হচ্ছে দ্য অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ দি মিউজিক অফ ইন্ডিয়া। এটা একসঙ্গে 2011 সালে 87 কান্ট্রিজে রিলিজ হয়েছে একসঙ্গে।
1: এটাতে কি কি আছে?
0: এইটাতে যা ভাবতে পারেন গান বাজনার সম্বন্ধে, অ্যাবাউট নট ওনলি ক্লাসিক্যাল মিউজিক, অল কাইন্ডস অফ মিউজিক। তো এটাতে রাগ, তাল, টেকনিক্যাল টার্মস আছে, হিস্ট্রি আছে, বায়োগ্রাফিস আছে, 1513 থেকে আজ অবধি নিয়ে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক মিউজিশিয়ান তাদের বায়োগ্রাফি আছে 1500 জনের।
1: আচ্ছা আচ্ছা।
0: তারপর বিবলিওগ্রাফি আছে, ভালো ভালো বই এর আগে লেখা হয়েছে যাদের, তাদের ওই সামারিটা আছে। আদার ফর্মস অফ মিউজিক, ফোক, ট্রাইবাল মিউজিক, সোশ্যাল মিউজিক, রিলিজিয়াস মিউজিক, স্পিরিচুয়াল মিউজিক, ওয়েস্টার্ন মিউজিক ইন ইন্ডিয়া, পপুলার মিউজিক মানে বলিউড মিউজিক, মিলিটারি মিউজিক, নেভাল মিউজিক, সব আছে,
1: মানে একদম এ টু জেড পুরোটাই দুটো মলাটের ভেতরে।
0: অ্যান্ড মিউজিক অফ দি নেবারিং কান্ট্রিজ, কারণ গত 2000 বছরে যত এক্সচেঞ্জ হয়েছে ওই জন্য আমাদের মিউজিক এনসাইক্লোপিডিয়াতে ইরান থেকে ইন্ডোনেশিয়া আর টিবেট থেকে শ্রীলঙ্কা আমরা পুরোটা কভার করতে পেরেছি। সো ইট ইজ মিউজিক নট জাস্ট ক্লাসিক্যাল মিউজিক, অল কাইন্ডস অফ মিউজিক ইন দি সাব কন্টিনেন্ট। 6000 পেজের বই, তিনটে ভলিউমে আছে, 2000 পাতার বই।
1: আচ্ছা, আর একটা প্রশ্নে আমি ফিরে আসি শেষ করার আগে, সেটা আমাদের হিরণময় ভাই যিনি বসে আছেন হারমোনিয়াম নিয়ে, হিরণময় জিজ্ঞেস করছিলেন যেটা, যে মানে তবলা বাদক হিসেবে আপনি যদি একটু আমাদের শ্রোতাদের বলেন যে তবলা বাদনের সময় এই নগমা যে দেওয়া হয় ব্যাপারটা, এই নগমাটার বৈশিষ্ট্য এবং বিশিষ্টতা কী থাকে?
0: নগমা শুধু লয় রাখার জন্য না, লয় তো রাখা ন্যাচারালি, ওইটাই তো প্রথম, আর সাইকেল পুরো আবর্তন আবৃত্তি ওটা তো দেখায়, হ্যাঁ ওটা রিপ্রেজেন্ট করছে একটা মেলোডিক লাইন, কিন্তু এই মেলোডি থাকাতে তবলার ভেতরে একটা, আদারওয়াইজ তবলা ইজ ওনলি রিদমিক ইনস্ট্রুমেন্ট, তো কিন্তু তবলার ভেতরেও যে কবিতা আর এগুলি এলিমেন্টস আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, সেই সবকে আরো
1: প্রস্ফুটিত করে দেয়া, যেটা বলে একদম ব্লুমিং জন্য
0: সেই নগমাটা খুব দরকার থাকে। নগমা হওয়াতে একটা সুর ভরে যায়, আর ওই জন্য তবলা বাজাওয়ার সময় তবলার ভেতরে যে সুরের আনন্দ ওটা ওই নগমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে জুলিয়ে এত ভালো লাগে, সে নগমাটা না থাকলে খুব শুকনো লাগতো তবলা,
1: এবং ভালো নগমা মানে ঠিকঠাক বাজনাটার সেন্টিমেন্ট বুঝে, তালের সেন্টিমেন্ট বুঝে সেই হিসেবে যে নগমা।
0: আবার কিছু লোক আছেন যারা বলেন নগমার কি দরকার, ওটা একঘেয়ে হয়ে যায়, একই সুর বারবার বাজছে বারবার বাজছে, না সেটা সে তো গানের সময় তো ঠেকাও তো একই ঠেকা বাজছে অনেক,
1: বন্দিশটাও তো কতবার গাওয়া হয়েছে,
0: দ্যাট ইজ ওটা ইললজিক্যাল জিনিসটা। এই নগমা কনসেপ্টটা আমাদের ইন্ডিয়ান মিউজিকের ইন্ডিয়ান পারকাশন ইনস্ট্রুমেন্টে তবলাতে পাখোয়াজে নগমা জিনিসটা আসাতে যে এত হাই লেভেলে এই সাবজেক্ট এগিয়ে গেছে নাগমার জন্যে, এত চিন্তা হয়েছে, এতগুলি কম্পোজিশনস লোকে বানিয়েছেন তবলায় পাখোয়াজে, সেটা নাগমার জন্যে প্রাণ এসে যায় ওর ভেতর, নাহলে শুকনো লাগে, ওটাতে প্রাণ আছে বলে বোঝা যায় না, নাগমার জন্যে ইট বিকামস অ্যালাইভ।
1: লয়ের কি কোনো আলাদা করে তালিম হয়?
0: লয়ের আবার তালিম নাই, বেসিক্যালি লয় ভেতরে থাকে।
1: আচ্ছা,
0: হ্যাঁ ওইটাই প্রকট করতে হয় বাজনার থ্রুতে, লয়ে তালিম হয় না, লয়কারীর তালিম হয়, ধরুন তিন তালে আমি যদি মিশ্র জাতির রূপক কিংবা ধামার অঙ্গে

0: যদি কিছু আনি, কিংবা খণ্ডজাতি ঝাপতাল অঙ্গ এনেছি, এটা লয়কারীর কাজ।
1: আচ্ছা,
0: তিস্র জাতি, খণ্ড জাতি, মিশ্র জাতি, চতুস্রের ভেতরে ঢোকানো, কিংবা ওয়াইস ওয়ার্সা, যে কোনো, দ্যাট ইজ কল্ড লয়কারি।
1: আচ্ছা,
0: এজন্য হিন্দিতে বলা হয় বড়ে লয়দার হ্যাঁ, লয়দার মানে যার ভেতরে লয় পাকা আছে, আর লয়কার মানে যে লয়কারি করতে পারে, বড়ে লয়কার আদমি হ্যাঁ। লয়কার আর লয়দার অনেক তফাত এই দুটো কথায়।
1: আর শেষ করব আরেকটা প্রশ্ন দিয়ে, যে এখনকার বর্তমান প্রজন্মের যারা শিখছে, তাদের ভেতরে সঙ্গীতের ব্যাপারে ভালোবাসা কিংবা তাদের উৎসাহ, ডেডিকেশন যেটা বলে, সেই ব্যাপারগুলো কেমন দেখেন, কিংবা মানে আপনি কি বলতে চান এদেরকে, মানে এখন যারা শিখছে কিংবা এখন যারা সঙ্গীত চর্চা করছে?
0: এখন আমাদের ভারতীয় সঙ্গীতে ইয়াং মিউজিশিয়ান যারা ভালো গাইছে বাজাচ্ছে অনেক বেশি আগের থেকে, লার্জ নাম্বার অফ এক্সট্রিমলি ট্যালেন্টেড ইয়াং মিউজিশিয়ানস যারা এত ভালো গাইছে বাজাচ্ছে, আর ওদের কন্ট্রোল, ওদের টেকনিক এত ভালো, রেয়াজ করা, হাত কিংবা গলা সেধেছে ওরা, যে জবাব নেই। তার সঙ্গে কিছু কিছু আছেন ইয়াং মিউজিশিয়ানদের মধ্যে যারা ভালো তালিমও পেয়েছে, তো তার সঙ্গে মানে তালিমের সঙ্গে সঙ্গে ভালো এক্সিকিউশন আর টেকনিক্যাল কন্ট্রোল, সেটা তো আইডিয়াল, সব থেকে ভালো হয়, সেটাই আদর্শ হওয়া উচিত। তালিমের দিকে মন দেওয়া খুব দরকার। আমি ইয়াং মিউজিশিয়ানসদের, যে এখন আমার একটু বয়স হয়েছে, আমি বলতে পারি যে তালিম খুব ইম্পর্ট্যান্ট। তালিম ছাড়া কতই হাত পা মারো, কতই তুমি লয়কারি করো, তান তৈরি যাক, সে পুরোটা একটা খালি কার্ডবোর্ড বক্সের মতন লাগবে। তালিম ভেতরে মাংসটা দরকার। তালিম এক একটার আগে অনেকগুলি বন্দিশ জানা, তবলা একটা ঘরে ভরপুর থাকবে। আই উইল গো টু দ্যাট এক্সটেন্ট যে তালিম এত হওয়া উচিত যে কখনো সোলো বাজালে, আমার বাবা যেমন রেডিওতে বাজাতেন, একটা পুরো সোলো দিল্লি ঘরানা, একটা পুরো সোলো পুরব ঘরানা, একটা পুরো সোলো আজরাড়া ঘরানা, পুরো সোলো পেশকার থেকে নিয়ে টুকরা অবধি। হ্যাঁ, আর একটা উনি বাবা আমার অল ইন্ডিয়া রেডিওতে অনেক রেকর্ডিংস আছে বোম্বেতে, জাতির ওপরে একটা চতুস্র জাতি পুরো, একটা তিস্র জাতি, একটা মিশ্র জাতি, এরকম পুরো সোলোটা ওই জাতির ওপরে পেশকার থেকে নিয়ে শেষ অবধি। এটা তালিম না হলে হয় না। আচ্ছা, আর একটা কথা বলি, আমার বাবার সম্বন্ধেও, আমার সম্বন্ধেও অনেক লোকে বলে খুব গুণী, খুব গুণী, থ্যাংক ইউ, ওদের অনেক ধন্যবাদ জানাই। গুণী হওয়া ওটা প্রশংসা ঠিক, কিন্তু ওটা আর একটা টেকনিক টু কাট ডাউন সামবডি। হাতে তৈরি কত বাচ্চা, ওটার কথা কেন হয় না, নিকাশ
1: ঠিক,
0: গুণী হওয়া ভালো, কিন্তু গুণীর সঙ্গে হাতে তৈরি ঠিক ওই স্পিডে আর ওই টেকনিক দিয়ে ট্রুথফুলি ওটা বাচ্চে কিনা, ওইটার উপরেও চর্চা হওয়া উচিত।
1: ঠিক,
0: শুধু গুণী বললে হয় না,
1: সেটা তো রেয়াজ বলে দেবে যে কত ঘন্টা রেয়াজ করে এসেছেন তিনি, তার উপরে ব্যাপার। এবং রেয়াজ করে এসেছেন না মানে রেয়াজটা তো আমাদের রেখেই যেতে হয় থ্রু আউট দ্য লাইফ, যে ব্যাপারটা কখনো বন্ধই হয় না।
0: আর আমার বাবার তবলায় আর একটা বড় কোয়ালিটি ছিল, এত মিউজিক্যাল তবলা ছিল ওনার, শুধু ধা ওনার এমন বাজতো, আজ অবধি আমি আমার বাবা বলে বলছি না, এইরকম ধা আমি আর কারো শুনিনি। আপনি ওনার যে HMV-র একটা রেকর্ড বেরিয়েছিল পঞ্চম সওয়ারি আর তিন তাল, শুধু ধাটা শুনবেন, একেবারে আকার ওটাতে কিনারে আর বায়া বাঘের মতন বলছে দুটো হাত।
1: আমি তো সেইটা শুনিনি, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে, যেটা অনেকেই এখন শুনতে পান, মানে পান্নাবাবুর সঙ্গে ওনার যে বাজনাগুলো,
0: হ্যাঁ,
1: আর তাতে ওই হাই স্পিডে গিয়ে পান্নাবাবু যখন ঝালার কাজ করছে,
0: হ্যাঁ,
1: ওতে নাদি দিনাটা ধরে রেখে দিয়েছে,
0: হ্যাঁ,
1: বাঁশিটা যেরকম কেটে কেটে কেটে কেটে যাচ্ছে, তবলাটাও তার সঙ্গে একদিন অসাধারণ ব্যাপারটা, মানে ওই প্যারামিটারটা
0: সঙ্গত। আমিও বাবার কাছে অনেক কিছু অবজার্ভ করে করে সঙ্গত করতে পারছি। আমার খুব বিরাট বড় ভাগ্য, আমি রবিশঙ্করজি, লায়েত খান সাহেবের সঙ্গে বাজিয়েছি, লতাফত খান সাহেবের সঙ্গে বাজিয়েছি, পুরনো অনেক লোকের সঙ্গে বাজিয়েছি, ইউনুস খান সাহেবের সঙ্গে, বালা সাহেব পুছওয়ালের সঙ্গে। তো আমি একটা জিনিস বলতে পারি যে আমি সেই ঠেকাটাই কীরকম করে বাজাতে হয় একটা কিরানা ঘরের, ফৈয়াজ নিয়াজ আহমেদ খান সাহেবের সঙ্গে বাজালে আমি সেই তেরেকেটি কীরম বাজাবো, সেই নাটা কীরম বাজাবো, আর আগ্রার আমি যদি কারোর সঙ্গে বাজাই লতাফত খান সাহেবের সঙ্গে, সেই তেরেকেটি কীরকম বাজবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য গান জানা দরকার। যেমন এক্সাম্পল বলছি, কিরানা কিংবা পাটিয়ালা যদি গান হয়, তাহলে আমার তেরেকেটি এরম বাজবে, আগ্রা গোয়ালিয়ারদের সঙ্গে,
1: আচ্ছা।
0: এই তেরে কেটে আর কিনার যখন কিরানার সঙ্গে বাজাবো কিংবা পাটিয়ালার সঙ্গে, তখন একদম কানির এজে লাস্ট এজে কিনার বাজবে, আগ্রা গোয়ালিয়ার সঙ্গে মাঝখানে বাজবে।
1: আচ্ছা,
0: আর এটা কিনার কিরানার সঙ্গে আর এটা আগ্রার সঙ্গে,
1: আওয়াজটা তো অবশ্যই আওয়াজটা আলাদা হয়ে গেল।
0: সে যেরকম গায়কি যেরকম ঘর তেমনি ঠেকা হওয়া উচিত। এইসব জিনিস আমি বাবার কাছে দেখে দেখে শুনে শুনে শিখেছি। সঙ্গতেও ইম্পর্টেন্ট খুব, গানের সঙ্গে যন্ত্রের সঙ্গে আলাদা। আমার ওই নাদিনদিন্না যেটা সেতারে বাজবে সেটা সন্তুরে বাজবে না, সন্তুরের সঙ্গে অন্য নাদিনদিন্না বাজবে। সরোদের সঙ্গে আলাদা বাজবে।
1: হ্যাঁ
0: একদম
1: অবশ্যই।
0: হ্যাঁ, বোলগুলিও যা মাঝখানে মাঝখানে আমি যদি টুকরা ছাড়ি, যেটা সেতারে সন্তুরের সঙ্গে ছাড়বো সেটা আমি সরোদের সঙ্গে ছাড়বো না।
1: আমাদের সোনোয়ানা বাঙালির এই পর্বের প্রায় শেষ পর্বেই আমরা চলে এসেছি। তার একটা মজার ছড়া মনে পড়ে যাচ্ছে, আবার একটু শ্রোতাদের শোনাচ্ছি, এটা না বলে পাচ্ছি না। যে ভাবখানা সব জানে, থাকা চাই সবখানে, তবু তো নোবেল আনে বাঙালি। দাড়ি কমা হসন্তে, ধামার আর বসন্তে, মান্নাও হেমন্তে বাঙালি।

ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত তবলা ও সেতার বাদক পণ্ডিত নয়নজ্যোতি ঘোষের সাক্ষাৎকারের তৃতীয় তথা শেষ পর্ব। তার সঙ্গে কথা বললেন সুদীপ চট্টোপাধ্যায়। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা কৌশিক সরকার। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে সময় ঠিক সকাল 9:30 ভারতীয় সময় অনুসারে, আর বাংলাদেশ সময় সকাল 10:01। তাই এখন সময় অনুষ্ঠান মনের মতো গানের। সামনেই আসছে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ, 9ই মে। সেই কথাকে মাথায় রেখে আজকে আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যায়ভিত্তিক বেশ কিছু গান। আর আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদেরই শ্রবণ সঙ্গী শ্রেয়া, শ্রেয়া দত্ত রায়। তাহলে গান শোনানোর পালা শুরু করে দিই। আজকে রবীন্দ্রসঙ্গীত থাকছে মনের মতো গান অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রথম গানটি সুচিত্রা মিত্রর কণ্ঠে।

রবীন্দ্রনাথের সঙ্গীত সৃষ্টিকে একটুখানি চর্চা করলেই বোঝা যায় যে তার রচিত গানগুলি মূলত ছয়টি পর্যায়ে বিভক্ত। এগুলি হল পূজা, যাকে ধর্মসঙ্গীত হিসেবেও আখ্যায়িত করা যায়, এছাড়া প্রেম, প্রকৃতি, আনুষ্ঠানিক, বিচিত্র এবং স্বদেশ পর্যায়, অর্থাৎ দেশাত্মবোধক গান। পূজা পর্যায়ের মধ্যে অনেক উপপর্যায় বর্তমান। আর প্রকৃতির মধ্যে তো ছয় ঋতু মিলে মিশে একাকার হয়ে আছেই। আজকে আপনাদের শোনাব পূজা, প্রেম, প্রকৃতি ও স্বদেশ পর্যায়ের বেশ কয়েকটি প্রচলিত গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুরুতেই যে গানটি শোনালাম সুচিত্রা মিত্রর কণ্ঠে, সেটি ছিল পূজা পর্যায়ের গান। এবারে পরবর্তী গান শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে, পূজা পর্যায় থেকে।

শুনছেন অনুষ্ঠান মনের মতো গান। আজকে একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি এবং আরও শোনাব আপনাদের এই অনুষ্ঠানে। পূজা পর্যায় অর্থাৎ ধর্মসঙ্গীত, এই পর্যায়ের গানের সংখ্যা প্রায় 650 মতো, যার মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের ভাঙা গান, ধ্রুপদ, খেয়াল, টপ্পা ইত্যাদি যেমন আছে, তেমনি আবার আছে লোকসঙ্গীত, পুরোপুরি রাবীন্দ্রিক ধরনের নানা লঘু রচনা। আর এছাড়াও এই পূজা পর্যায়ের গানগুলির মধ্যে আমরা রবীন্দ্রনাথ সৃষ্ট নতুন তালের অনেক সঙ্গীত রচনাই দেখতে পাই। এবারে আরেকটি পূজা পর্যায়ের গান ভাস্বতী দত্তর কণ্ঠে।

শুনলেন পূজা পর্যায়ের একটি গান। এই পর্যায়ের গানের রচনাকালের ব্যাপ্তি অনেকখানি। কবি বাল্য বয়সে তো বটেই, এমনকি তার সঙ্গীত রচনার 61 বছর ধরেই তিনি পূজা পর্যায়ের গান বা ধর্মসঙ্গীত রচনা করেছেন। এবারে রাজেশ্বরী দত্তর কণ্ঠে পূজা পর্যায় থেকেই এই গানটি।

রাজেশ্বরী দত্তর কণ্ঠে গানটি শোনালাম। এটি পূর্জা পর্যায়ের গান তো বটেই, তার সঙ্গে সঙ্গে এই গানটি নৃত্যনাট্য চণ্ডালিকার গান। এটি কবির শেষ বয়সের রচনা। নৃত্যনাট্যের মধ্যে সঙ্গীতের অংশ নৃত্যের বাধা ধরা ছন্দের ভিত্তিতে রচিত। নৃত্যনাট্যের গানগুলি অধিকাংশই মিশ্র রাগের ছন্দপ্রধান রচনা, প্রসঙ্গত উল্লেখ্য শ্যামা চণ্ডালিকা চিত্রাঙ্গদা কবি রচিত নৃত্যনাট্যগুলির মধ্যে অন্যতম। এবারে আশা ভোসলের কণ্ঠে পূজা পর্যায় থেকে এই গানটি।

গানটি শুনলেন উষা উত্থবের কণ্ঠে। এই গানটি প্রেম ও প্রকৃতি পর্যায়ের অন্তর্গত। পাশ্চাত্য সঙ্গীতের সুর দ্বারা প্রভাবিত হয়ে কবি এটি সৃষ্টি করেছিলেন। অড ল্যাং সাইন থেকে এই গানটির জন্ম। এবারে আবার একটু ফিরে যাব পূজা পর্যায়ের গানে। একি লাবণ্যে এই গানটি শুনবেন সুবিনয় রায়ের কণ্ঠে।

গানটি শুনলেন সুমিত্রা সেনের কণ্ঠে। শুনছেন অনুষ্ঠান মনের মতো গান। এই অনুষ্ঠানে আজকে রবীন্দ্রসঙ্গীতের পর্যায়ভিত্তিক গান শোনাচ্ছি আপনাদের আমি শ্রেয়া, আপনাদের আজকের শ্রবণ সঙ্গী। প্রকৃতির কবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মনের সঙ্গে প্রকৃতির যে কতটা নিবিড় যোগাযোগ ছিল তা জানা যায় তার সৃষ্ট রচনার মধ্যে দিয়েই। প্রকৃতি পর্যায়ের আরেকটি গান এবার শ্রাবণী সেনের কণ্ঠে।

শ্রাবণী সেনের কণ্ঠে এই গানটি শোনালাম আপনাদের। এবারে প্রেম পর্যায়ের সঙ্গীত, পূজা পর্যায়ের মতো এই গানের রচনাকালও কবির জীবদ্দশার আদি যুগ থেকে শেষ পর্যন্ত বিস্তৃত। সংখ্যার দিক থেকে দেখলে ধর্মসঙ্গীতের পরই এর স্থান। প্রায় 450 প্রেম সঙ্গীত রচিত হয়েছে কবির লেখনী থেকে। কবির কণ্ঠে এবার প্রেম পর্যায়ের এই গানটি আপনাদের জন্য।

এতদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো।

কবির স্বকণ্ঠে গাওয়া প্রেম পর্যায়ের এই গানটি শুনলেন আপনারা। পূজা প্রেম প্রকৃতি পেরিয়ে এবার স্বদেশ পর্যায়ের পালা। রবীন্দ্রনাথের দেশাত্মবোধক সঙ্গীত রচনা সংখ্যায় 62টি, তার মধ্যে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর অধিক সংখ্যক স্বদেশী সঙ্গীত বা দেশাত্মবোধক গান রচনা করেন। এবারে পরপর দুটি দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত, প্রথমটি স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে এবং পরেরটি ইন্দিরা শিল্পীগোষ্ঠীর কণ্ঠে।

দেখতে দেখতে কথায় আর গানে সময় যে প্রায় শেষের পথে তা তো আর খেয়াল নেই, কিন্তু সময়কে উপেক্ষা করি কি করে বলুন তো? সময়ই তো আমাদের বেঁধে রেখেছে, যদিও সে নিজে বাঁধা পড়ে না কোনো কিছুতেই। অনুষ্ঠান শেষ করব দেশাত্মবোধক পর্যায়ের এই গানটি দিয়ে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। মনের মতো গান আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি শ্রেয়া, আজ আপনাদের সঙ্গে। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

শেষ হলো অনুষ্ঠান মনের মতো গান আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সৌমিতা সরকার।

এন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন অনুষ্ঠান লোকগানের আসর। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটি শুনবেন পূর্ণদাস বাবু।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান লোকগানের আসর। এবারের গানটির শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

লোকগানের আসরে পরের গানটিও নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, আলাপচারিতায় সুচিস্মিতা গুপ্ত।
2: এই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন তিনি রূপলি পর্দার একজন মানুষ, আর এরকম মানুষজনদের এতখানি কাছ থেকে দেখলে যেটা হয়, প্রথমটায়

0: লোকটা রীতিমতো ধাঁধিয়ে যায়। আমারও কিন্তু সেই রকমই অবস্থা, কারণ আমি প্রথমেই বলি আপনাদের মতো আমিও তার খুব ভক্ত। তিনি বিশিষ্ট অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অতিথি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন। নমস্কার আবির।
1: নমস্কার,
0: স্বাগত আপনাকে আমাদের
1: অনেক
0: স্টুডিওতে।
1: ধন্যবাদ।
0: আকাশবাণীতে এসে এই মুহূর্তের যে আপনার ফিলটা, সেইটা আগে বলুন, তারপর বাকি কথা।
1: আকাশবাণী এমনই একটা প্রতিষ্ঠান যে শুধু তো আমার ছোটবেলা নয়, তারও অনেক আগের একটা ইতিহাস আছে। কাজেই এখন যখন আকাশবাণীতে আসার সুযোগ হয়, তখন একই সঙ্গে যেরকম নস্টালজিয়া কাজ করে, সেরকম এখানকার ঐতিহ্য, এখানকার ইতিহাস, সেগুলোর একটা আলাদা আকর্ষণ থাকেই। কাজেই শুধুই এখানে ইন্টারভিউ দিতে আসাটা বা এখানে এসে আড্ডা মারাটাই নয়, এই জায়গাটা এবং এই জায়গায় যে মানুষগুলি, যে প্রায় মানে তাদেরকে আমাদের ভাষায় বলতে পারি লেজেন্ডস আর কি, তারা তো এই সময় হয়তো এখানে বসেই, এই বাড়িতেই তারা তাদের বিভিন্ন রকম কাজকর্ম করেছেন, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো
0: সেই কাজগুলো মানে তার মূল্যায়ন আমরা জানি না, সত্যি সত্যি মূল্যায়ন আমরা করতে পেরেছি কিনা, কিন্তু সেগুলো একেবারে ইতিহাস।
1: হ্যাঁ, তো সেই ইতিহাসেরই একটা অংশ হয়ে যাওয়া হয়তো আজকে।
0: সত্যি তাই, খুব ভাল লাগছে আপনার সঙ্গে আজকে গল্প করব, একেবারে প্রাণ খুলে আড্ডা। আবির, এখন চারিদিকে শহরের হোর্ডিংয়ে যেদিকে তাকাই, আপনার মুখ, আপনার ছবির পোস্টার, বিজ্ঞাপনে আপনি, টেলিভিশন শোতে সঞ্চালনায় আপনাকে দেখছি, অসম্ভব জনপ্রিয় একটি মুখ এবং অসাধারণ ফ্যান ফলোয়িং, তার মধ্যে আমরা সবাই আছি। তো কেমন লাগে, কতটা উপভোগ করেন ব্যাপারটা?
1: নিঃসন্দেহে ভালো লাগে, কারণ যে কাজটা আমি করতে পারছি, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে এটা আমার নেশা আবার পেশাও। সম্ভব হয় না সকলের পক্ষে সেই কাজটা, যে তিনি যে কাজটা করতে ভালোবাসেন সেটা করেই তিনি জীবিকা নির্বাহ করছেন, এবং সেই কাজের সূত্রে এত মানুষের সঙ্গে আলাপ হয়। আলাপ তো সবসময় মুখোমুখিভাবে হয় না, এই যে যাদের কথা আপনি বলছেন, যারা আমার কাজ দেখেন, আমার কাজ ভালোবাসেন, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, তাদের শুভেচ্ছা, হয়তো কখনোই তাদের সঙ্গে দেখাও হবে না সামনাসামনি, মৌখিকভাবে আলাপও হবে না, কিন্তু তাদের ওই যেটা বললাম ভালোবাসা আশীর্বাদ, সেটা তো আমাদের পথ চলার সঙ্গী। তো এটা একটা অদ্ভুত সুযোগ, আর আমার মনে হয় যে এত মানুষের ভালোবাসা যেরকম পাই, সেটা কোথাও গিয়ে একটা ভালো কাজ করার তাগিদও তৈরি করে দেয়। আর যেহেতু নিজেরই ভালো লাগার একটা কাজ করছি, কাজেই এটা কাউকে জবাবদিহি করার জন্য নয়, নিজেকেও কোথাও গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি যে আমি সৎভাবে কাজটা করতে পারছি, সেটারও একটা আলাদা তাগিদ আছে।
0: বাহ, আমরা একেবারে গোড়ার কথায় ঢুকে পড়ি, আপনার ছোটবেলা কোথায় কেটেছে?
1: আমি সল্টলেকের ছেলে, এখন আদ্যোপান্ত সল্টলেকের ছেলে এখনও, এবং সেই জন্য আমার বন্ধু বান্ধব বা অন্যান্য অনেকে তারা এখনও খেপান আমাকে, কারণ অনেকের কাছে এখনও সল্টলেকের ম্যাপটা খুব গুলিয়ে যায়, আমার একদমই যায় না। একটা সময় ছিল যে আমাদের টালিগঞ্জের অনেক মানুষ, মানে আমার কলিগস আর কি, তারা যখন সল্টলেকে যেতেন, তারা আমাকে বলতেন ওখানে যাচ্ছি তুই একটু বলে দে মানে কীভাবে যাবো। আমি সল্টলেকের ছেলে, আমার আমি জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি, দাদু ঠাকুমা মা বাবা কাকা কাকিমা বোন, আমার পড়াশোনা ও স্কুলিংও সল্টলেকেই, তারপর কলেজ, প্রথমে জয়প্রিয়া কলেজ, তারপরে গোয়েঙ্কা কলেজ, তারপরে আবার সেই সল্টলেকে ফেরত যাওয়া, কারণ আমি ICFI থেকে MBA করি, সেটা সেক্টর 5। আচ্ছা, একটা কথা বলে দিই, টেকনিক্যাল কথা, সেটা কিন্তু সেক্টর 5 আর সল্টলেক কিন্তু এক নয়। আমরা যারা সল্টলেকে বড় হয়েছি, আমরা খুবই পজিটিভ এই ব্যাপারটায়, ওটা সল্টলেকের এক্সটেন্ডেড পার্সন,
0: সল্টলেক নিয়ে কোনো কথা হবে
1: না। হ্যাঁ, তো আমরা এটা মজা করেই বলি, এইভাবেই বড় হওয়া। আর যেটা বললাম যে জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া, কাজেই আর আমার বড় হওয়ার পিছনে উত্তর কলকাতারও একটা ভীষণ বড় অবদান আছে, কারণ আমার মা বাড়ি উত্তর কলকাতায় ছিল, তো উত্তর কলকাতার ওই সর্পিল গলি ইত্যাদি প্রভৃতি, সেটাও
0: সবটাই হাতের মুঠোর মধ্যে,
1: মুঠোর থেকেও বড়, সেটা খুব প্রভাবিত করেছে আমাকে, ওই জীবনযাত্রাটা, ওই সংস্কৃতিটা পুরোটাই।
0: আচ্ছা, বাবা মার কথা উঠলো যখন, তখন আমি জানি, আমাদের শ্রোতা বন্ধুরা সবাই জানেন, আপনার বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়, মা রুমকি চট্টোপাধ্যায়, দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। তো ছোটবেলা থেকে কি এদের সঙ্গে আপনি অভিনয় করেছেন কখনো একসঙ্গে, কখনো মঞ্চে অভিনয় বা সেরকম কোনো স্মৃতি?
1: মঞ্চ অভিনয় করেছি, তবে ওদের সঙ্গে খুব একটা করিনি। আমি অ্যাকচুয়ালি আমার পরিবারে আমি ছিলাম অকাল কুষাণ্ড বলতে যাকে বোঝায়, হ্যাঁ, আমি খেলাধুলায় বেশি ইন্টারেস্টেড ছিলাম, বরং আমার বোন মানে মোনালিসা, ও 3 বছর বয়স থেকে রেগুলার স্টেজ করছে। আমি অভিনয় তখন আমার অতটা আকর্ষণ তৈরি হয়নি, আমার মনে হতো যে খুব খেলাধুলা করবো, যে কোনো ভারতীয় বাচ্চা ছেলের মতো আমিও ভাবতাম কবে আমি ভারতীয় ক্রিকেট টিমের হয়ে খেলবো,
0: মানে ক্রিকেটটাই পছন্দের খেলা,
1: ক্রিকেট ফুটবল খেলাধুলা, তবে একটা পার্ট ছিলই, কারণ বাবার অফিস ক্লাবে বা পাড়ায় বা স্কুলে রেগুলারই অভিনয় করেছি, কিন্তু কখনো যে সেটা ভবিষ্যতে সিরিয়াসলি করবো সেরকম কোনো প্ল্যান ছিল না। এবং বাড়িতেও তারাও সকলে ভাবতেন যে আমি বোধহয়

0: খেলাধুলা নেই থাকবো, মানে এই অভিনয় বা অভিনয় সংক্রান্ত কাজ যে করবো সেটা কেউই ভাবেননি।
1: বাবা মার ইচ্ছে সেরকম ভাবে কিছু ছিল না?
0: ইচ্ছে আমি জানি না সেভাবে,
1: মানে বাবা মা তো নিয়মিত স্টেজে অভিনয় করেছেন,
0: তার রিহার্সাল মানে বাবার যে গ্রুপ, বাবা মা কাকা বোন ইত্যাদি,
1: মানে পরিবারেই আপনাদের অভিনয়ের ব্যাপারটা রয়েছে,
0: লোককৃষ্টি, তার রিহার্সাল আমাদের বাড়িতেই হতো।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং একটা সময়ের পরে যখন আমি

0: আলাদা ঘর পেলাম, তার পাশের ঘরটাতে রিহার্সাল হতো, কাজেই সমস্ত নাটকের পুঙ্খানুপুঙ্খ জানতাম আমি, পুরোটাই মুখস্থ ছিল আমার। কিন্তু ওই আমার যেটা হতো যে, বিশেষ করে আর একটু ছোটোবেলায় যেটা হতো যে, যখন সন্ধেবেলায় নাটক হতো, 6টার সময় হয়তো শো শুরু হবে বা 6:30, এবার তাহলে তো একটু আগে বেরোতে হবে, আমার খেলার সময়টা ছিল 4টে থেকে 6টা, সেটাই যদি কোনোভাবে কিছু কাটছাট হয়ে যায় আমার খুব রাগ হয়ে যেত। আমি সেই জন্য মানে যুক্তি খুঁজে পেতাম না যে অতক্ষণ অন্ধকার ঘরে, আমি তো রিহার্সালও দেখেছি, আমি সব জানি, কে কোথায় কী মেকআপ, মানে মেকআপ রুম কী হয়, স্ক্রিপ্ট কী হয়, রিহার্সাল কী হয়, এগুলো আমার কাছে কোনোটাই অচেনা ছিল না। কিন্তু এখন বুঝতে পারি যে ওই পার্টটা বা ওই গ্রুমিং যেটা আমরা বলি, সেটা তখন থেকেই বোধহয় ভিতরে ছিল। আর ওই বলে না, রানস ইন দ্য ব্লাড,
1: একদমই
0: ঘুরে ফিরে এটাই হলো
1: ব্যাপারটা আপনার রক্তের মধ্যে ছিল।
0: বাবা মা কখনো সক্রিয়ভাবে কখনো কিছু বলেননি আমাকে, আমি যখনই অভিনয় করেছি সেটা যেখানেই হোক, স্কুল হোক, পাড়ায় হোক, সেখানে উৎসাহ দিয়েছেন, কিন্তু কখনো কিছু চাপিয়ে দেননি আমার উপর।
1: আর একেবারে পুরোপুরিভাবে ফিল্মে আসা, সেটা কিভাবে হলো যোগাযোগটা?
0: অ্যাকচুয়ালি শুরু হয়েছিল টেলিভিশন দিয়ে, কারণ একটা সময় তো বাংলা টেলিভিশনের যে প্রভাব, বাংলা টেলিভিশনের যে জনপ্রিয়তা, সেটা অনস্বীকার্য, এখনও তাই। তখন আমি বলবো যে কোথাও গিয়ে একটা ঘুরে দাঁড়ানোর জায়গা ছিল, কারণ একটা সময়, আমি জানি না এটা বললে অনেকে হয়তো রাগ করবেন কিন্তু বলতেই হবে, একটা সময় বাংলা সিনেমা যে ধরনের হচ্ছিল সেটা হয়তো আমরা সকলে দেখছিলাম না, বাংলা দর্শকও সকলে দেখছিলেন না, বরং ওই 90 সালের শেষ দিকে, মানে 98-99-2000 এই সময় টেলিভিশনে যে ধরনের কাজ হতে শুরু করেছিল, সেটা টেলিফিল্ম হতে পারে, সিরিয়াল হতে পারে, লিমিটেড টাইমের সিরিয়াল হতে পারে, সেগুলো কিন্তু মানুষকে আবার ফিরিয়ে আনে, দর্শককে আবার ফিরিয়ে আনে, মানুষের বিশ্বাস, মানে দর্শকের আকর্ষণ আবার ফিরিয়ে আনে।
1: একদমই, এবং সেটা আমাদের কলকাতা দূরদর্শনে যে ধারাবাহিক,
0: দূরদর্শন এবং প্রাইভেট চ্যানেলসগুলো তখন সবে শুরু
1: হয়েছে,
0: এবং এখনও যদি আপনি দেখেন, এখনও যারা অভিনয় করছেন, পরিচালনা করছেন, ইভেন যারা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের সকলের পার্ট বা সকলের পথ চলা কিন্তু ওই সময় টেলিভিশন থেকে শুরু, ইনক্লুডিং মি। তা আমার পথ চলাটাও টেলিভিশনে, তখন বাবা মা রেগুলার নাটক করছেন, তখন ওনারা টেলিভিশনে অভিনয় করছেন, সেখান থেকে হঠাৎ করে টেলিভিশনে একটা সুযোগ পাবো। আমার গ্র্যাজুয়েশনের পরে আমি তখন একটু ছুটি কাটাচ্ছিলাম সেই সময়।
1: সেটা কোনো সিরিয়াল
0: না, সেটা একটা 5 দিনের গল্প ছিল, লালনের দুর্গা, ফাল্গুনী সান্যালের পরিচালনায়, একটি বেসরকারি চ্যানেলে 5 দিনের একটা গল্প ছিল, সেটা থেকে শুরু। বাট তখনও মানে তখন আমি MBA প্রিপারেশন নিচ্ছি, তো আমার প্ল্যান ছিল যে এরপরে MBA করবো, বাট রেগুলার টেলিভিশনটা শুরু হয় আরেকটু পরে। এই বিষয়ে দেবাংশু সেনগুপ্তর নামটা আমাকে নিতেই হবে, কারণ ওনার পরিচালিত একটি সিরিয়াল বর্ণিশিকা, যেটা প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল, আমি ওটাকেই অনেকেই এবং আমিও মনে করি যে ওটা আমার মেজর ডেবিউ। আর সিনেমাটা আরও পরে, সিনেমা 2009 সালে, আমার প্রথম ছবি ক্রস কানেকশন। অ্যাকচুয়ালি এই ছবির যারা পরিচালক, তাদেরই আমি একটা টেলিভিশন সিরিয়াল তখন করতাম, খুঁজে বেড়াই কাছের মানুষ, সেই টেলিভিশন সিরিয়াল করতে করতেই অ্যাকচুয়ালি ক্রস কানেকশন ওয়াজ এ টেলিফিল্ম, আমরা একটা টেলিফিল্ম করি। সাত্তকী বলে একজন লিখেছিলেন, আমার আমি ক্ষমা প্রার্থী যে ওনার পুরো নামটা আমার মনে নেই, উনি অভিনয় করতেন, লেখালেখি করতেন, খুব সম্ভবত একটি খুব জনপ্রিয় ম্যাগাজিনে একটা গল্প বেরিয়েছিল, সেটা থেকে একটা টেলিফিল্ম আমরা করেছিলাম ক্রস কানেকশন সেম নাম দিয়ে। তারপরে করতে করতে আমাদের খুব মজা লেগেছিল, এবং তখন এই ধরনের ছবি সবে শুরু হচ্ছে, তো আমাদের মনে ছিল যদি এটা যদি সিনেমা করা যায়। তারপরে রানাদা সুদর্শনী, মানে অভিজিৎ ঘোষ, সুদর্শনায় ওরা সিনেমাটা করেন, তো গ্র্যাজুয়ালি একটা শিফট হয়েছিল। আমি ওনাদের সাথেই টেলিভিশন করছিলাম বলে সময় বা ডেটস ইত্যাদি নিয়েও কোনো সমস্যা হয়নি, গ্র্যাজুয়ালি আমার ছবি করা শুরু হয়ে যায়।
1: আচ্ছা, সেই ছবি যখন রিলিজ করলো তখন কি হলে গিয়ে দেখেছিলেন?
0: ফার্স্ট মে 2009 আমার প্রথম ছবি রিলিজ করে, প্রিমিয়ারে যখন আমি যাই তখনও আমার ব্যাপারটা ঠিক সিঙ্ক ইন করেনি যে আমার সিনেমা বড় পর্দা ইত্যাদি, মানে প্রিমিয়ার থেকে এসে যখন বাড়িতে বাবা মা এবং আমার স্ত্রীর সঙ্গে যখন আড্ডা দিচ্ছি তখন আমার আস্তে আস্তে মনে হলো হ্যাঁ আমি একটা সিনেমা করে ফেলেছি।
1: তো বাড়ির লোকের রিঅ্যাকশনটা কেমন ছিল?
0: তারা আমার মনে হয় আমার থেকেও বেশি উত্তেজিত ছিলেন।
1: হ্যাঁ, সেটাই স্বাভাবিক।
0: তো ওটা ওই বাড়িতে রাত্রে এসে যখন আড্ডা নামাচ্ছি তখন আমাদের সকলেরই মনে হতে লাগলো যে হ্যাঁ, ছবিটা করেছি এবং সেটা রেডি হয়ে গেছে এবং সেটা রিলিজও করেছে, এবং এখন থেকে জনসাধারণ, মানে সাধারণ দর্শক যারা, তারা দেখবেন ছবিটা।
1: আচ্ছা, ছোটবেলার এরকম কোন স্মৃতি কি রয়েছে যে কোনো ছবি বা আরেকটু বড় হয়ে যুবক বয়সের কোনো একটা ছবি এমনভাবে আবিষ্ট করেছে যে মনে হয়েছে এই ছবিটায় যদি আমি কোনো একটা ভূমিকায় কাজ করতে পারতাম, সেরকম কোনো স্মৃতি?
0: এরকম অনেক ছবি আছে। আসলে ওই যেটা বললাম যে আমাকে কখনো সরাসরি কিছু বলা হয়নি যে এই কাজটাই করতে হবে বা ওই কাজটাই করতে হবে, আমাদের যে কোনো মধ্যবিত্ত বাঙালি বাড়ির যে মূল্যবোধ ছিল সেটা আমার বাড়িতেও ছিল, এবং বলাই হয়েছিল যে মিনিমাম লেভেল অফ একটা পড়াশোনা করতেই হবে, সেটা গ্র্যাজুয়েশন, তারপরে তুমি ঠিক করো কী করবে। যদিও বাড়িতে সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তাও এটা ছিল। কিন্তু যেটা ছিল যে ছোটবেলা থেকেই সিনেমা দেখার একটা পরিবেশ ছিল বাড়িতে, সেটা শনি রবিবার সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট

0: পুরোনো দিনের বাংলা ছবিও হতে পারে। আমার মনে আছে বাবা একসময় নিয়ম করে আমাদের সিনেমা পাড়ায়, মানে হয় ধর্মতলায় বা টকি শো হাউসে, পুরোনো ইংরেজি ছবি দেখতে নিয়ে যেতেন।
1: হুম হুম হুম
0: তো সিনেমা দেখার পার্টটা সেখান থেকেই ছিল। এটা এখন বুঝতে পারি যে ওটাও বড় হওয়ার অংশ বা গ্রুমিংয়ের মধ্যেই পড়ে। এরকম অসংখ্য ছবি আছে যেটা প্রভাবিত করেছে, তবে সিনেমার পোকাটা মাথায় নাড়া দিয়েছিল আমি যেটা বললাম যে আমি 11-12 জয়প্রিয়া করি, তার আগে আমি স্কুলে পড়তাম। তো একে তো কলেজ, তার উপরে অবাধ স্বাধীনতা, এবং তখন উত্তর কলকাতায় সবকটা সিনেমা হল চালু ছিল এবং 4 টাকা মেট্রো ভাড়া দিলে ধর্মতলায় সমস্ত সিনেমা হল চালু ছিল। তো সেই সময় দেদার সিনেমা দেখেছি বন্ধুদের সঙ্গে, তাতে কোনো বাজবিচার ছিল না, যে কোনো ভাষা হতে পারে, মানে মূলত বাংলা, হিন্দি, বাংলা অ্যাকচুয়ালি আবারও স্বীকার করছি বাংলা খুব যে তখন বেশি ছবি দেখেছি তা নয়, হিন্দি বেশি দেখেছি, ইংরেজিও দেখতাম, তাতে কোনো বাজবিচার ছিল না। ওই সময় থেকে পোকাটা আরও খুব মানে ঘন ঘন কামড়াতে লাগলো।
1: আচ্ছা, তো সেই সময়কার প্রিয় অভিনেতা অভিনেত্রী কারা?
0: আমি চিরকালই অমিতাভ বচ্চনের প্রচণ্ড ফ্যান ছিলাম, আর আমরা গতকালই সারেগামাপার একটা এপিসোডও হয়েছে সেটা উত্তম কুমারের উপরে। দেখুন, ওই একটা মানুষ, উনি তো সময়ে, কাল, বয়স নির্বিশেষে সবাই তো ওনার ফ্যান। তো ছোটোবেলায় যেটা বললাম যে রোববার করে সন্ধেবেলায় বাড়ির সকলের সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা দেখাটা নিয়মের মধ্যে ছিল, তখন ছোটোবেলায় কি আর অত বুঝেছি বাট দেখেছি, তো ওই স্বাদটা, ওই চোখটা ওইভাবে তৈরি হয়ে গেছে। তো ওনাকে আমি গুরু বলে মানি একটা বয়সের পর থেকে, এখনও মানি, এবং যত আমার বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে অভিনেতা হিসেবে, তত ওনার অভিনয়ের আরও বেশি প্রেমে পড়ছি। সো এই দুজনের নাম সবার আগে বলতেই হবে।
1: আর অভিনেত্রী?
0: অভিনেত্রীও আমার খুব সৌভাগ্য হয়েছে যে আমি একটা সিনেমা করেছিলাম ঠাম্মার বয়ফ্রেন্ড, সেখানে আমি নায়িকা হিসেবে সাবিত্রী চট্টোপাধ্যায়।
1: আমি ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করবো, ওই রকম
0: এটা একটা মারাত্মক সৌভাগ্য হয়েছিল আমার, ওনার অভিনয় খুব ভালো লাগতো। এরকম অনেকেই আছে, আমার ওয়াহিদা রহমানের আমি ভীষণ ফ্যান, এরকম অনেক আছে। আমি একটু পুরোনো দিনের কথাই বেশি বলছি, কারণ আমি ওই 11-12 সেই সময়টা আমার মনে হয় ওটা একটা সম্পূর্ণ আলাদা আলোচনা, কারণ তখন থেকে নিজের মতো করে সিনেমা দেখা শুরু। মজার বিষয় হচ্ছে তখন আমি মারাত্মক আমির খানের ফ্যান ছিলাম।
1: আচ্ছা,
0: হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে, হ্যাঁ, এখনো ডেফিনেটলি ওনার ফ্যান, বাট পরবর্তীকালে আরেকজন যে খান, মানে যাকে আমরা বাদশাহ বলে ডাকি, শাহরুখ খান, তার প্রতি একটু যেন কি বলবো, ওই টিল্টটা একটু বেশি হয়ে গেছে।
1: আচ্ছা আচ্ছা,
0: আর সেই সময়কার কথা যদি বলেন তাহলে অবশ্যই মাধুরী দীক্ষিত, এনি ডে।
1: আপনি এমন সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন যাদের ছবি কিন্তু আমরা একটু আলাদা চোখে দেখি, সম্ভ্রমের সঙ্গে নাম আমরা উচ্চারণও করি এবং তাদের ছবিগুলোকে একটু বিশেষভাবে তকমা লাগাই, তো একটু যদি অভিজ্ঞতার কথা বলেন, আলাদা করে একটু বলুন না, সবার কথাই জানতে ইচ্ছে করছে।
0: না, এটাও আমার খুব সৌভাগ্য যে আমি,
1: আমাদের সৌভাগ্য
0: যারা
1: সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আপনার হয়েছে এবং তাদের ছবিতে আপনাকে আমরা পেয়েছি, এটা তো দর্শকদেরও
0: অবশ্যই। আমি যেরকম মানে তাবড় তাবড় নাম ওনাদের সঙ্গে কাজ করার সত্যি অভিজ্ঞতা হয়েছে। আমার শুরুটা রানাদের সুতেশ্বরীর হাত ধরে, যেটা আমি বললাম, তো তারপরে, এবং একটা কথা স্বীকার করবে, আমি যখন ব্যোমকেশ করি তখন আমার একটাও ছবি রিলিজ হয়নি, মানে ক্রস কানেকশন রিলিজ হওয়ার আগে আমার
1: ব্যোমকেশে শুটিং হয়ে গিয়েছিল,
0: শুটিং শুরু হয়েছিল। সো একজন একদম নতুন অভিনেতা পর্দায়, বড় পর্দায়, টেলিভিশনে হয়তো আমি কাজ করতাম তার আগে, তাকে দিয়ে ব্যোমকেশের মতো একটা চরিত্র, এবং যখন আমি যে সময় কথা বলছি তখন তো ঘরে ঘরে ব্যোমকেশ হচ্ছে না, মানে বহুদিন আগে ব্যোমকেশ হচ্ছে চিড়িয়াখানা, তারপরে মঞ্জুদে একটি ব্যোমকেশ করেছিলেন, তার কোনো ট্রেস পাওয়া যায় না, মানে দুর্ভাগ্যবশত কোনো প্রিন্ট নেই, এবং রাজিত কাপুর অবশ্যই। তো সেই সময় দাঁড়িয়ে অঞ্জনদা আমার উপর বিশ্বাস রেখেছিলেন, তো ওনার নাম সবসময়
1: একশোবার। আপনি যেটা বলছেন সেই চিড়িয়াখানা সত্যজিৎ বাবুর তৈরি করা, তারপর একটা লম্বা গ্যাপ, তারপরে কিন্তু ব্যোমকেশ হিসেবে আপনাকেই আমরা দেখলাম
0: টেলিভিশনে, রাজিত কাপুরের ব্যোমকেশ, যেটা বাসু চট্টোপাধ্যায়ের ব্যোমকেশ, সেটা ভীষণ জনপ্রিয় ছিল, কিন্তু সেটা অন্য ভাষায়, বাংলায় নয়,
1: একদমই তাই।
0: তো তাই জন্য অঞ্জনদার নাম অবশ্যই বলতে হবে আমাকে। তারপরে একে একে অন্যান্যদের সঙ্গেও কাজ করেছি, এছাড়া সন্দীপ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা একদমই অন্যরকম, কারণ ওই যে এই যেরকম আকাশবাণীর এই বাড়িটায় ঢুকলে যেরকম একটা অনুভূতি হয়, ওই বাড়িটায় ঢুকলেও তো একই রকম অনুভূতি হয় বিশপ লেফ্রয় রোডের ওই বাড়িটায়। তো আমার মনে আছে প্রথম দুদিন তো আমি খালি মানে এই সোফাটাতে বসলাম, ওই দরজার দিকে তাকাচ্ছি, ওই ঘরটার দিকে তাকাচ্ছি, এরকমই হচ্ছিল। বাট বাবুদার গোটা ইউনিটটা, এবং বিশেষ করে বুনিদি মানে ললিতা রায়, ওনার কথাও বলতে হবে, ওনারা না অভিনেতাদের প্যাম্পার করেন, মানে একটা সময় আমাদের না লজ্জা লাগতো, মানে এত কিছু লাগবে না আমাদের এরকম, কিন্তু ওনাদের এটা ফিলোসফি যে একজন অভিনেতা যখন সেটে আসবেন তিনি যেন আর কিচ্ছু নিয়ে তাকে ভাবতে না হয়, তিনি যেন সেই আদর যত্নটা পান, যাতে তার মানে কাজ ছাড়া আর কোনো কিছুতে মনোনিবেশ করতে যেন না হয়, এটা ওনাদের ফিলোসফি।

0: আমার ভীষণ সৌভাগ্য। আর একটা মজার কথা এর মধ্যে শেয়ার করে দিই যে আমি প্রথম বাবুদের সঙ্গে যে কাজটা করেছিলাম, যেখানে ভূতের ভয়, আরে ছোট গল্প নিয়ে, তিনটা ছোট গল্প নিয়ে একটা হয়েছিল, আমার ব্রাউন সাহেবের বাড়ি আমার গল্পটা ছিল, সেই ছবিতে অভিনয় করার সুবাদে আমি যে পোশাক আশাকগুলো পরেছিলাম তার মধ্যে কয়েকটি ছিল স্যারের, মানে স্বয়ং সত্যজিৎ।
1: আচ্ছা,
0: তো এটা শোনার পর আমার মনে আছে প্রথম রিহার্সাল হচ্ছিল আমাদের বাড়িতে, তো মুনিদি বললেন এই শোনো কয়েকটা জিনিস একটু তোমায় দেখে নিই মাপটা ঠিক হচ্ছে কিনা। তো তার মধ্যে কয়েকটা নতুন জামাও ছিল, একটু পুরনো জামাও ছিল। আমি যখন আবার রিহার্সালে এসে জয়েন করলাম, কিছুক্ষণ বাদে মুনিদি বললো টেনশন নেই বাবু, হয়ে গেছে, বাবার জামাগুলো ফিট করে গেছে। এইটা আমি যে শুনলাম যে আমি ওনার জামাটা পরেছিলাম, ওনার ঘড়িটা পরেছিলাম, পরের আধ ঘন্টা কী রিহার্সাল হয়েছে আমি কিছুই শুনিনি, আমি কিচ্ছু শুনিনি। এবং আমার মনে হয় যে শুটিংয়ের সময় আমি মুনিদিকে খুব বুঝিয়ে সুঝিয়ে বলেছিলাম, মুনিদি এই ঘড়িটা তো রোজই পড়তে হচ্ছে, মানে ওনার ঘড়ি, এই ঘড়িটা রোজই পড়তে হচ্ছে, এটা আবার নিয়ে যাবো, আবার নিয়ে আসবো, যদি কিছু হয় এটা আমি নিয়ে যাচ্ছি, রাত্রে ঘরেই রেখে দেবো, আবার এটা পরেই চলে আসবো। আমি রাত্রে রাখতাম এবং ভাবতাম যদি কোনোভাবে উনি ঘড়িটা পড়তে আসেন বা দেখতে আসেন তাহলে দেখা হয়ে যাবে ওনার
1: সাথে, বিশেষ করে তখন ওই একটা ছবির,
0: হ্যাঁ, এবং তার মধ্যে পাহাড়ে শুটিং করছি। হ্যাঁ, সো মনে হচ্ছিল যে যদি ওনার আশীর্বাদ ওইভাবেও পাই তো সেটা একটা দারুণ ব্যাপার,
1: দারুণ ব্যাপার।
0: আমি তারপর সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবির প্রভাব থাকবে, বিভিন্ন চরিত্রের প্রভাব থাকবে গল্পগুলোর মধ্যে, হয়তো তাদের নামও সেভাবে ব্যবহার করা হবে। আমি শুনেছিলাম যে ওখানে একটি চরিত্র আছে হরি বোসের আদলে, মানে যেটা আমরা সমিত ভঞ্জকে অভিনয় করতে দেখেছি, এবং বোঝাই যাচ্ছে তিনি স্পোর্টস পার্সন হবেন। তখন ছবির স্ক্রিপ্টিংয়ের কাজ চলছিল এবং সেটাই পদ্মনাভ দাশগুপ্ত, পদ্মদা করছিলেন, তো পদ্মদা আমি তখন, তা আমি পদ্মদাকে মজা করেই বলেছিলাম যে এইরকম স্পোর্টস পার্সন, আমিও তো একসময় খেলাধুলা করতাম, আমাকে তো ভাবতে পারতো। তো তারপরের দিনই আমি একটা ফোন পাই যে দেখা করতে হবে, এবং সেটা প্রথম কাজ আবর্ত। তারপরে ব্যোমকেশ এবং অন্যান্য অনেক কাজ হয়েছে। কৌশিকদার সঙ্গে আমার প্রথম কাজ 2015 সালে, তার আগে বহুবার কৌশিকদার সঙ্গে কাজের কথা হয়েছে, ইভেন টেলিভিশনে কৌশিকদার সঙ্গে কাজ করার কথা হয়েছে, হয়নি, কোনো না কোনোভাবে হতো না কাজটা। আমার এখনও মনে আছে যে বাস্তুসাপ আমাদের প্রথম কাজ, কৌশিকদা বাস্তুসাপের অফারটা খুব অদ্ভুত হয়ে দিয়েছিল, ওটা কৌশিকদা ওইভাবে ওরকমই কথাবার্তা বলে, হঠাৎ একদিন ফোন করে বলল যে তোর গোঁ পুড়তে কদিন লাগে, ইট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আমি বললাম না কেন, মানে কি না, তুই যদি এখন থেকে গোঁপ রাখিস তাহলে কদিনে গোঁপটা বেশ পাকাপোক্ত গোঁপ হবে। আমি বললাম লাগবে মিনিমাম 20-21 দিন তো লাগবেই, তাহলে এখন আর দাড়ি টাড়ি কাটিস না, এটা হচ্ছে ফার্স্ট ব্রিফ।
1: আচ্ছা,
0: তো ছবি কি হবে, চরিত্র কি হবে, সেসব কিছু বলেননি। তো এইভাবেও, এবং আর একটা জিনিস আমার, আমি দেখেছি লক্ষ্য করে, সেটা হচ্ছে যে আমি কিন্তু অনেক পরিচালকের প্রথম ছবিতে অভিনয় করেছি।
1: আচ্ছা,
0: এরকম অনেক পরিচালক আছেন যাদের ফার্স্ট কাজ আমার সঙ্গে,
1: যেমন
0: যেরকম রয়্যাল বেঙ্গল টাইগার আমার খুব পছন্দের ছবি একটি।
1: আচ্ছা,
0: এরকম অনেকগুলো আছে, যেরকম আবার বছর 20 পরে রিসেন্টলি ছবিটা করেছি, শ্রীমন্তর ওটা প্রথম ছবি, সৌভিকেরও প্রথম ছবি বোধ হয় সুইজারল্যান্ড, কারণ ওর আগে তো টেলিভিশনই করেছে মোস্ট প্রবাবলি, সৌভিক কুন্ডু ওর ফার্স্ট ছবি সুইজারল্যান্ড। এরকম অনেকেই আছে যাদের প্রথম ছবিটা আমি অভিনয় করেছি। সো ওই যারা ফার্স্ট টাইম যখন কাজ করতে আসে, আমার আসলে তখন ক্রস কানেকশনের স্মৃতিটা খুব টাটকা হয়ে যায়, এবং প্রথম কাজ করার না আলাদা একটা খিদে আছে, আলাদা একটা ওই বলে না কিলার ইনস্টিংক্ট কাজ করে তখন, সেইটা আমায় খুব ইন্সপায়ার করে।
1: সেটা পরিচালকের মধ্যে থাকলে অটোমেটিক্যালি এটা যারা কাজ করছেন আপনাদের মতো অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও ছড়িয়ে যায়।
0: প্রথম ডেবিউ ছবি আমি একজনের নাম না বললে আমার খুবই অপরাধ হবে, ধ্রুব গঙ্গোপাধ্যায়, মানে গুপ্তধন সিরিজ, ধ্রুবটা তো প্রথম ছবি গুপ্তধনের সঙ্গে,
1: তাতেও আপনার কথাই উনি ভেবেছিলেন। আচ্ছা, ব্যোমকেশ বা ফেলুদা এগুলো কি আগে পড়া ছিল?
0: হ্যাঁ, অফকোর্স এগুলো পড়েই বড় হওয়া। ফেলুদা একটু আগে পড়া, ফেলুদা প্রথম করেছি ক্লাস 4।
1: তখন কখনো মনে হয়েছে যে
0: না না একদমই,
1: মানে নিজেকে ওখানে কখনো,
0: না না না কখনো ভাবিনি, কথা মনে হয়নি। ফেলুদা প্রথম পড়া ক্লাস 4 থেকে, ব্যোমকেশের প্রথম বই উপহার হিসেবে বাবাই দিয়েছিলেন ক্লাস 7-এ, তখন দুটো খণ্ডে ব্যোমকেশ আসতো, লাল প্রথম খণ্ডটা একটু সরু, দ্বিতীয় খণ্ডটা একটু মোটা, তো ক্লাস 7-এ প্রথম ব্যোমকেশ পড়া। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, নিজেকে কখনো আমি ব্যোমকেশ হিসেবে ভাবিনি, রাদার যেহেতু ফেলুদা দেখেওছি, সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ, ফেলুদার বই আরও ছোটো থেকে যেহেতু পড়েছি, এবং ফেলুদা সবসময় চাইল্ডহুড হিরো, তো ফেলুদা হিসেবে তাও ভেবেছি, বাট নিজেকে ফেলুদা ভাবিনি, নিজেকে তোপসে ভেবেছি। আমার মনে হয় আমাদের জেনারেশন শুধু নয়, সবাই নিজেকে তোপসেই ভাবত, এবং সবাই একটা ফেলুদাকে খুঁজত যে যাকে এরকম হিরো ওয়ার্শিপ করা যায়। বাট ব্যোমকেশ আমি সত্যি বলছি আমি নিজেকে কখনো ব্যোমকেশ ভাবিনি, বাট ওই অদৃশ্যে বোধহয় কেউ হাসছিলেন।
1: আচ্ছা, যে ছবিগুলোর কথা বলছিলেন, এইরকম মানে আপনার কাজ করে মনের

0: হয়ে গেছে যে স্মৃতি কখনো ভুলবেন না, এইরকম কোনো ভালো লাগা ছবি?
1: এক সময় মনে হতো, বাট এখন আমার মনে হয় এটা আমার বিশ্বাস যে সিনেমা ডেফিনেটলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার কাছে সিনেমাই সব কিছু, বাট জীবন সিনেমার থেকেও বড়, এটা আমি বিশ্বাস করি। সো হ্যাঁ, সিনেমা সবকটাই, নিজের যে কোনো সিনেমাই ভীষণ স্পেশাল হয়। তো ওই জন্য যখন আমায় কেউ জিজ্ঞাসা করে কোনটা খুব ফেভারিট, আমি খুব কষ্ট করে 4-5টা নাম্বার করতে পারি, বাট তার থেকেও কম একটা দুটো বলা খুব মুশকিল। কিছু কিছু ছবি আছে ভীষণ পার্সোনাল ছবি হয়, যেরকম আমি সবসময় বলি যে আবার বছর 20 পরে আমার কাছে ভীষণ পার্সোনাল একটা ছবি, কারণ একদম আমাদের জেনারেশনের ছবি ওটা, আমাদের গল্প, যে আমরা পড়াশোনা করে একটা সময় সবাই বন্ধুবান্ধবরা এক ছড়ি ছিটিয়ে গেছিলাম কাজের সূত্রে, কেউ আর বাড়ির কাছাকাছি কলকাতা শহরে থাকতে পারেনি একজন দুজন ছাড়া, সে বাট বিভিন্ন জায়গায় নিজেরা ছড়িয়ে ছিটিয়েছে, ওটা একদম আমাদের গল্প। এরকম অনেক ছবি আছে যেটা ভীষণ স্পেশাল। হ্যাঁ,
0: আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশের শ্রোতা বন্ধুরাও শুনছেন, তো বাংলাদেশ গেছেন কখনো? যাওয়া হয়েছে,
1: আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশে যাওয়ার 2-3 বার। একবার তো আমি তখন আমি কলেজে পড়ি তখন গেছিলাম, তখন লোককৃষ্টি নাটক করতে গেছি ওখানে, তো আমি সেই সুযোগে বাবা মার সঙ্গে,
0: বাবা মার সঙ্গে চলে গেছিলাম,
1: পুরো ফ্যামিলি গেছিল অ্যাকচুয়ালি, আমার কাকা, আমার বোন, আমার কাকিমা সবাই গেছিল, গ্রুপের সকলে গেছিল, আমিও গেছিলাম। আমি কিচ্ছু করিনি, আমি খালি ঘুরে বেরিয়েছি আর খাওয়া দাওয়া করেছি, আমার কোনো অভিনয় করিনি, কিচ্ছু করিনি, সেটা আমার প্রথমবার যাওয়া। তারপরেও 2-1 বার গেছি, আমি খুব বেশি যে গেছি তা নয়।
0: বিসর্জন ছবিতে আমরা যেটা দেখেছি যে দুই বাংলার মধ্যে একটা ভালোবাসা স্পন্দন আমরা ধরতে পেরেছি, তো সেই ব্যাপারে আপনার অনুভবটা যদি বলেন।
1: বিসর্জন খুব স্পেশাল একটা ছবি, বিসর্জন আমার করা এখন অবধি একমাত্র ছবি যেটা জাতীয় পুরস্কার পেয়েছে, আর আমাকে যে চরিত্রটা ভাবা হয়েছিল বিসর্জনে, তার মানে নাসির আলীর জীবনযাপন, নাসির আলীর আদব কায়দার সঙ্গে আমার ব্যক্তিগত জীবনে কোনো মিল নেই, কারণ আমি খুবই শহুরে একজন ছেলে, আমার বড় হওয়া, জন্ম, সমস্ত কিছু শহরে, নাসির আলী তা নয়। তার যে সোশিও ইকোনমিক যে জায়গা থেকে নাসির আলী আসে, তার সঙ্গে আমার সোশিও ইকোনমিক কোনো মিল নেই, তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল অভিনেতা হিসেবে। আর একটা চ্যালেঞ্জ ছিল যে আমি যেটা কৌশিকদাকে পরে খেপাতাম, যে তুমি তো কোনোভাবে সমস্ত দিক দিয়ে বেঁধে দিয়েছো, মানে একে এরম একটা চরিত্র যার সঙ্গে আমার কোনো মিল নেই, মানে ভাষা, আদব, কায়দা, জীবনযাপন কোনোভাবে মিল নেই, তার উপরে আবার চোট খেয়ে সে নড়াচড়া করতে পারে না, বেশি কথা বলতে পারে না, কেন বেশি কথা বললে যদি তার সত্যিটা বেরিয়ে যায়, সে সবসময় গোপন করে রাখে, আর কি কি চাই। এবং সেই সঙ্গে সঙ্গে ছবিতে অভিনয় করতে হচ্ছে দুজন বাঘা বাঘা অভিনেতার সঙ্গে, একজন নাম জয়া হাসান আর একজনের নাম কৌশিক গাঙ্গুলি, সো আর কি কি চ্যালেঞ্জ দেবে আমাকে। তো তখন কৌশিকদা বলেছিল যে যত চ্যালেঞ্জ তত তো ভালো।
0: হ্যাঁ, তার মানে বিরাট একটা চ্যালেঞ্জের মুখোমুখি, তো সেটার জন্য যে প্রস্তুতি, নিজেকে প্রস্তুত করার যে পর্বটা, এটা কিভাবে হলো, কিভাবে নিলেন?
1: কৌশিকদার ইনস্ট্রাকশনস ছিল বেশ কিছু, এবং আমি একটা, আমার মনে হচ্ছে কৌশিকদা বলেছিল যতটা পারবি ছোট করে চুলটা কেটে ফেল, সেটা একটা ছিল। আমি বাহ্যিক যে প্রিপারেশনের কথা বলছি, জয়া খুব হেল্প করেছিল কয়েকটা জায়গায়, কারণ কিছু কিছু জায়গায় ভাষার যে ব্যবহার, এবং যেহেতু নাসির আলীর ধর্ম তো আলাদা, তো ওনারা তো সেই জায়গা থেকে কোন সময় কি বলে সেটা আমার হয়তো সবসময় ধারণা নাও থাকতে পারে, সেখানে জয়া। এবং আমার মনে আছে একটা সিন ছিল যে ওই তুলসী মঞ্চে জয়া ইয়ে করছে, সেটা যেরকম আমাদের টিমের একজন জয়াকে দেখিয়ে দিয়েছিল যে এইভাবে করতে হয়, সেরকমই আমার একটা জায়গা ছিল, যেহেতু ও চোট লেগেছে, ও মাটিতে আসন পেতে বসে নামাজ পড়তে পারছে না, তো কীভাবে পড়া যায় সেটা জয়া আমাকে শিখিয়ে দিয়েছিল যে এইভাবে কর, এইভাবে করা যায়, কিন্তু মানে টেকনিক্যালি কোনো ভুল নেই এটা, তো এইভাবে অনেক আদান প্রদানের মাধ্যমে কাজটা হয়েছিল।
0: আচ্ছা, আমাদের গল্প চলবে, আড্ডা চলবে, আজকের পর্ব এই পর্যন্তই। আমাদের সঙ্গে আজকের অতিথি অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট অভিনেতা আবির চট্টোপাধ্যায়। আবির, আপনাকে অনেক ধন্যবাদ।
1: থ্যাংক ইউ।
0: আগামী পর্বে আমরা আবার গল্পের বাকি অংশ নিয়ে আসছি।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। আলাপচারিতায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত। প্রযোজনা অনন্যা মজুমদার।

0: শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রোমগীতি।

রম্যগীতিতে আজকের প্রথম গানটি দ্বৈতকণ্ঠে। শিল্পীরা হলেন ভারতী করচৌধুরী ও রবীন চট্টোপাধ্যায়।

0: আমি ঝাঁপ দিয়েছি।
1: শুনছেন স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। এবারের গানটির শিল্পী জ্ঞানপ্রকাশ ঘোষ।

গানটি শুনলাম আমরা জ্ঞানপ্রকাশ ঘোষের কণ্ঠে। শুনছেন অনুষ্ঠান রম্যগীতি। রম্যগীতিতে আজকের শেষ গান বাণী জয়রামের।

শুনছিলেন অনুষ্ঠান রম্যগীতি, আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরে শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা।

আজ অর্থাৎ মে মাসের 3 তারিখ, তাই তো? আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস। দেখো, একটা বিষয় আমরা মোটামুটি সকলেই জানি যে সমাজের একটা স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে বা সংবাদ মাধ্যমকে, তাই তো? তাই গণমাধ্যমকে স্বাধীন আর নিরপেক্ষ তো হতেই হবে। জানো তো, থমাস জেফারসন বলেছেন যে যে জাতি গণমাধ্যমের স্বাধীনতা হারায়, সে জাতি তার স্বাধীনতাও হারিয়ে ফেলে। সত্যি তাই। দেখো, যদি গণমাধ্যম নিরপেক্ষ না হয় বা গণমাধ্যম যদি কাউকে ভয় পায়, তাহলে সে মানুষের পাশে দাঁড়াবে কী করে? কীভাবে মানুষের কথা সকলের সামনে তুলে ধরবে, সত্যিটাই বা সকলকে জানাবে কী করে, তাই না? আর সেই জন্যই সংবাদ মাধ্যমের স্বাধীনতার গুরুত্ব কতটা সেটা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই প্রত্যেক বছর 3রা মে সারা বিশ্ব জুড়ে পালন করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস। আর গণমাধ্যম হিসেবে বিশ্বের কিন্তু সবচেয়ে পুরনো বা গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহের মাধ্যম বলতে পারো সংবাদপত্রকে, তাই না? এটাই কিন্তু সবথেকে পুরনো। পরবর্তীকালে ধীরে ধীরে রেডিও এসছে, তারপরে টেলিভিশন, এগুলোও জনপ্রিয় গণমাধ্যম হয়ে উঠেছে পরবর্তীকালে। আর এখন যদি বলো, তাহলে তো এখনকার তথ্য প্রযুক্তির যুগে অনলাইন নিউজ পোর্টালও চলে এসেছে, যেটা কিন্তু মানুষের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ জনপ্রিয়। সে যাই হোক, এই যে সংবাদ মাধ্যমের গুরুত্ব কি, এই বিষয়ে সচেতনতা, এই বিষয়ে মানুষকে বোঝানো, এই সমস্ত সচেতনতা গড়ে ওঠার অনেক আগে থেকেই বাঙালিকে কিন্তু এর গুরুত্ব বুঝিয়েছে সংবাদপত্র। মানে বাঙালির ভাণ্ডারেও কিন্তু যুগে যুগে বহু সংবাদপত্র ছিল যেগুলো মানুষের পাশে দাঁড়িয়েছে, বাঙালির পাশে দাঁড়িয়েছে, তাই না? সত্যকে সত্য হিসেবে উপস্থাপন করেছে। দেশের স্বাধীনতার সময় হোক বা অন্যান্য নানান গুরুত্বপূর্ণ সময়গুলোতে সংবাদপত্র কাজ করেছে জাতির একটা প্রতিবাদী কণ্ঠ হিসেবে। আজকের মতো দিনে চলো বাংলার সেই সমস্ত ঐতিহ্যবাহী সংবাদপত্রগুলোর কথা জানি আমরা, অল্প অল্প গল্প কথায়। হ্যাঁ, তবে তার আগে একটা সুন্দর গান তো শুনে আসতেই হবে, ক্রস উইন্ডসের শিল্পীদের কণ্ঠে। এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো, ফিরছি গানের ওপারে।

ঘড়ির কাঁটায় সময় বলছে বেলা 12:01। তার মানে সময়টা এখন যুববাণীর। সময়টা অল্প অল্প গল্প কথা, তাই তো? একদম তাই। আর সেই জন্যই তোমায় অপেক্ষা না করিয়ে চলে এসেছি আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা। তবে বন্ধু, আজকের তারিখটাও কিন্তু একটা বিশেষ কারণে বেশ গুরুত্বপূর্ণ, বুঝলে তো? কী কারণ বলো তো?

জয়নিকার, আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবসে বাংলার সেই সমস্ত সংবাদপত্রগুলোর কথা আমরা মনে করছি বা সেগুলোর কথা জানছি যেগুলো ঐতিহ্য আর গুরুত্ব যেগুলোর বাংলার ইতিহাসে অপরিসীম, মানে বাঙালির মনে প্রাণে সেই সংবাদপত্রগুলোর নাম কিন্তু আজও আছে, বাংলা সংবাদপত্র। হ্যাঁ, এর ইতিহাসটা 1818 সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত প্রথম বাংলা সাপ্তাহিক বেঙ্গল গেজেট প্রকাশের মাধ্যমে শুরু হয়েছিল। মিশনারি এবং সংস্কারকদের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল, হ্যাঁ, রামমোহন রায়ের সাহায্যে আর গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদনায় 1818 সালে বেঙ্গল গেজেট প্রকাশিত হল। 23 মে বেঙ্গল গেজেট প্রকাশের এক সপ্তাহ পর সমাচার দর্পণ প্রকাশিত হয়। সমাচার দর্পণের কথা কিন্তু আমরা অনেক পড়েছি, আমরা অনেক শুনেছি, তাই না? আবার 1818 সালে ব্যাপটিস্ট মিশনারিদের উদ্যোগে দিকদর্শন মাসিক পত্রিকাও প্রকাশিত হল। এই সময় পরপর আরও কিছু সংবাদপত্র এলো, যেমন 1821 সংবাদ কৌমুদী, 22 সমাচার চন্দ্রিকা, 1829 বঙ্গদূত। এই পত্রিকাগুলো সামাজিক সংস্কার বা নানান রক্ষণশীল মতামতের লড়াই চালিয়েছিল সেই সময়। এরপর 1831 সালে এলো আমাদের ভীষণ রকম পরিচিত একটা নাম, সংবাদ প্রভাকর। প্রথমে সাপ্তাহিক, পরে দৈনিক সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করল সংবাদ প্রভাকর। রাজনৈতিক প্রেক্ষাপট বলো বা সাহিত্য, সংবাদপত্রের ভূমিকা কতটা থাকতে পারে সেটা বাংলার এই যে সংবাদপত্রের ইতিহাস সেই দিকে তাকালে কিন্তু বোঝাই যায়, মানে সারা বিশ্বের সংবাদপত্রের যে ভূমিকা তার একটা ছোটোখাটো রূপ কিন্তু তুমি বাংলাতেই দেখতে পাবে। একটা সংবাদপত্রের কথা ভীষণ মনে পড়ছে, 1854 সালের 16 আগস্ট প্যারিচাঁদ মিত্রের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় মাসিক পত্রিকা। রাধানাথ শিকদার এই পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। পত্রিকাটার আদর্শ সম্পর্কে বলা হয়েছিল যে এই পত্রিকা সাধারণের, বিশেষত স্ত্রীলোকের জন্য ছাপা হইতেছে। যে ভাষায় আমাদিগের সচরাচর কথাবার্তা হয় তাহাতেই প্রস্তাব সকল রচনা হইবেক। পণ্ডিতেরা পড়িতে চান পড়িবেন, কিন্তু তাঁহার দিকের নিমিত্তে এই পত্রিকা নির্মিত হয় নাই। ভেবে দেখো, 19 শতকে দাঁড়িয়ে কতটা সাহসী ভাবনা নিয়ে এই পত্রিকার জন্ম হয়েছিল যে, মানে সমাজের যে তথাকথিত পণ্ডিত তাদেরকে একরকম অবজ্ঞা করেই মেয়েরা যাতে পড়তে পারে সেই দিকে বেশি নজর দেওয়া হলো, তাই না? পণ্ডিতদের একরকম বলেই দেওয়া হচ্ছে, আপনারা পড়তে চান পড়বেন, কিন্তু এটা আপনাদের জন্য নয়, মেয়েরা যাতে পড়তে পারে সহজে তাদের সাধারণ ভাষায়, তাদের জন্য সংবাদপত্র তৈরি হচ্ছে, এটাও তো একটা প্রতিবাদ। ডাক্তার সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের 3য় খণ্ডে জানিয়েছেন, এই পত্রিকাটির উদ্দেশ্য অল্প শিক্ষিত জনসাধারণকে, বিশেষ করিয়া অন্তপুরবাসিনীদের শিক্ষাচ্ছলে সাহিত্য রসের যোগান দেওয়া। 4 বছর ধরে চলেছিল এই মাসিক পত্রিকা। আর এর কথা যখন বলছি, পাশাপাশি বলতে হয় বাংলার সাময়িক পত্রের ইতিহাসে এডুকেশন গেজেট, এই স্মরণীয় পত্রিকাটার কথা। 1856 সালের 4 জুলাই প্রথম প্রকাশের কালে এটার নাম ছিল এডুকেশন গেজেট ও সাপ্তাহিক বার্তাবহ। শিক্ষা বিভাগের দক্ষিণাঞ্চলের ইন্সপেক্টর হজসন প্রাটের সঙ্গে আলোচনার মানে প্রসঙ্গে ভূদেব মুখোপাধ্যায় একবার বলেছিলেন যে সরকারি নীতি সম্পর্কে জনসাধারণকে পরিচিত করা দরকার, মানে সরকারি নীতিটা তো জনসাধারণের জন্য, তাহলে তাদের জানটা ভীষণভাবে দরকার, তাদের ভাষায় তাদের কাছে এটা আগে তুলে ধরা প্রয়োজন, এবং সেটার কারণে একটা পত্রিকা প্রকাশক, এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন তিনি। আর এরই ফলস্বরূপ প্রকাশিত হয় এডুকেশন গেজেট। 1866 সালের মার্চ মাসে প্যারিচরণ সরকার পত্রিকা সম্পাদনার ভার গ্রহণ করলেন। এইখানে একটা গল্প আছে, তোমাকে বলি। শ্যামনগর রেল স্টেশনের কাছে একবার একটা রেল দুর্ঘটনা হয়, সেখানে বহু যাত্রীর হতাহতর খবর পাওয়া গিয়েছিল। তো রেল কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা কম করে দেখিয়েছিল, কিন্তু প্যারিচরণ আলাদাভাবে অনুসন্ধান করে যেটা সত্যি ঘটনা সেটা প্রকাশ করলেন সংবাদপত্রে। তার প্রকাশিত প্রতিবেদন দেখে তো মানে দেখা গেল যে প্রকৃত হতাহতের সংখ্যা অনেকটাই বেশি, এমনকি চুরিও করা হয়েছিল তাদের ব্যক্তিগত সম্পত্তি, এরকম বহু ঘটনা সেখানে হয়েছিল। তো এডুকেশন গেজেট এরকম একটা প্রতিবেদন যখন প্রকাশ করল, রীতিমতো চারিদিকে চাঞ্চল্যের মানে ছড়িয়ে গেছে, সেটা খুব স্বাভাবিক।

বৌদ্ধ কর্তৃপক্ষ এই ব্যাপারে প্যারিচরণের কৈফিয়ত দাবি করলেন। তখন তিনি জানালেন যে তিনি তাঁর জ্ঞান আর বিশ্বাস অনুযায়ী যেটা সত্য সেটাই প্রকাশ করেছেন, আর সরকারের সঙ্গে তো এরকম কোনো চুক্তি ছিল না যে সত্য প্রকাশ করতে তিনি পারবেন না। এই ঘটনার পরে যদিও প্যারিচরণবাবু পদত্যাগ করেছিলেন, কিন্তু দেখো সংবাদপত্রের স্বাধীনতা কী জিনিস আর সেটা কোন পর্যায়ে যেতে পারে সেটা বোধহয় আমরা তখনই একটু একটু জানতে পেরে গিয়েছিলাম, তাই না? সেকালের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রত্যেকটা বিষয়েই জনমত তৈরিতে কিন্তু এই এডুকেশন গেজেট ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাহিত্য বিষয়েও পত্রিকাটার বিশেষ আগ্রহ ছিল। এক কথায় এডুকেশন গেজেট পত্রিকা নয়, বরং একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এরকম গল্প কিন্তু আরও রয়েছে, মানে এরকম পত্রিকার গল্প বা পত্রিকার স্বাধীন হয়ে ওঠার গল্প, যেগুলো শুনলে অবাক হতে হয় আবার পাশাপাশি গর্বও করতে হয় নিজেদের ইতিহাস নিয়ে। সেসব কথাও বলবো, তবে এখন সময় আরও একটা গানের। তিমির বিশ্বাস, অর্ণব দত্ত এবং রাজবর্মনের কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য। শুনতে থাকো, ফিরছি গানের ওপারে।

ফিরলাম আরও একটা সুন্দর গানের পর। অল্প অল্প গল্প কথায় আজ কথা হচ্ছে বাংলার সেই সমস্ত সংবাদপত্রগুলোকে নিয়ে, যাদের ইতিহাস ঐতিহ্য আজও সমানভাবে গুরুত্বপূর্ণ, আমাদের মনে প্রাণে যেগুলো আজও সমানভাবে রঙিন। বাংলার ইতিহাসের আরেকটা গুরুত্বপূর্ণ নাম সোমপ্রকাশ পত্রিকা, বুঝলে তো? সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ তিনি ছিলেন এটার সম্পাদক। একটু আগে ওই যে এডুকেশন গেজেট পত্রিকার কথা বলছিলাম না গানে যাওয়ার আগে, সেই এডুকেশন গেজেটের ভূদেব মুখোপাধ্যায় যিনি সম্পাদক ছিলেন, তিনি দ্বারকানাথের মৃত্যুতে লিখেছিলেন, বিদ্যাভূষণ মহাশয় বাংলা সংবাদপত্রের প্রথম শিক্ষাগুরু, তাহা হইতেই বাংলা সংবাদপত্রের উন্নতি হয়। বিদ্যাভূষণ মহাশয় সুপদ্ধতিতে বাংলা সংবাদপত্র পরিচালনের প্রকৃত পথ প্রদর্শন করেন। রাজনীতি, সমাজনীতি প্রভৃতি বিষয়ে আন্দোলন কিভাবে করতে হয় তিনি প্রথম তাহা বাংলা সংবাদপত্রের সম্পাদক দিগকে দেখাইয়া দেন। সত্যি তাই। আর এই সোমপ্রকাশ যে পত্রিকা, তার ধর্ম সম্পর্কে কিন্তু একটা উদার আর সমন্বয়পন্থী মনোভাব ছিল আর কি। সেকালের রক্ষণশীল হিন্দুরা ব্রাহ্মণের সম্পর্কে যদি বিরূপ কোনো মনোভাব পোষণ করত, তাহলে ওই দুই সম্প্রদায়ের মধ্যে একটা সহমর্মিতা বজায় রাখা বা সৃষ্টি করা, এটাই ছিল এই পত্রিকার লক্ষ্য। এইরকম গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলোর তালিকায় এছাড়াও নাম আসে রহস্য সন্দর্ভ, অবোধবন্ধু এবং অবশ্যই আমাদের চিরপরিচিত বঙ্গদর্শনের। বঙ্গদর্শনের কথাও কিন্তু আমরা বহুবার পড়েছি। 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্গদর্শন প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা। আর এই বঙ্গদর্শনেই বঙ্কিমচন্দ্রের কিন্তু অনেক লেখা আমরা পেয়েছি, বিষবৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, যুগলাঙ্গুরীয়, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবন স্মৃতি গ্রন্থে লিখেছিলেন যে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয়ে একেবারেই লুট করিয়া লইল। সত্যি তাই। আর এই প্রসঙ্গে মনে পড়ে যে প্রচার পত্রিকার কথাও কিন্তু আসবে এই বঙ্গদর্শনের সমসাময়িক। তারপর নবজীবন পত্রিকা, নবজীবন পত্রিকায় তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারপর নবীনচন্দ্র সেন, চন্দ্রনাথ বসু, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরকম বহু কবি এবং লেখকরা লিখতেন। আর এর পর যে পত্রিকার নাম বলবো সেটাও কিন্তু আমাদের ভীষণ পরিচিত একটা নাম, ভারতী পত্রিকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন বন্ধ হয়ে গেলে একটা এরকমই একটা উচ্চমানের সাহিত্য পত্রিকা বাংলায় ভীষণ দরকার হয়ে পড়ল। আর প্রধানত ওই সাহিত্য পত্রিকা প্রকাশের জন্যই জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে 1877 সালে প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতী পত্রিকা। প্রথম 7 বছর এই পত্রিকা সম্পাদনা করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথের সাহিত্য জীবনের দিকে যদি তাকাও, তাহলে কিন্তু এই পত্রিকার গুরুত্ব তাঁর সাহিত্য জীবনে কিছু কম নয়। মানে তাঁর বহু কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এতেই কিন্তু প্রকাশিত হয়েছিল। কবি কাহিনী, ভানুসিংহ ঠাকুরের পদাবলীর যে গানগুলো, সেগুলো কিন্তু এখানেই আমরা পেয়েছি। এছাড়াও রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ, জুতা আবিষ্কার, দেবতার গ্রাস, এইরকম বিখ্যাত কবিতা, তারপর অতিথি, দেনা পাওনা, নষ্টনীড় প্রভৃতি গল্প প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকাতেই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস করুণা এবং রঙ্গনাট্য চিরকুমার সভা এই ভারতী পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। এছাড়াও বিভিন্ন পর্বে ভারতীর সম্পাদনায় কৃতিত্ব প্রদর্শন করেছিলেন স্বর্ণকুমারী দেবী, হিরণময়ী দেবী, সরলা দেবী চৌধুরানীর মতো মহিলা সাহিত্যিকেরাও। এরা ছাড়াও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে জড়িয়ে আছে কিন্তু মাসিক পত্রিকা বালকের নামও, সাধনার নাম আসবে। তাছাড়া বলতে হয় সাপ্তাহিক পত্রিকা বঙ্গবাসী, হিতবাদী, জন্মভূমি, বামাবোধিনী এগুলোর কথা। বামাবোধিনী পত্রিকার তো মূলত স্ত্রী শিক্ষা প্রচারই মুখ্য উদ্দেশ্য ছিল, মানে কিভাবে মেয়েদের কথা আরও বেশি করে তুলে ধরা যাবে সেটাই বামাবোধিনী চাইত। তাই পত্রিকার একদম প্রথম পাতায় লেখা থাকত কন্যা এবং পালনীয় এই শ্লোকাংশটা। মানে অনেক সময় বধূ নির্যাতনের বিরুদ্ধেও অবতীর্ণ হয়েছিল বামাবোধিনী। 1886 সালের জানুয়ারি মাসে বধূ শাসন শিরোনামে একটা প্রতিবেদনও লেখা

হয়েছিল এই প্রসঙ্গে। আর দেখো, পত্রিকার কথা হচ্ছে আর নজরুল ইসলামের কথা আসবে না তা তো হয় না, ধূমকেতুর কথা আসবে না তা তো হয় না, বলো? ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটা অর্ধ সাপ্তাহিক পত্রিকা, যেটা 1922 সালের 11ই আগস্ট প্রথম প্রকাশিত হয়। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা ধূমকেতু প্রকাশিত হয়েছিল। আর এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসো, আই চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। আর জানো তো, পত্রিকার একদম প্রথম পাতার ওপরে বড় বড় করে লেখা থাকতো এই বাণীটাই, আশীর্বাদ স্বরূপ। আর এই পত্রিকায় ব্রিটিশ বিরোধী নানান লেখার জন্য কিন্তু কাজী নজরুল ইসলামকে একটা সময় জেলে পর্যন্ত যেতেও হয়েছিল। মানে ওই যে ঘুরে ফিরে সংবাদপত্রের স্বাধীনতা, সেটাই চলে আসছে আমাদের আলোচনায়। আর এই প্রসঙ্গে প্রবাসী পত্রিকার কথাও বলতে হবে, এখানেই কিন্তু প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের বিখ্যাত সেই বিদ্রোহী কবিতাটা। এরপর যে সংবাদপত্রটার কথা বলবো, আজকের দিনে তার কথা না বললেই নয়, আগেও যদিও আমাদের কথায় এসেছে, অমৃতবাজার। অমৃতবাজার পত্রিকা ছিল সবচেয়ে পুরনো ইংরেজি দৈনিক। এটা ভারতীয় সাংবাদিকতার বিবর্তন আর বিকাশে প্রধান ভূমিকা নিয়েছিল, আর ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতের ক্ষেত্রে একটা বলতে পারো একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল অমৃতবাজার। 1868 খ্রিস্টাব্দের 20শে ফেব্রুয়ারি যশোর জেলার অমৃতবাজার গ্রামে এক বাংলা সাপ্তাহিক পত্ররূপে অমৃতবাজার পত্রিকা আত্মপ্রকাশ করেছিল। নীলকর সাহেবরা তখন যেসব কৃষককে শোষণ করত, তাদের পক্ষে যে লড়াই, সেই লড়াইয়ের জন্যই ঘোষ ভাইয়েরা এই পত্রিকা শুরু করেছিলেন। এর প্রথম সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। একটা সময় অমৃতবাজারে প্লেগ রোগ ভীষণভাবে ছড়িয়ে পড়ে, আর সেই প্লেগ রোগের প্রকোপ দেখা দিলে 1871 সালে অমৃতবাজার পত্রিকা কলকাতার বউবাজারে চলে আসে। ইংরেজি এবং বাংলা সেই সময় দুই ভাষাতেই সংবাদ আর মতামত প্রকাশ করত। একটা দ্বিভাষিক সাপ্তাহিক হিসেবে চালু হয়েছিল, এরপর আবার বাগবাজারে স্থানান্তরিত হয়। এর সরকার বিরোধী মতামত আর জনগণের মধ্যে বিপুল প্রভাবের ফলে একটা সময় বলতে পারো সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়ায় অমৃতবাজার। 1891 সালে এই পত্রিকা একটা দৈনিক সংবাদপত্রে পরিণত হয়। নানান পরিস্থিতিতেও শিরদাঁড়া সোজা রেখেছিল অমৃতবাজার, সেই সঙ্গে ইতিহাসেও নিজের নামটা চিরস্থায়ী করে রেখেছে সে। দেখো, সংবাদ মাধ্যম তো সমাজের একটা আয়নার মতো, তাই না? এগুলো কেবলমাত্র যে সংবাদ পরিবেশন করে তা তো নয়, সমাজের সার্বিক বিকাশ সাধনেও কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে, সংবাদপত্র বলো বা নানান সংবাদ মাধ্যমের। সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের সদা জাগ্রত প্রহরী, যুগে যুগে সেটাই তো দেখে এসেছি আমরা। এর ইতিহাস যদি বিস্তৃত বলতে যাই তাহলে কিন্তু শেষ হওয়ার নয়। তবে আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস যখন পালন হচ্ছে বিশ্বজুড়ে, তখন এই সংবাদপত্রগুলোর নাম, এদের নামগুলো নেওয়াটা ভীষণ প্রয়োজন, উচ্চারণ করাটা ভীষণ প্রয়োজন। আমাদের তো জানা দরকার আমাদের ইতিহাসটা কেমন ছিল, ইতিহাস সম্পর্কে আমরা না জানলে হবে কি করে বলো? সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কতটা মূল্যবান সেটাও জানতে হবে। তাই তো আজ বাংলার সেই ঐতিহ্যবাহী সংবাদপত্রগুলোর গল্প করলাম আমরা। তবে বন্ধু, আজকের মতো গল্প করার সময় আর নেই, ঘড়ির কাঁটা বলছে আজকের মতো অল্প অল্প গল্প কথা এখানেই শেষ করতে হবে। তাই আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা আজকের মতো তোমায় বলছি টাটা। কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কানে রাখতে ভুলো না যুববাণীকে। যেতে যেতে তোমার জন্য সোমলতা আচার্য চৌধুরী এবং উজ্জয়িনী মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি, শুনতে থাকো, টাটা।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন চয়নিকা ধারা, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে যাত্রাপালা।
1: আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আয়োজিত আজকের যাত্রাভিনয় ছত্রপতি শিবাজি, নির্দেশনা দিবাকর পাত্র, রচনা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, নিবেদন করছেন দিবাকর পাত্র ও সম্প্রদায়। যাত্রাভিনয় ছত্রপতি শিবাজি।

0: তুমি যখন আমাদের ভাই বলে সম্বোধন করলে তখন তোমার আদেশে আমরা জীবন দিতে প্রস্তুত।
1: কত সরল এরা! ওই তো ওই সে হিংস্র শার্দল এই দিকে আসছে। ওর নরখাদক, এইবার তোর পশু জীবনের অবসান হোক। দেখি এই যে এক অপূর্ব দেবী মূর্তি, কে তুমি মা?
2: আমি তোমার পূর্ব পুরুষের আরাধ্যা দেবী ভবানী।
1: মা ভবানী?
2: হ্যাঁ পুত্র। শিব্বা, তোমার দেশ আজ বিপন্ন, মাতৃজাতি লাঞ্ছিতা।
1: হ্যাঁ মা।
2: সেই মাতৃজাতি অপমানকারী শাস্তি কি?
1: প্রাণদণ্ড।
2: পারবে তুমি তাদের সেই দণ্ড দিতে?
1: পারি মা, যদি শক্তি পাই।
2: আমি তোমার সেই শক্তি দেব। ধরো এই মহা অস্ত্র। এই অস্ত্র তোমায় চিরদিন জয়যুক্ত করবে।
1: মা, মা, মা,

0: ভগবানী, জনার্দন ঠাকুর, আপনি রামদাস প্রভুর আশ্রমে গিয়েছিলেন?
1: হ্যাঁ মা, মহারাষ্ট্রের এই বিপদের কথা তাকে আমি সব জানিয়েছি মা।
0: তিনি কি বললেন?
1: তিনি এই কথাই বললেন, ধর্মে মতি রেখে কর্মে অগ্রসর হলে কেউ গতিরোধ করতে পারবে না। মা, এখন আমি তবে আসি।
0: আসুন ব্রাহ্মণ।
2: মায়ে জিজাবাই কি জয়।
0: তানাজি,
2: মায়ে আমায় দেখেছেন?
0: তানাজি, চাকন গেল, পুনা গেল, তবু শিব্বা এখনো নীরব।
2: না মায়ে, শিব্বা পুনা উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা করছেন।
0: সত্যই যদি শিব্বার মনে পুনা উদ্ধারের চেষ্টা থাকতো, তবে জিজাবাইয়ের সাধনার পবিত্র তীর্থক্ষেত্র পুনা প্রাসাদ জুড়ে মোগল শায়েস্তা খা বসে থাকতে পারত না।
2: শায়েস্তা খা একা নয় মাই, তার সঙ্গে এসেছেন যোধপুরাধিপতি মহারাজ যশবন্ত সিংহ।
0: হিন্দু কুলকলঙ্ক যশবন্ত সিংহ আর আওরঙ্গজেবের চাটুকার শায়েস্তা খাঁর ভয়ে তোমরা যদি এত ভীত, তবে অস্ত্রগুলো নদীর জালে ফেলে দিয়ে বানপ্রস্থে চলে যাও।
2: শত শত যশবন্ত সিংহ শায়েস্তা খাঁকে ভয় করি না মাই, ভয় করি শুধু মোগলদের ওই আগ্নে অস্ত্রগুলোকে।
0: দীর্ঘ 20 বছর ধরে তোমরা তেমন অস্ত্র সংগ্রহ করতে পারলে না।
2: সেই অস্ত্র সংগ্রহ করবার জন্যই এই দীর্ঘ 20 বছরে শিব্বা আহার নিদ্রা ত্যাগ করে রোদে জলে হিমে দাক্ষিণাত্যের পাহাড়ে পর্বতে অরণ্যে নদী তটে ছুটে বেড়াচ্ছে। পাহাড়িয়া মাওলাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাদের যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়ে দ্বিধা বিভক্ত দাক্ষিণাত্যে এক শক্তিশালী পার্বত্য রাজ্য গঠন করেছে মাই।
0: কিন্তু সাম্রাজ্যবাদী মোগলকে যদি দাক্ষিণাত্য থেকে তাড়াতে না পারো, তবে সেই রাজ্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি এখনো বুঝতে পারছি না শিববার কি উদ্দেশ্য।
3: খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারতে এক ধর্ম সংস্থাপনে তোমার পুত্রের আদর্শ মা।
0: শিববা,
3: অনুমতি দাও মা, আমি পুনাক্রমণ করি।
0: তুমি বোধহয় জানো না শায়েস্তা খাঁর সঙ্গে এবার দাক্ষিণাত্যে এসেছেন তোমারই স্বজাতি মহারাজা যশবন্ত সিংহ।
3: যশবন্ত সিংহের সঙ্গে আমি গোপনে সাক্ষাৎ করে এসেছি মা।
0: সুশিক্ষিত মোগল সৈন্যঘেরা পুনায় তোমরা প্রবেশ করবে কিভাবে?

0: বরযাত্রী বেশে মা
1: বরযাত্রী বেশে আমরা কতজন পুনায় প্রবেশ করতে পারবো বন্ধু?
2: দশ জন বাদ্যকার, ত্রিশ জন অস্ত্রধারী,
3: মাত্র চল্লিশ জন সৈন্য নিয়ে তুমি পুনা আক্রমণ করবে?
2: মা, তোমার আশীর্বাদে মারাঠার চল্লিশ জন দুরন্ত ছেলে চল্লিশ হাজার মোগল ফৌজকে দিল্লির পথে ফিরিয়ে দেবে। আদেশ দাও মা, আমি যাই।
3: যাও পুত্র, ভারতের বৃহত্তর কল্যাণে নিজেকে উৎসর্গ নিয়োজিত করো।
4: জয় মা ভবানী।
5: খুশবু

0: আসুন আসুন বসুন মানারি। তুমি এদের
1: তামাক যাও তামাক যাও।
2: খা সাহেব দেখছি বেশ মজাই আছেন।
0: আরে জলা জঙ্গল দেশে আর কিছু ভালো লাগে না,
1: তাই একটু বাইজি নিয়ে।
2: খা সাহেব এইভাবে পুনা প্রাসাদে আমো তোমাদের সময় নষ্ট না করে আমাদের মারাঠা দুর্গ আক্রমণ করাই উচিত, আর সেই উদ্দেশ্যে আমরা দক্ষিণাতে এসেছি।
0: আমার মনে হয় আর শিবাজিকে না খেপিয়ে সন্ধিচ্ছলে তাকে বন্দী করাই শ্রেয়।
2: শিবাজি তো নির্বোধ নয় খা সাহেব, এক কথায় আপনি তার হাতে শৃঙ্খল পড়িয়ে দেবেন।
0: ভালো কথা, আজ থেকে আপনার সমস্ত সৈন্যকে পুনার দুর্গর দ্বারে প্রহরায় থাকতে হবে।
2: না, এখনই আমি আমার সমস্ত সৈন্য নিয়ে গোয়ায় ফিরে যাব।
0: মহারাজ, এটা আমিরুল উমরা ও শায়েস্তা খাঁর আদেশ।
2: আমিরুল উমরা ও শায়েস্তা খাঁর আদেশ, তার বেতনভোগী গোলামদের জন্য, যোধপুর অধিপতি মহারাজ যশবন্ত সিং এর জন্য
0: কিসের বাজনা
1: জনাব? ও সেই নিদুদের সাধির বাজনা।
0: ও রাত্রি তাহলে অনেক হয়েছে। আচ্ছা আমি একটু বিশ্রাম কক্ষে যাচ্ছি।
3: এই বিশ্রামই আপনার কাল হবে জনাব, দুর্গদার ঠিকই থাকবে। আমি এখন একটু আর মোড়া
4: চন্দ্রবাবু সব প্রস্তুত?
5: সব প্রস্তুত, আমরা 40 জনই ভিতরে প্রবেশ করেছি।
4: শিব্বা কোথায়?
5: তিনি শায়েস্তা খাঁর শয়ন কক্ষের দিকে গেছেন।
4: আর মালোচি চষছে?
3: তারা দুর্গের পিছন দিকে অপেক্ষা করছেন।
4: তাহলে আর অপেক্ষা নয়, একসঙ্গে আক্রমণ শুরু করো।
3: আপনি কোথায় থাকবেন?
4: আমি দুর্গের পিছন দিক থেকে আক্রমণ চালাবো। বলো জয় মা ভবানী।
6: জয় মা ভবানী।
4: ও আহা, জনাব প্রাসাদে ডাকাত। কই কোথায় ডাকাত?
6: তোমার সম্মুখে জনাব, ওরা চারিদিক থেকে আক্রমণ করছে। প্রাসাদ ছেড়ে পালিয়ে যাই চলুন। শিবাজি মানুষ নয়, একটা শয়তানের অবতার।
7: শয়তানের সঙ্গে শয়তানিকার পার্থক্য নেই, বিধাতা জগতে শিবাজির সৃষ্টি করেছেন।
3: ওই দেখুন মহারাজ, শায়েস্তাকে পালিয়ে যাচ্ছেন।
7: রঘুনাথ চন্দ্ররাও ভেরি বাজে ঘোষণা করে দাও, শায়েস্তাকে পলায়িত, মোগল সৈন্য পরাজিত, আর মোগল অধিক্ষিত মাই জিজাবাইয়ের সাধনার পবিত্র তীর্থক্ষেত্র পুনা প্রাসাদ আজ আমাদের অধিকারে।
6: জয় মা।

0: আর একবার যাচাই করতে চাই।
1: না সম্রাট, আপনার এই আদেশ পালন করতে আমি পারলাম না।
0: তাহলে কি বুঝবো মহারাজ জয় সিংহ বিদ্রোহী?
1: সম্রাট, জয় সিংহ যদি বিদ্রোহী হতো তাহলে আজ এই ময়ূর সিংহাসনে ঔরঙ্গজেব না বসে সালসাদা তারাই বসতে।
0: সাবধান মহারাজ,
1: রক্তচক্ষুতে রাজপুত কোনদিন ভয় পায় না সম্রাট। ভাইদের সঙ্গে যুদ্ধে আপনি নিজেও তার পরিচয় পেয়েছেন। এই উজির শায়েস্তা খাঁর সেনাপতি মির্জুমলাকে নিয়ে যদি আপনার এই বিশাল মোগল সাম্রাজ্যটা চলত, তাহলে সম্রাট স্বয়ং এই রাজপুত জয় সিংহের সাহায্য নিতেন না।
0: ঠিকই বলেছেন মহারাজ। মহারাজের এই সরল সত্যের আমি প্রশংসা করি। আচ্ছা, শিবাজি দমনের ভার আমি সম্পূর্ণ আপনার হাতেই ছেড়ে দিলাম। আপনার যেরূপ অভিরুচি আপনি তার সাথে ঠিক সেই ব্যবহারই করবেন। আচ্ছা, আপনি আসুন মহারাজ।
1: সম্রাটের আদেশ শিরধার্য।
0: শিবাজির উপযুক্ত প্রতিদ্বন্দ্বী মহারাজ জয় সিংহ। যদি জয় সিংহ বিশ্বাসঘাতকতা করে, তার জন্য আমি প্রহরী নিযুক্ত করলাম দেলের খাঁকে। কিন্তু কি আশ্চর্য, দেলের খাঁ যদি শেষ পর্যন্ত বিদ্রোহী হয় তাহলে উপায়?
2: পিতা আমায় ডেকেছেন?
0: হ্যাঁ হ্যাঁ, শুনেছো বোধ হয় দক্ষিণ ভারতের সামান্য এক জায়গিরদারের পুত্র বিদ্রোহ ঘোষণা করেছে।
2: হ্যাঁ শুনেছি পিতা।
0: সেই বিদ্রোহী শিবাজিকে দমন করবার জন্য আমি তোমাকে দাক্ষিণাত্যে সুবেদার করে পাঠাতে চাই।
2: একা?
0: একা নও পুত্র, তোমার অধীনে অম্বরাধিপতি মহারাজ জয় সিংহ আর আফগান সেনাপতি দেলের খাঁকে আমি নিযুক্ত করেছি।
3: জয় সিংহ দেলের খাঁ এদের সঙ্গে আমাকে পাঠাবার উদ্দেশ্য?
0: আহা, জয় সিংহ কাফের, দেলের খাঁ পাঠান, এ দুটো শয়তানকে আমি বিশ্বাস করতে পারি না। তুমি আমার পুত্র, এ মসনাদের ভাবি অধীশ্বর, তাই তোমাকে আমি এই যুদ্ধের সর্বাধিনায়ক করে পাঠাতে চাই।
2: না পিতা, সিংহাসন আর বিন্দুমাত্র লোভ নেই, সিংহাসন আমি চাই না।
0: মাজিম, তাহলে তুমি দাক্ষিণাত্যে যাবে না?
2: যাব পিতা, তবে সিংহাসন লোভে নয়, দাক্ষিণাত্যে একা যাব বিদ্রোহী শিবাজিকে দমন করতে।
0: উত্তম, আমি সাগ্রহে তোমার বিজয় সংবাদের জন্য অপেক্ষা করব পুত্র।
2: পিতা, বিশেষ চোখে আপনি দুনিয়াটাকে বিষাক্ত দেখছেন, আর আমি আপনাকে দেখে দেবো পিতা যে বিশেষ সংসারও অমৃত আছে।
0: মাজিম, মাজিম, মাজিম কি সত্যি সরল? না, এটার কপটতা। যদি জয় সিংহ বিদ্রোহী হয়, দেলের খাঁ বিশ্বাসঘাতকতা করে, এ দুটো শয়তানকে আমি জীবনতে কবর দেব। না না না না, এ আমি কোথায় দাঁড়িয়ে কি বলছি দেখি এই চালে কি হয়।
4: শিববা,
5: মা,
4: মোগলের সঙ্গে সন্ধি করাই কি তোমার স্থির সিদ্ধান্ত?
5: হ্যাঁ মা, অবশ্য মহারাজ জয় সিংহ যদি সম্মত হয়।
4: তুমি কি তার পায়ে ধরে সন্ধি প্রার্থনা করবে?
5: সন্ধি ছাড়া বর্তমানে আমার কোনো উপায় নেই মা। সম্মুখ যুদ্ধে যদি আমি মোগলকে বাধা দিতে যাই, তাহলে আমার শিশু মহারাষ্ট্র একদিনেই ধ্বংস হয়ে যাবে।
4: শিববা,
5: তুমি অনুমতি দাও মা, আমি যাই।
4: বেশ, তাই যাও।
2: আসুন আসুন মহারাজ, আসুন। শিবাজির বিষয়ে আপনি যা ভালো মনে করবেন তাতে আমার সম্পূর্ণ সমর্থন পাবেন।
1: দেখো মাজিম, শিবাজির অসংখ্য দুর্গ আমরা জয় করেছি, মোগলের প্রচণ্ড আক্রমণে সে ভীত হয়ে বারবার সে সন্ধির প্রস্তাবও পাঠাচ্ছে। তাই আমার মনে হয় এ সময়ে সন্ধি করে যদি আমরা বিজাপুর আক্রমণ করি, তাতে মোগল সাম্রাজ্যে মঙ্গলই হবে।
2: হ্যাঁ, শিবাজি যদি মোগলের প্রস্তাব স্বীকার করে তাহলে আপনি তার সঙ্গে সন্ধি করতে পারেন।
1: কিন্তু দিলীপ খাঁ যদি সন্ধির প্রস্তাবে সম্মত না হন?
2: মহারাজ, সম্রাটের ফরমানপ্রাপ্ত দাক্ষিণাত্যের সুবেদার সুলতান মুয়াজিমের আদেশ, আপনি এই মুহূর্তে আপনার ইচ্ছামত শর্তে সন্ধি করার জন্য প্রস্তুত হন।
1: কিন্তু মাজিম, তাতে যদি আমার কোনো বিপদ হয়?
2: ভারতের শ্রেষ্ঠ বীর মহারাজ জয় সিংহের জন্য শাহজাদা মুয়াজিম তার জীবন দেবে, তবু তার গায়ে একটু কাঁটার আঁচড়ও লাগতে দেবে না।
1: ঔরঙ্গজেব, তুমি আর যাই হও তবু তুমি ভাগ্যবান, তাই এমন পুত্ররত্ন তুমি লাভ করেছো।
6: মহারাজের জয় হোক।
1: রাজা শিবাজি,
6: আপনি আমার পিতৃতুল্য, জীবনে যদি কোনো অন্যায় করে থাকি অপরাধী পুত্রকে আপনি শাস্তি দিন।
1: না না, শাস্তি নয়, শাস্তি নয় রাজা, তোমার স্থান আজ এই মোগল সেনাপতির পায়ের তলায় নয়, তোমার স্থান আজ ভারত বিজয়ী বীর এই জয় সিংহের পক্ষে।

0: আপনি কেন দাক্ষিণাত্যে এসেছেন?
1: আমি এসেছি মোগল মারাঠায় সন্ধি স্থাপন করে হিন্দুর লুপ্ত গৌরব ফিরিয়ে আনতে।
0: মোগল মারাঠায় সন্ধি, সেই সন্ধির শর্ত মহারাষ্ট্রের স্বাধীনতা বিসর্জন।
1: না না রাজা, মারাঠা অধিকৃত মোগল দুর্গ ফিরিয়ে দিলেই দিল্লীশ্বর তোমায় মহারাষ্ট্রের রাজা বলে স্বীকার করবেন।
0: তারপর
1: বিজাপুর গোলকুণ্ডার যুদ্ধে মোগল সম্রাটকে তোমায় সাহায্য করতে হবে।
0: বিনিময়ে সম্রাট আমায় কি দেবেন?
1: সম্রাট তোমার বালক পুত্রকে 5000 ইমানসবদার পদে নিযুক্ত করবেন। তুমি এই শর্তে সন্ধি করতে প্রস্তুত?
0: মহারাজের আদেশ পালন করতে রাজা শিবাজি সর্বদাই প্রস্তুত। কিন্তু মহারাজ, আজ আমি আমার জাতির আশা আকাঙ্ক্ষার সমাধি করে দিয়ে গেলাম, আমার সব স্বপ্ন হয়ে গেল।
1: না না, স্বপ্ন নয় রাজা। আজ আমার মাঝে মাঝে মনে হয় যে মোগলের গোলামি করে আজ আমি আমার জাতির দেশের কি সর্বনাশ না করেছি। শিবাজি, তুমি আজ হিন্দুর গৌরব। যুগ যুগ ধরে ভারতের প্রতিটি গৃহে একদিন তোমার মূর্তি পূজা হবে। ভারতবাসী একদিন সমস্বরে গাইবে, জয়ত শিবাজি, জয়ত শিবাজি।
2: বিজাপুরের রুদ্রমন্ডল দুর্গ মারাঠার অধিকারে, দুর্গরক্ষক রহমৎখা ও পরলোকে। রহমৎখাকে আমি যে দুর্গ আক্রমণের সংবাদ দিয়েছিলাম, না
1: তুমি দিল্লীশ্বরের পক্ষে যোগ দিয়ে তার রাজ্য বিস্তারে সাহায্য করে যে কষ্ট তুমি স্বীকার করেছো, তার জন্য দিল্লীশ্বরের পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।
0: মহারাজের আশীর্বাদেই আমি জয়ী।
1: রাজা, এইবার তুমি দিল্লি যাবার আয়োজন করো।
0: আপনি আমার সঙ্গে দিল্লি যাবেন?
1: না রাজা, সমগ্র দাক্ষিণাত্য জয় না হওয়া পর্যন্ত আমার দিল্লি যাবার আদেশ নেই।
0: তাহলে সম্রাটের সঙ্গে কি আমার পরিচয় করিয়ে দেবে?
1: দিল্লিতে আমার প্রতিনিধি রূপে আমার পুত্র কুমার রামসিংহ আছে, আমি তাকে পত্র লিখে দেবো, সেই তোমাকে সম্রাটের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।
0: আমার সঙ্গে কি যাবেন?
1: শাহজাদা মাজেম আর আফগান সেনাপতি দিলীপ খান।
0: সম্রাট যদি আমার আয়ত্তে পেয়ে আমার সঙ্গে কোনো অসৎ ব্যবহার করেন,
1: তার জন্য দায়ী রইল এই রাজপুত শেঠ। সম্রাট যদি প্রতিশ্রুতি দেবার পর তোমার সঙ্গে কোন অন্যায় অসৎ ব্যবহার করেন, তাহলে তোমার এই 40,000 মারাঠা সৈন্যের সঙ্গে আমার 100,000 রাজপুত তরবারি সূর্য কিরণে ঝলসে উঠে এই মোগল সাম্রাজ্যটাকে পুড়িয়ে ছাই করে দেবে।
0: মহারাজ একই চলে গেলেন। রঘুনাথ, তানাজিকে সংবাদ দাও।
3: তানাজি উপস্থিত মহারাজ।
0: আচ্ছা তানাজি,
3: বলুন,
0: কাল রাত্রে কার কার অধীনে সৈন্য ছিল?
3: তুমি, আমি, নেতাজি, যশোজি, চন্দ্ররাও আর রঘুনাথ, এই 6 জনই ছিলাম কাল রাত্রের সেনাপতি। কিন্তু কেন মহারাজ?
0: রুদ্রমন্ডল দুর্গে সৈন্যদের নেতৃত্ব পাবো এই আশাতেই মাত্র আমি 1,000 সৈন্য নিয়ে দুর্গ আক্রমণ করেছিলাম। কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম যে দুর্গের সমস্ত সৈন্য সশস্ত্র ও জাগ্রত,
3: যার ফলে আমাদের 300 মারাঠা ভাইকে প্রাণ দিতে হয়েছে মহারাজ।
0: হ্যাঁ, আচ্ছা, আমি দুর্গ আক্রমণ করবো এই সংবাদ তোমরা কখন জেনেছিলে?
4: রাত্রি দেড় পহরের
0: পর থেকে দুর্গ আক্রমণ পর্যন্ত তোমরা যথাসময়ে একসঙ্গে উপস্থিত ছিলে?
4: না মহারাজ, একজন ছিল না।
0: কে সে?
4: রঘুনাথ।
5: সত্য মহারাজ, কাল দুর্গ তোলে আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল।
0: কারণ নীরব কেন বলো, তবে আমি বিশ্বাস করব যে কাল তুমি দুর্গরক্ষক রহমত খাঁকে দুর্গ আক্রমণের সংবাদ বলে দিয়েছিলে।
5: না না মহারাজ, আমি সম্পূর্ণ নির্দোষ।
0: তবে কেন তুমি দুর্গতলে যথাসময়ে উপস্থিত হওনি?
5: মহারাজ,
0: মিথ্যাবাদী, কপট, শয়তান।
5: মহারাজ, চলো না, কপটত, বিশ্বাসঘাতকতা করা আমার বংশের নীতি নয়।
0: স্তব্ধ, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে যে নিজের স্বার্থ সিদ্ধ করতে চায় তার একমাত্র শাস্তি প্রাণদণ্ড।
5: মহারাজ, তুমি সুবিচারক, ন্যায় দণ্ডদারী। এই বালক বহুবার মহারাষ্ট্রের মঙ্গলের জন্য নিজের জীবন বিপন্ন
0: করেছে,
5: এভাবে হত্যা করো না। তোমার বাল্যবন্ধু তানাজির একমাত্র প্রার্থনা, এই বালককে তুমি ক্ষমা করো।
0: রঘুনাথ, আমার আবাল্য বন্ধু তানাজির অনুরোধে আমি তোমায় মুক্তি দিলাম, কিন্তু যে তরবারি আমি তোমার হাতে তুলে দিয়েছি, আজ থেকে সেই তরবারি ধারণে তোমার কোনো অধিকার থাকবে না।
5: মহারাজ,
0: চন্দ্ররাও, কেড়ে নাও বিদ্রোহীর হাত থেকে স্বাধীন মহারাষ্ট্রের তরবারি।
4: দাও বন্ধু, তরবারি ফিরিয়ে দাও।
5: চন্দ্ররাও, শয়তানের চক্রান্তে আজ আমি বিদ্রোহী প্রমাণিত হয়েছি। যদি রাজপুত রক্তে আমার জন্ম হয়ে থাকে, তবে একদিন শিবাজিকে ওই তরবারি আমার হাতে তুলে দিতে হবে।
4: রঘুনাথ,
5: রঘুনাথের নাম আজ থেকে ভুলে যান সেনাপতি।
4: রঘুনাথ,
5: মহারাষ্ট্রের যদি আমি এতটুকু উপকার করতে পারি তবেই আমি ফিরে আসব, নতুবা এই আমার শেষ বিদায়।
4: রঘুনাথ, প্রভু।

0: ঠাকুরাও আমার দিল্লি যাবার আয়োজন করো।
1: যথাদেশ মহারাজ।
2: দিল্লি সরোবা জগদীশ সরোবা সাহিনশাহ হিন্দুস্থান কাবুল কান্দাহার কো বাদশাহ গাজী মালিক আলমগীর।
3: মহারাজ যশবন্ত সিংহ
1: যাপনা,
3: কুমারাম সিংহ এখনো তার বারে আসেননি
1: না যাপনা,
3: সাহেজাদা মাজিয়াম
4: যাপনা,
2: রাজা শিবাজি হাজি।
0: কুমারাম সিংহ
5: মহারাজ
0: এই মোগল দরবার।
5: হ্যাঁ মহারাজ, যাহাপনা রাজা শিবাজি দরবারে এসেছেন।
3: এসো রাজা শিবাজি।
5: মহারাজ এবার সম্রাটের অধীনতা স্বীকার করুন।
0: অধীনতা স্বীকার করব কেন? আপনার পিতা মহারাজ জয় সিংহ আমাকে সম্রাটের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবার জন্য এখানে পাঠিয়েছেন।
3: কুমারাম সিংহ, শিবাজি রাজা বোধহয় মোগল দরবারের নিয়ম কানুন সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত নন। দরবারের নিয়ম কানুন শিখিয়ে তারপর ওকে এখানে আনা উচিত ছিল।
5: মহারাজ সম্রাটের সামনে গিয়ে তাকে কুর্নিশ করুন।
0: দেবী ভবানী জননী জিজাবাই আর গুরু রামদাস ছাড়া শিবাজি জীবনে কখনো কারো কাছে মাথা নত করেনি।
5: মোগল দরবারে যখন এসেছেন তখন দরবারের রীতিনীতি আপনাকে মানতেই হবে রাজা।
0: দরবারের নীতি মানতে গিয়ে আমাকে মনুষ্যত্ব বিসর্জন দিতে হবে?
5: উত্তেজিত না হয়ে দরবারের নীতি পালন করুন মহারাজ।
0: হ্যালো, এত দূর যখন এসেছি তখন মোগল সভ্যতার সবটুকু পরিচয় নিয়ে যাব। দেবী ভবানী জননী জিজাবাই গুরু রামদাস।
3: শিবাজি রাজার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমি তাকে আমার 5000 ইমান সাবদার পদে নিযুক্ত করলাম।
0: আমি সম্রাটের 5000 ইমান সাবদার? আমার বালক পুত্রের সঙ্গে আমি সমান?
3: সিংহের সঙ্গে শৃগালের বন্ধুত্ব হয় না।
0: ও, কিন্তু এই প্রবল প্রতাপশালী সিংহকে একদিন বিজাপুর গোলকুন্ডা জয়ের সময় শৃগালের দ্বারে গিয়ে দাঁড়াতে হয়েছিল।
3: কুমারাম সিংহ, সামান্য একটা অসভ্য বন্য রাজার সঙ্গে বাক্য ব্যয় করে অর্থেশিয়ার এক ছাত্র সম্রাট শাহেনশাহ আলমগীর তার অমূল্য সময় নষ্ট করতে চান না।
0: এই সামান্য বন্য রাজা একদিন মোগল সম্রাটের বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল।
3: সাবধান শিবাজি,
0: হয় দেখিয়ে শিবাজিকে বসানতে পারবেন না সম্রাট। বাল্যকাল থেকে সে হসি হাতে অশ্বপৃষ্ঠে দক্ষিণাত্যের পাহাড়ে পর্বতে অরণ্যে নদী তটে ছুটে বেরিয়ে মা ভবানীর ভীমামূর্তি সাধনা করে 500 বছরের দলিত নিষ্পেষিত জাতিকে মুক্তির মহামন্ত্রে জাগিয়ে তুলে যে নিজের বাহু বলে একটা স্বাধীন সাম্রাজ্য গঠন করতে পারে, সে সম্রাটের ভ্রুকুটিতে ভয় পায় না।
3: উত্তম সভাসদগণ, মাননীয় অমরাহগণ, আমার মনে হয় শিবাজি রাজা মোগল দরবারের এই সমস্ত ঐশ্বর্য দেখে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অসুস্থ হয়ে পড়েছেন। অতএব আমাদের কর্তব্য তাকে বিশ্রামের অবকাশ দেওয়া। কুমারাম সিংহ, শিবাজিকে আবাস গৃহে নিয়ে যান। হ্যাঁ, তিনি অসুস্থ, সুস্থ হলে আমি সংবাদ দিলে তবে তাকে দরবারে এনে হাজির করবেন। যান।
0: উত্তম সভাসদগণ, সম্রাট আমাকে দাক্ষিণাত্য থেকে আগ্রায় নিয়ে এসে নিজের আয়ত্তে পেয়ে আমার সঙ্গে যে ব্যবহার করলেন এর জন্য পৃথিবীর প্রত্যেকটি জাতি লজ্জিত হবেন। বন্ধুগণ, আমি এই প্রকাশ্য মোগল দরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার মহারাষ্ট্রে ফিরে গিয়ে এমন একটা সমরণ হলো প্রজ্বলিত করব যার লেলিহা লগ্নি শিখায় দিল্লির সৌধ শিখর পুড়ে ছয় হয়ে যাবে।
3: দিল্লির সৌধ শিখর পুড়বে না শিবাজি, দিল্লির ওই আবদ্ধ কারাগার। সভাসদগণ, মাননীয় অমরাহগণ, শিবাজি রাজা আজ আমাদের অতিথি নয়, শিবাজি রাজা আজ বন্দী। বন্দী, মাননীয় সভাসদগণ ও মাননীয় অমরাহগণ, আপনারা জানেন যে আমি এতদিন অখণ্ড হিন্দুস্থানের ওপর দিয়ে আমার বিজয় রথ চালিয়ে এসেছি, কোথাও কখনো কোনো দিন আমি এতটুকু বাধা পাইনি। আজ বাধা পেয়েছি, পরাজিত হয়েছি, অপমানিত হয়েছি সামান্য একটা হীন পার্বত্য মুশির শিবাজির কাছে।
0: এই অপমান আজ শুধু মোগল সম্রাট ঔরঙ্গজেবের নয়, এই অপমান আপনাদেরও অপমান, আর সেই জন্যই আমি শিবাজিকে বন্দী করতে বাধ্য হয়েছি। আমি জানি এ আমার অন্যায়, এ আমার অধর্ম, এ অবিচার, এ আমার ভীরুতা, কিন্তু আপনারা বিশ্বাস করুন যে এছাড়া
4: মসনদের মর্যাদা রক্ষার আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই।

0: No!
1: Pita!
0: No!
1: Pita!
0: Shamba! Shamba!
1: Pita!
0: আমার আরাধ্য দেবী ভবানী উপবাসী, ভবানী পূজার জন্য আজই আমায় মুক্তি নিয়ে দেশে ফিরে যেতে হবে।
1: আমাদের শত অনুরোধ, সম্রাট আপনাকে মুক্তি দেবেন না পিতা?
0: সম্রাটের দেওয়া মুক্তি আমি চাই না সম্ভা।
1: তাহলে উপায়?
0: সম্রাট যেমন আমাদের সঙ্গে শয়তানি করেছে, আমরাও তেমনি তার সঙ্গে শয়তানি করে চলে যাব।
2: মহারাজ
0: কে? সন্ন্যাসী?
2: সন্ন্যাসী নয়, রাজবৈদ্য।
0: কেন, কেউ আসছে নাকি?
2: হ্যাঁ, সাহাজাদা মহাজিম দাক্ষিণাত্যে যাবার আগে আপনার সঙ্গে দেখা করে যেতে চান। আপনি শুয়ে পড়ুন। দিন হাতটা দিন।
3: আনোয়ারি
1: জনাব,
3: এখন কেমন আছেন মহারাজ?
1: ভালো না।
3: ইনি কে?
1: রাজবৈদ্য।
3: এখন কেমন দেখছেন বৈদ্যমশাই?
2: না, ভালো না। রাতটা না কাটলে কিছুই বলা যাবে না, হয়তো মারাও যেতে পারে।
3: মহারাজ শিবাজি, যদি আপনি জীবিত থাকেন নিশ্চয়ই একদিন এখান থেকে মুক্তি পাবেন, আর যদি কারাগারে আপনার শেষ নিঃশ্বাস পড়ে তাহলে তার পূর্বে আপনি ভগবানের কাছে প্রার্থনা করে যাবেন যেন এই সঠের রাজত্ব ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়।
4: ধূর্ত ঔরঙ্গজেব আমার শিব্বাকে হাতে পেয়ে বন্দি করলে, আমার সম্ভা, আমার শিব্বা আর কি মহারাষ্ট্রে ফিরে আসবে না?
5: মায়ের সর্বনাশ হয়ে গেছে, মায়ের সর্বনাশ হয়ে গেছে।
4: কি হয়েছে?
5: আমার স্বামী সরযুকে ভুলিয়ে নিয়ে গেছে।
4: কোথায়?
5: সিংহগড়ে।
4: এত স্পর্ধা চন্দ্ররাওয়ের যে রায়গড় দুর্গ থেকে এক বালিকাকে নিয়ে গেছে মোগল অধিকৃত সিংহগড়ে।
5: স্পর্ধা তার এই প্রথম নয় মায়ে, তারই চক্রান্তে রুদ্রমণ্ডল দুর্গে মহারাজকে 300 মারাঠা সৈন্য বলি দিতে হয়েছে।
4: লক্ষ্মী ভাই,
5: তারই চক্রান্তি রঘুনাথ আজ নির্বাসিত।
4: লক্ষ্মী ভাই,
5: তারই চক্রান্তি মোগল আজ মহারাষ্ট্রকে আঘাত আনতে উদ্যত হয়েছে।
4: লক্ষ্মী ভাই,
5: আমি কি করলাম? আমার স্বামীর মৃত্যুবাণ আমি নিজেই রচনা করলাম। ভগবান, তুমি আমার স্বামীকে রক্ষা করো, রক্ষা করো ভগবান।
4: মা ভবানী, শিববার স্বাদের মহারাষ্ট্র কি ধ্বংস হয়ে যাবে? মা,
6: শিবাজি জীবিত থাকতেই মহারাষ্ট্র ধ্বংস হবে না মা।
4: শিববা, শিববা ফিরে এসেছিস?
6: হ্যাঁ মা, এই সন্ন্যাসীর সাহায্যেই আমি মোগল কারাগার থেকে মুক্তি লাভ করেছি।
7: শুধু তাই নয় মহারাজ, এই সন্ন্যাসী একা স্বর্ণিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে দিলীপ খার অগণিত পাঠান সৈন্য।
6: তানাজি,
7: আমি নিজের চোখে দেখেছি মহারাজ, এই সন্ন্যাসীর অপূর্ব রণকৌশল।
6: বলুন সন্ন্যাসী, কে আপনি? সন্ন্যাসীর বেশে বারে বারে নিজের জীবন বিপন্ন করে আমার জীবন রক্ষা করছেন
2: মহারাজ?
6: বলুন বলুন, আপনি আমাদের কে?
2: আমি
6: বলুন,
2: আমি শিবাজির দাসানুদাস।
7: বলুন,
2: রঘুনাথ।
6: রঘুনাথ?
2: হ্যাঁ মহারাজ, গুর্জরের পথে যেদিন আমি প্রথম শুনলাম যে মহারাজ শিবাজী মোগলের কারাগারে বন্দী, সেদিন থেকে সন্ন্যাসীর বেশে রাজবৈদ্য সেজে মহারাজকে মুক্ত করবার চেষ্টা করেছি। মহারাজ, আপনি আমায় একদিন অস্ত্র শিক্ষা দিয়েছিলেন, আমি সেই শিক্ষায় আপনাকে মুক্ত করতে পেরেছি মহারাজ। এবার আপনি আমায় বিদায় দিন।

সেদিন রাজা শিবাজি তোমায় নির্বাসন দিয়েছিল, আজ মানুষ শিবাজি তোমাকে সাধুর সম্ভাষণ জানাচ্ছে। এসো বীর, এসো স্বাধীন মহারাষ্ট্রের জাগ্রত সৈনিক, এসো এসো, তুমি তোমার অপরাধী রাজার বাবু মনে।

0: ব্রাহ্মণ
1: মন্দিরে সোমা, মায়ের পূজার সময় হয়েছে।
2: রাজ্যের সংবাদ কি মা?
0: চন্দ্ররাও বিদ্রোহী, শয়তান মুঘলের সাহায্যে মহারাষ্ট্রের সিংহাসন অধিকার করার আশায় রায়গড় থেকে এক বালিকাকে নিয়ে গেছে মুঘল সৈন্যদের উপহার দিতে। মায়ের আদেশ, এই মুহূর্তে সিংহগড় আক্রমণ করে। মনে রেখো তানাজি, সূর্যাস্তের পূর্বেই সিংহগড় আমার চাই।
3: মায়ের আদেশ পালন করতে এই মুহূর্তে ছুটে যাব সিংহগড়ে। দুর্গে প্রবেশ করে তো বদ্ধনি করলে মাই যেন আকাশের দিকে তাকিয়ে দেখেন যে সূর্যতে বস্তা চলে যাবার আগেই তানাজি সিংহগড় জয় করেছে। জয় মাই জিজাভাই কি জয়।
4: শাহজাদা, আমি এক মারাঠা সেনানির বাগদত্তা। এই মহাপুরুষ তার বিপদের কথা শুনিয়ে রাতের অন্ধকারে আমাকে রায়গড় দুর্গ থেকে এখানে নিয়ে এসেছে।
5: চমৎকার চন্দ্রাও, চমৎকার।
2: জোরাবের চরণে ঠাঁই পাবার জন্য গোলাম এই উপহার নিয়ে এসেছে।
5: আমি কি এই উপহার তোমার কাছে চেয়েছি দোস্ত?
3: আমি জানতে চাই শাহজাদা, এই মারাঠা বীরকে আশ্রয় দেবেন কিনা।
4: শাহজাদা, এক হিন্দু নারীর জীবন ব্যর্থ করে এই লম্পটকে আশ্রয় দিলে বিশাল মোগল সাম্রাজ্যের কোনো মঙ্গল হবে না।
5: সত্য কথা
2: শাহজাদা, মহান উদার, তাকেই সুন্দরী তরুণী উপহার দিয়ে বিনিময়ে আশ্রয় লাভই হবে আমার যোগ্য পুরস্কার।
5: পুরস্কার চন্দ্রাও, যে ঘরের মেয়েকে জোর করে ধরে নিয়ে এসে পরের হাতে তার ইজ্জত বিকিয়ে দেয় তার পুরস্কার বিশ্বুতি।
2: শাহজাদা,
5: দিলের খা, নারী নির্যাতনে ফলে বিশাল সাম্রাজ্য ভাঙ ধরেছে।
4: শাহজাদা,
5: এসো বহিন।
3: চন্দ্ররাও, জনাব, শিবাজী সেনাপতি তানাজি সিংহগড় আক্রমণ করেছে। এই মুহূর্তে তুমি দ্রুতগামী অশ্বে সিংহগড় যাবে, মারাঠা সেনা দলে মিশে গোপনে তানাজিকে হত্যা করবে।
2: শিবাজীর দক্ষিণ হস্ত বীর বর তানাজি, এইবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।
0: তানাজি, তানাজি, তানাজি, ও কি ভুল করেছি, কি ভুল করেছি! আমি রাজ্য ঐশ্বর্য কিছুই চাই না মা ভবানী, শুধু এই প্রার্থনা, আজ থেকে আমি যেন মা হয়ে বেঁচে থাকি, মা হয়ে বেঁচে থাকি।
2: রঘুনাথ মহারাজ, তানাজির মৃত্যু আমাদের উপর গুরুভার চাপিয়ে দিয়ে গেল, এইবার তানাজি হত্যার প্রতিশোধ নিতে হবে।
3: মহারাজ, তানাজি হত্যার প্রতিশোধ নিতে হলে প্রথমে আঘাত করতে হবে ওই চন্দ্ররাওকে।
2: দেশদ্রোহী জাতিদ্রোহী শয়তান চন্দ্ররাওকে আশ্রয় দিয়ে মোগল আমার তানাজিকে কেড়ে নিয়েছে। রঘুনাথ, মোগল এখনো শিবাজী রুদ্রমূর্তি দেখেনি, এইবার দেখবে, বুঝবে যে শিবাজী সামান্য মানুষ নয়। রঘুনাথ, মহারাষ্ট্র বাহিনীকে দলে দলে বিভক্ত করে দিকে দিকে জয়যাত্রার অভিযান করে দাও। বিজাপুর, গোলকুণ্ড, হায়দ্রাবাদ, কন্নড় ধ্বংস করে বিন্ধ্যাচল থেকে কুমারিকা পর্যন্ত প্রতিটি রাজ্য উড়িয়ে দাও। মহারাষ্ট্রের জাতীয় নিশান এই গৈরিক পতাকা। শিবাজি, শিবাজি, শিবাজি, ও কি ভীষণ ষড়যন্ত্র! জয় সিং, মাজিম আর শিবাজি। দেলের খা,
6: জনাব,
2: দাক্ষিণাত্যে গিয়ে তুমি সর্বপ্রথম মাজিমকে বন্দী করবে।
6: জনাব, তিনি তো আপনার পুত্র।
2: তাই তো আমি তার অপরাধ মার্জনা করতে পারি না। দেলের পিতা সম্রাট শাহজাহান যদি পুত্র স্নেহে অন্ধ না হয়ে আমাকে কঠোর হস্তে শাসন করতেন, তাহলে বৃদ্ধ বয়সে তাকে কারাগারে পচে মরতে হতো না। দেলের, আমি সবার সব অপরাধ মার্জনা করতে পারি, কিন্তু পারি না শুধু মাজিমের অপরাধ মার্জনা করতে। যাও, যেমন করে হোক তাকে বন্দি করবে।
6: তিনি যদি আমাকে বাধা দেন,
2: যদি বাধা দেন, তুমি তুমি তাকে হত্যাই করবে। দেলের, শোনো, শোনো আমার আদেশ, তুমি প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে। আর শোনো, জয় সিংহকে বন্দী করবে। না না না, যদি পারো খুব গোপনে, খুব গোপনে জয় সিংহকে দুনিয়া থেকে সরিয়ে দিও।
3: জনাবের আদেশ, গোলামের কাছে খোদার মর্জি।
2: কোরআন শরীফ

0: আমি বৃদ্ধ পিতা শাহজাহানকে বন্দী করেছি, সহোদর ভাইদের আমি নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করেছি, কিন্তু না, তোমার অমর্যাদা আমি তো কোনোদিন করিনি কোরআন শরীফ, তবে তুমি আমার হাত থেকে পড়ে গেলে কেন কেন কেন?
1: যাবনা
0: কি সংবাদ মহারাজ?
1: শিবাজি আমার সুরাট লুণ্ঠন করেছে।
0: মহারাজ যশবন্ত সিংহ
1: শুধু সুরাট লুণ্ঠন করেছে খান্তানি জানাব, গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ কন্নড় লুণ্ঠন করতে সে অভিযান করেছে। এই অভিযান যদি সে জয়যুক্ত হয় তাহলে মোগলকে দিল্লির সিংহাসন হারাতে হবে।
0: মহারাজ আপনি একবার দাক্ষিণাত্যে গিয়ে আমার পক্ষ থেকে শিবাজিকে মহারাষ্ট্রের স্বাধীন রাজা বলে স্বীকার করবেন।
1: যাবনের আদেশ শিরোদার
0: যান। দেখতে তাওস, দেখতে তাওস, এবার এবার বোধ হয় তোমাকে হারাতেই হবে। মহামতি বাবর ভারতে যে মোগল সাম্রাজ্য স্থাপন করেছিলেন, আমি আমি নিজের হাতে তার ধ্বংসের বীজ বপন করে গেলাম। কে ও? কি বৃদ্ধ পিতা শাহজাহানের দীর্ঘশ্বাস, তারার ছিন্ন শির, সুজার শত ছিন্ন মলিন বসন, মোরাদের রক্তাক্ত প্রবন্ধ, আমি কি স্বপ্ন দেখলাম? আমি কি অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছি? না, কিসের অন্যায়, কিসের পাপ? আমি ইসলাম, আমি যে করেছি ইসলামের মর্যাদা রক্ষার জন্যই করেছি। ঔরঙ্গজেবের জীবনে প্রথম কথা ইসলাম, দ্বিতীয় কথা ইসলাম, আর শেষ কথা ইসলাম, ইসলাম।
2: চন্দ্ররাও, শাহজাদা মুয়াজ্জিন মৃত, মহারাজ জয়সিংহ মৃত প্রায়, এবার তোমার উন্নতির পথ পরিষ্কার।
3: আপনি আমাকে দিয়ে মহারাজ জয়সিংহকে বিষ পান করালেন, আমাকে দিয়ে এই মহা পাপ করলেন।
4: দেশ জাতি ভুলে যে বিজাতির গোলামি করতে আসে তার আবার পাপের ভয়।
5: জয় মহারাজ শিবাজির
2: জয়। শিবাজির জয়ধ্বনি দস্যু শিবাজি দুর্গে প্রবেশ করলো কি করে?
3: দস্যু শিবাজি নয় খা সাহেব, দস্য আপনার প্রভু ঔরঙ্গজেব। রঘুনাথ, এইবার এই দেশদ্রোহী জাতিদ্রোহী চন্দ্ররায়ের ইহলীলা শেষ করে দাও।
1: মহারাজ শিবাজি,
3: মহারাজ যশবন্ত সিংহ,
1: সম্রাট ঔরঙ্গজেব আপনাকে মহারাষ্ট্রের স্বাধীন রাজা বলে স্বীকার করেছেন।
2: আফগান সেনাপতি দলির খা মহারাষ্ট্রের স্বাধীন রাজাকে অভিবাদন জানাচ্ছে।
6: মহারাজ, এবার আমরা অভিষেকের আয়োজন করি।
3: রঘুনাথ, এই মহারাষ্ট্রের কোনো রাজা থাকবে না, এই মহারাষ্ট্র হবে সাধারণ প্রজার, আর আমি হব সেই প্রজার সেবক, মাতৃজাতি রক্ষক, গো ব্রাহ্মণ প্রতিপালক, ছত্রপতি।
5: জয়।

যাত্রাভিনয় ছত্রপতি শিবাজী এখানেই শেষ হল। রচনা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় দিবাকর পাত্র ও সম্প্রদায়। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন শিবাজি ছোট সুধাকর পাত্র, তানাজি ছোট অশোক, সম্ভাজি ও আনোয়ারি নিতাই অধিকারী, জনার্দন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, দেলির খাঁ নিমাই ঘাটা, শায়েস্তা খাঁ বাবু ঘোষ, চন্দ্র রাও অশোক হাম্বির, রামসিংহ হীরালাল মুখোপাধ্যায়, যশবন্ত সিংহ অলোক দাস, রঘুনাথ সোনা গড়াং, মোয়াজিম ডাক্তার শম্ভুনারায়ণ সরকার, তানাজি বড় গৌতম মান্না, জয়সিংহ চরিত্রে কানাইলাল সাঁতরা, সরজু ও মা ভবানী চরিত্রে শুভশ্রী বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীবাই ঝর্ণা চক্রবর্তী, জিজাবাই বিজলী মুখোপাধ্যায়। নেপথ্য কণ্ঠসঙ্গীত দিলীপ চট্টোপাধ্যায় ও লক্ষ্মী জানা। নেপথ্য

0: বীরেন বন্দ্যোপাধ্যায়, প্রদীপ মল্লিক, পৌশালী মান্না ও অমর পাত্র। আবহ সঙ্গীত প্রভাত পাইন, মলিন ওঝা, প্রদীপ দাস, শিশির হালদার, তপন মুখোপাধ্যায়, শঙ্কর মালিক ও শ্রীমন্ত মালিক। শিবাজী চরিত্রে রূপদান করলেন প্রভাকর পাত্র। নির্দেশনা ও ঔরঙ্গজেব চরিত্রে রূপদান করলেন দিবাকর পাত্র। সম্পাদনা গোপাল চট্টোপাধ্যায়।
1: শেষ হল আজকের যাত্রাপালা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শুভমিতা।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেরালা, তামিলনাড়ু, অসম, কেন্দ্রশাসিত পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। কড়া নিরাপত্তায় চলছে গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। দিল্লির বিবেক বিহারে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু ও মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। মেডিকেল শিক্ষার প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ শুরু হচ্ছে। এবার সংযুক্ত আরব আমিরশাহীর 2টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল সকালে শুরু হবে। তামিলনাড়ুতে 4,624 জন মাইক্রো পর্যবেক্ষকের নজরদারিতে গণনার দায়িত্বে রয়েছেন মোট 10,545 জন গণনাকর্মী। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য 1 জন করে মোট 234 জন গণনা পর্যবেক্ষক কার্যক্রম তদারকি করবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপরে নজর রাখা হচ্ছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে, গণনা 24 মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, একাধিক বুথে ইভিএমএ কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোট গ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়মভঙ্গের একাধিক ঘটনা ঘটেছে। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, বহু বুথে

ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। তদন্তে আরও উঠে এসেছে একাধিক বুথে ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজ অনুপস্থিত বা অসম্পূর্ণ, কিছু ক্ষেত্রে ভিডিও রেকর্ডিংই পাওয়া যায়নি, আবার কোথাও ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে, ফলে পুরো ভোট প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামীকাল 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। জাতীয় রাজধানীর বিবেক বিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে 14টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল 6:25 মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্তা মুকেশ ভার্মা সাংবাদিকদের জানান, একটি 4-তলা বাড়ির কয়েকটি তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, উদ্ধার ও আগুন নেভানোর অভিযানের সময় বাড়িটি থেকে 15 জনকে উদ্ধার করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সান্ধু এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শ্রী সান্ধু বলেছেন, আহতদের সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের নির্দেশ কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা কিরেন রিজিজু অভিযোগ করেছেন যে সমস্ত বিরোধী দল ক্রমাগত সরকারি সংস্থা, নির্বাচন কমিশন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, গণমাধ্যমের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা এখন বিচার বিভাগকে লক্ষ্যবস্তু করেছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেছেন, এই দলগুলি বুঝতে পারছে না যে তারা দেশের গণতন্ত্রের মূলে আঘাত হানছে। তিনি আরও যোগ করেন যে দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে এবং সারা জীবনের জন্য শিক্ষা দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংযুক্ত আরব আমিরশাহীতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা আজ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026-এ অংশ নিচ্ছে। দুবাই এবং শারজা উভয় স্থানেই পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত এই লিখিত পরীক্ষাটি সংযুক্ত আরব আমিরশাহীর সময় দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। দুবাইয়ের দ্য ইন্ডিয়ান হাই স্কুল এবং শারজার শারজা ইন্ডিয়ান স্কুলকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল এই পরীক্ষার তত্ত্বাবধান করছে। উল্লেখ্য, গোটা দেশ জুড়ে আজ মেডিকেল এন্ট্রান্সের নিট পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরু হবে দুপুর 2:00, চলবে বিকেল 5:00 পর্যন্ত। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ওপেক প্লাসভুক্ত দেশগুলি নীতিগতভাবে জুন মাসে তেলের উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ওপেক প্লাস জোটের 7টি দেশ আগামী মাসে তেলের উৎপাদন লক্ষ্যমাত্রা দৈনিক প্রায় 1,88,000 ব্যারেল বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে। ভূরাজনৈতিক সংকট এবং জোট থেকে সংযুক্ত আরব আমিরশাহীর বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে টানা 3 মাস উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। সংযুক্ত আরব আমিরশাহীর বেরিয়ে যাওয়ার পর ইরানসহ ওপেক প্লাস জোটে বর্তমানে 21টি সদস্য দেশ রয়েছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহী ঘোষণা করে যে তারা ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাচ্ছে। দেশটি জানায়, এই সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনশীল জ্বালানি পরিস্থিতির প্রতিফলন। ইউএইর পিছিয়ে আসা তেল জোটটিকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 46,313 মেট্রিক টন এলপিজি নিয়ে এমটি সর্বশক্তি নামের একটি জাহাজ গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এ মাসের 13 তারিখ নাগাদ জাহাজটি বিশাখাপত্তনমে পৌঁছবে। জাহাজে থাকা 20 জন সদস্যের মধ্যে 18 জনই ভারতীয়। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক গতকাল জানিয়েছে সব ভারতীয় নাবিকেরাই নিরাপদে রয়েছেন। ভারতীয় পতাকাবাহী জাহাজকে আটকানোর কোনো খবর নেই। ভারত কম্বোডিয়া দ্বিপাক্ষিক সামরিক মহড়া সিনব্যাক্স 2-এর দ্বিতীয় পর্যায়ে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর একটি দল কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগের অতিরিক্ত মহানির্দেশক জানিয়েছেন যে

0: মহড়াটি চলতি মাসের 4 থেকে 17 তারিখ পর্যন্ত তেচোসেন নামথম মরেয়াস প্রদেশের রয়্যাল কম্বোডিয়ান এয়ারফোর্স ট্রেনিং সেন্টার অর্থাৎ ক্যাম্প বেসিলে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী জানিয়েছে, এই মহড়ায় অজানা পরিবেশে অভিযান পরিচালনার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ও প্রসারে নতুন নতুন উদ্যোগকে উৎসাহিত করতে এবং বিশ্বজুড়ে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে প্রতিবছর এই দিনটি পালিত হয়। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনে গৃহীত সুপারিশের ভিত্তিতে 1993 সালে রাষ্ট্রসংঘ সাধারণ সভায় এই দিনটিকে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে আমেরিকার সেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা করেছেন। গত শুক্রবার পেন্টাগন প্রাথমিকভাবে জার্মানি থেকে প্রায় 5,000 সেনা সরানোর কথা ঘোষণা করেছিল। তবে গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে সেনা প্রত্যাহারের পরিমাণ 5,000-এর চেয়ে অনেক বেশি হবে, যদিও এই সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ তিনি ব্যাখ্যা করেননি। তিনি জোর দিয়ে বলেন যে উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের উচিত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তোলা। আইপিএল ক্রিকেটে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 3:30। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স 8ম স্থানে। অন্য একটি ম্যাচে গুজরাত টাইটান্স আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। ম্যাচ শুরু 7:30। পাঞ্জাব কিংস পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, অন্যদিকে গুজরাত টাইটান্স 5ম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেরালাম, তামিলনাড়ু, অসম, কেন্দ্রশাসিত পুদুচেরি এবং পশ্চিমবঙ্গের 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। কড়া নিরাপত্তায় চলছে গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। দিল্লির বিবেক বিহারে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান। আজকের এই অনুষ্ঠানে প্রথম ব্যান্ড শহর।

শুনছেন বাংলা ব্যান্ডের গান। শহরের পর এবারের ব্যান্ড মোকাম।

শুনছেন বাংলা ব্যান্ডের গান, এবারে মাদলের একটি গান।

সময় বলছে টাটা, তাই বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে ছিলাম শ্রবণ সঙ্গী শ্রেয়া, আপনাদের সঙ্গে আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভারতীয় সময় 2:30 হয়ে 20 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:52 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:44। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ মূলত মেঘাচ্ছন্ন, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিগত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বিগত 24 ঘন্টায় আপেক্ষিক আর্দ্রতা বাতাসে 98% এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন ছিল 67%। বিগত 24 ঘন্টায় বৃষ্টিপাত 11.3 মিলিমিটারের কাছাকাছি। পশ্চিমবঙ্গে মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্ক বার্তা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল অঞ্চলে 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই হাওয়ার বেগ 60 কিলোমিটার ঘণ্টা গতিবেগ অবধি যেতে পারে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে 3 মে 2026 থেকে 5 মে 2026 অবধি না যাওয়ার জন্য। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি এখানেই শেষ হল। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর 3 মে 2026 রবিবার, অর্থাৎ আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা দুপুর 3:30 ভারতীয় সময়, বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর রহস্যময়ী। বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনা জয়শ্রী ভৌমিক ও চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালি, সেতার শিল্পী নয়নজ্যোতি ঘোষের সঙ্গে আলাপচারিতায় সুদীপ চট্টোপাধ্যায়। শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব, প্রযোজনা দূর্বাদে। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শাগনিকা চৌধুরী, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঘ, এ সপ্তাহের খেলোয়াড়। 6:20 ক্ষেত খামারের কথা, গ্রীষ্মকালীন শাকসবজির রোগ পোকা আক্রমণ ও প্রতিকার, আলোচনায় রঘুনাথ মণ্ডল, ডক্টর প্রণব দেবনাথ ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, হাসির প্রয়োজনীয়তা, এ বিষয়ে বলবেন ডাক্তার নীলাঞ্জন সান্যাল। 7:00 বেতার নাটক রূপনারায়ণ, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। 7:45 নান্দনিক, মঞ্চ অভিনেতা অমিত শাহার সাক্ষাৎকার গ্রহণে শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনা দূর্বাদে। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় গোপীনাথ পাল। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রক্তকরবী নাটক সম্পর্কে লিখেছেন শম্ভুমিত্র, পরিচয় করাচ্ছেন শ্রাবণী মুখোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা, শিল্পী আলপনা রায়।

राग ठुमरी काफी तिलंग दादरा मिश्र गारा হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় গোপীনাথ পাল, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মৈত্রীর 23 মে 2026 রবিবারে অর্থাৎ আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন অনুরোধের আসর।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ঘড়ির কাটা দুপুর ঠিক 3:35, আর চলে এসেছি আজকের অনুরোধের আসর নিয়ে। আজকের অনুরোধের আসরে আপনাদের সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু শাগনিকা চৌধুরী। প্রথম গান অনুরোধ করেছেন সমীর ঘোষ, বেড়াবেড়ি সিঙ্গুর হুগলি থেকে, শিল্পী ভূপেন হাজারিকা।

রয়েছি অনুরোধের আসরে। এরপরের গানের অনুরোধে বাবু বাপ্পা ও আলপনা সরকার, সরসোনা, কলকাতা 61 থেকে, শিল্পী শ্যামল মিত্র।

এই গানটি শুনছিলাম শিল্পী লতা মঙ্গেশকর। অনুরোধে অসীম মণ্ডল, প্রমীলা মণ্ডল, প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, ভক্তনগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এরপরের গানের শিল্পী মান্না দে। অনুরোধ করেছেন চিরশ্রীপাল ও মঙ্গলা গাঙ্গুলি, গড় দরজা, বিষ্ণুপুর থেকে।

শুনছেন অনুরোধের আসর, সঙ্গে রয়েছে মৈত্রী বন্ধু শাগনিকা চৌধুরী। পরবর্তী গানে চলে যাব অনুরোধে সত্যদর্শন দত্ত গোলাহাট বর্ধমান থেকে, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

শুনছেন অনুরোধের আসর? আমাদের পরবর্তী গানের শিল্পী পান্নালাল ভট্টাচার্য, অনুরোধে আনন্দধারা, প্রতিমাধারা, শ্রীমন ধারা, প্রশান্ত ধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে।

এবারের অনুরোধের আসরে অনেক বিশেষ দিন ছিল, বিশেষ বিশেষ অনুরোধ ছিল। সব গান সেই বিশেষ দিনে আমাদের শোনানো হয়ে ওঠে না, সেটা সম্ভবও নয়। পয়লা মে মান্নাদের জন্মদিনে অনেকেই মান্নাদের গান অনুরোধ করেছিলেন, বেশ কিছু গান শোনানো হয়েছিল। আপনাদের অনুমতি নিয়েই বাকি গানগুলো মধ্যে থেকে কয়েকটি বেছে নিয়ে আমরা অন্য দিনগুলোও শোনাবো। আজকে তেমনই একটি অনুরোধ দেবনারায়ণ বিশ্বাস, তেহট্ট, নদিয়া থেকে।

আজকে অনুরোধের আসরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শুনব আজকের অনুরোধের আসরের শেষ গান। শিল্পী ভূপেন হাজারিকা অনুরোধ করেছিলেন লালু নে ও দেবলীনা নে, নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি থেকে। এমনভাবে প্রতিদিন প্রতি সপ্তাহে আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীর যে পোস্টার আছে তার নিচে কমেন্ট করে আপনারা আমাদের জানাতে পারেন আপনাদের অনুরোধ, বাংলা গানের অনুরোধ। অবশ্যই সঙ্গে লিখবেন নিজের নাম এবং ঠিকানা।

এতক্ষণ শুনছিলেন অনুরোধের আসর, উপস্থাপনায় সাগনিকা চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আইসা পড়ছি। হ্যাঁ, একেবারে কি কই যে এই আপনার লগে কথা কহনের জন্য একেবারে মনটা উস্কুস্কুস্কু করতে থাকে সারা সপ্তাহ জুড়ে। আর যখন আয়সা পড়ি, যখন একেবারে মাইক্রোফোনের সামনে মনে হয় ঠিক আছে আপনাদের কান আছে মন আছে আমাগো এই প্রোগ্রাম শোনার, তখন যে মনটা যে কীভাবে একটা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে যে কন যায় না। কিন্তু আজকের দিনটা দেখেন, আজকের দিনটা একটু গুরুগম্ভীর দিন, কিন্তু যদিও এই দিনটারে এত গুরুগম্ভীর কমু না, তার কারণ দেখেন আমাদের সঙ্গে না একটা জিনিস যদি জীবনের সঙ্গে না ঠিকঠাক মতো চলে আমাকে কেমন একেবারে ব্যর্থ, আমরা বলি না যে একেবারে হোপফুল হইতে পারি না, কীটা বলেন তো সেইটা হলো গিয়া আমাকেও স্বাধীনতা। এখন এই যে ধরুন আপনাকে সাথে কথা কইতাছি, হ্যাঁ মন খুইলা, হ্যাঁ যা ইচ্ছা যে আপনাকে ভালোবাসি আপনার সাথে চলতে চাই, এই যে সাধারণভাবে যে চলা সাধারণভাবে যে বলা এইগুলি যদি না বলতে পারি তখন কেমন হয় বলে কয়েন। হ্যাঁ, এখন এই যে আজকে এতগুলো কথা কইলাম তার একটা গুরুত্ব আছে, গুরুত্বটা হইল গিয়া গুরুত্বটা ধরেন আজকের দিনটা
1: মনে পড়ার আগে আরো একটু আমি সূত্র ধরে দিতে চাই তোমাকে, তোমাকে দিয়ে মনে করাবো আর কি। এই যে ধরো আমরা আমাদের মতন গল্প করি, আমাদের মতন আড্ডা দিই, মন খুলে কথা বলি, তোমার বাঙাল ভাষা আমার চলিত ভাষা সব একাকার হয়ে যায়, এই কথাগুলো আমাদের ভালো লাগাগুলো আমাদের মতামতগুলো আমাদের ওই পারে বসে থাকা শ্রোতা বন্ধুদের কতটা ভালো লাগছে আমরা তো সেটা বুঝতে পারি না, তাহলে তাদেরও কিন্তু মতামত জানাবার একটা স্বাধীনতা আছে। এই যে কথা বলছে
0: মনে পড়ছে, মনে পড়ছে,
1: মতামত জানাবার স্বাধীনতা, বুঝতে পেরেছো, মনে পড়েছে,
0: ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে আস,
1: ইয়েস। এবং এটা যে এতটাই গুরুত্বপূর্ণ দিন, এ তো শুধু নিজের মতামত জানানো নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সমাজ রাষ্ট্র সব কটা অঙ্গের সঙ্গেই এই সংবাদ বা সংবাদপত্র জড়িয়ে রয়েছে। ভোর হওয়া মাত্রই আমরা যে সংবাদপত্রে চোখ রাখি, কিংবা এখন সংবাদপত্রে শুধু চোখ রাখা নয়, আমরা টেলিভিশন স্ক্রিনেও চোখ রাখি, আমাদের হাতে থাকা মোবাইল স্ক্রিনেও চোখ রাখি যে নতুন কি খবর আছে। এই যে সংবাদ, এই সংবাদ যেমন সত্যভাবে আমাদের সামনে তুলে ধরা প্রয়োজন, তেমনি সংবাদ যদি মিথ্যাভাবে প্রচার হয় সেটাও কিন্তু আমাদের উপরেই একটা বিরাট প্রভাব ফেলে। তাই সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে একই সঙ্গে বলবো, যেমন প্রত্যেকের বাক স্বাধীনতা মৌলিক অধিকার, সংবাদপত্র আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারও কিন্তু স্বাধীনতা যেমন রক্ষা করে

0: মানুষের কাছে পৌঁছাবার আগে নিজের কাছেও প্রশ্ন করতে হবে যে আমি সত্যি কি স্বাধীনতাটাকে ঠিকঠাক মর্যাদা দিতে পারলাম?
1: ঠিক কইছো। আচ্ছা দেখো, আজকে যে বিশেষ দিন, এখন এই একজন যারা সত্যি সত্যি সাংবাদিকতা করেন, হেইটা তাদের মুখ দিয়ে যদি শুনানি, তাইলে তাদের যে আজকে যে বিশেষ দিনটা,
2: আজকে তাদেরই তো দিন,
1: তাদেরই দিন, একদম ঠিক কইছো, তাদেরই দিন, তাদের যে অভিজ্ঞতা, তাদের আজকে দিনে যে গুরুত্ব, তারা কতটা ক্রাইসিসে আছে এবং কি কইরা এই যে পুরো পৃথিবীটাকে বদলানো যায়, কি কইরা স্বাধীনতা, তুমি কি সুন্দর করে কইলা যে এই যে স্বাধীনতা শুধুমাত্র আজকে তো সবাই সাংবাদিক, ধরো একখান সামনে ফোন নিয়ে কত কিছু তারা কইয়া যাইতেছে, কিন্তু সঠিক সত্য এবং তাদের যে কথা বলার যে অধিকার, এইগুলি যদি লঙ্ঘন হয় তখন কি হয়, কি হইতে পারে, এগুলি আমরা ইতিহাস আমাদের জানা, কিন্তু সেইগুলির মধ্যে যাবো না, যামু যেটা সেটা হইল গিয়া মৌয়া সাতরা বিশিষ্ট সাংবাদিক আমাকে সঙ্গে আসেন। এখন তিনি আজকের দিনের গুরুত্ব নিয়ে কি কইছেন আমাকে এখন একটু শোনার সময়, এটা শুনানি
2: চলো।
3: নমস্কার, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এটি শুধুমাত্র সংবাদ মাধ্যমের কাছে বা সাংবাদিকের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, খুব গৌরবের দিন এমন নয়, এটা সারা পৃথিবীর কাছে, সব দেশের কাছে, আসলে সব মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব গৌরবের উদযাপনের দিন হওয়া উচিত। তার কারণ সংবাদ মাধ্যমের স্বাধীনতা, প্রেসের স্বাধীনতা, আসলে মানুষের স্বাধীনতা, এর একটা বিপুল ইতিহাস আছে, অনেক পুরনো ইতিহাস আছে, কবে থেকে এই সংবাদ মাধ্যম এলো এবং তারপর কি কি ঘটনার মধ্যে দিয়ে এই মাধ্যম গ্রো করেছে, সাংবাদিকতা সংবাদ মাধ্যম গ্রো করেছে কালে কালে, যুগে যুগে, সেগুলো তো একটা বিস্তারিত অধ্যায় আছে তার। কিন্তু আমরা যদি একটু কিছুদিন আগেকার কথাই যদি আমরা দেখি, সেখানে আমরা পেরেস্ট্রোইকার কথা জানবো, যে এই এইরকম যে আন্দোলনগুলোর মধ্যে দিয়ে আসলে তথ্যের স্বাধীনতার কথা উঠে আসে, সেগুলো একটুখানি আমরা যদি যাকে বলে গুগল করি বা একটু খুঁজি আমরা পেয়ে যাব। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে, যে এই যে প্রেসের যে স্বাধীনতা, সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সাংবাদিকতার যে স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা, সেটা কোন পর্যায়ে আছে, আর সেটা কি শুধুই উদযাপনের প্রশ্ন, না সেখানে একটা আত্মসমীক্ষারও প্রয়োজন আছে, এটা নিয়ে কিন্তু অহরহ বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আমরা জানি যে তথ্য যে জানার অধিকার বা সংবাদ মাধ্যমের যে অধিকার, যে যে মাধ্যমগুলির মধ্যে দিয়ে তথ্য মানুষের কাছে পৌঁছয়, তার সরকারি জায়গা আছে, বেসরকারি জায়গা আছে। সরকারি জায়গা তো একরকম, সেখানকার তার যে চরিত্র, তার যে ধরন, সেটা একরকম। কিন্তু যখন আমরা বেসরকারি বিষয়টা নিয়ে কথা বলি, তখন এই তথ্য পৌঁছচ্ছে যে মানুষের কাছে, সেই পৌঁছানোর যে নানা ধরন, সেগুলোর তো এক বদল হতে হতে যাচ্ছে টেকনোলজির মাধ্যমে, নানা কিছুর মাধ্যমে, সেটা একটা পার্ট। আর দ্বিতীয়ত, যখন বেসরকারিকরণ হচ্ছে কোনো কিছুর, তখনই কিন্তু সেখানে পুঁজির কথা আসে, লগ্নির কথা আসে, এবং এই পুঁজি, লগ্নি এবং সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, এইটাকে ঘিরেই কিন্তু মূল বিতর্ক এবং প্রশ্ন উঠে আসে যুগে যুগে, কালে কালে, সর্বত্র। এটাই ঠিক করার জায়গা, যে একটা সমাজ, এটা বলাই তো হয় যে একটা সমাজ, একটা সরকার, যে কোনো জায়গায় সে কতটা শক্তিশালী হয়ে উঠবে, সেটা কিন্তু একটা বড় অংশ তার নির্ভর করে যে সেখানকার মিডিয়া বা তথ্য যারা দেন বা সাংবাদিকতা সংবাদ মাধ্যম, তারা কতটা শক্তিশালী, কতটা নৈতিক, কতটা সৎ এবং কতটা তথ্যনিষ্ঠ। প্রশ্ন হচ্ছে যে যখন পুঁজি বা লগ্নি ইত্যাদি নিয়ে কথা হয়, তখন কি এই তথ্যের যে ব্যবহার এবং সরবরাহ, তার সঙ্গে কি কোনো কন্ট্রাডিকশন আছে? আছে, কিন্তু থাকার পরেও

এটাকে ভারসাম্য রাখার মতো জায়গাও কিন্তু তৈরি করা যায়। এবং যুগে যুগে কালে কালে যারা তথ্যনিষ্ঠ সাংবাদিকতা করেছেন, প্রেসের স্বাধীনতায় অন্তর থেকে বিশ্বাস করেন, তারা সেটা তো করেছেন, করে দেখিয়েছেন। কত সাংবাদিক মারা গেছেন কত দুরূহ কাজ করতে গিয়ে, দুরূহ কভারেজ করতে গিয়ে, তো তারা তো সেটা তথ্যনিষ্ঠ থাকবেন বলেই সেখানে গিয়ে পৌঁছেছেন। যুদ্ধে কেন একজন সাংবাদিক পৌঁছে যান, এতে শুধু এই প্রশ্নটার উত্তর থেকেই কিন্তু বুঝতে পারা যায় যে আসলে এই প্রেস ফ্রিডমকে ভেতর থেকে অন্তর থেকে সাংবাদিকরা যেমন গ্রহণ করেন, আর মানুষও কিন্তু তাকিয়ে বসে থাকেন যে কখন আমি সত্যি বিষয়টা পাব। যদি ভালো করে দেখা যায় যে আজকে এই যে এত এত ধরনের যে সংবাদ মাধ্যম এসেছে, তার ফলে মানুষের কতটা উপকার হয়েছে, এটাই যে কেউ যদি কারুর সংবাদ বা তথ্য মনে হয় যে না এটা আমার মনে হচ্ছে এখানে আরও কিছু রয়েছে, আরও বিস্তারিত আমার জানা উচিত, সে কিন্তু সঙ্গে সঙ্গে চ্যানেল ঘুরিয়ে কি একটা জাস্ট ক্লিক করে একটা অন্য জায়গায় অন্য কোনো মাধ্যমে চলে যেতে পারেন, এবং এবং তিনি খুঁজে নেবেন। যত বেশি ইনফরমেশনের সোর্স তৈরি হবে তত বেশি সত্য জানার দিকে এগিয়ে যাওয়া যাবে, যত সেটা লিমিটেড হবে তত সেটা সংকুচিত হয়ে যায় মানুষের জানার অধিকারটা। তো সব মিলিয়ে যেটা দাঁড়ায় যে এটা কিন্তু সংবাদ মাধ্যমের, প্রেসের একটা বিরাট লড়াই যে কতটা স্বাধীনতা নিয়ে আমি কাজ করতে পারবো, এবং শুধু মাইক্রো লেভেলে মানে আমি যদি একজন সাংবাদিক হই, আমি যেখানে চাই ইনফরমেশন কালেক্ট করি এবং সেটা যখন আমি দিচ্ছি, আমি কিন্তু নিজে যে তথ্যটা দিচ্ছি, যে ইনফরমেশন দিচ্ছি, তার প্রতি আমি সৎ থাকব। তারপরে সেটা কোথায় কীভাবে ব্যবহৃত হচ্ছে, আমার যদি সেই এখতিয়ার না থাকে যে সেটা নিয়ন্ত্রণ করার, তাহলে আমি তো সেটা ভাবতে পারবো না। কিন্তু আমি কি আমার কাজটুকু করছি? আমার মনে হয় মাইক্রো লেভেলে প্রত্যেক সাংবাদিকের বা যারা এই তথ্য নিয়ে কাজ করেন সেই জায়গাটাও যদি রক্ষা করেন, তাহলে এরকম করে করে যত স্তর আছে সব ক্ষেত্রেই কিন্তু একটা স্বচ্ছতা, এই ফ্রিডমের জায়গাটা কিন্তু তৈরি হয়। আর যে কোনো বিষয়ের মতো ওই অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, তো আমার মনে হয় যে কোনো পেশারই একটা মনুষ্যত্ব বোধ থাকে, সততা থাকে, সেই পেশার প্রতি যে নিষ্ঠাবান হওয়া সেটা থাকে, এবং সেটা প্রত্যেকে যারা এই তথ্য সরবরাহ এবং আনা এসবের সঙ্গে যুক্ত আছেন, দেশে বিদেশে সরকারি বেসরকারি সর্বত্র, তারা যদি তার জায়গাটুকুতে এই প্রেস ফ্রিডমের যে যে বিস্তার, যে যে যে পিওরিটি, যে পবিত্রতার জায়গাটা যদি তারা মনে রাখেন, তাহলে আমার মনে হয় যে প্রেস ফ্রিডম ডে, এই যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এটাকে আমরা সত্যি উদযাপনের নিজের মধ্যে যদি উদযাপন করি, তাহলে মানুষের কাছেও পৌঁছতে পারবো, মানুষও উদযাপন করবেন। কারণ মানুষকে, মানুষের কাছে সত্য জিনিসটা দেওয়া ছাড়া আর বোধহয় মানে মূল কাজটা এটাই যে তারা যেন ইনফর্মড হন। অনেক আইন আছে আমাদের দেশে, আমাদের সরকারের নানা আইন আছে এই এই বিষয়ে, এই প্রেস ফ্রিডমকে যাতে প্রেস যাতে ঠিকভাবে কাজ করতে পারে সেজন্য বেশ কিছু আইনও রয়েছে তো সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় যে আজকের দিনে একটা লড়াই আছে অবশ্যই। সেই কারণেই এই যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে যখন উদযাপিত হবে, তখন উদযাপনের সঙ্গে গৌরবের সঙ্গে একটা আত্মসমীক্ষারও এটা দিন, সেটাও করা উচিত বলে আমার মনে হয়। ধন্যবাদ, নমস্কার।

0: আমাগো মনে যদি আলো সরায় পড়ে ওই স্বাধীনতা পরাধীনতা কথা বলার যে অধিকার সব অধিকার মিলামিশা আমাগো একেবারে মনুষ্য জীবনে থাকাটা অনেক সহজ হইয়া যায়। ঠিক কইছি না বলেন? আচ্ছা আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে মানবিক জায়গা আছে, তারপরে হচ্ছে আমাগো বাঁচনের জন্য যা যা প্রয়োজন তার মধ্যে স্বাধীনতার সব থেকে একেবারে আজ্ঞা এসে পড়ে। আমাগো অনেক পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, কিন্তু আমাগো সেইটা ভোগের অধিকার নাই, সেইটা ভোগের জন্য আমাগো মানুষের সঙ্গে কথা বলার অধিকার নাই, ঠিকঠাক মতো আমার মনের কথা কওয়ার কিন্তু মানুষ নাই। তাহলে কি আমি ভালো থাকুম? থাকুম না। কিন্তু এইখানে একটা একেবারে পৃথিবীব্যাপী যে বিশেষ দিনের কথা কওয়া হয়েছে সেইখানে কিন্তু ওই যে সংবাদ মাধ্যমে এর মাধ্যমেই আমরা কেমন আছি আমরা কইতে পারছি তো, আমাগো পাশে বন্ধু আছে তো, আমাগোর সাথে সম্পর্কগুলি ভালো তো। আমি বৃহৎ সেন্সে যদি বলি
1: বিষয় কি বলতো, রসময়ী এর সঙ্গেই যুক্ত করছি, যেহেতু আমাদের সঙ্গে সাংবাদিকরা আছেন, এখন সাংবাদিকের নিশ্চয়ই কোনো লিঙ্গভেদ হয় না, তবু আজকের দিনে এটাও বলতে ইচ্ছে করছে যে একটা সময় ছিল যখন হার্ডকোর জার্নালিস্ট বলতে আমরা শুধু পুরুষদেরই বুঝতাম, কিন্তু এখন এখন কেন বিগত 10 বছর বা তারও বেশি আগে কিন্তু মহিলারা প্রচুর পরিমাণে আসছেন, এটাও কিন্তু স্বাধীনতার একটা জায়গা, মানে সংবাদপত্র বা সংবাদ নারীদের জন্য ততটাই উন্মুক্ত হয়েছে যতটা পুরুষদের জন্য আছে।
0: এই যে মহুয়া সাত্রা এখনই কি সুন্দর করে কইলেন, এবং মনে হয় যারা শুনছেন তারা একেবারে মুগ্ধ হয়ে শুনছেন। এখন মহিলা সাংবাদিক একেবারে পথে নাইমা, একেবারে ফিল্ডে নাইমা, তার অভিজ্ঞতা হয়েছে বইলাই এত সুন্দর করে কোয়া যেতে পেরেছেন, একেবারে বাস্তব কথা,
1: স্বাধীনতারই একটা দিক।
0: একেরে তাই একেরে।
1: আচ্ছা আমাদের সঙ্গে আরো বন্ধু আছেন এরকম মহিলা সাংবাদিক যারা বহু বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, তাদেরও অভিজ্ঞতাগুলো একটু এভাবেই শুনি। চলো
0: শুনি। আচ্ছা সুস্মিতা আছে আমাগোর সঙ্গে।
1: আচ্ছা
0: সুস্মিতা কইছে আজকে যে বিশেষ দিন তার গুরুত্বের কথা, এখন মহিলাদের অভিজ্ঞতা এইটা কিন্তু আজকে বিশেষ দিনে কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ তুমি যেটা একেবারে প্রসঙ্গটা তুললে এত প্রাসঙ্গিক, সত্যি সত্যি তো মহিলা সাংবাদিক তারা ফিল্ডে গিয়া ভারী ক্যামেরা নিয়ে যেভাবে ফিল্ডে কাজ করতে আসে, যেখানে তাদের অসম্মান, যেখানে তাদের কষ্ট, সেইগুলি তো সকলের কাছে আইসে পোষে একেবারে সেই সেই সাংবাদিকদের জন্যই, তো তার এই সম্মান দিয়াই আজকের দিনটা উদযাপন। এখন সুস্মিতা বিশ্বাস আছেন আমাদের সঙ্গে আজকের দিনে বিশেষ গুরুত্ব নিয়ে, সুস্মিতা কি কয় একটু শুনানি চলেন।
2: মানুষের স্বতন্ত্রতার একটি প্রাথমিক শর্ত, এই স্বাধীনতা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে, তবে সমস্ত রকম নিষেধকে পেরিয়ে কিভাবে সাংবাদিক এবং সাংবাদিকতা এগিয়ে চলেছে সেই বিষয়ে শুনে নেব। আমাদের সঙ্গে আছেন লেখিকা মৌ চক্রবর্তী। এই অস্থির পরিস্থিতিতে সাংবাদিকরা কিভাবে নিজেদের কাজ করেন এবং তাদের ভূমিকা কি, এই বিষয়ে আপনার নিজস্ব মতামত আমাদের বলুন। নমস্কার দিদি।
3: নমস্কার। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, খুব সহজ কথা কাছাকাছি বাংলায় বললে বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবস, এই দিনটা আমরা স্মরণ করি কেন? স্মরণ করি এক নীরব শপথ নেওয়ার জন্যে, যেই শপথে আমরা বলতে পারি সত্যকে আমরা লুকোতে দেব না, প্রশ্নকে থামতে দেব না। এই শপথ সাংবাদিকদের পক্ষে, সংবাদ পরিবেশকদের পক্ষে এক বড় প্রশ্ন তুলে রাখে, তাদের কাঁধে দায়িত্ব তুলে রাখে। দেখা যায় যারা কলম দিয়ে লিখছেন তাদের স্বাধীনতা ততটুকুই ঠিক থাকে যতটুকু সংবাদ পরিবেশক মাধ্যম তাদের স্বাধীনতা দিয়ে থাকে, চাইলেও তার থেকে বেশি স্বাধীনতা তারা পাচ্ছেন না। এই সময় আমরা দেখেছি সংবাদ পরিবেশনের মাধ্যম অনেকগুলি হয়ে গিয়েছে, শুধু আর কাগজে নয়, ডিজিটাল মুহূর্তে আমরা যে কোনো সংবাদ স্ক্রিনে জ্বলে উঠতে দেখছি, কিন্তু প্রশ্নটা তো বদলায়নি, এবং আরো বেশি সত্যের জন্য আরো বেশি লড়াই করতে হচ্ছে। আমাদের এই যে সংবাদ পরিবেশনের গতি তাতে কিন্তু কিছু বিভ্রান্তি থেকে যাচ্ছে, এখন তো শুধু সাংবাদিকতা আর লেখা নয়, এখন যাচাই করা, তথ্যকে পাহারা দিয়ে মিথ্যের বিরুদ্ধে একটা অবিরাম প্রতিরোধ ধরে রাখা। আমরা যদি বলি সংবাদ পরিবেশন যেমন ইতিহাসকে তুলে ধরছে,

তেমন আমরা দেখব প্রশ্ন করতে হচ্ছে সাহসিকতা নিয়ে। শুধু কেবল সমাজের সঙ্গে নয়, এই লড়াই সংবাদ পরিবেশকদের রয়ে যাচ্ছে তাদের নিজের প্রতিষ্ঠানের সঙ্গে। চাইলেও অনেক সময় সেই সংবাদ পরিবেশন করা যায় না। এই দিকটা নিয়ে আমাদের শপথ গ্রহণ করা উচিত, আরো ভাবা উচিত। আমরা একদিকে শুনেছি ইয়েলো জার্নালিজমের কথা, কিন্তু তার কারণ তো শুধু সংবাদ পরিবেশক নয়, তার প্রতিষ্ঠানও বটে। সংবাদ পরিবেশনের এই মাধ্যম একুশ শতকে এতটাই পাল্টে গিয়েছে যে আমরা ডিজিটাল মাধ্যমে সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছি। কিন্তু সংবাদ শব্দটার মধ্যে ভাষার এক আকর পরিবর্তন দেখা যায়। আমরা একসময় সংবাদপত্র পড়ে ভাষা জ্ঞান শিক্ষা করতাম, এখন সেই মান অনেকটাই নেমে যাচ্ছে। তাই ভাষা যদি আমরা সঠিকভাবে পরিবেশন না করতে পারি, যাচাই না করতে পারি, তাহলে আমাদের সত্য, আমাদের সাহসিকতার সংবাদ পরিবেশনের যে দিক, আমাদের প্রশ্ন করা, সবই একসময় হারিয়ে যাবে। আর শেষে সংবাদ যদি সেই আলো হয়, সমাজের আলো, তাহলে ভাষা তার প্রদীপ, আর প্রদীপটা জ্বালিয়ে রাখাই আজকের দিনে আমাদের সব থেকে বড় দায়িত্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সংবাদ পরিবেশকদের পাশে থাকুন। মাতৃভাষার যে আমরা লেখালেখি করি বা সংবাদ পরিবেশনের সঙ্গে থাকি, জুড়ে আছি, যারা যারা ডেস্কে কাজ করি, যারা সংবাদ সংগ্রহ করার পর আমরা রিভিউ করি, আমাদের সবেতেই দরকার হয় সত্যনিষ্ঠ এক প্রতিষ্ঠান, সত্যনিষ্ঠ এক ভাষার কারিগরকে। আসুন আমরা সেই কারিগর হয়ে থাকি।

0: আমাদের সাথে এতক্ষণ কি সুন্দর কইরা আজকের দিনে যে গুরুত্ব এটা নিয়ে কথা কইলেন মৌ চক্রবর্তী এবং সুস্মিতা বিশ্বাস সঙ্গে আসিলেন, দুজনেই এত সুন্দর কইরা আজকের দিনটার গুরুত্বটা বুঝাই দিলেন, আমাকেও কিন্তু একটা বেশ মুগ্ধতা আসলো, তাই না? এবারে একেবারে সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে সাথে কথা কওয়ানোর জন্য আরো বিশিষ্ট মানুষরা আছেন, তাদের সাথে তো কথা
1: যে বলছিলাম, সাংবাদিকদের অভিজ্ঞতা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, সে কারণে আমাদের সঙ্গে আছেন আরো একজন সাংবাদিক, হার্ডকোর জার্নালিস্ট সুচরিতা সেন চৌধুরী। আসুন তার অভিব্যক্তি, তার মতামত একটু শুনে নিই আমরা।
2: একজন সাংবাদিক হিসেবে এটা ভাবতে সত্যি খুব খারাপ লাগে যে আমরা ক্রমশ স্বাধীনতা হারিয়ে ফেলছি, কাজের স্বাধীনতা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে। এটা থেকে স্পষ্ট সংবাদ মাধ্যমের ওপর সোসাইটির একটা বড় দায়িত্ব রয়েছে। সেটি কেমন? বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় তথ্য বা খবর সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই তো আমাদের কাজ। আমরা যেই বিটেই কাজ করি না কেন, কেউ পলিটিক্যাল, কেউ ইনসিডেন্ট, কেউ স্পোর্টস, আবার কেউ এন্টারটেইনমেন্ট, বিষয় যাই হোক নাই কেন, লক্ষ্য একটাই, আর সেটা হলো সঠিক তথ্য পৌঁছে দেওয়া। কারণ আমাদের তথ্যের ওপর দাঁড়িয়ে সাধারণ মানুষ কোনো কিছু নিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয় বা নিজের একটা স্ট্যান্ড তৈরি করে। সেখানে আমরা যদি অতিরঞ্জিত বা বানানো তথ্য দিই তাহলে মানুষ বিভ্রান্ত হবে। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে এটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের মতো সাংবাদিকদের সামনে। আজকে সবাই সাংবাদিক, সবাই সোশ্যাল মিডিয়ায় খবর দিচ্ছে এবং মানুষেরা গ্রহণ করছে ভুল ঠিকের বিচার ছাড়াই। যেখানে সব থেকে বেশি খর্ব হচ্ছে প্রকৃত সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এখান থেকে ওভারকাম করার রাস্তাটা কি এখনও হয়তো খুঁজে পাওয়া যায়নি। আসলে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে মানে সাংবাদিকতার স্বাধীনতার দিন কেন পালন করতে হচ্ছে বলুন তো? আমার কাছে তো এটাই সব থেকে বড় প্রশ্ন এখন, উত্তরটাও জানা। কারণ সংবাদ মাধ্যম এখন আর স্বাধীন নয়, পাওয়ার মানে ক্ষমতার অঙ্গুলি হেলনে অনেক কিছু করতে হয় বই কি, বাধ্য। টিকে থাকার লড়াইয়ে অনেক কিছু হজম করতে হয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই কঠিন একটা বিষয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মানিয়ে নেওয়া যাচ্ছে না, তবুও করতে হচ্ছে টু সার্ভাইভ। আর সেখানেই খর্ব হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, যে কারণে আজকে এই দিন বেঁধে দেওয়া হচ্ছে, এক কথায় বাধ্য হচ্ছে। এদিন তো এতদিন ছিল না, তো সেদিনের কথা, 90s পর শুরু হয়েছে এই ইতিহাসে আমি যাচ্ছি না। তার আগেও সংবাদ মাধ্যম তো চলেছে, দাপটের সঙ্গে চলেছে, সমাজের প্রতিনিধিত্ব করেছে। তখন তো সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলতে হয়নি, কিন্তু আজ হচ্ছে, কারণ কোথাও না কোথাও সেটা ক্ষুণ্ণ হচ্ছে প্রতিদিন। পছন্দ না হলে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমের। পলিটিক্যাল বা ক্রাইম জার্নালিজমে এমনটা শুনতাম হয়, বিভিন্ন আতঙ্কের আবহে সাংবাদিকদের কাজ করতে হয়। আমি একজন ক্রীড়া সাংবাদিক হয়ে এই সময়ে দাঁড়িয়ে সেই একই জিনিস দেখছি। কোনো সাংবাদিকের খবরের প্রতিবাদে সেই সাংবাদিককে কোনো ক্লাব ব্যান করে দিচ্ছে, সেখানে খবর করতে যেতে পারবে না। প্রথম শুনে আমি স্বভাবতই চমকে গিয়েছিলাম। গত 25 বছরের সাংবাদিকতার জীবনে খবর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, কিন্তু এমনটা দেখিনি। কোথায় সাংবাদিকের স্বাধীনতা? একজন সাংবাদিককে কোনো ক্লাবের প্রতিনিধিরা সেখানে কাজ করতে যাওয়া আটকে দিতে পারে, এমন আইন থাকলে আমার সত্যিই জানা নেই। আবার সাংবাদিকদেরও সচেতন হতে হবে খবর করার ক্ষেত্রে। ডিজিটাল মিডিয়ার যুগে তাড়াতাড়ি খবরের তাড়নায় ভুল খবর যাতে পরিবেশন না হয়ে যায় এটাও দেখতে হবে। আসলে বিষয়টা ভীষণভাবে যৌথ। স্বাধীনতা সংবাদ মাধ্যমের অধিকার, আর সেটা কেউ তাদের থেকে কেড়ে নিতে পারে না। এটা আরও একবার মনে হয় বুঝিয়ে দেওয়ার সময় এসেছে, কারণ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সংবাদ মাধ্যম। এথিক্স যেন কোথাও বড় ধাক্কা খেয়েছে, সেটা থেকে বেরিয়ে এসে আবার মাথা তুলে দাঁড়াতে হবে। 2026 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে সে সংকল্পই নেওয়া হোক। সবার সাথে একটা ছোট্ট তথ্য দিই, প্রতি বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ইন্ডেক্স তৈরি হয়, এবছরও হয়েছে। 180 দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে 157 নম্বরে, পাকিস্তানও ভারতের আগে রয়েছে এখানে। গত বছর ভারত ছিল 151-তে, আর এটাই প্রমাণ করছে ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতা তলানিতে পৌঁছে গিয়েছে। এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।
0: আমাকে যাই তথ্য দিক না কেন, আমাকে আজকে থিকা এরম একটা শপথ নেওয়া হোক না যে আমাকে স্বাধীনতা বাঁচুক, স্বাধীনতা নিয়েই আমাকে বাঁচা দরকার।

0: একেরই তাই। আমাকে সাথে ওই স্বাধীনতা নিয়েই যা কবি কইয়া গেছেন সেটা নিয়ে আমরা বাঁচি।
1: মনের স্বাধীনতা, সত্যিকারের কথা বলার স্বাধীনতা, আবার আমার কথা যেন অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করে সেই স্বাধীনতাটা দেখার দায়িত্বও কিন্তু আমাদের, মানে বন্ধুদের। কেমন

0: যারা এখন ধরুন সঙ্গীত চর্চা করছে, তার মধ্যে গান জানা অথচ কোনো একটা যন্ত্র বাজায় আর শুধু যন্ত্র বাজায়, এদের দুজনের মধ্যে বোধ হয় পারফরমেন্সের একটু তফাত হয়েই যায় না?
1: আমার তো মনে হয় যে কোনো যন্ত্র বাজালে
0: হ্যাঁ
1: গানটা জানা খুব দরকার,
0: গানটা জানা খুব,
1: গান জানা আর গান গাওয়ার অ্যাবিলিটি, মানে স্পেশালি ক্লাসিক্যালে আমি বলবো সে তবলিয়াও হলে ভালো গাইয়ে হওয়া দরকার
0: অবশ্যই, নইলে তো সঙ্গত করতে গেলে
1: সঙ্গতটা
0: ওই ব্যাপারটা বুঝতে পারবে না,
1: হ্যাঁ শুকনো ড্রাই হয়ে যাবে।
0: ঠিক,
1: শুধু গান জানা না, মানে হি শুড বি এবল টু সিং, যেটা উর্দুতে আমরা যেরকম বলি না গাওয়াইয়ো কা গানা হোনা চাহিয়ে, এসে গানা মালুম হোনা নেই, তো জব কাবলিয়ত হোনি চাহিয়ে গাওয়াইয়ো কি।
0: আচ্ছা, আবার ষোলো আনা বাঙালির এই পর্বে আমি সুদীপ চট্টোপাধ্যায়, আমার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন পণ্ডিত নয়ন ঘোষ, আমাদের সঙ্গে হারমোনিয়ামে সহযোগিতা করছেন শ্রী হিরণময় মিত্র। আবার বাঙালির পর্যায়ে একটু ফিরে আসি, বাঙালি আনার পর্যায়ে বাড়িতে কি পুজো আর্চার এই চলনটা আপনার ওখানে আছে?
1: হ্যাঁ, আমাদের সরস্বতী পুজো ওই একটাই আমাদের ইনস্টিটিউটে হয়, বাবা শুরু করেছিলেন।
0: আচ্ছা,
1: আমাদের ফ্যামিলিতে সবাই খুব স্পিরিচুয়ালি খুব অ্যাটাচড, আমার বাবা আর জেঠু পান্নালাল ঘোষ, দুজন স্বামী বিরজানন্দ যিনি স্বামী বিবেকানন্দের ডাইরেক্ট ডিসাইপল ছিলেন আর রামকৃষ্ণ মিশনের সিক্সথ প্রেসিডেন্ট ছিলেন, ওনার কাছে দীক্ষা পেয়েছেন। আমার মা স্বামী শঙ্করানন্দ সেভেন্থ প্রেসিডেন্ট, আর আমার গুরু আমি যার কাছে দীক্ষা পেয়েছি স্বামী বীরেশ্বরানন্দ প্রভু মহারাজ টেন্থ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশনের। তো আমাদের রামকৃষ্ণ মিশনের সঙ্গে ছোটোবেলা থেকে খুব একটা ক্লোজ অ্যাসোসিয়েশন রয়েছে, বাবার কাছে অনেক ছোটোবেলা থেকে সব রামকৃষ্ণ ঠাকুরের বিবেকানন্দ শ্রীমায়ের অনেক গল্প টল্প শুনে শুনেই বড় হয়েছি আমরা।
0: আমিও শুনেছি আমার গুরুজির কাছ থেকে যে এই ১৯৬০-এর কিছুদিন আগে পান্নালাল ঘোষ
1: চলে যাওয়ার আগে
0: উনি যে কলকাতায় আসতেন উনি এসে বেলুর মঠে উঠতেন।
1: হ্যাঁ,
0: বেলুর মঠে উনি,
1: আমার বাবাও বেলুর মঠেও উঠতেন, ওই গেস্ট হাউসে থেকে ওখানে
0: থাকতেন আর এসে মানে দিনের বেলাটা থাকতেন হচ্ছে গৌর গোস্বামীর বাড়িতে, ওনার যে মানে একমাত্র শিষ্য এখানে যারা ছিল, কিন্তু রাতের যে থাকাটা সেটা বেলুর মঠেই হতো।
1: মানে
0: আমার গুরুজি দেবপ্রসাদ ব্যানার্জি উনি একটা গল্প বলেন যে ওনারা বেলুর মঠেই দেখা করতে গিয়েছিলেন পান্নাবাবুর সঙ্গে সেই সময়টায়। আর বোম্বেতে তো বহু বছর ধরে আপনারা যেরকম বললেন প্রবাসী,
1: হ্যাঁ বাবা 1941-এ, সেই 41 থেকে বাবা বোম্বেতে ছিলেন, আমি তো 1956-এ জন্মেছি।
0: আচ্ছা, ওখানে আরও যারা বাঙালি আছেন প্রবাসী বাঙালি, মানে তাদের সঙ্গে সেই প্রথম থেকে আপনাদের খুব

0: ভালো যোগাযোগ
1: হ্যাঁ
0: এরকম?
1: আমার বাবার সময় তো খুব বেশি ছিল বাবার, কারণ বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ছিলেন, উনি কম্পোজ করেছেন, অনেক হিন্দি ফিল্মে গান সুর করেছেন।
0: আচ্ছা,
1: প্রথম পরিণীতা অশোক কুমার মীনা কুমারী, ওইটা সব গানগুলো বাবার সুর করা। চলে রাধে রানী আঁখিও মে পানি, গোরে গোরে হাতো মে মেহেন্দি রচায়, এসব সুর বাবার করা। প্রাইভেট এমনি রেকর্ডিংস বাবার সুর করা, উনি গিয়েছেন, লতাজি আশাজি গেছেন, গীতা দত্তের হলে হলে হাওয়ায় দোলে খুব ফেমাস, এখনো বিবিধ ভারতীতে বাজে।
0: আচ্ছা,
1: যমুনাকে তীর কানহা আও, তারপর আশাজির গাওয়া অম্বুয়াকে ডারি বলে কারি কোয়েলিয়া।
0: আচ্ছা,
1: আশাজিকে একবার কোথাও ইন্টারভিউ হয়েছিল, টাইমস অফ ইন্ডিয়াতে একটা ফুল পেজ এক সময় ছিল, পড়েছি, আপনি তো 20,000 না 30,000 গান গিয়েছেন, আপনার ফেভারেট গানটা কোনটা? তো উনি সেই গানটা বললেন যেটা আমার বাবার সুর করা। গীত কিতনি গা চুকি হুঁ ইস সুখী জগ কে লিয়ে, আজ রোনে দো মুঝে বস এক পল ভর কে লিয়ে।
0: আচ্ছা আচ্ছা, বাবা কেমন
1: খুব সুন্দর এর গানটা, ওইটাও সব বাবার সুর করা।
0: এই সূত্রেই বলি যে আপনার বাবা তো ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই সময় একই সময় কি জেঠুও কাজ করছিলেন ওখানে ফিল্মে? মানে পান্নাবাবু,
1: হ্যাঁ, ওভারল্যাপিং ছিল।
0: এরকম কখনো হয়েছে কি যে মানে বাবার ডিরেকশন হচ্ছে তাতে পান্নাবাবু বাজিয়েছেন?
1: হ্যাঁ, অনেকগুলো গানে,
0: হ্যাঁ,
1: জেঠু আমার বাবার সুর করা গানে অনেক বাজিয়েছেন।
0: আচ্ছা, আর জেঠির প্রসঙ্গে যখন এলো, পারুল ঘোষ কি কিছু গিয়েছেন আপনার বাবার সুর দেওয়া গানে?
1: হ্যাঁ, উনিও গিয়েছেন, উনি তো লতাজির আগে উনিই ছিলেন নাম্বার ওয়ান
0: প্রখ্যাত সঙ্গীতজ্ঞ।
1: অনিল বিশ্বাসের বোন,
0: শ্রোতাদের জানাই যে শ্রদ্ধেয় পণ্ডিত পান্নালাল ঘোষের স্ত্রী পারুল ঘোষ, তিনি একজন প্রখ্যাত মানে সঙ্গীতজ্ঞ ছিলেন সেই সময় বহু ফিল্মে।
1: হ্যাঁ, অনেক
0: অনেক ছবিতে উনার পারুল ঘোষের গান আমরা শুনতেই পাই।
1: নাম্বার ওয়ান হাইয়েস্ট পেড প্লেব্যাক সিঙ্গার তখনকার দিনে উনি ছিলেন, অনিল বিশ্বাসের বোন ছিলেন।
0: আচ্ছা,
1: আর পারুল ঘোষ খুব ভালো গাইতেন, জেঠিমা। হ্যাঁ, আমার বাবার সুর করা গানেতে এরা সবাই
0: বাজিয়ে,
1: জেঠু আলী আকবর খান সাহেবও বাজিয়েছেন,
0: আচ্ছা,
1: নিখিল ব্যানার্জিও বাজিয়েছেন, ইমরত খান সাহেব, বিলায়ত খান সাহেবও বাজিয়েছেন আমার বাবার সুর করা গানে। এখানে কলকাতায় কেরামত খান সাহেব, সাগিদুদ্দিন খান সাহেব সবাই বাজিয়েছেন আমার বাবার সুর করা।
0: একটা মাল্টি ডাইমেনশনাল লোক সব দিক দিয়ে, মানে একটা ব্যক্তিত্ব।
1: হ্যাঁ,
0: যে এত কিছু,
1: রাধাকান্ত নন্দী,
0: আচ্ছা,
1: আমার বাবার সুর করা সব গানে উনি তবলা বাজাতেন।
0: আচ্ছা, আপনি কি কিছু এরকমের মানে আপনি কি মিউজিক ডিরেকশনের কাজ এই ধরনের কিছু করেছেন?
1: না, বেশি না, একটু করেছি, কয়েকটা সিরিয়াল টিরিয়ালে টাইটেল মিউজিক এসব দিলাম, সেটা খুব সাকসেসফুল হয়েছে, খুব ভালো হয়েছে, বাস দ্যাটস ইট। আমি ওই দিকে বেশি যাইনি, তবে অনেক অফার্স এসছে হিন্দি ফিল্মসের জন্য এসেছিল, আমি নিইনি।
0: আর দাদা, এমনি আপনার সঙ্গীত মহাভারতীর যে কথা বলছেন, ওখানে যারা বাজান আমি বলতে, তো তারা কি এই বৃন্দবাদন কিংবা অর্কেস্ট্রেশন যেটা বলে, এই ধরনের কিছু জিনিস কি আপনাদের ওখানে করা হয়?
1: না, এখনো বৃন্দবাদন করিনি, কিন্তু বৃন্দ গান আমার বাবা আমাদের সঙ্গীত মহাভারতী কয়ার বলেছিল, 100 voices।
0: আচ্ছা,
1: সে বাবার সুর করা বন্দে মাতরম, এই একটা কথা বলি, বন্দে মাতরম অনেকেই সুর করছেন, আগেকার পুরনো সুরের মধ্যে তো পালুস্কারজির ছিল, রবীন্দ্রনাথের ছিল সুর করা বন্দে মাতরম। আমার জেঠু প্রথম দুটো স্ট্যান্সা, মানে শুভ্র জ্যোৎসনা ওই অবধি, সেকেন্ড স্ট্যান্সা অবধি আমার জেঠু সুর করেছিলেন,
0: মানে পান্নালাল ঘোষ,
1: পান্নালাল ঘোষ। তারপর উনি হঠাৎ মারা যান, অনেক কম বয়সে তো গেলেন,
0: অনেকই কম বয়স।
1: তারপর বাকি গান 30 কোটি কণ্ঠ ওখান থেকে স্টার্ট করে একদম শেষ পর্যন্ত আমার বাবা সুর করেছেন পুরো, ওইটা মিয়া মাল্হারে, কারণ বঙ্কিমবাবু লিখেছিলেন কোনো এক মল্লারে হলে
0: ভালো হয়,
1: ওনার, হ্যাঁ,
0: ভালো লাগবে,
1: হ্যাঁ, সেটাই। তো মিয়া মাল্হারে আমার জেঠু করেছিলেন, আমার বাবা পুরো গানটা কমপ্লিট করেছেন, ওই পুরো বন্দে মাতরমটা। যখন একবার নেহরুর সামনে বল্লভভাই পটেল আমার জেঠুকে বললেন এটা আমরা লেজিসলেট করব, এটা আমাদের ন্যাশনাল টিউন হবে।
0: আচ্ছা,
1: সেটা কী কারণে পরে হয়নি, হয়তো জেঠু হঠাৎ মারা যাওয়াতে ওটা আর হয়নি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কিন্তু ওই সুরটা এত ভালো, এত ভালো, ওটার সঙ্গে যখন 100 voice গায়, আর দুটো পাখোয়াজ, 4টে তবলা, 8টা তানপুরা পেছনে বাজছে, সেই মানে গায়ে, মানে অ্যাম্বিয়েন্স একদম বন্দে মাতরম, স্পিরিটেড, মানে যেটাতে দেশের জন্য প্রাণ দেওয়ার, হ্যাঁ, প্রাণ দেওয়ার একটা যে ভাব, সেইটা আসে,
0: সেইটা থাকবে। আমরা কি এইটার সুর কি একটু শুনতে পারি?
1: নিশ্চয়ই,
0: তারপরে একটু হয়ে যাবে,
1: একটু দেখো পারে।

0: অসাধারণ। আমরা রয়েছি আলাপচারিতায় পণ্ডিত নয়ন ঘোষের সঙ্গে, আপনারা শুনছেন ষোলোআনা বাঙালি। আপনার যে সংস্থা সঙ্গীত মহাভারতী,
1: হ্যাঁ,
0: এই সঙ্গীত মহাভারতী মানে তৈরি করার পেছনে ওনার যে চিন্তাভাবনা পণ্ডিত নিখিল ঘোষের, সেই ব্যাপারে একটু যদি বলেন, ওনার হঠাৎ কেন মনে হলো ঘটনাটা যে,
1: হ্যাঁ,
0: এটা তো ভালো,
1: চেষ্টা করবো সংক্ষেপে বলার। আমার বাবা অ্যাজ এ তবলা প্লেয়ার খুব সাকসেসফুল ছিলেন, কলকাতার সবই কনফারেন্স উনি বাজাতেন, মানে একের পরে এক। বাবার কাছে অনেক গল্প শুনেছি, পুরনো লোকেদের কাছেও শুনেছি, একটা কনফারেন্সে বাজাচ্ছেন, হয়তো এন্টালি মিউজিক কনফারেন্সে বাজাচ্ছেন, হ্যাঁ, স্টেজ থেকে নামলেন, অন্য কনফারেন্সের গাড়ি রেডি, এই যে আসুন নিখিলবাবু, এখন ওখানে ডোভারল্যান্ড, হ্যাঁ, এন্টালি ওই অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে, মানে হি ওয়াজ এ ভেরি বিগ ক্রেজ। আমার কাছে একটা সোভেনিয়ার আছে বোধ হয় অল বেঙ্গল মিউজিক কনফারেন্সের, সেটাতে ভেতরে ফটো কার নেই, বড়ে গোলাম আলী খাঁ সাহেব, হ্যাঁ, বিলায়ত খাঁ সাহেব, আলী আকবর খাঁ সাহেব, নিখিল ব্যানার্জি, রবিশঙ্করজি, বিসমিল্লা খাঁ, গঙ্গুবাই, কেশরবাই, মুস্তাক হোসেন খাঁ সাহেব, হাফিজ আলী খাঁ সাহেব, সবাই ফটো। ছবিনের কভারে বাবার ছবি, মানে হি ওয়াজ দ্যাট পপুলার। এটা আমার কাছে ওই একটা সোভেনিয়ার আছে, ওটা আমি বিশ্বাস করতে পারি না, মানে বাবার লোকেদের কাছে শুনেছি, বাবার পুরনো ছাত্র কলকাতার ছাত্রদের কাছে শুনেছি, কার্তিক দা বলেছিলেন, ওনার কাছে শুনেছি, তুমি জানো না গুরুজি কীরকম ক্রেজ ছিলেন, সালামত নাজাকাত চাইছে, ওমকারনাথ জিৎ চাইছে বাবাকে, বিলায়ত খাঁ সাহেব চাইছে, না আমার সঙ্গে নিখিল বাবু বাজাবে। তখনকার দিনে তো ফিক্সড অ্যাকম্পানিস্ট বলে হতো না, তখনকার দিনে অর্গানাইজাররা 5-6টা 8-10টা তবলা প্লেয়ার, হ্যাঁ, সারিঙ্গি প্লেয়ার, হারমোনি প্লেয়ারদের রেখে দিয়েছে, মেন আর্টিস্ট ওখানে পৌঁছলে তখন ওদের লিস্ট দেখানো হতো, আপনার সঙ্গে কে বাজাবে আপনি সিলেক্ট করুন। তো বেশিরভাগ সবাই আনোখি লালজি কিংবা আমার বাবাকে আর কিংবা কেরামত খাঁ সাহেবকে, এই সিলেকশন ছিল তো সবাই। তো বাবা লাইনসে অনেক সময় সারা রাত হয়তো 5-6টা আইটেম বাজিয়েছে একের পরে এক, এরকম ছিল।
0: তো এই সংস্থার,
1: আচ্ছা, এবার সংস্থার কথা, উনি দেখেছেন একটা জিনিস, ওই সময় ওনাকে অ্যাজ এক্সামিনার ভাতখণ্ডে কিংবা গান্ধর্ব মহাবিদ্যালয় কিংবা প্রয়াগ এরা সব ডাকত, তো উনি পরীক্ষা নিতে যেতেন, তখন উনি দেখলেন একটা অবজারভেশন যে আমাদের দেশে এত ট্যালেন্ট আছে কিন্তু ভালো গাইডেন্স পাওয়া যাচ্ছে না, সায়েন্টিফিক ট্রেনিংটা হচ্ছে না, ঢিলা সব কিছু। তো উনি ভাবলেন এটা কেন, এই আমাদের যে এখানে ট্যালেন্টটাকে ওটাকে ভালো করে ইউজ করলে কত ভালো ভালো মিউজিশিয়ান তৈরি হবে। তো এটা ভাবতে ভাবতে উনি ধীরে ধীরে কি শেখাতে হবে, কীরকম শেখাতে হবে, ম্যাটার অ্যান্ড ম্যানার দুটোর উপরে উনি অনেক রিসার্চ করে, তারপর কিছু কিছু ছাত্রছাত্রীরা ওনার কাছে যা শিখতো, ওটা আস্তে আস্তে আস্তে ওরা এত ভালো গাইতে বাজাতে আরম্ভ করেছে, নাম হয়ে গেছে, আস্তে আস্তে করে ক্লাসটা স্কুল হয়ে গেছে, অরুণ সঙ্গীতালয় তখন নাম বোম্বেতে।
0: আচ্ছা,
1: তারপর যখন 400-500 স্টুডেন্ট হয়ে গেছে, তখন অফকোর্স অনেক টিচার্স ট্রেন করতে হয়েছে, ভালো ভালো টিচার যারা গাইয়ে খানদানি হতে পারে কিন্তু তাদের বাবা টিচার্স ট্রেনিং দিয়েছেন, কী করে শেখাবে, কীরকম শেখাবে, কী শেখাবে, আর নানা স্টুডেন্টের কোন প্রবলেমটাকে কীরকম করে সলভ করবে, সব স্টুডেন্ট তো একরকম না,
0: ওই যেটা আপনি বললেন যে ওজন বুঝে শেখানো, যে
1: হ্যাঁ,
0: যে কে কতটা ভার নিতে পারে,
1: হ্যাঁ,
0: তাকে সেই বুঝে
1: সে বুঝে, আর তারপর কোনো একটা প্রবলেম টেকনিক্যালি যদি হয় ওইটাকে আর কোন টেকনিক দিয়ে ওইটাকে রিপেয়ার করা যায়। তো এই সব বাবা অনেক রিসার্চ করে সেই টিচার্সদের ট্রেন করেছেন। তো দি কনসেপ্ট অফ টিচার্স ট্রেনিং প্রথমবার পায়োনিয়ার আমার বাবা করেছেন, টিচার্স ট্রেনিং কোর্স, একটা প্রপার কোর্স করা হয়েছে, রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, সঙ্গীত দীক্ষক,
0: আচ্ছা,
1: আর সঙ্গীত দীক্ষক রত্ন, এই দুটো কোর্স করেছেন, যেটা কতই বড় খানদানি লোক তার ট্রেনিংটা নিয়ে তখন তার হাতে একটা ক্লাস দেওয়া হয়। ক্লাস মানে ডাজ নট মিন গ্রুপ শেখানো, আমাদের এই সঙ্গীত মহাভারতীতে ইন্ডিভিজুয়াল ট্রেনিং হয়,
0: আচ্ছা,
1: আমাদের 500-এর উপরে স্টুডেন্ট অ্যাট এনি টাইম থাকে, আজ অবধি প্রায় 50,000 স্টুডেন্ট, 60,000 স্টুডেন্ট শিখে গেছে, হ্যাঁ। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, আমার বাবা বলতেন যে যতটাই শিখুক, কেউ হয়তো মিউজিশিয়ান হতে চায়, অনেক টাইনি পার্সেন্টেজ, 3-4% হয়তো স্টুডেন্টস যারা একটা প্রফেশন করতে চায়, ক্যারিয়ার করতে চায়, তাদের আলাদা ট্রেনিং, তাদের একদম আমাদের খানদানি ট্রেনিং দেওয়া হয়, আর যারা বেশিরভাগ শিখছে অন মানে মাস এডুকেশন, অ্যাটলিস্ট ওরা ভালো শ্রোতা তো হতে পারবে। বাবা বলেছিলেন আমরা একটা জিনিসে ট্রেনিং দিচ্ছি না, শ্রোতা কি করে তৈরি করা, অ্যাপ্রিসিয়েশন
0: কোর্স বলে এখন যে ব্যাপারগুলো হয়,
1: শ্রোতা তৈরি করা, মিউজিশিয়ান তৈরি করা সবাই করছে, সবাই শ্রোতা তৈরি করার দিকে মন অনেক কম দেয়া হয়েছে। তো বাবা ভাবলেন ওইটা আমরা কেন করি না? তাহলে তো কোয়ালিটি কন্ট্রোল থাকবে, ভালো শ্রোতা থাকলে মিউজিশিয়ানরা রেসপন্সিবলি একটা গান বাজনা করবে। সেই জন্যে আমাদের ট্রেনিং হাজার হাজার যারা স্টুডেন্ট শিখেছে তারা যখন বসে ওখানে কিন্তু ইয়ার কি হলে চলে না।
0: অন্যদিক দিয়েও ভালো যে সামনে এত ভালো শ্রোতা থাকলে যে বা যারা যারা স্টেজে বসেন, মানে আমরা নিজেরাও বাজাতে গিয়ে দেখি যে আমরা যদি শ্রোতা ভালো পাই সেখানে অটোমেটিক্যালি নিজের পারফরমেন্সের মানটা কিন্তু অনেক বেড়ে যায়।
1: একদম,
0: আমি যখন বুঝছি যে আমার বাজনার প্রত্যেকটা জিনিস মানে বিটুইন দ্য লাইন্স ওরা বুঝতে পারছে, তখন ন্যাচারালি নিজের বাজনাটা ভালো হয়ে যায়।
1: তো এটা নিয়ে বাবা অনেক ভেবেছিলেন, টিচার ট্রেনিং একটা, আরও অনেক দিকে উনি লক্ষ্য দিয়েছেন, যেমন চিলড্রেন এডুকেশন, বাচ্চাদের রাগ দাঁড়ি তাল এসব শিখবে কিন্তু সে জানতে পারবে না সে রাগ আর তাল শিখছে, খেলার গান টান হবে, বলের উপরে গান, চকলেটের উপরে গান, এরকম এত এত মজার গান যাতে কোনো কোনো গান লয়টাকে পাকা করার জন্যে শেখানো হয়।
0: বাহ,
1: হ্যাঁ, খেলা বাচ্চাদের ক্লাসে খেলাও হয় আমাদের ওখানে, লয়ে লয়ে বল ফেলো কিংবা এইসব, এইরকম অনেক ঘুড়ির উপরে গান।
0: শিক্ষকের সংখ্যা কত ওখানে? তো এত তো স্টুডেন্ট,
1: আমাদের প্রায় 17-18 জন শিক্ষক আছেন, সবাই ওয়েল ট্রেন্ড, তাতে গানে সব থেকে বেশি, তারপর তবলা, সেতার, কথক আর ওড়িশি।
0: আচ্ছা,
1: এগুলি আমাদের সঙ্গীত মহাভারতী হয়। তো অরিন সঙ্গীতালয় প্রথমে নাম ছিল, তারপর সঙ্গীত মহাভারতী হয়েছে যখন ইনস্টিটিউশন রিয়েলি বড় হতে আরম্ভ করেছে। এখন প্রায় ইউনিভার্সিটি না কিন্তু ইউনিভার্সিটি জাতীয় হয়েছে এখন, এটা পাবলিক ট্রাস্ট, চ্যারিটেবল অর্গানাইজেশন, আর আমাদের নিজেদের এখন সঙ্গীত মহাভারতীর বিল্ডিং আছে।
0: এবং ওই জায়গাটারও তো নাম সঙ্গীত মহাভারতীর নামে বোধ হয় না?
1: হ্যাঁ, ওই ওই বড় জাংশন ওইটা জুহু স্কিমে, ওটার নাম সঙ্গীত মহাভারতী চৌক,
0: চৌক হয়েছে সেইটাই।
1: তো সঙ্গীত মহাভারতী বোম্বেতে অনেক বড় কন্ট্রিবিউশন, শুধু টিচিং না, রিসার্চ, আমরা অনেক ফিল্ডে রিসার্চ করেছি, তাতে সব থেকে বেশি রিসার্চের যেটা বাইরে লোকে জানতে পেরেছে ওটা হচ্ছে কম্পাইলেশন অ্যান্ড পাবলিকেশন অফ ইন্ডিয়াস ফার্স্ট এনসাইক্লোপিডিয়া, যেটা বের করেছে অক্সফোর্ডরা, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ওটার আজকে নাম হচ্ছে দ্য অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ দি মিউজিক অফ ইন্ডিয়া। এটা একসঙ্গে 2011 সালে 87 কান্ট্রিজে রিলিজ হয়েছে একসঙ্গে।
0: এটাতে কি কি আছে?
1: এইটাতে যা ভাবতে পারেন গান বাজনার সম্বন্ধে, অ্যাবাউট নট ওনলি ক্লাসিক্যাল মিউজিক, অল কাইন্ডস অফ মিউজিক। তো এটাতে রাগ, তাল, টেকনিক্যাল টার্মস আছে, হিস্ট্রি আছে, বায়োগ্রাফিস আছে, 1500 থেকে আজ অবধি নিয়ে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক মিউজিশিয়ান তাদের বায়োগ্রাফি আছে 1500 জনের।
0: আচ্ছা আচ্ছা,
1: তারপর বিবলিওগ্রাফি আছে, ভালো ভালো বই এর আগে লেখা হয়েছে যাদের, তাদের ওই সামারিটা আছে। আদার ফর্মস অফ মিউজিক, ফোক, ট্রাইবাল মিউজিক, সোশ্যাল মিউজিক, রিলিজিয়াস মিউজিক, স্পিরিচুয়াল মিউজিক, ওয়েস্টার্ন মিউজিক ইন ইন্ডিয়া, পপুলার মিউজিক মানে বলিউড মিউজিক, মিলিটারি মিউজিক, নেভাল মিউজিক, সব আছে,
0: মানে একদম এ টু জেড পুরোটাই দুটো মলাটের ভেতরে,
1: এন্ড মিউজিক অফ দি নেবারিং কান্ট্রিজ, কারণ গত 2000 বছরে যত এক্সচেঞ্জ হয়েছে ওই জন্য আমাদের মিউজিক এনসাইক্লোপিডিয়াতে ইরান থেকে ইন্ডোনেশিয়া আর টিবেট থেকে শ্রীলঙ্কা আমরা পুরোটা কভার করতে পেরেছি। সো ইট ইজ মিউজিক নট জাস্ট ক্লাসিক্যাল মিউজিক, অল কাইন্ডস অফ মিউজিক ইন দি সাব কন্টিনেন্ট। 6000 পেজের বই, তিনটে ভলিউম আছে, 2000 পাতার বই।
0: আচ্ছা, আর একটা প্রশ্নে আমি ফিরে আসি শেষ করার আগে, সেটা আমাদের হিরণময় ভাই যিনি বসে আছেন হারমোনিয়াম নিয়ে, হিরণময় জিজ্ঞেস করছিলেন যেটা যে মানে তবলা বাদক হিসেবে আপনি যদি একটু আমাদের শ্রোতাদের বলেন যে তবলা বাদনের সময় এই নগমা যে দেওয়া হয় ব্যাপারটা, এই নগমাটার বৈশিষ্ট্য এবং বিশিষ্টতা কী থাকে?
1: নগমা শুধু লয় রাখার জন্যে না,

0: আচ্ছা, লয় তো রাখা ন্যাচারালি, ওইটাই তো প্রথম। আর সাইকেল পুরো আবর্তন আবৃত্তি ওটা তো দেখায়, হ্যাঁ ওটা রিপ্রেজেন্ট করছে একটা মেলোডিক লাইন। কিন্তু এই মেলোডি থাকাতে তবলার ভেতরে একটা, আদারওয়াইজ তবলা ইজ ওনলি রিদমিক ইনস্ট্রুমেন্ট তো, কিন্তু তবলার ভেতরেও যে কবিতা আর এগুলি এলিমেন্টস আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, সেই সবকে আরো
1: প্রস্ফুটিত করে দেয়া যেটা বলে একদম ব্লুমিং জন্য,
0: সেই নাগমাটা খুব দরকার থাকে। নাগমা হওয়াতে একটা সুর ভরে যায়, আর ওই জন্য তবলা বাজাওয়ার সময় তবলার ভেতরে যে সুরের আনন্দ ওটা ওই নাগমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে জুলিয়ে এত ভালো লাগে। সে নাগমাটা না থাকলে খুব শুকনো লাগতো তবলা,
1: এবং ভালো নাগমা মানে ঠিকঠাক বাজনাটার সেন্টিমেন্ট বুঝে, তালের সেন্টিমেন্ট বুঝে সেই হিসেবে যে নাগমা।
0: আবার কিছু লোক আছেন যারা বলেন নাগমার কি দরকার, ওটা একঘেয়ে হয়ে যায়, একই সুর বারবার বাজছে বারবার বাজছে। না সেটা, সে তো গানের সময় তো ঠেকাও তো একই ঠেকা বাজছে অনেক,
1: বন্দিশটাও তো কতবার গাওয়া হচ্ছে,
0: দ্যাট ইজ ওটা ইললজিক্যাল জিনিসটা। এই নাগমা কনসেপ্টটা আমাদের ইন্ডিয়ান মিউজিকের ইন্ডিয়ান পারকাশন ইনস্ট্রুমেন্টে তবলাতে পাখোয়াজে নাগমা জিনিসটা আসাতে যে এত হাই লেভেলে এই সাবজেক্ট এগিয়ে গেছে নাগমার জন্যে, এত চিন্তা হয়েছে, এতগুলি কম্পোজিশনস লোকে বানিয়েছেন তবলায় পাখোয়াজে, সেটা নাগমার জন্যে প্রাণ এসে যায় ওর ভেতর, নাহলে শুকনো লাগে, ওটাতে প্রাণ আছে বলে বোঝা যায় না নাগমার জন্যে, ইট বিকামস অ্যালাইভ।
1: লয়ের কি কোনো আলাদা করে তালিম হয়?
0: লয়ের আবার তালিম নাই, বেসিক্যালি লয় ভেতরে থাকে।
1: আচ্ছা,
0: হ্যাঁ ওইটাই প্রকট করতে হয় বাজনার থ্রুতে। লয় তালিম হয় না, লয়কারীর তালিম হয়। ধরুন তিন তালে আমি যদি মিশ্র জাতির রূপক কিংবা ধামার অঙ্গে যদি কিছু আনি, কিংবা খণ্ড জাতি ঝাপতাল অঙ্গ এনেছি, এটা লয়কারীর কাজ।
1: আচ্ছা,
0: তিসর জাতি খণ্ড জাতি মিশ্র জাতি চতুস্রের ভেতরে ঢোকানো কিংবা ওয়াইস ওয়ার্সা যে কোনো, দ্যাট ইজ কল্ড লয়কারী।
1: আচ্ছা,
0: এজন্য হিন্দিতে বলা হয় বড়ে লয়দার হ্যাঁ, লয়দার মানে যার ভেতরে লয় পাকা আছে, আর লয়কার মানে যে লয়কারি করতে পারে, বড়ে লয়কার আদমি হ্যাঁ। লয়কার আর লয়দার অনেক তফাত এই দুটো কথায়।
1: আর শেষ করব আর একটা প্রশ্ন দিয়ে, যে এখনকার বর্তমান প্রজন্মের যারা শিখছে তাদের ভেতরে সঙ্গীতের ব্যাপারে ভালোবাসা কিংবা তাদের উৎসাহ ডেডিকেশন যেটা বলে, সেই ব্যাপারগুলো কেমন দেখেন, কিংবা মানে আপনি কি বলতে চান এদেরকে, মানে এখন যারা শিখছে কিংবা এখন যারা সঙ্গীত চর্চা করছে?
0: এখন আমাদের ভারতীয় সঙ্গীতে ইয়াং মিউজিশিয়ান যারা ভালো গাইছে বাজাচ্ছে অনেক বেশি আগের থেকে, লার্জ নাম্বার অফ এক্সট্রিমলি ট্যালেন্টেড ইয়াং মিউজিশিয়ানস যারা এত ভালো গাইছে বাজাচ্ছে, আর ওদের কন্ট্রোল, ওদের টেকনিক এত ভালো, রেয়াজ করা হাত কিংবা গলা সেধেছে ওরা যে জবাব নেই। তার সঙ্গে কিছু কিছু আছেন ইয়াং মিউজিশিয়ানদের মধ্যে যারা ভালো তালিমও পেয়েছে, তো তার সঙ্গে মানে তালিমের সঙ্গে সঙ্গে ভালো এক্সিকিউশন আর টেকনিক্যাল কন্ট্রোল, সেটা তো আইডিয়াল, সব থেকে ভালো হয়, সেটাই আদর্শ হওয়া উচিত। তালিমের দিকে মন দেওয়া খুব দরকার। আমি ইয়াং মিউজিশিয়ানদের, যে এখন আমার একটু বয়স হয়েছে আমি বলতে পারি যে তালিম খুব ইম্পর্টেন্ট, তালিম ছাড়া কতই হাত পা মারো, কতই তুমি লয়কারি করো, তান তৈরি যাক, সে পুরোটা একটা খালি কার্ডবোর্ড বক্সের মতন লাগবে। তালিম ভেতরে মাংসটা দরকার, তালিম এক একটার আগে অনেকগুলি বন্দিশ জানা, তবলা একটা ঘরে ভরপুর থাকবে। আই উইল গো টু দ্যাট এক্সটেন্ট যে তালিম এত হওয়া উচিত যে কখনো সোলো বাজালে, আমার বাবা যেমন রেডিওতে বাজাতেন, একটা পুরো সোলো দিল্লি ঘরানা, একটা পুরো সোলো পুরব ঘরানা,
1: আচ্ছা
0: একটা পুরো সোলো আজরাড়া ঘরানা, পুরো সোলো পেশকার থেকে নিয়ে টুকরা অবধি, হ্যাঁ। আর একটা উনি বাবা আমার অল ইন্ডিয়া রেডিওতে অনেক রেকর্ডিংস আছে বোম্বেতে জাতির ওপরে, একটা চতুস্র জাতি পুরো, একটা তিসর জাতি, একটা মিশ্র জাতি, এরকম পুরো সোলোটা ওই জাতির ওপরে পেশকার থেকে নিয়ে শেষ অবধি। এটা তালিম না হলে হয় না। আচ্ছা, আর একটা কথা বলি, আমার বাবার সম্বন্ধেও আমার সম্বন্ধেও অনেক লোকে বলে খুব গুণী খুব গুণী, থ্যাংক ইউ, ওদের অনেক ধন্যবাদ জানাই। গুণী হওয়া ওটা প্রশংসা ঠিক, কিন্তু ওটা আর একটা টেকনিক টু কাট ডাউন সামবডি, হাতে তৈরি কত বাচ্চা ওটার কথা কেন হয় না, নিকাশ
1: ঠিক,
0: গুণী হওয়া ভালো, কিন্তু গুণীর সঙ্গে হাতে তৈরি ঠিক ওই স্পিডে আর ওই টেকনিক দিয়ে ট্রুথফুলি ওটা বাজছে কিনা ওইটার উপরে চর্চা হওয়া উচিত,
1: ঠিকই,
0: শুধু গুণী বললে হয় না।
1: সেটা তো রেয়াজ বলে দেবে যে কত ঘন্টা রেয়াজ করে এসেছেন তিনি, তার উপরে ব্যাপার। এবং রেয়াজ করে এসেছেন না মানে রেয়াজটা তো আমাদের রেখেই যেতে হয় থ্রু আউট দ্য লাইফ, যে ব্যাপারটা কখনো বন্ধই হয় না।
0: আর আমার বাবার তবলায় আর একটা বড় কোয়ালিটি ছিল, এত মিউজিক্যাল তবলা ছিল ওনার, শুধু ধা ওনার এমন বাজতো, আজ অবধি আমি আমার বাবা বলে বলছি না, এইরকম ধা আমি আর কারোর শুনিনি। আপনি ওনার যে HMV-র একটা রেকর্ড বেরিয়েছিল পঞ্চম সওয়ারি আর তিন তাল, শুধু ধাটা শুনবেন, একেবারে আকার ওটাতে কিনারে আর বায়া বাঘের মতন বলছে দুটো হাত।
1: আমি তো সেইটা শুনিনি, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে যেটা অনেকেই এখন শুনতে পান, মানে পান্নাবাবুর সঙ্গে ওনার যে বাজনাগুলো,
0: হ্যাঁ,
1: আর তাতে ওই হাই স্পিডে গিয়ে পান্নাবাবু যখন ঝালার কাজ করছে, ওতে নাদি দিনাটা ধরে রেখে দিয়েছে, বাঁশিটা যেরকম কেটে কেটে কেটে কেটে যাচ্ছে, তবলাটাও তার সঙ্গে অসাধারণ ব্যাপারটা, মানে ওই প্যারামিটারটা
0: সঙ্গত। আমিও বাবার কাছে অনেক কিছু অবজার্ভ করে করে সঙ্গত করতে পারছি। আমার খুব বিরাট বড় ভাগ্য, আমি রবিশঙ্করজি লায়াত খান সাহেবের সঙ্গে বাজিয়েছি, লতাফত খান সাহেবের সঙ্গে বাজিয়েছি, পুরনো অনেক লোকের সঙ্গে বাজিয়েছি, ইউনুস খান সাহেবের সঙ্গে, বালা সাহেব পুছওয়ালের সঙ্গে। তো আমি একটা জিনিস বলতে পারি যে আমি সেই ঠেকাটাই কীরকম করে বাজাতে হয়, একটা কিরানা ঘরের ফৈয়াজ নিয়াজ আহমেদ খান সাহেবের সঙ্গে বাজালে আমি সেই তেরেকেটি কীরকম বাজাবো, সেই নাটা কীরকম বাজাবো, আর আগ্রার আমি যদি কারোর সঙ্গে বাজাই লতাফত খান সাহেবের সঙ্গে, সেই তেরেকেটি কীরকম বাজবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য গান জানা দরকার। যেমন এক্সাম্পল বলছি, কিরানা কিংবা পাটিয়ালা যদি গান হয় তাহলে আমার তেরেকেটি এরম বাজবে, আগ্রা গোয়ালিয়রদের সঙ্গে,
1: আচ্ছা
0: এই তেরে কেটে আর কিনার যখন কিরানার সঙ্গে বাজাবো কিংবা পাটিয়ালার সঙ্গে, তখন একদম কানির এজে লাস্ট এজে কিনার বাজবে, আগ্রা গোয়ালিয়রের সঙ্গে মাঝখানে বাজবে,
1: আচ্ছা,
0: আর এটা কিনার কিরানার সঙ্গে আর এটা আগ্রার সঙ্গে,
1: আওয়াজটা তো অবশ্যই আওয়াজটা আলাদা হয়ে গেল।
0: সে যেরকম গায়কি যেরকম ঘর তেমনি ঠেকা হওয়া উচিত। এই সব জিনিস আমি বাবার কাছে দেখে দেখে শুনে শুনে শিখেছি। সঙ্গতেও ইম্পর্টেন্ট খুব, গানের সঙ্গে যন্ত্রের সঙ্গে আলাদা। আমার ওই নাদিন দিন না যেটা সেতারে বাজবে সেটা সন্তুরে বাজবে না, সন্তুরের সঙ্গে অন্য নাদিন দিন না বাজবে, সরোদের সঙ্গে আলাদা বাজবে,
1: হ্যাঁ
0: একদম
1: অবশ্যই,
0: হ্যাঁ বোলগুলিও যা মাঝখান মাঝখানে আমি যদি টুকরা ছাড়ি, যেটা সেতারের সন্তুরের সঙ্গে ছাড়বো সেটা আমি সরোদের সঙ্গে ছাড়বো না।
1: আমাদের ষোলোআনা বাঙালির এই পর্বের প্রায় শেষ পর্বেই আমরা চলে এসেছি, তার একটা মজার ছড়া মনে পড়ে যাচ্ছে, আবার একটু শ্রোতাদের শোনাচ্ছি, এটা না বলে পাচ্ছি না, যে ভাবখানা সব জানে থাকা চাই সবখানে, তবু তো নোবেল আনে বাঙালি, দাড়ি কমা হসন্তে ধামার আর বসন্তে, মান্নাও হেমন্তে বাঙালি।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আমরা থাকি মূলত বিভিন্ন রকমের খবর নিয়ে। চেষ্টা করি একটু ভালো খবরগুলো দেওয়ার বা কিছু জিনিস মনে করে নেওয়ার, যেহেতু যেগুলো হয়তো চারিদিকে খবরের কাগজে, সংবাদ মাধ্যমে, চারিদিকের যে নেগেটিভ খবর তার মাঝখান থেকে একটু চেষ্টা করে ভালো খবরগুলোকে খুঁজে নেওয়ার। কারণ হ্যাঁ, খুঁজতেই হয়, ওই খবরগুলো জরুরি, ওই খবরগুলো সচেতনতামূলক, কিন্তু সারাদিন আমরা ওই ধরনের খবরের মধ্যেই থাকি, তাই চেষ্টা করি একটু অন্যরকম খবরের দিকে এগোতে। বিজ্ঞানের খবর, পরিবেশের খবর, উন্নতির খবর, অগ্রগতির খবর। তেমনি আজকে প্রথম যে গল্পটি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজকের রাত সন্ধ্যায় অনুষ্ঠানে, সে গল্পটা অনেকটা এরকম। স্কুলে না গিয়ে রাস্তায় কাদা মেখে খেলতে দেখেছিলেন তিনি কয়েকটি বাচ্চাকে। জীবনের সেই একটি মুহূর্তই বদলে দিয়েছিল উত্তম তেরনির জীবন। বয়স 21, তখনই তিনি বুঝেছিলেন যে পড়াশোনা না করলে জীবনে কোনো উন্নতিই হবে না। তার কাছে কি খুব বিশাল অর্থ সাহায্য বা ইত্যাদি প্রভৃতি কিছু ছিল? একেবারেই তা নয়। নিজের গোয়াল ঘরে, বাড়ির গোয়াল ঘরে বিনামূল্যে শুরু করলেন নিতান্ত সাধারণ টিউশন ক্লাস। এই ঘটনার প্রায় 3 বছর পরে 2003 সালে বিএসসি পাশ করলেন ওই তরুণ এবং শুরু করলেন নিজের কোচিং সেন্টার পারিজাত একাডেমি। ধীরে ধীরে পরিণত হলো স্কুলে, নন প্রফিট স্কুলের কথা ছড়িয়ে পড়ল ধীরে ধীরে, বাড়তে শুরু করলো ছাত্রছাত্রীর সংখ্যা। এখন প্রায় 20টি গ্রামের 400 বাচ্চা স্কুলে পড়াশোনা করেন, 22 জন শিক্ষক শিক্ষিকা পড়ান স্কুলে। নিজের বাড়িরই একাংশে স্কুল তৈরি করেন উত্তম। অসম বোর্ডের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে নার্সারি থেকে 10ম শ্রেণী অবধি পড়ানো হয়। দূর থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হস্টেলের ব্যবস্থা। অসমীয়া, হিন্দি, ইংরেজি, সোশ্যাল সায়েন্স এবং অঙ্কের পাঠ দেওয়া হয় এই স্কুলে। এছাড়াও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কম্পিউটারের। তবে শুধু পুঁথিগত পড়াশোনায় নয়, সিলেবাস বহির্ভূত নানা বিষয়েও যাতে তারা দক্ষ হয়ে ওঠে, মানে সেখানকার ছাত্রছাত্রীরা, সেদিকেও নজর দেওয়া হয়। হাতের কাজ, সেলাই, খেলাধুলা, নাচ, এই ধরনের যাকে আমরা বলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলোরও একেবারে পূর্ণ পরিমাপে অংশগ্রহণ করে এখানকার ছেলেমেয়েরা। স্কুল চালানোর জন্য সাহায্য করেন অনেকেই। অর্থ সাহায্যের পাশাপাশি স্কুল চালানোর জন্য প্রয়োজন নানা জিনিসও অনুদান হিসেবে এখানে দেন অনেকে। পুরনো স্কুলের ব্যাগ, বই, খাতা ইত্যাদি সংগ্রহ করেন উত্তম নিজেই। হস্টেলের পড়ুয়াদের খাবারের যোগান দিতে শাকসবজি, চালও অনুদান হিসেবে নেওয়া হয়। তার বক্তব্য, পড়াশোনা করা প্রত্যেকের জন্যই প্রয়োজনীয়। তিনি বলেন, যারা অবহেলিত একমাত্র পড়াশোনায় তাদের উন্নতি সম্ভব।

আপনারা শুনছেন আজ সন্ধ্যায়, সঙ্গে রয়েছি মৈত্রীবন্ধু শাগনিকা চৌধুরী। এবারে বলবো একটা বেশ মজার কথা বলবেন না মানবিকতার গল্প বলবেন সেটা আপনারাই ঠিক করবেন। কদিন নয় একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির আগে যে কদিন একটু রোদ ঠিকঠাক ছিল, মূলত আজকেও এখানে তেমন বৃষ্টি হয়নি, বাইরে বেরোলে একেবারে হাঁসফাঁস করা অবস্থা। তো গরমে কি কষ্ট শুধু একা আমাদের হয়? পশু পাখি, গাছপালা, পাখি সবারই তো হয় না? সমস্ত পশু পাখিদের খেয়াল আমরা হয়তো সবসময় রাখতে পারি না, তবু বাড়ির সামনে একটু জল রাখি, জানলায় একটু পশু পাখিদের, মানে পাখিদের জন্য মূলত জল, খাবার দানা ইত্যাদি রাখি। কিন্তু যে সমস্ত পশু পাখি ধরুন চিড়িয়াখানায় থাকে, তাদের কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথায়? ঝাড়গ্রামে। কি করা হচ্ছে? খড়ের ছাউনি দেওয়া হচ্ছে, স্প্রিংকারের মাধ্যমে জলের ঝাপটা দেওয়া হচ্ছে, ওআরএস খাওয়ানো হচ্ছে। গরমে হাঁসফাঁস অবস্থা বেচারা ওদেরও, দাবদাহের হাত থেকে রক্ষা পাচ্ছে না তাই ওরাও। তাই জীবজন্তুদের ঠান্ডা রাখতে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ নানা ব্যবস্থা নিয়েছে, তাদের খাদ্য তালিকাতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানা গিয়েছে। এই জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, কংক্রিটের ঢালাই, লোহা ও টিন দিয়ে তৈরি করা হয়েছে এনক্লোজারগুলি। সেই এনক্লোজারগুলি ঠান্ডা রাখতে লোহা ও টিনের ছাউনির ওপর খড় বিছানো হয়েছে, মাঝে মধ্যেই জলের ঝাপটা দেওয়া হচ্ছে তাতে। এমনকি পশু পাখিদের গায়েও স্প্রিংকারের মাধ্যমে জলের ঝাপটা দিচ্ছেন কর্মীরা। নীলগাই ও হরিণদের সাধারণত পানীয় জলের পরিবর্তে গুড় ও লবণ মিশ্রিত জল দেওয়া হচ্ছে। চিতাবাঘ, ভালুক ও পাখিদের দেওয়া হচ্ছে ওআরএস মেশানো জল। আসলে একটি জুলজিক্যাল পার্ক বলুন, চিড়িয়াখানার মতো জায়গা বলুন, কত পাখি কত জায়গা থেকে আসে, কত প্রাণী কত ভিন্ন পরিবেশ থেকে এসে এখানে মানিয়ে নিয়েছে, তাদের জন্য এটুকু তো আমাদের করতেই হবে। শরীর ঠান্ডা রাখার জন্য পাখিদের তরমুজ ও শশা দেওয়া হচ্ছে। এবং এই ঝাড়গ্রাম বন বিভাগের DFO বলেছেন যে শাল জঙ্গলের মধ্যে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক রয়েছে, কিন্তু তীব্র দাবদাহের জন্য চিড়িয়াখানার আবাসিকদের যাতে কোনো অসুবিধা না হয় তাই কিছু জায়গায় এই ধরনের কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এনক্লোজারের ফাঁকা জায়গায় কৃত্রিম ঘাস রোপণ করা হয়েছে। চিড়িয়াখানার প্রতিটি পশু পাখির ওপর প্রতিদিন বিশেষ নজরদারি রাখা হচ্ছে। গরমে চিতা, ভালুক, নেকড়ে, হায়না, ফিশিং ক্যাট প্রভৃতি পশু পাখির এনক্লোজারের মধ্যে থাকা জল নিয়ম করে পাল্টানো হচ্ছে, পশু পাখিদের স্নান করানো হচ্ছে, বিশেষ করে ভালুককে প্রতিদিন স্নান করানো হচ্ছে। এই যে ভালুককে স্নান করানোর ব্যাপারটা, এটা না আপনারা দেখবেন যদি একটু যান, কখনো এটা কেউই করে না, কিন্তু যদি খুবই তীব্র গরমে একদিন চলে যানি কলকাতা চিড়িয়াখানাতেই, ভালুকরা নিজেরাই যা স্নান করে। যাই হোক, এই যে বারে বারে এই মানে কি বলবো, পর্যবেক্ষণ এবং পরিবর্তন ইত্যাদি প্রভৃতি বারে বারে করা হচ্ছে জল খাবারের, তার জন্য চিড়িয়াখানার সৌন্দর্যায়ন বৃদ্ধি পাচ্ছে, নানা ধরনের কাজ চলছে, দর্শনার্থীদের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

0: চাকরে আর দুটোকেই ধরে নেবে করে। জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল, বাঘ মামা ধারে কাছে আমাদের বসে আছে, গায়ে এসে পড়বে দাঁত করে আর দুটোকেই খেয়ে নেবে করে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়। কথা বলছি বিভিন্ন রকম আশা জাগানো খবর নিয়ে। আরও একবার একটা আশার গল্প। লক্ষ্য সাত সমুদ্র পাড়ি। ইংলিশ চ্যানেল জয়ের পর এই আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে। মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবির দ্রুত বাকি ছয় সমুদ্র জয়ের ইচ্ছা জাঁকিয়ে বসেছে তার মনে। সেই লক্ষ্যে আগেই

ভারত মহাসাগরের পপ প্রণালী এবং ক্যাটলিনা চ্যানেল পার হওয়ার জন্য বুকিং সেরে রেখেছিলেন, কিন্তু বুকিং মিললেও বাধা হয়ে দাঁড়ায় খরচ। যদিও সংবাদপত্রে খবর প্রকাশ হওয়ার পরে রোটারি ক্লাবের সহযোগিতায় খরচের দিকটা অনেকটাই সুবিধা হয়, খরচের বাধা কেটে যায়। এখন তিনি দিনে 5-6 ঘন্টা করে সাঁতার কাটছেন। যদিও ভারত মহাসাগরের পক প্রণালী 7 সমুদ্রের মধ্যে পড়ে না, তবু আফরিন সাঁতরে পার হতে চান আরও আত্মবিশ্বাস অর্জনের জন্য। পয়লা মে রওনা দেওয়ার কথা তার, 4 থেকে 14 মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যেদিন আবহাওয়া অনুকূল হবে সেদিনই নেমে পড়বেন জলে। 35 কিলোমিটার পক প্রণালী পার হওয়ার জন্য শ্রীলঙ্কার মাল্লার থেকে জলে নামবেন তিনি, উঠবেন তামিলনাড়ুর রামেশ্বরমে। যদি চৌঠামে আবহাওয়া অনুকূল হয় তাহলে মেদিনীপুরের মানুষের টিভির পর্দায় দেখা যাবে পক প্রণালী বিজয়ী আফরিন জাবিরকেও। গত বছরের জুলাই মাসে 13 ঘন্টা 13 মিনিট সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে পপ প্রণালীর পরেই এবছরের জুলাই মাসে 32 কিলোমিটার ক্যাটলিনা চ্যানেল পার হওয়ার পরিকল্পনা রয়েছে আফরিনের। আমাদের তরফ থেকে আফরিনের জন্য রইল অনেক শুভেচ্ছা।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দ শ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
4: হাজার ওয়াটের বাতিগুলো নিভে গেলে মঞ্চে পড়ে থাকে অন্ধকার। মঞ্চের সামনে চেয়ারগুলো সরিয়ে নিলে যা পড়ে থাকে সেদিকে সচরাচর কারো বিশেষ চোখ পড়ে না। বিভিন্ন রাজনৈতিক সভার বা অন্যান্য সভার এটাই পরিণতি। নির্বাচনী আবহে বাংলার প্রায় সব প্রান্তেই অনেক সভা হয়েছে, ব্যতিক্রম নয় উত্তর চব্বিশ পরগনার বসিরহাটও। তবে তফাতটা অন্য জায়গায়, আর সেটা গড়ে দিচ্ছেন বছর কুড়ির এক তরুণ। আর সকলের যা নজরে পড়ে না বা পড়লেও এড়িয়ে যান, সেখানেই আলাদা অভিনন্দন স্বর্ণকার। সভা শেষ না হওয়া পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকেন তিনি। মিটিং শেষ হলে যখন সকলে সভাস্থল ছেড়ে চলে যান, কাজ শুরু হয় তার। সভার মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক বোতল, প্যাকেট, থার্মোকলের থালা, বাটি, প্লেট খুঁজে খুঁজে ব্যাগে ভরে নেন। সঙ্গী বলতে একটা সাইকেল আর গোটা কয়েক বড় ব্যাগ। যেখানেই সভা সমিতির খবর পাচ্ছেন পৌঁছে যাচ্ছেন সেখানেই। তার কথায়, এই জঞ্জালগুলি ব্যাপকভাবে ক্ষতি করছে পরিবেশের। একার চেষ্টায় যতটা পারছি করছি, অন্যদেরও বোঝানোর চেষ্টা করছি। বসিরহাটের বাংলাদেশ সীমান্তবর্তী ইটিন্ডাপানিতার এলাকার বাসিন্দা তিনি। কলকাতার একটি নামী কলেজে মাইক্রোবায়োলজির ছাত্র। শুধু জঞ্জাল পরিষ্কার করা নয়, তার সতর্ক নজর থাকে জনস্বাস্থ্যের দিকেও। ফেলে দেওয়া জলের বোতল যাতে ফের ব্যবহার না করা হয় সেজন্য নিয়ম মেনে বোতল ফেলার আগে তার ক্যাপ বা ঢাকনা ঢুকিয়ে দেন বোতলের ভেতরে। এতে সংক্রমণের হাত থেকে মানুষকে বাঁচানো সম্ভব বলেই মনে করেন বিজ্ঞানের এই ছাত্র। অভিনন্দন জানাচ্ছেন, নির্বাচনী জনসভা হোক বা যে কোনো অন্যান্য অনুষ্ঠান, শেষ হলে মাঠের চিত্রটা সচরাচর একই থাকে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল, খাবার প্যাকেট, পতাকা, ত্রিপল, আবর্জনা। ফাঁকা মাঠে তখনই কাজ শুরু হয় তার। এগুলো যে কেবল দৃশ্য দূষণ করে তা নয়, সংক্রমণের বড় উৎস এগুলো। শুরুতে তার এই কাজ দেখে স্থানীয়রা অবাক হয়েছিলেন। কেউ খুঁজছিলেন হয়তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, কিন্তু সময় গড়াতেই ভুল ভেঙেছে সকলের। বর্তমানে অভিনন্দনের এই একক লড়াইয়ে সামিল হচ্ছেন অনেক সাধারণ মানুষ। তার এই নিঃশব্দ উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

আমরা রয়েছি আজ সন্ধ্যায় নিয়ে কথা বলছি চারিদিকের বিভিন্ন ভালো খবর, সচেতনতার খবর, বিশেষ খবর নিয়ে। তীব্র গরম, শিক্ষার্থীদের মধ্যে সুস্বাস্থ্য ও খাদ্যাভ্যাসে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়। স্কুলের মিড ডে মিলের মেনুতে একদিন ছিল ভিজিয়ে রাখা ভাত, গন্ধরাজ লেবুর পাতার সুগন্ধযুক্ত জল, আলুর চোখা, ডিমের ভুজিয়া এবং বিদ্যালয়ের নিজস্ব আম গাছের আম দিয়ে তৈরি টক। মানে শুনেই জিভে জল চলে আসছে। সাধারণত সাপ্তাহিক মেনুতে ডিম ভাত থাকলেও একদিন পরিবর্তন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, গরমের সময় শরীর ঠান্ডা রাখতে এবং পুষ্টিগুণ বজায় রাখতে ভেজানো ভাত অত্যন্ত উপকারী। এই বার্তা শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ইংরেজি মাধ্যম বিভাগের সেভেনের ছাত্রী অয়ন্তিকা মেঘা সাহা, বর্তিকা শীল এরা জানান যে অত্যন্ত আনন্দের খাবার তাদের জন্য এটা। তাদের বক্তব্য, চাউমিন বা বিরিয়ানির থেকেও এদিনের খাবার অনেক বেশি ভালো লেগেছে। এমনকি মাংসের দিনের তুলনায় আজকের সেদিনকার উচ্ছ্বাস ছিল একেবারে চোখে পড়ার মতো। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন যে তারা শুধু মিড ডে মিলের খাবার নয়, খাদ্যবিজ্ঞান ও ঋতুচক্রের সঙ্গে যুক্ত একটি শিক্ষণ প্রক্রিয়া হিসেবেই এই পুরো ব্যবস্থাকে দেখতে চান। এর মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে, এটাই তাদের লক্ষ্য।

চলে আসি একটু আজকের দিনে বিশেষ বিশেষ ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে নিয়ে কথা বলতে। আজকে একজন বিশেষ মানুষের জন্ম, জানি না বাঙালি কতটা তাকে মনে রেখেছে। নরেশচন্দ্র সেনগুপ্ত বাঙালি আইনজীবী, অধ্যাপক, সাহিত্যিক আইকন, আইনি ও সাহিত্যিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। জন্ম 3 মে 1883 বাংলাদেশের বগুড়া জেলায়। তার একাডেমিক যাত্রা শুরু থেকেই শ্রেষ্ঠত্বের একেবারে শীর্ষে তিনি। 1903 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনে এমএতে স্নাতক হন। 1905 সাল পর্যন্ত প্রেসিডেন্সি কলেজে নিউ জার্মান এবং ভারতীয় দর্শনে প্রবেশ করেন এবং 1906 সালে বার পরীক্ষা হতো তখন। তার প্রথম কর্মজীবনে তাইকে হাইকোর্টের একজন আইনজীবী এবং অধ্যাপক হিসেবে ভারসাম্য বজায় রাখতে হয়েছিল।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন কলেজ। 1914 সাল নাগাদ তিনি প্রাচীন ভারতের রাজনীতি এবং সামাজিক নীতির উপর গবেষণার জন্য একটি ডিএল উপাধি পেলেন। 1917 সাল সেনগুপ্তের দক্ষতা তাকে ঢাকা আইন কলেজের উপাধ্যক্ষ পদে নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1920 থেকে তার পরবর্তী প্রায় 4 বছর পর্যন্ত আইনের অধ্যাপক হিসেবে তার কর্মকাল ছিল। 1950 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের ঠাকুর অধ্যাপক নিযুক্ত হওয়ার সময় আইন শিক্ষায় তার অবদান স্বীকৃত হয়। যদি তার লেখা বইগুলোর কথা বলি, পাপের ছাপ, অগ্নি সংস্কার, লুপ্ত শিখা, অভয়ের বিয়ে, রূপের অভিশাপ, ঠান্দিনী যেটি একটি গল্পগ্রন্থ, এছাড়াও রয়েছে আনন্দ মন্দির।

এপার বাংলা ওপার বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল এ আজ কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের। টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 159 রান সংগ্রহ করে। অন্য ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলবে পাঞ্জাব সুপার কিংসের বিরুদ্ধে। খেলা শুরু হবে সন্ধে 7:30। গতকাল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে 159 রান সংগ্রহ করে 7 উইকেটের বিনিময়ে। চেন্নাই সুপার কিংস 18.1 ওভারে 160 রানে 2 উইকেট তুলে নেয়। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। সানরাইজার্স হায়দ্রাবাদ 19 ওভারে 165 রান করেছে, মাফ করবেন, 165 19 ওভারে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের সামনে 166 রানের জন্য লক্ষ্যমাত্রা রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাট করতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স শেষ খবর পাওয়া পর্যন্ত 5.5 ওভারে 1 উইকেট হারিয়ে 69 রান সংগ্রহ করেছে কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্য 166। আই লিগে আজ শ্রীনিধির বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার এফসি। কল্যাণী স্টেডিয়ামে এই খেলা হবে সন্ধে 6:30। অন্যদিকে আইএসএল এ গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড 3-2 গোলে ইন্টারকাশিকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে স্পোর্টিং দিল্লির সঙ্গে গোলশূন্য ড্র করল পাঞ্জাব এফসি। মাদ্রিদ ওপেন এটিপি মাস্টার্সের ফাইনালে আজ জানিক সিনারের মুখোমুখি আলেকজান্ডার জেরেফ। ইটালিয়ান তারকা জানিক সিনারের সামনে নতুন রেকর্ডের হাতছানি। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 8:30। লালিগা খেতাব জয়ের কাছাকাছি পৌঁছে গেল বার্সেলোনা। গতরাতে বার্সেলোনা 2-1 গোলে হারাল ওসাসুনাকে। বার্সেলোনার পক্ষে গোল করেন লেওন্ডস্কি ও টোরেস। আজ রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে এসপানিওলের। খেলা শুরু হবে রাত্রি 1টায়। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে বোর্নমাউথের খেলা প্যালেসের বিরুদ্ধে সন্ধে 7টায়। ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে লিভারপুলের রাত্রি 8:30। অ্যাস্টন ভিলা খেলবে টটেনহামের বিরুদ্ধে রাত্রি 12টায়। সিরিয়াতে 3টি খেলা রয়েছে। এসি মিলানের খেলা রয়েছে সাসুয়ালোর বিরুদ্ধে, জুভেন্টাস মুখোমুখি হচ্ছে হেল্লাসের, এবং ইন্টার মিলানের খেলা রয়েছে পারমার বিরুদ্ধে।

0: শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে।
1: আতশ কাঁচের তলায়
0: আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম হায়দ্রাবাদে খেলা চলছে। টসে জিতে প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 19 ওভারে 165 রানে সকলে আউট হয়ে যায়, অর্থাৎ কলকাতার জন্য জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে 166। কলকাতা ব্যাট করছে এই মুহূর্তে 6.1 ওভারে 1 উইকেট হারিয়ে 72 রান সংগ্রহ করেছে কলকাতা নাইট রাইডার্স। ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ফিরে গিয়েছেন ব্যক্তিগত 14 বলে 21 রান করে। তার 21 রানের ইনিংসে ছিল 2টি 4 এবং 1টি 6। মাফ করবেন, রাহানে নট আউট রয়েছেন এখনও। ফিরে গিয়েছেন ফিন অ্যালেন ফিরে গিয়েছেন 13 বলে 29 রান করে। রাহানে ব্যাটিং করছেন এবং রঘুবংশী দুজনে ক্রিজে রয়েছেন। রাহানে 14 বলে 21 এবং রঘুবংশী 10 বলে 16 রান করে ক্রিজে রয়েছেন। ফিন অ্যালেন ফিরে গিয়েছেন, প্যাট কামিন্সের শিকার হয়েছেন তিনি, 13 বলে 29 রান করেছিলেন। তার 29 রানের স্কোরে ছিল 3টি 4 এবং 2টি 6, অর্থাৎ এই মুহূর্তে 6.2 ওভারে 1 উইকেট হারিয়ে, অর্থাৎ ফিন অ্যালেনের উইকেট হারিয়ে অজিঙ্ক রাহানেরা বর্তমানে 76 রান সংগ্রহ করেছে। জয়ের জন্য তাদের পৌঁছতে হবে 166 রানে।

আর এর আগে কিন্তু বল হাতে কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ, তারা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাট করেন, ট্রাভিস হেড বিধ্বংসী ব্যাট করেন, যদিও আজ অভিষেক শর্মা রান পাননি, 15 বলে তিনি ক্রিজে ফিরে গিয়েছেন, 15 রানে ব্যক্তিগতভাবে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন, 28 বলে অবশ্য 61 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন ট্রাভিস হেড। এছাড়া ঈশান কিষাণ 29 বলে 42 রানের একটি ইনিংস খেলেছেন। আর এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারায়ণ, 4 ওভারে 31 রান দিয়ে 2টি উইকেট দখল করেছেন। বরুণ চক্রবর্তী 4 ওভারে 36 রান দিয়ে 3টি উইকেট দখল করেছেন। বোলাররা সফল হয়েছেন 19 ওভারে, অর্থাৎ 1 ওভার বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ 165 রান সংগ্রহ করে। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এক প্রকার জেতা ম্যাচ হাতছাড়া করায় জয়ের জায়গায় চলে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত সুপার ওভারে সুনীল নারায়ণের অসাধারণ বোলিং সেটা রক্ষা করে, মাত্র 1 রানে 2 উইকেট নিয়ে নাইটদের ত্রাতা হয়ে ওঠেন অভিজ্ঞ স্পিনার। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের 3 বিধ্বংসী ব্যাটসম্যানকে অবশ্য রুখে দিল কলকাতা নাইট রাইডার্সের 2 অভিজ্ঞ স্পিনার সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। এখন ব্যাট হাতে অজিঙ্ক রাহানেদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এই ম্যাচ জিততে হলে। এখনও পর্যন্ত 7 ওভারে 1 উইকেট হারিয়ে 79 রান সংগ্রহ করেছে কলকাতা নাইট রাইডার্স। ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে, 18 বলে 27 রানে তিনি ব্যাট করছেন। এছাড়া রয়েছেন উইকেট কিপার রঘুবংশী, তিনি 11 বলে 17 রানে ব্যাট করছেন। রঘুবংশীর 17 রানের ইনিংসে রয়েছে 2টি ছক্কা এবং অজিঙ্ক রাহানে 27 রানের যে ইনিংস সেখানে রয়েছে 1টি 6 এবং 3টি 4, ব্যক্তিগত 18 বলে তিনি 27 রানে ব্যাট করছেন। এদিকে গতকাল চেন্নাইয়ের কাছে হেরে গেল মুম্বাই। মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের খেলা থাকলেই 2টো প্রশ্ন ভেসে ওঠে সমর্থকদের মনে। মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মা কি মাঠে নামবেন? চেন্নাইয়ের হলুদ জার্সিতে কি খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? ম্যাচের আর দিন নেট প্র্যাকটিসে গা ঘামাতে দেখা যায় দুজনকেই, ধোনি এবং রোহিত।

দুজনেই ব্যাট করেন নেটে। মাঝে তো নেটে উইকেট কিপিংও করেছেন ধোনি, কিন্তু ম্যাচের দিন দুজনেই বসে থাকেন ডাগ আউটে। রোহিতের হ্যামস্ট্রিংয়ে চোট আর ধোনির পায়ের পেশির ব্যথা এখনও ঠিক হলো না। গতকাল নিজেদের মধ্যেই খেলা ছিল চেন্নাই এবং মুম্বাইয়ের, এবং দেখা গেল রোহিত এবং ধোনি সেই মাঠের বাইরে। আগের ম্যাচে মুম্বাইয়ের নতুন ওপেনিং জুটি উইল জ্যাকস এবং রিয়ান রিকলসন ঝড় তুলেছিলেন, কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠে মুম্বাইয়ের ওপেনিং জুটি ব্যর্থ হল। এক রান করে অংশুল কম্বোজের বলে আউট হয়ে যান জ্যাকস। রিকলসন করেন 24 বলে 37 রান, একটি চার না মারলেও 5টি 6 পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটসম্যানের ব্যাট থেকে। মুম্বাই ইনিংসকে টানলেন নামন ধীর, তিনি করেন 37 বলে 57 রান, মেরেছেন 4টি 4 3টি 6। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় 20 ওভারে 159 রানের বেশি করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরে ব্যাট করতে নেমে 18.1 ওভারে মাত্র 2 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। রান পান ঋতুরাজ গাইকোয়ার, 48 বলে তিনি 67 রানের একটি অপরাজিত ইনিংস খেলেন এবং ম্যাচের সেরাও নির্বাচিত হন ঋতুরাজ গাইকোয়ার। এছাড়া কার্তিক শর্মা 40 বলে 54 রানে অপরাজিত থাকেন। গতকাল পরে 9 ম্যাচে 7টা হারল মুম্বাই, শেষ 5টা ম্যাচে 5টাতে জিতলেও প্লে অফে যাওয়ার আশা প্রায় নেই মুম্বাইয়ের। চেন্নাইয়ের ম্যাচ 9 ম্যাচে পয়েন্ট দাঁড়ালো 8। পর্যন্ত আইপিএল এর লিগ টেবিলের একেবারে শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস। 8 ম্যাচে তাদের সংগ্রহ 13 পয়েন্ট, 12 পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। এদিকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু রয়েছে 8 নম্বর স্থানে, 8টা ম্যাচে তাদের সংগ্রহ 5 পয়েন্ট। আজকের ম্যাচে যদি কলকাতা নাইট রাইডার্স জিততে পারে তাহলে লিগ টেবিলের খানিকটা ওপরের দিকে চলে যাবে অজিঙ্ক রাহানেরা।

হ্যাঁ, ফুটবল মানেই বাঙালির কাছে আরও একটি আবেগ, আর আবেগ মানেই মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং। এদিকে আই লিগে আজ শ্রীনিধির বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার এফসি এবং শ্রীনিধি। কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু হবে আর কিছুক্ষণ পরেই, ঠিক সন্ধে 6:30। অন্যদিকে আইএসএলে গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড 3-2 গোলে হারিয়েছে ইন্টারকাশিকে। আরেকটি ম্যাচে স্পোর্টিং দিল্লির সঙ্গে গোলশূন্য ড্র করেছে পাঞ্জাব এফসি। চলে আসি ময়দানের খবরে। 9 ম্যাচে 20 পয়েন্ট, আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক জায়গায় যিনি রয়েছেন সেটা হচ্ছে মোহনবাগান স্পোর্টিং ক্লাব। লম্বা বিরতির পর আগামী 9 মে ফের মাঠে নামছে লোবেরা ব্রিগেড। গোয়ার ফতোরদারে তাদের প্রতিপক্ষ এফসি গোয়া। খেতাবি জয়ের দৌড়ে দারুণভাবে ছিল গোয়া। গত শুক্রবার ইস্পাত নগরীতে জামশেদপুরের বিরুদ্ধে 0-2 গোলে হার মানল, সব হিসাব ওলট পালট করে দিয়েছে। এই মুহূর্তে গোয়ার চ্যাম্পিয়নশিপের আশা ক্ষীণ। অন্যদিকে চোখ চকচকে কামিন্সদের, অ্যাওয়ে ম্যাচে গোয়াকে বসে মানাতে পারলেই আইএসএল ট্রফি ইডেনের কাছে এনে ফেলবেন লোবেরা। একই সঙ্গে ইস্টবেঙ্গল পয়েন্ট খোয়ালে পোয়া 12, সেক্ষেত্রে ডার্বিতেই আইএসএল জয়ের হ্যাট্রিকের হাতছানি থাকবে মোহনবাগানের সামনে। পূর্ণ শক্তির দল নিয়ে গোয়া যেতে মরিয়া সের্গিও লোবেরা। অ্যালবার্তো ফিট হওয়ার লক্ষণ নিয়ে স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট, তবে আপুইয়াকে নিয়ে চিন্তার ভাঁজ থাকছেই। মিজিও মিডিও কি গোয়া যেতে পারবেন, আগামী সপ্তাহের শুরুতে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘরের মাঠে গোয়া অবশ্য প্রবল প্রতিপক্ষ। মানালো মার্কুয়েজ একটা শেষ কামড় দিতে মরিয়া। সন্দেশ জিংহন, উদান্ত সিং, বরিশ সিং, মোহাম্মদ নেমিলরা ছোট পাশে আক্রমণ সানাতে অভ্যস্ত। কার্ড সমস্যায় জামশেদপুরের বিরুদ্ধে ড্রাজিককে পাননি মানালো, তাঁর চোটও রয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে ড্রাজিককে খেলাতে মরিয়া।

এদিকে রুদ্ধশ্বাস ম্যাচে ইন্টার কাশিকে 3-2 গোলে হারালো নর্থ ইস্ট ইউনাইটেড। কাশির বেন ভাজকে মার্চিং অর্ডার দেন রেফারি। নর্থ ইস্টের গোলদাতা জিতিন, অ্যান্ডি রড্রিগেজ এবং পার্থিব হাবাসের দলের সঙ্গে স্কোরশিটে নাম তোলেন সার্জিও ও মোহাম্মদ আসিফ। আপাতত 10 ম্যাচে 11 পয়েন্ট ইন্টার কাশির, নর্থ ইস্টের বেসংগ্রহ 10 পয়েন্ট। দিনের অপর ম্যাচে স্পোর্টিং দিল্লির সঙ্গে গোলশূন্য ড্র করল পাঞ্জাব। আর ময়দানের আর এক ক্লাব ইস্টবেঙ্গলের খবরে চলে আসি, দ্য লাস্ট ড্যান্স মে 2026। সোশ্যাল সাইটে অস্কার ব্রুজোর পোস্ট নিয়ে প্রবল চর্চা শুরু। লাল হলুদের স্প্যানিশ কোচ আগামী মরশুমে কি তাহলে দল ছাড়তে চলেছেন, তা নিয়ে দোলা চলে সমর্থকরা। চলতি মাসেই তার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি শেষ হচ্ছে। উল্লেখ্য, আইএসএলের শেষ ল্যাপের 4টি ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের, মুম্বাই, পাঞ্জাব, মোহনবাগান ছাড়াও সাউলদের প্রতিপক্ষ ইন্টার কাশি। এই মুহূর্তে 9 ম্যাচে 18 পয়েন্ট ইস্টবেঙ্গলের, ডার্বি সহ বাকি ম্যাচ জিতলে 30 পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে মশাল বাহিনী। তাই অনেকেরই ধারণা, ফুটবলারদের উদ্দীপ্ত করতে এমন পোস্ট অস্কারের। আগামী মঙ্গলবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মুম্বাই সিটি, ফুটবল অ্যারিনায় অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামবেন সাউলরা। নিজেদের ঘরের মাঠে মুম্বাই প্রবল প্রতিপক্ষ, তার উপরে ছাংতে বিক্রম প্রতাপ সিংহের মতন উইং হাফ তাদের সম্পদ। পরিস্থিতি বুঝে ফরমেশন বদলাতে পারেন ইস্টবেঙ্গল কোচ, গতকাল অনুশীলনে তেমনই ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে রাকিব, আনোয়ার, কেভিনের সঙ্গী হতে পারেন জয় গুপ্তা। তবে ম্যাচের আগে আরও 2টি প্র্যাকটিস সেশন বাকি, তারপরে ঘুঁটি সাজাবেন অস্কার। চোট কাটিয়ে মোহাম্মদ রশিদও ফিট, মাঝমাঠে শাউল ক্রেসপোর সঙ্গে প্যালেস্থান মিডিওকে খেলানোর কথা ভাবা হচ্ছে। আসলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফেডারেশনের দিকে তাকিয়ে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। বেঙ্গালুরুর বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন মিগুয়েল, ব্রাজিলিয়ান ফুটবলারকে 2 ম্যাচের নির্বাসন দেয় সর্বভারতীয় ফুটবল সংস্থা। ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক শাস্তি কমানোর আবেদন করলেও তা এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি।

ফুটবল থেকে আবারও চলে আসি ক্রিকেটের খবরে। টি টোয়েন্টি বিশ্বকাপে দলে নন্দিনী আত্মবিশ্বাসী হরমনপ্রীত, ঘোষণা হয়ে গেল মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের দল। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন নন্দিনী শর্মা। দলে নেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার জ্যোস্তিকা ভাটিয়া এবং অলরাউন্ডার রাধা যাদবকেও। হরমনপ্রীত কৌরের দলে জায়গা পেয়েছেন মোট 15 জন ক্রিকেটার। এই দলটি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে। গতবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন নন্দিনী। 17 উইকেট পেয়েছিলেন তরুণ মিডিয়াম পেসার। চোটের জন্য অমনজিৎ কৌর ছিটকে যাওয়ায় নন্দিনীকে নেওয়া হয়েছে। কাশী গৌতমও এবার চোটের জন্য খেলতে পারছেন না। গৌতমের ডান হাঁটুতে অস্ত্রোপচার হবে। জায়গা হয়নি অনুষ্কা শর্মা এবং উমা ছেত্রীরও। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন জ্যোস্তিকা। গত বছরের অগস্টে ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তার এশিয়াল অস্ত্রোপচার হয়। তিনি 18টি টি টোয়েন্টি খেলেছেন, যার শেষটি 2024 এপ্রিলে। জ্যোস্তিকাকেও এবার ফেরানো হল ভারতীয় দলে, সুযোগ পাচ্ছেন রাধা যাদবও। নন্দিনী যদিও প্রথমবার আন্তর্জাতিক স্তরে নামতে চলেছেন, নিখুঁত বোলিং এবং বৈচিত্র্যের কারণে দলে নেওয়া হয়েছে। গুজরাটের বিরুদ্ধে নিজের দ্বিতীয় ডাব্লিউপিএল ম্যাচে হ্যাট্রিক করেছিলেন নন্দিনী। পরে ভারতীয় এ দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলেছেন। অমনজিৎ না থাকায় আক্ষেপ রয়েছে অধিনায়কের। তিনি বলেছেন, অমনজিৎ আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিল, কিন্তু ওকে আমরা পাচ্ছি না, চোটের কারণে ছিটকে গিয়েছে। যোগ করেন, এখনও 4-5 মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে ওকে। ওর পরিবর্তে

বুঝতে সমস্যায় পড়তে হয়েছিল। যদিও দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক, তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে হেরেছি বলেই দল হিসেবে আমরা খারাপ নয়, আসন্ন বিশ্বকাপ নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী, আশা করি সকলে নিজেদের সেরাটা দিতে পারব। 14 জুন পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতের মেয়েরা। ভারত পাক ম্যাচ হবে অ্যাডভেস্টানে। ভারতীয়

নায়ক হরমনপ্রীত কৌর, সহ অধিনায়ক প্রীতি মান্ধানা, শেফালি বর্মা, জমিমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ ঠাকুর, ক্রান্তি গৌর, শ্রীচরণী, শ্রেয়াঙ্কা পাটিল, ভারতী ফুলমালী, জ্যোস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।

ক্রিকেট থেকে আবারও ফিরে আসি ফুটবলের খবরে। যুব ফুটবল, যুব বিশ্বকাপে পৌঁছে যেতে পারে ভারত, আর একটিমাত্র ম্যাচ যদি জিততে পারে। আয়োজক হিসেবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারত একবারই খেলতে পেরেছিল ২০১৭ সালে, কিন্তু চলতি বছর যোগ্যতা অর্জন করে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে ভারতের। তার জন্য এফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপে প্রয়োজন মাত্র একটি ম্যাচে জয়। গত বছর নভেম্বরে প্রবল শক্তিশালী ইরানকে ২-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব ১৭ এফসি এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে ভারত। ভারতের সঙ্গে এই গ্রুপে ছিল অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া, কিন্তু উত্তর কোরিয়া নাম প্রত্যাহার করে নেওয়ায় ভারতের বিশ্বকাপে খেলার আশা এখন অনেকটাই সহজ। কারণ চার গ্রুপের প্রত্যেকটি থেকে প্রথম দুটি দল পরের পর্বের পাশাপাশি পৌঁছে যাবে বিশ্বকাপের মঞ্চে, সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকতে পারলেই বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা আগামী ৬ই মে, চার দিন পরে প্রতিপক্ষ উজবেকিস্তান। অর্থাৎ দুটি ম্যাচ জিতলে শীর্ষে থেকে ৬ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপ খেলবে ভারত। আর যদি ভারত একটি ম্যাচে জেতে অন্যটিতে হেরে যায় তবে ৩ পয়েন্ট অর্জন করবে। সেক্ষেত্রে যে দলকে ভারত হারাবে তাদেরকে দ্বিতীয় ম্যাচে হারলে ভারত দ্বিতীয় দল হিসেবে পৌঁছে যাবে বিশ্বকাপে। আর ভারত ৩ পয়েন্ট শেষ করলে দেখা যাবে যথাক্রমে হেড টু হেড ম্যাচ পয়েন্টে গোল পার্থক্যে তারপর দলগুলি কটা গোল করেছে তা দেখে তবেই প্রথম দুটি দলকে বিশ্বকাপে পাঠানো হবে। অর্থাৎ সকল ফুটবল প্রেমীদের চোখ এখন অনূর্ধ্ব যুব বিশ্বকাপের দিকে।

0: আজ রবিবার, আর রবিবার এ সপ্তাহের খেলোয়াড়।
1: এ সপ্তাহের খেলোয়াড়,
0: চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, আর তাতে বহু খেলোয়াড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। এই সপ্তাহের খেলোয়াড় এমনই একজন ক্রিকেটার, যিনি 1997 সালের 31শে জানুয়ারি জন্মগ্রহণ করেন ভারতের মহারাষ্ট্রে। মারাঠি এই যুবক মহারাষ্ট্র ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে খেলছেন এবং বর্তমানে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন ঋতুরাজ দশরথ গাইকোয়াড়। 2022 সালের এশিয়ান গেমসে তিনি বিশেষ কৃতিত্বের জন্য স্বর্ণপদক লাভ করেন। 2021 সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের তার অভিষেক হয়। আইপিএলে বর্তমানে তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ঋতুরাজ গাইকোয়াড় মহারাষ্ট্রে জন্ম ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক বোলার। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি অসাধারণ ইনিংস খেলেছেন ঋতুরাজ গাইকোয়াড়। অধিনায়ক সুলভ এই ম্যাচে তিনি 48 বলে অপরাজিত 67 রানের একটি ইনিংস খেলেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হন। তাই এই সপ্তাহের খেলোয়াড় ঋতুরাজ।

0: Dasharath Gaikwad.
1: এই সপ্তাহের খেলোয়াড়।

চলে আসি আজকের দিনের কথায়। আজকের দিন আজ 3rd May, আর 3rd May এই দিনটির সঙ্গে খেলার দুনিয়ার অনেক ঘটনা যেমন জড়িত, তেমনি বহু ক্রিকেটার আজকের দিনে বহু খেলোয়াড় জন্মগ্রহণ করেছেন, অনেকে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন। এমনই একজন ক্রিকেটারের কথায় চলে আসি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড হুকস, 1955 সালে, যিনি আজকের ডেটেই জন্মগ্রহণ করেন অ্যাডিলেডে। 2004 সালে যিনি আবার পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন, সেই ডেভিড হুকস, তার জন্ম আজকের দিনে, আজকেরই মতো এক 3rd May।

এছাড়া চলে আসি টম হার্টলির কথায়। ইংল্যান্ডের ক্রিকেট স্পিন বোলার, 1999 টম হার্টলির জন্মগ্রহণ করেন আজকের রিমোটো 1/3 মে। 2024 ভারতের বিরুদ্ধে যার অভিষেক হয়েছিল, অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন, 62 রানে 7 উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের ওনস ক্রিকে তার জন্ম। টম হার্টলি 1999 আজকের দিনে জন্মগ্রহণ করেন। দুজনকেই জানালাম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

শুধুমাত্র জন্মদিনের কথায় নয়, চলে আসি এমন একজনের কথায় যিনি আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, ইটালিয়ান ফুটবলার পাওলো সিঙ্গারেলি। 2018 সালে আজকের ডেটে তিনি 79 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন ইটালিয়ান এই ফুটবলার পাওলো। শুনলেন আজকের দিনের কথা। ক্রীড়াঙ্গনের সময় শেষ হয়ে আসছে, চলে আসবো কিছু টুকরো খবরাখবরে। ভুবনেশ্বরে আয়োজিত প্রথম ইন্ডিয়ান ইন্ডোর ওপেনে পোল ভল্টে জাতীয় রেকর্ড করলেন কুলদীপ কুমার। 21 বছর বয়সী মধ্যপ্রদেশের অ্যাথলেট 5.48 মিটার উচ্চতা পার করেন, ভেঙে দেন দেব মিনারের 5.40 মিটারের রেকর্ড। বেথন জেকবসের অর্ধশত রানের সাহায্যে বাংলাদেশকে তৃতীয় টি টোয়েন্টিতে 6 উইকেটে হারালো নিউজিল্যান্ড। মিরপুরে বৃষ্টি বিঘ্নিত 15 ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ 102 রানে অল আউট হয়ে যায় 14.2 ওভারে। জবাবে 11.4 ওভারে 4 উইকেট হারিয়ে 104 রান তুলে নেয় নিউজিল্যান্ড। 31 বলে অপরাজিত 62 রান করে ম্যাচের সেরা হন জেকবস। সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ 6 উইকেটে জিতেছিল, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, ফলে তৃতীয় 3 ম্যাচের সিরিজ 1-1 ড্র হয়ে গেল। বিদায় নেবার আগে আবারও জানিয়ে দেবো কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ। এখনও পর্যন্ত 166 রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কলকাতা নাইট রাইডার্স মাত্র 1 উইকেট হারিয়ে 109 রান সংগ্রহ করেছে। 11 ওভারে খেলা চলছে, ক্রিজে রয়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। 27 বলে 36 রান

করে তিনি ক্রিজে রয়েছেন। এছাড়া ক্রিজে রয়েছেন রঘুবংশী, 25 বলে 36 রান করে তিনি ব্যাট করছেন, অর্থাৎ 109 রান এই মুহূর্তে, 166 রান তারা করতে নেমে কলকাতা নাইট রাইডার্স। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন, জানাবেন এই মেল আইডিতে AIR@kolkatasports.gmail.com। এছাড়া আপনারা চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও, ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শাম্মু বাঁক। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা তো শীতটাকে পেরিয়ে এলাম, এখন আবার গ্রীষ্মের মধ্যে চলছি। তবে এখন প্রকৃতির খামখেয়ালিতে এটা বোঝা মুশকিল যে এখন কোন কালে আমরা বিরাজ করছি। যাই হোক, সেটা আমাদের অন্য প্রসঙ্গ। কিন্তু এই সময় যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, যারা বিশেষ করে কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা তো এই সময়কার যে সমস্ত ফল হোক বা শাকসবজি যেগুলো চাষ করেন, সেই চাষ করতে গিয়ে আপনাদের বিভিন্ন রোগের বা পোকার আক্রমণ মাঠে দেখেন এবং যার ফলে একটা বড় সংখ্যার ক্ষতির সম্মুখীন হন। কিন্তু যদি এই রোগ পোকার আক্রমণ থেকে আপনার ফসলকে সুরক্ষিত করতে পারেন, তাহলে বোধহয় যে চাষের যে উদ্দেশ্য নিয়ে করা, আর্থিকভাবে, যেমন আমি বারবারই বলি, কৃষক বন্ধুরা যে চাষ করেন না কেন, আমাদের তো একটা টার্গেট থাকে যে আর্থিকভাবে সচ্ছল হব, খাদ্যের যোগান যাতে পূরণ হয়, সেটা তাহলে আপনারা ফুলফিল করতে পারবেন বা সফল হতে পারবেন। ঠিক তেমনি এই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব যে গ্রীষ্মকালীন সবজিতে রোগ পোকার আক্রমণ এবং তার প্রতিকার। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়া থেকে উদ্ভিদ রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল। ডক্টর মণ্ডল, আপনাকে আকাশবাণীতে স্বাগত,
2: নমস্কার।
1: আর এছাড়াও পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আরও একজন সহকারী অধ্যাপক, কীটতত্ত্ব বিভাগ, ডক্টর প্রণব দেবনাথ। ডক্টর দেবনাথ, আপনাকেও স্বাগত,
3: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের সুব্রত চক্রবর্তী। আমি যে কথা বলছিলাম, আমি ডক্টর মণ্ডল প্রথমে আপনার থেকে আসি। আমরা তো এখন গ্রীষ্মকালের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই সময় আমাদের কৃষক বন্ধুদের মাঠে ঘাটে প্রচুর ফসল ফলে রয়েছে, কিন্তু আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় এই সময় যে সমস্ত সবজিগুলো তারা চাষ করেছেন, সেক্ষেত্রে কি কি ধরনের রোগ বা পোকার আক্রমণ হয়, আর আপনি যেহেতু রোগ তত্ত্ব বিভাগে রয়েছেন, আমি শুরুতেই আপনার থেকে জানবো যে কি ধরনের রোগ তারা দেখেন আর কি ধরনের সবজি এই সময় হচ্ছে, যদি একটু ছুঁয়ে যান।
2: এখন যে ফসলগুলো আমরা জমিতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ঢেঁড়স বা ভেন্ডি, বেগুন, পটল, উচ্ছে, তারপর কুমড়ো জাতীয় ফসল, যেগুলো লাউ, কুমড়ো, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং পেঁপেও চাষ করে এখন চাষি ভাইরা। তো যে রোগগুলো জেনারেল আমরা দেখতে পাই, সেখানে আপনার পটলের ক্ষেত্রে গোড়া পচা, কাণ্ড পচা, ফল পচা, এগুলো দেখা যায়। ঢেঁড়সের ক্ষেত্রে চাষি ভাইরা জানেন যে সাহেব রোগ যেটা হয় ওটা আমরা দেখতে পাই, এবং বেগুনের ক্ষেত্রে পাতা কুঁকড়ে যাওয়া রোগ আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন যে চারা গাছ যখন আমরা লাগাচ্ছি সেখানে চারা ঢলে পড়া রোগ আমরা দেখতে পাচ্ছি, এবং ছত্রাকজনিত ঢলে পড়া, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া, এই দু ধরনের রোগ আমরা খুব লক্ষ্য করি, এবং এগুলো আমরা পরবর্তী আলোচনার ক্ষেত্রে আমরা আসব।
1: আচ্ছা, রোগের ক্ষেত্রে এরকম দুটো ভাগ রয়েছে, ছত্রাক এবং ব্যাকটেরিয়া।
2: ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগটার ক্ষেত্রে এই দুটো রোগ আছে, এটা আমি পরে আপনাদেরকে বুঝিয়ে বলবো।
1: ঠিক ঠিক,
2: কিভাবে
1: আমরা আলোচনায় আসবো। আরো আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবনাথ। ডক্টর মণ্ডল তো অনেকগুলো রোগের কথা বলেন বা আমরা কি কি সবজি চাষ হয় সেগুলো তো বলেন, এই সময় যে সমস্ত সবজিগুলো চাষ হচ্ছে তাদের মধ্যে পোকার কি কি আক্রমণ দেখা দিতে পারে?
3: হ্যাঁ, এই গ্রীষ্মকালে যে সমস্ত সবজিগুলো চাষ হচ্ছে তাদের মধ্যে ধরুন ঢেঁড়সে ফ্রুট বোর্ডারের আক্রমণ হতে পারে, মানে ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা। এছাড়া ঢেঁড়সে মাকড়ের আক্রমণ হতে পারে। বেগুন যদি আমরা দেখি, বেগুনের প্রচণ্ড বড় সমস্যা হলো ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা। এছাড়া সেখানেও বিভিন্ন ধরনের শোষক শ্রেণীর পোকার আক্রমণ ঘটে, যেমন জ্যাসিড আছে, হপার আছে, মিলিবাগ আছে। এছাড়া কুমড়ো জাতীয় যে

0: ফসলগুলো আছে, তাদের মধ্যে আমরা হাড্ডা বিটল দেখতে পারি, মানে যেটাকে চাষি ভাইয়েরা যেটাকে টিপ পোকা বলে থাকেন। এছাড়া বড় সমস্যা আজকের দিনে যেটা হলো ফলের মাছি, এটা প্রচণ্ড ক্ষতি করে অনেকগুলো ফসলে, এবং গ্রীষ্মকালে এগুলো অ্যাক্টিভিটি বাড়ে, শীতকালে যেমন এদের অ্যাক্টিভিটি একদম কম থাকে, গ্রীষ্মকালে বাড়ে, এরপর যখন বর্ষাকালে এদের আক্রমণটা আরো বেশি বেড়ে যায়।
1: মানে এই যে বেড়ে যাওয়ার কারণ আপনাদের দুজনের থেকেই জানতে চাইছি, যে শীতকালে কমে যাচ্ছে, বর্ষাকালে বাড়ছে বা গ্রীষ্মকালে বাড়ছে, এটা ঠিক কিসের জন্য?
0: আসলে কি, বিভিন্ন পোকার বিভিন্ন রকমের লাইফ সাইকেল হয়। কিছু কিছু পোকা বা মাকড় আছে যারা আবার শীতকালটা পছন্দ করে। এই যে ফলের মাছির কথা বললাম, এ পছন্দ করে একটু গরম আবহাওয়া। যেমন ধরুন মাকড়, মাকড়ের যখন গাছ যখন একটু স্ট্রেস কন্ডিশনে থাকে তখন মাকড়ের আক্রমণটা বেশি হয়। এবার গাছ ওয়াটার স্ট্রেস মানে জলের সমস্যা তখনই হবে যখন গরমকাল থাকবে। তো গরমকাল একটু উষ্ণ আবহাওয়া, হিউমিডিটি বেড়ে যাচ্ছে, জমিতে ঠিক মতো জল নেই, এরকম অবস্থায় মাকড়ের সমস্যাগুলো বাড়ে।
2: না, এক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় যে গ্রীষ্মকাল যখন যে আমার যে আর্দ্রতা আর্দ্রতা তার সঙ্গে সঙ্গে হচ্ছে হাই টেম্পারেচার,
1: আচ্ছা,
2: মানে উচ্চ তাপমাত্রা, এই দুটো জিনিস যদি থাকে এক জায়গায়, আমাদের রোগের ক্ষেত্রে বলি, আমরা চাষিবাদে বলি, সেক্ষেত্রে রোগের প্রাদুর্ভাব বেশি হয়। এবং সেই জন্য আমরা চাষিবাইদের প্রোফাইল্যাকটিক স্প্রে মানে প্রতিকারমূলক স্প্রে করতে আমরা বলি। সেক্ষেত্রে আমরা যেমন ম্যাঙ্কোজোব 75% WP 2.5 গ্রাম পার লিটার ওয়াটার আমরা দিতে বলি। সেক্ষেত্রে প্রোফাইলটিক স্প্রে করলে কি হয় যে যে সমস্ত রোগ জীবাণু আক্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে সেগুলো প্রতিহত করা যায়। অথবা কার্বেন্ডাজিম ব্যবস্থিন বলে একটা ওষুধ আছে, সেটাও আমরা বলি যে মানে সেটা প্রোফাইলটিক স্প্রে মানে সাবধান অবলম্বন করা। কারণ কি, এই সময় এনভায়রনমেন্টটায় রোগ জীবাণুর সাহায্য করে, রোগ পোকার সব ক্ষেত্রে
1: মানে পরিবেশটা তাদের অনুকূল
2: অনুকূল যেহেতু হিউমিডিটিটা হাই প্লাস টেম্পারেচারটাও হাই।
1: আমরা শুনলাম যে রোগ পোকার আক্রমণটা কেন হয় বা তার কারণটা কি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানার ছিল। তো ডক্টর মন্ডল, আপনার কাছে আরেকবারে আসি একটু, যে ডক্টর দেবনাথ বলছিলেন যে এই সময় ঢেঁড়স বা ভেন্ডি যেটা বলছি, বিভিন্ন পোকার আক্রমণের কথা উনি বললেন, আপনি যদি একটু রোগের কথা বলেন।
2: হ্যাঁ, ঢেঁড়স চাষের ক্ষেত্রে জেনারেলি আমাদের যে দুটো রোগ দেখা যায় বেশি, সেটা হচ্ছে একটা হচ্ছে সাহেব রোগ, যেটাকে বলে আমরা ইংলিশে বলি ইয়েলো ভিন মোজাইক ভাইরাস, এই দিয়ে রোগটা হয়। এতে গাছের পাতায় চাষিবারে দেখবেন যে ফ্যাকাশে রঙের হয়ে গেছে,
1: কিছুটা
2: সাদা সাদা হলদে প্রায় ভাব হয়ে যাবে এবং একদম পাতলা হয়ে যাবে, সাদা কালার হয়। এবং সেটা এই সেটা আমরা জেনারেলি কি করি, এটাতে ওষুধ দিয়ে তো এটাকে প্রতিহত করতে পারি না, এটা জেনারেলি হোয়াইট ফ্লাই বা সাদা মাছি দিয়ে এটা এক জায়গা থেকে একটা গাছ থেকে একটা গাছে সংক্রামিত হয়। সেক্ষেত্রে ডক্টর দেবনাথ এই মানে কীটতত্ত্ব বিশেষজ্ঞ, ওনারা বলতে পারবেন ভালো করে যে কীভাবে এটাকে ম্যানেজ, তো সেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে চাষি ভাইদের। সেক্ষেত্রে তখন এটা আমরা, আর যে গাছগুলোতে ধরুন একটা দুটো গাছ যদি জমিতে, এক বিঘা জমিতে যদি একটা দুটো গাছ দেখা যায়, সেগুলোকে গোড়া থেকে উপরে তুলে ফেলতে হবে চাষি ভাইদের সাবধানে, এবং সেগুলোকে মাটিতে এ দিয়ে দিতে হবে, মাটি চাপা দিতে হবে, এবং তার সঙ্গে একটু ব্লিচিং পাউডার দিলে ভালো হয়, এটা একটা, অথবা পুড়িয়ে দিতে পারেন। তাহলে কি হবে না, ওটা আমাদের যে গাছটা যেটাতে ভাইরাস থাকছে সেটা সংক্রামিত গাছ, সেখান থেকে অন্য গাছে ছড়াবে না। আর কিছু কিছু ভ্যারাইটি আছে চাষি ভাইরা জানেন, অর্কা অনামিকা বলে একটা ভ্যারাইটি আছে, অর্কা অভয় বলে ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিগুলো যদি আপনারা পুষা A4 বলে ভ্যারাইটি আছে, এগুলো লাগালে এগুলোকে জেনারেলি বলা হয় রোগ প্রতিরোধ জাত,
1: মানে রোগ সহনশীল জাত।
2: কিন্তু সবসময় যে এটা আবার অনেক সময় ব্রেকডাউন হয়, মানে সবসময় যে সহনশীল করতে পারে, কিন্তু এটা জেনারেলি রোগ সহনশীল জাত। তো চাষিবাদের এই কতগুলো জিনিস মাথায় রাখলে সেক্ষেত্রে ওনারা উপকৃত হবেন।
1: বেশ, ডক্টর মন্ডল তো বললেন, ডক্টর দেবনাথ এক্ষেত্রে যে ব্যাপারটা উনি বলছিলেন, আপনি কীটতত্ত্ব হিসেবে কি বলবেন, কিভাবে প্রতিকার করবেন?
0: হ্যাঁ, শোষক শ্রেণীর পোকা যেগুলো আছে এগুলো গাছের রস চুষে খায়, এই জন্যই আমরা শোষক শ্রেণীর পোকা বলছি। তো এই পোকাগুলো একটা সমস্যা হলো, যেমন আমাদের শরীরে মশা যেমন আমাদের শরীরে রস চুষে খাচ্ছে, তার ফলে যতটা না আমাদের রক্ত খেয়ে ক্ষতি করছে তার চেয়ে বেশি ওরা কিন্তু ক্ষতি করে বিভিন্ন রকমের রোগ ছড়িয়ে। তো ঠিক গাছেদের ক্ষেত্রেও তাই, যে সমস্ত শোষক পোকা আছে তাদের এই ক্ষমতা আছে যে তারা গাছের বিভিন্ন রকম রোগ ছড়াতে পারে। তো যে কারণে যদি এই পোকার আক্রমণ ঘটে তাহলে সেক্ষেত্রে অল্প একটা দুটো পোকায় যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের কিন্তু স্প্রে করতে হবে, কারণ হচ্ছে এরা রোগ ছড়াতে পারে, খুব তাড়াতাড়ি রোগ ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা সিস্টেমিক পেস্টিসাইড যেগুলো আছে সেগুলো যেমন ইমিডাক্লোরপিড বললেন, ইমিডাক্লোরপিড 17.8 SL, ওটা 10 লিটার জলে 3 ML করে স্প্রে করা যেতে পারে। এছাড়া একতারা যেটা আছে, থায়োমিথক্সাম বা অ্যাসিটোমেপ্টিড, এই ধরনের সিস্টেমিক ওষুধগুলো প্রয়োগ করলে আমরা এর কন্ট্রোল করতে পারি।
1: বেশ, আর এখন তো গরমের সময় গ্রাম বাংলার বুকে কৃষক বন্ধুরা খুবই একটা সুস্বাদ।

0: সবজি চাষ করেন যেটা অনেকেরই পছন্দ, যে পটল, এবং এটা একটা অর্থকরী ফসলও বটেই। এই পটল চাষ করতে গিয়ে যদি পোকার আক্রমণ বা মাকড় যেগুলো আপনি বলছেন, কি ধরনের পোকা মাকড়ের আক্রমণ হতে পারে?
1: পটলে এই গরমে প্রথম দিকে যেটা বলছিলাম যে গরমকালে যেটা হয়, জলের অভাব হয় জমিতে অনেক সময়, আর জলের অভাব হলেই গাছ ওয়াটার স্ট্রেস কন্ডিশনে চলে যেতে পারে, এবং যদি গাছ ওয়াটার স্ট্রেস কন্ডিশনে চলে যায় তখন মাকড়ের আক্রমণটা বাড়তে পারে, যেটা হচ্ছে লাল মাকড়। এবার এই লাল মাকড় চাষি ভাইদের পক্ষে আইডেন্টিফাই করা, বোঝা খুব কঠিন, কারণ সাইজে খুব ছোট। একটা লাল রঙের পেন নিয়ে সাদা কাগজের উপর ছোট একটা ডট দিই, তাহলে যতটুকু সাইজ হয় ঠিক ততটুকু হবে। এবার এতই ছোট যে কারণে চাষি ভাইরা অনেক সময় ওভারলুক করে যান, এটা দেখতে পান না। তবে যখন সংখ্যায় বেড়ে যায় এরা, তখন দেখা যায় যে অনেক লাল রঙের কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। যদি একটা দুটো থাকে তাহলে সেক্ষেত্রে ওরা অল্প খায়, ফলে ছোট ছোট সাদা রঙের কিছু দাগ হতে পারে পাতার মধ্যে। কিন্তু যখন ওয়েদারটা খুব ফেভারেবল হয়ে যায় তখন সংখ্যায় প্রচুর বাড়ে, খুব তাড়াতাড়ি বাড়ে। 10 দিনের মধ্যে ওরা ওদের লাইফ সাইকেল কমপ্লিট করে ফেলতে পারে, ফলে ওদের খুব কুইক মাল্টিপ্লিকেশন হয় এবং তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে যায়। ফলে গোটা পাতাটা ওই লাল রঙের মাকড় দিয়ে ঢেকে যায়, তখন গোটা পাতা খুব শিগগিরই সাদা হয়ে যাবে, কারণ ওর ভিতরের যে গ্রিন কন্টেন্ট যেটা আছে খুব তাড়াতাড়ি ওরা হচ্ছে সাক করে নেবে, শোষণ করে নেবে। শোষণ করে নেওয়ার ফলে ওটা সাদা হয়ে যাবে, এটা হচ্ছে। এছাড়া লাল মাকড়ের যদি আক্রমণ ঘটে, এরা মাকড়রা হচ্ছে মাকড়সার কাছাকাছি প্রজাতি, ফলে মাকড় আর মাকড়সা যেমন জাল বুনতে পারে, মাকড়রাও কিন্তু জাল বুনতে পারে। যে কারণে এদের আক্রমণের ফলে আমরা গাছের প্রচুর পরিমাণে মাকড়সার জালের মতো জাল দেখতে পাবো।
0: মানে এগুলো দেখে বুঝতে হবে,
1: আগে বুঝতে হবে, না হলে যদি আমি ঠিক মতো না বুঝতে পারি তাহলে পোকা লেগেছে অ্যাকারিসাইড দিতে হবে আমাকে। কিছু একটা অ্যাকারিসাইড দিলে কাজ হবে, কিন্তু সেখানে যদি আমি একটা ফাঞ্জিসাইড দিয়ে দিই তাহলে আমার অর্থের অপচয় হবে। যে কারণে আমাকে সবার আগে ভালো করে এটা আইডেন্টিফাই করতে হবে। এবার আইডেন্টিফাই করা যদি হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে মাকড়ের আক্রমণ ঘটেছে, সেক্ষেত্রে আমাদের সাবধান হওয়া উচিত, পরিমিত পরিমাণে জলসেচ করা উচিত উচিত, যাতে বেশি জল না হয়ে যায়, আবার কম জলও না হয়ে যায়। আবার ঠিক মতো নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করা উচিত, অতিরিক্ত পরিমাণে সার দেওয়া উচিত না, সার কমও দেওয়া উচিত না, এগুলো দেখতে হবে। দেখার পরে যদি মাকড়ের সমস্যা তবু থেকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকারিসাইড হিসাবে প্রপার গাইড বা হেক্সিথিয়াজক্স এই ধরনের অ্যাকারিসাইড স্প্রে করতে পারি। আর একটা জিনিস যেটা বলার, সেটা হলো মাকড় যদি অল্প থাকে দেখলেই আমি স্প্রে করব না, এক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, পটল জমির চারপাশে যদি অরহর জাতীয় গাছ লাগাই তাহলে অরহর জাতীয় গাছের এরকম ক্ষমতা আছে যে ওর মধ্যে প্রচুর পরিমাণে মাকড়কে খায়, এরকম ধরনের যে মাকড়গুলো, মানে বন্ধু মাকড় যেগুলো, তারা কলোনি করে। ফলে এই স্টেপগুলো যদি আমরা নিই তাহলে ন্যাচারালি প্রাকৃতিকভাবেই আমরা মাকড়ের সংখ্যা কিছুটা কমাতে পারবো।
0: ঠিক। আর এক্ষেত্রে রোগের কি কিছু প্রাদুর্ভাব দেখা দিতে পারে
2: পটলে?
0: হ্যাঁ,
2: পটলে আপনার খুবই রোগের সমস্যা পটলে, যেটা এই যে আমরা যে ভুঁই পটল যেগুলো হচ্ছে বিশেষ করে, সেখানে আপনার গোড়া পচা, শিকড় পচা, তারপরে পাতার তলায় সাদা ছাতা, হ্যাঁ, এইগুলো শুকনো পচা রোগ, কাণ্ড পচা রোগ, এগুলো খুবই দেখা যায় পটলের ক্ষেত্রে। এবং আমরা বিভিন্ন জায়গাতে যা চাষি ভাইরা চাষ করছেন তাদের কাছ থেকে আমরা এই সমস্যাটা পাই, এবং আমরা যখন মাঠে যাই, যখন আমরা জমি পরিদর্শন করি, তখন দেখি যে পটলের পাতাগুলো একদম শুকনো হয়ে একদম খড়মড়ে হয়ে গেছে। মানে এক্ষেত্রে কী হয়, আমরা চাষি ভাইদের বারবারই বলি, যখন আপনারা পটলের চাষ করছেন জমিতে, আপনারা যদি জৈব আমাদের যে টাইকোডার্ম ভিডিডি টাইকোডার্ম মার্জিনিয়াম আছে, আমরা 4-5 গ্রাম প্রতি কেজি যদি ফার্মেড ম্যানিউরের সঙ্গে মিশিয়ে যদি আমরা জমি তৈরির সময় যদি জমিতে দেন, তাহলে সেক্ষেত্রে এরা যে সমস্ত, এরা তো বন্ধু জীবাণু, তো এরা কি করে, এরা যে সমস্ত ক্ষতিকারক যে জীবাণুগুলো সেগুলোকে এরা ধ্বংস করে, সেক্ষেত্রে এই রোগটা অনেকটা কমে যাবে। এবং আর যখন এই রোগটা যদি এসে যায় সেক্ষেত্রে তখন আমরা চাষি ভাইদের জেনারেলি বলি সাইমোক্সানিল ম্যাঙ্কোজেব বলে একটা ওষুধ আছে, মেটালাক্সিল ম্যাঙ্কোজেব বলে ওষুধ আছে, ম্যান্ডোপ্রোপামিড বলে একটা ওষুধ আছে, হ্যাঁ, এইগুলো কপার হাইড্রোক্সাইড বলে একটা ওষুধ আছে, এগুলো 2 গ্রাম পার লিটার জলে গুলে যদি চাষি ভাইরা গাছেরটাকে ভালো করে ভিজিয়ে দেন, এবং এক্ষেত্রে আমি চাষি ভাইদের বলবো যে গাছের আপনারা কিন্তু কাণ্ড থেকে মাটি পুরোটাই ভালো করে ভিজাবেন, কারণ রোগটা কিন্তু মাটি থেকে উঠছে, সেই জন্য চাষি ভাইরা যদি উপরে উপরে স্প্রে করে চলে যান সেক্ষেত্রে কিন্তু ঠিকমতো রোগটা আমাদের ওষুধের মধ্যে পৌঁছায় না, সেক্ষেত্রে রোগের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স তৈরি হয় ওষুধের ক্ষেত্রে। সেজন্য নজলটাকে আমাদের এমনভাবে স্প্রে করতে হবে যাতে আমাদের গাছের পাতার নিচেরটা অংশ বা কাণ্ডগুলো ভালো করে ভিজে যায়,
0: সেটা গোড়া থেকে মাথা পর্যন্ত।
2: হ্যাঁ, এটা একটা করতে হবে। আর একটা জিনিস আছে যে কাণ্ড পচা গোড়া পচার ক্ষেত্রে এটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। সেক্ষেত্রে চাষিবাড়িদের আমি বলবো যে

0: এক গ্রাম থায়োফিনিল মিথাইল আর 2 গ্রাম ক্লোরোথালোনিল, এই দুটোকে মিশ্রিত করবেন। এগুলো লিখে নিতে পারেন, এগুলো মিশ্রিত করে প্রতি গ্রাম বা প্রতি লিটার জলে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন, তাহলে দেখবেন যে গোড়া পচা যে রোগটা, এটা অনেকটাই প্রতিহত হবে। কারণ গোড়া পচা রোগ কন্ট্রোল করা খুবই টাফ।
1: এটা আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, যারা পটল চাষি রয়েছেন, তাদের কাছে খুবই কার্যকরী একটি টিপস হলো। আমি ডক্টর দেবনাথ আপনার কাছে আবার আসি, গ্রীষ্মকালের কথা বলছি। এই সময় তো আমাদের গ্রাম বাংলার বুকে কুমড়ো জাতীয় যে সমস্ত ফসলগুলো হয় সেগুলো তো ব্যাপক পরিমাণে চাষ হয়। কুমড়ো জাতীয় ফসল, ধরুন আপনার লাউ ঝিঙে যেগুলো হচ্ছে, সেক্ষেত্রে কি ধরনের পোকার আক্রমণ দেখা দেয় বা তার থেকে প্রতিকার কিভাবে পাবে তারা?
2: এই গ্রীষ্মকালে লাউ ঝিঙে পটল উচ্ছে এই কুমড়ো জাতীয় যতগুলো সবজি আছে, এই সবজিগুলোতে একটা পোকার আক্রমণ ঘটে, যেটাকে আমরা গ্রাম বাংলার চাষি ভাইয়েরা যেটাকে টিপ পোকা বলে থাকে।
1: টিপ পোকা
2: কারণ ওর গায়ের উপরে স্পট আছে অনেকগুলো, তো কড়াইকে উল্টে দিলে যেমন দেখতে ওর বডিটা অনেকটা ওরকম। তো এই পোকাটা যখন
1: ছোট ছোট লাল তার পিঠের উপর টিপটিপ ওই রকম,
2: হ্যাঁ, ও এই এটা হচ্ছে কক্সিনেলিড গ্রুপের পোকা। হ্যাঁ, ছোট ছোট লাল লালের উপরে যেটা টিপ সেটা হচ্ছে বন্ধ পোকা।
1: আচ্ছা,
2: এই এই গ্রুপের বেশিরভাগ পোকাই হচ্ছে বন্ধ পোকা, যেগুলোকে আমাদের চিন্তা হবে। যদি বন্ধ পোকা বেশি থাকে তাহলে কিন্তু ওদেরকে ক্ষতি করা যাবে না। এদের গ্রুপের মধ্যে একটাই পোকা আছে যেটা এপিল্যাকনা বিটল ইংলিশে বলা হয়। এই এপিল্যাকনা বিটলটা বাদামি রঙের উপরে কালো স্পট হয়, ওটা চিনতে হবে। তো চিনে নিয়ে তারপর দেখলে বুঝতে পারবেন, যারা খাচ্ছে পাতা খেয়ে ক্ষতি করছে তারা ক্ষতিকর পোকা, বাদ বাকি গুলো কিন্তু পাতা খেয়ে ক্ষতি করে না।
1: আচ্ছা,
2: তো এরা যখন খেয়ে ক্ষতি করে তখন এরা হচ্ছে অনেকটা পাতার উপরে সবুজ অংশ কুড়ে কুড়ে খাবে, কিছুটা খাবে আবার কিছুটা গ্রিন রেখে দেবে, কিছুটা খাবে কিছুটা গ্রিন রেখে দেবে, যে কারণে দেখতে অনেকটা মইয়ের মতো মনে হবে। এটা শুধুমাত্র এই কুমড়ো জাতীয় ফসলে আক্রমণ করে তা নয়, বেগুনের পাতাতেও দেখা যায়, বেগুনে প্রচণ্ড ক্ষতি করে, কুমড়োতেও দেখা যায়। এছাড়া যেটা ফলের মাছি যেটাকে বলে, সেই ফলের মাছিটাও কুমড়ো জাতীয় ফসলের ব্যাপক ক্ষতি করে। এই ফলের মাছির ক্ষেত্রে যেটা, এদের যে স্ত্রী পোকা, সেই স্ত্রী পোকাগুলো ফলের ওপরে বা ফুল যা স্ত্রীফুল এসছে, স্ত্রীফুলের নিচে ফল ধরবে, একদম কচি যে ফল, সেই কচি ফলের চামড়া ফুটো করে তার ভেতরে ডিমটা ঢুকিয়ে দেয়। ডিমটা ঢুকিয়ে দেওয়ার সঙ্গে কি করে, ওরা আবার কিছু ব্যাকটেরিয়াও ওর মধ্যে ঢুকিয়ে দেয়, যে কারণে ডিমটা ফুটতে যে 4-5 দিন টাইম লাগবে, তার মধ্যে ওই ব্যাকটেরিয়াগুলো ওই ফলটাকে পচিয়ে দেবে। ওই পচা ফলকে ওরা খাবে, খেতে খেতে ভিতরে ঢুকে যাবে, এবং ক্রমাগত ওই ব্যাকটেরিয়ার কারণে এবং ওদের খাওয়ার কারণে ভেতরটা আস্তে আস্তে পচে যাবে। এর ফলে ফল আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং মার্কেটে পুরো বাজার মূল্য নষ্ট হয়ে যাবে পোকার আক্রমণের ফলে। এবং এই পোকা যখন এদের ম্যাগট স্টেজ যেটাকে বলা হয়, যে লার্ভাটা শুক্রিটটা, শুক্রিটটা যখন ফলটা খাওয়া হয়ে গেল, তারপরে সে বেরিয়ে আসে, বেরিয়ে এসে মাটির ভিতরে চলে যায়, সেখানে গিয়ে পুতুলি গঠন করে, যে কারণে এদের নিয়ন্ত্রণ করতে গেলে পোকাগুলোকে নিয়মিত মাটিকে কর্ষণ করতে হবে। যদি গ্রীষ্মকালে সময় হয়, সুযোগ হয়, তাহলে ডিপ সামার প্লাইং করা উচিত, ভালো করে লাঙল দিয়ে জমিকে রোদ খাওয়ানো উচিত। রোদ খাওয়ানো হলে পুতুলিগুলো বাইরে বেরিয়ে আসবে, এবং বাইরে বেরিয়ে আসলে পাখিরা চলে আসবে, অটোমেটিক্যালি পাখিরা চলে আসবে জমিতে, এবং তারা হচ্ছে ওগুলোকে খেয়ে নষ্ট করবে। তো এই ফ্রুট ফ্লাই ম্যানেজ করা খুবই কঠিন। আমাদের যেটা করা উচিত সেটা হলো, প্রথম দিকে ফেরোমন ট্র্যাপ অল্প কিছু একর প্রতি আপনি 4টে করে লাগিয়ে আপনার মনিটর করবেন যে ফ্রুট ফ্লাই আসছে কিনা। সেক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত ফেরোমন ট্র্যাপের মধ্যে কিউ লিওর দিতে হবে, CUE কিউ লিওর LURE। তো এই কিউ লিওর দিলে তাহলেই কিন্তু যেটা, যে ফলের মাছিগুলো এই কুমড়ো জাতীয় ফসলে আক্রমণ করে তারা ওই ফেরোমন ফাঁদে পড়বে। এবং যদি বেশি পরিমাণে থাকে তখন 10টা করে আমরা একর প্রতি 10টা করে ফেরোমন ফাঁদ দিতে পারি, তাহলে কোনো রকম পেস্টিসাইড ব্যবহার না করেও আমরা এদের সংখ্যা কমাতে পারবো। এছাড়া আমরা নিম জাতীয় পেস্টিসাইড, নিম তেল জাতীয় পেস্টিসাইড ব্যবহার করে আমরা এদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারি।
1: বেশ, এটা তো পোকার আক্রমণ হতে পারে কি কি বা কেমন করে তার দমন করবে সে ব্যাপারটা ডক্টর দেবনাথ বললেন। ডক্টর মন্ডল, এক্ষেত্রে এই যে কুমড়ো জাতীয় ফসলের কথা বলছি আমরা, এক্ষেত্রে কি কি রোগ হতে পারে বা সেক্ষেত্রে নিয়ন্ত্রণ কিভাবে করবেন?
0: হ্যাঁ, কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে যে রোগগুলো হয়, যেটা প্রধানত দুটো রোগ আমরা দেখি, একটা হচ্ছে ওই ডাউনি মিলডো, যেটা আমি একটু আগে বলেছিলাম যে সাদা সাদা রোগ পাতার তলায়, আর একটা হচ্ছে পাউডার মিল্ডু, এটাতে সাদা গুঁড়ো রোগ বলে।
1: আচ্ছা,
0: এটা কি হয় না, পাতায় যে পাতা বা কাণ্ড সব জায়গাতেই পাউডারের মতো সাদা গুঁড়ো রোগ দেখা যাবে, মানে সাদা সাদা হয়ে যাবে, পাতার উপরের দিকে হবে এবং ডাউন মিল্ডু নিচের দিকে হয়, এবং সারা গাছটাতেই হয়ে যাবে। এবং সেক্ষেত্রে

0: আপনি যদি হাতে করে ফিল করেন দেখবেন গাছের আপনার হাতে সাদা সাদা গুঁড়ো লাগছে। এবং এটা কি হয় না, এটা গাছকে সালোক সংশ্লেষ করতে দেয় না, ফলে খাদ্য সংশ্লেষ করতে পারছে না, গাছ মারা যায়। হ্যাঁ, এবং সেক্ষেত্রে এইটা চাষিবাদের একটা সমস্যা। এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার এতে আমাদের একটা সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে বেশি বেশি। তো সেক্ষেত্রে আমরা চাষিবাদের জেনারেলি সাজেস্ট করি যে যে কোনো সালফার জাতীয় ফাঞ্জিসাইড, যে কোনো সালফার জাতীয় ফাঞ্জিসাইড আমরা সালফেক্স নামে পাওয়া যায়, আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলো যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই পাউডারি মিল্ডু রোগের ক্ষেত্রে আপনারা উপকার পাবেন। আর যেটা সাদা সাদা রোগের ক্ষেত্রে বলেছিলাম আগেই, আমি বলেছি যে সাইমোক্সাইনিল ম্যাংকোজেব আপনারা স্প্রে করতে পারেন বা মেটালাক্সিল ম্যাংকোজেব স্প্রে করতে পারেন, 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এবং সেক্ষেত্রে যেহেতু আমি বলেছি যে পাতার নিচের দিকে হয়, সেক্ষেত্রে নজলটাকে নিচের দিকে রেখে পুরো গাছটাকে ভিজিয়ে স্প্রে করবেন, নাহলে ওষুধটা ঠিক মতো পৌঁছবে না। আর একটা যেটা আমাদের এই যে উচ্চ জাতীয় যে ফসলগুলো আছে সেক্ষেত্রে আমাদের একটা কুঁকড়ে যা রোগ, পাতা কুমড়ানো রোগ, এটা ভাইরাস ঘটিত রোগ। এক্ষেত্রেও আমি আগে যেটা বলেছি যে ভাইরাস ঘটিত রোগের কোনো ওষুধ আমাদের তৈরি হয়নি আজ পর্যন্ত। আমরা যেটা করি যে ভাইরাস ঘটিত যে রোগটা আমরা যদি দেখতে পাই সেক্ষেত্রে একটা দুটো গাছ হলে আমরা সেগুলোকে তুলে নেব, তুলে ফেলে দিতে মানে অন্য জায়গায় আমরা মাটি ভিতরে ব্লিচিং দিয়ে কভার করে দেবো অথবা আমরা জ্বালিয়ে দেবো, এটা একটা গেল। আর যে ক্ষেত্রে আমাদের ডক্টর দেবনাথ যেটা বললেন যে শোষক পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য মেটাসিস্টক্স বা ইমিডাক্লোরোপিড ওষুধ আপনারা স্প্রে করবেন, এটা অনেকটা উপকার পাবেন।
1: এই সময়ের আরো একটি গুরুত্বপূর্ণ ফসল বা অর্থকরী ফসল গ্রাম বাংলার বুকে দেখা যায় যে বেগুন চাষ। এবং বেগুন চাষিদের কাছে একটা জিনিস শোনা যায় যে বেগুনটা রয়েছে সেখানে ছিদ্র করে গর্ত মতো হয়ে গেছে, কোনো পোকা তার মধ্যে রয়েছে, কাটার সময় বিশেষ করে যখন আমরা বাড়িতে নিয়ে আসি এটা দেখা যায় বেগুনটা ভালো দেখতে কিন্তু ভেতরের দিকে কাটলে দেখা যায় তার মধ্যে কোনো পোকা বাস করে রয়েছে, থেকে কিভাবে নিস্তার পাবেন তারা?
2: হ্যাঁ, বেগুনে অনেক ধরনের পোকার আক্রমণ ঘটে। তো আপনি যেটা বললেন যে বেগুন কাটলে বাড়িতে নিয়ে এসে কাটলাম, কাটার পরে দেখলাম যে ভিতরে একটা পোকা রয়েছে এবং ভিতরটা নোংরা হয়ে আছে, পোকার মল মল একদম ভর্তি হয়ে আছে। এই ধরনের বেগুনকে আমরা কানা বেগুন বলি। অনেক সময় আমরা এটা বলি যে বাজার থেকে কানা বেগুন কেনা ভালো চকচকে বেগুন কেনার থেকে,
1: এটাও শোনা যায়,
2: এটাও অনেক সময় বলা হয়। কারণ কি? কারণটা হলো বেগুন চাষ করলে আপনি বাড়িতে একটা বেগুন লাগান আর মাঠে 100টা বেগুনের চারা লাগান, বেগুনে কিন্তু কোথা থেকে ওরা খবর পেয়ে যায় জানি না, ওরা কিন্তু চলে আসে এবং সাদা রঙের এক ধরনের মথ হয়। এই মথগুলো এসে গাছের যখন ফল নেই তখন গাছের কুড়ির মধ্যে বা গাছের একদম ডগাতে ডিম পারবে এবং তারপরে গাছের কাণ্ডের ভিতর ঢুকে যাবে, ফলে কাণ্ডগুলো নুয়ে পড়বে। তো দেখা যাবে যে জমিতে গেলে দেখবেন যে কিছু গাছের মাথা হচ্ছে নুয়ে পড়েছে, তো সেগুলো সব এই মাছির এই পোকার জন্য হচ্ছে। এরপর যখন ফল চলে আসে তখন এই লার্ভাগুলো কি করে, তখন এরা ফলের ভিতরে ঢুকে যায় এবং ভিতরে ঢুকে খায়। এবার বেগুন যেহেতু প্রচন্ড অর্থকরী ফসল, ফলে চাষি ভাইরা একে বাঁচানোর জন্য প্রচুর পেস্টিসাইড ব্যবহার করেন এবং দেখা যায় যে দুটো পেস্টিসাইড একসাথে ব্যবহার করছেন, প্রতিদিন স্প্রে করছেন, তার মধ্যেই হারভেস্টিং করছেন, তো ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। তো চাষি ভাইদেরকে আমি এটাই পরামর্শ দেব যে কোনো পেস্টিসাইড ব্যবহার করার পরে একটা ওয়েটিং পিরিয়ড থাকে, সেই ওয়েটিং পিরিয়ডটা মেনে তারপরে আপনারা যে পেস্টিসাইডগুলো ব্যবহার করছেন ওগুলো করুন এবং কি পেস্টিসাইড বারবার রিপিট না করে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে পেস্টিসাইড ব্যবহার করুন, তাহলে এই পোকার আক্রমণ প্রতিহত করতে সুবিধা হবে।
1: বেশ বেশ, আমাদের সময় কমে আসছে, আরো অনেক কিছু প্রশ্ন হয়তো রয়েছে কৃষক বন্ধুদের, তবুও যতটুকু আমরা চেষ্টা করছি সবকিছু ছুঁয়ে যাওয়ার। রোগের কথাটা একটু জেনে নিই ডক্টর মুন্নাল আপনার থেকে, বেগুনের বিভিন্ন ধরনের রোগ পোকা হতে পারে, ঢলে পড়া রোগ বা আরো আরেকটা কথা কৃষক বন্ধুরা বলেন যে তুলসী রোগ, এটা ঠিক কি?
0: এটাই বেগুনের ক্ষেত্রে খুবই সমস্যা, যেটা আমাদের ডক্টর দেবনাথ বললেন যে চাষি ভাইরা প্রচন্ড কীটনাশক ওষুধ দেয় তার জন্য উনি বললেন যে কানা বেগুন খাওয়া ভালো। এক্ষেত্রে রোগের ক্ষেত্রে যেটা হয়, রোগের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ রোগ সেটা হচ্ছে ঢলে পড়া রোগ। এটা ছত্রাকজনিত ঢলে পড়া হতে পারে এবং ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া হতে পারে। আর যেটা আপনি বললেন যে তুলসী রোগ, সেটাতে হচ্ছে গাছটার ছোট হয়ে যায় এবং পাতাগুলো খুব ছোট হয়ে, এত ছোট হয়ে যায় যেটা মনে হচ্ছে যে তুলসী গাছের পাতার মতো।
1: ও আচ্ছা, সেই জন্য এটা
0: তুলসী রোগ। কিন্তু এটা ভাইরাস না, এটা মাইকোপ্লাজমা বলে একটা লাইক অর্গানিজম, তো সেটা বাহিত হয়, এটারও কিন্তু কোনো ওষুধ তৈরি হয়নি। এটাও কিন্তু আপনার ওই সাদা মাছি বা এই দিকে প্রকৃত হয় মানে এক কারের কাছে যায়, সেক্ষেত্রে আমার ওই আগের সাজেশনই থাকবে চাষি ভাইদের কাছে, পুঁতে হবে, পুঁতে ফেলতে হবে এবং পুড়িয়ে দিতে হবে। আর যেটা ওই ঢলে পড়া বা যেটা বললাম যে ছত্রাকজনিত আর ব্যাকটেরিয়া ঢলে পড়া, সেক্ষেত্রে চাষি ভাইদের আপনারা যদি 1 গ্রাম থায়াফিনেট মিথাইল আর 2 গ্রাম ক্লোরোথালোনিন গুলে জলে গুলে স্প্রে করেন তাহলে সেক্ষেত্রে উপকার পাবেন, অথবা জিনেপ 75% WP প্রয়োগ করলেও পাবেন, ভালো উপকার পাবেন। ছত্রাকজনিত আর ব্যাকটেরিয়া দুটো পার্থক্য করার জন্য, যদি ছত্রাকজনিত হয়, যদি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত যে গাছটা সেটা যদি আমি ছোট ছোট কাটেন কাণ্ডটাকে, কেটে এক গ্লাস জল তাতে যদি দেন, দেখবেন যে সাদা ধোঁয়ার মতো বেরোচ্ছে।

0: সেক্ষেত্রে কিন্তু এটা ব্যাকটেরিয়াজনিত হলদে হয়ে যাবে, কিন্তু
1: আচ্ছা
0: ছত্রাকজনিত এটা পাবেন না। ছত্রাকজনিত গাছের কাণ্ড কাটলে আপনি হলদে রং দেখতে পাবেন, এইদিকে আপনারা পার্থক্য করতে পারবেন।
1: আর আমাদের শেষে একটা জিনিস জানতে চাই, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা বা রন্ধনশালায় আর কি অতি প্রয়োজনীয় একটি সবজি যেটা লঙ্কা আর কি, লঙ্কার ক্ষেত্রে মূলত কি ধরনের পোকার আক্রমণ হতে পারে ডক্টর দেবনাথ?
2: হ্যাঁ, লঙ্কা যেমন সারা বছর প্রয়োজন হয় তেমনি সারা বছর চাষও হয় প্রায় বলতে গেলে, এবং লঙ্কাতে যখনই চাষ করা হয় তখন লঙ্কাতে শোষক শ্রেণীর কয়েকটি পোকা প্রচণ্ড আক্রমণ করে এবং মাকড়ও আক্রমণ করে। লঙ্কার যে মাকড়টা আক্রমণ করে সেটাকে হলুদ মাকড় বলে। এরা গাছের যে একদম কচি যে অংশটা সেই জায়গাটা গিয়ে কলোনি করে এবং সেখান থেকে রস চুষে খায়। ফলে অনেক সময় দেখা যায় যে ফলটা মানে লঙ্কা যেটা, লঙ্কাটা অনেক সময় ডিফর্ম হয়ে যায়। এছাড়া এরা কচি পাতার নিচের ত্বকে গিয়ে বাসা বাঁধে এবং সেখানে খায়, ফলে নিচের ত্বকটা ড্যামেজ হয়ে গিয়ে পাতাটা উল্টোনো নৌকোর মতো হয়ে যায়। এছাড়া অনেক সময় চিরুনি পোকার আক্রমণ করে লঙ্কাতে, এবং চিরুনি পোকার আক্রমণ করলে সেক্ষেত্রে ওরা আবার কলোনি করে পাতার ওপরের দিকে, ফলে পাতাটা কুকড়ে উপর দিকে উঠে যায় চিরুনি পোকার ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি অনেক সময় দেখা যায় যে চিরুনি পোকা এবং যে হলুদ মাকড় দুটো একসঙ্গে একযোগে আক্রমণ করছে, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সিস্টেমিক পেস্টিসাইড অ্যাকারিসাইড এগুলো স্প্রে করা উচিত, প্রোফেনোফাস জাতীয় বা ইমিডাক্লোপ্রিড জাতীয়।
0: এক্ষেত্রে একটা কথা আমি বলি, ডক্টর দেবনাথ বললেন এখানে কিন্তু একটা রোগও হয়, পাতা কুমড়ানোর রোগ যেটা, এবং এটাকে বলে আমরা লিপকাল কমপ্লেক্স। মানে তিনটে আছে, চিরুনি পোকা বললেন, চিরুনি পোকা বললেন, মাকড় বললেন, আর আমাদের এই ভাইরাস লিপকাল ভাইরাস, এই তিনটে মিলে এটাকে বলা হয় লিপকাল কমপ্লেক্স। সেক্ষেত্রে চাষি ভাইদিকে যিনি ওই যে ওষুধগুলি বললেন, ইমিডাক্লোপ্রিড বা মেটাসিস্টল বা
2: পোপাজক
0: বললেন, তা ফেনাজোকুইন মাইক অ্যাকারিসাইড যেগুলো, এগুলো আপনারা যদি দেন চাষি ভাইরা, তাহলে এই লিপকালের এই যে থেকে প্রবলেম থেকে আপনারা উপকার পাবেন। এটা খুবই সমস্যা, এটা গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় লঙ্কা
1: একদম লঙ্কার এই পাতা কুমড়ানোর সমস্যা এবং এই সমস্যাগুলো প্রায় শোনা যায়। বেশ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সব শেষে ঝাল দিয়ে শেষ করব না, একটু মিষ্টি দিয়েই শেষ করি। পেঁপে আমাদের একটি খুব সুস্বাদু খাবার, এই পেঁপে চাষের ক্ষেত্রে কিছু সমস্যা তো দেখা দেয় রোগ পোকার, সে ব্যাপারে কি হবে খুব সংক্ষেপে একটু ছুঁয়ে যাবেন।
0: পেঁপের ক্ষেত্রে জেনারেলি আমাদের রোগের সেরকম বলতে একটি ভাইরাস ঘটিত রোগ হয় পেঁপের। হ্যাঁ, সেটাও গাছের ডগা ছোট হয়ে যায়, কাণ্ড ছোট হয়ে যায়, সেক্ষেত্রে এটার কোনো কিন্তু প্রতিকার নেই, এটাকে উপড়ে ফেলতে হবে যাতে অন্য গাছে সংক্রমণ না হয়। চাষিবাদীকে আমি আগেই বলেছি এটা পেঁপের কাছে। এ পোকার ব্যাপারে ডক্টর দেবনাথ যদি কিছু বলেন।
2: পোকার ব্যাপারে পেঁপেতে আজকাল খুব যেটা দেখা যাচ্ছে সেটা হলো দয়ে পোকা বা মিলিবাগ, এটা পেঁপেতে প্রচণ্ড আক্রমণ করে। এই দয়ে পোকার আক্রমণ করলে এরা তো সাদা সাদা ছোপ ছোপ হয়ে জমার বেঁধে কলোনি করে থাকে, তো সেক্ষেত্রে আমরা কোনো সিস্টেমিক অন্তর্বাহী যে সমস্ত ইনসেক্টিসাইড সেগুলো ব্যবহার করলে আমরা এর থেকে উপকার পাবো।
1: বেশ, আমাদের সময় একেবারেই শেষ, ঘড়ি আমাদের অনেকক্ষণ থেকেই চোখ রাঙাচ্ছে যে থামতেই হবে। আজকের আমরা আলোচনা করছিলাম গ্রীষ্মকালীন ফসলের রোগ পোকা আক্রমণ এবং তার প্রতিকার, আর এ বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে বললেন আমাদের মধ্যে দুজন বিশেষজ্ঞ ছিলেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়ার উদ্ভিদ রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল এবং কীটতত্ত্ববিদ ডক্টর প্রণব দেবনাথ। ডক্টর দেবনাথ এবং ডক্টর মণ্ডল, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত চক্রবর্তী। আজকের এখানেই থামছি, সবাই ভালো থাকুন, নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলেও প্রযোজনা আকাশবাণী কৃষি বিভাগ।

0: এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব হাস্য দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন হাসির প্রয়োজনীয়তা, বলছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাঞ্জনা সান্যাল।
1: ১৯৯৯ সালে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান সচিব মার্টিন সেলিগম্যান মনস্তত্ত্বের এক নতুন দিশা তুলে ধরেন, ইতিবাচক মনোবিদ্যা বা পজিটিভ সাইকোলজি। মানুষের আচরণে অস্বাভাবিকতা না দেখে তার সদর্থক বৈশিষ্ট্যগুলো বা জীবনের ইতিমূলক শর্তগুলোর দিকে মনোযোগ দিতে বলেন। এই প্রেক্ষাপটেই মানুষের আবেগের প্রকাশভঙ্গির সীমানায় হাসি বা রসিকতা বোধ করার সদর্থক মানসিকতার প্রসঙ্গ আসে। জন্মের সাথে সহজাত প্রবৃত্তিগুলোর দুটো খুব প্রয়োজনীয় আবেগ আচরণের, একটি হল কান্না, অপরটি হাসতে পারার ক্ষমতা। কান্না শুরু থেকেই বিকাশের মধ্যে থাকে, হাসি আসে অপেক্ষাকৃতভাবে আরেকটু পরে। যে কোনো অস্বস্তির প্রকাশ কান্নায় আসে, স্বস্তি বা খুশি প্রকাশের জন্য হাসি। হাসি তাই অন্যের সাথে ভাব বিনিময়ের গোড়ার মাধ্যম। হাসি আমার তোমার কোলে, তোমার গায়ের গন্ধে, তোমার আমাকে জড়িয়ে ধরার ভঙ্গিতে স্বস্তির বোধ দেয়। আরেকটু বড় হলে তুমি কোলে নিলে, আরেকটু পরে আদর করলে, তারও পরে খেলনা কিনে দিলে বা আমার সাথে খেললে অনেক অনেক খুশির দোতক। হাসি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, হাসির প্রকাশ অন্যকে গ্রহণ করা বোঝায়। হাসি বা রসবোধ পরিস্থিতিকে হালকা করে ভালো লাগার আমেজ আনে। বিশ্বের যে কোনো সমাজে সামাজিক আদান প্রদানে দেখা যায় এমনকি যে শিশু অন্ধ বা বধির অন্যের হাসি শুনতে পায় না, অন্যের হাসি মুখ দেখতে পারে না, সেও নিজে হাসে। তাই হাসি একটি সর্বজনীন ভাষা হিসেবে স্বীকৃতি পায়। হাসি খুশি মুখের আদল তাই সবার প্রিয়, সব রকম সংস্কৃতিতে সামাজিকভাবে গৃহীত হয়। এদের হাসি উপস্থিত অন্যের মুখেও হাসির প্রতিফলন ঘটায়। স্বাভাবিক হাসির শুরু আমাদের সংবেদনশীলতার সাথেই। অন্য সংবেদন যেমন দেখা, শোনা, ঘ্রাণ নেওয়া বা স্বাদ নেওয়া, স্পর্শ অনুভব করার মতো হাসির উদ্দীপকও মস্তিষ্কে গিয়ে একটা বিশেষ মুখভঙ্গির মাধ্যমে প্রকাশিত হয়। বিজ্ঞান জানায় দুটি বিশেষ মুখের পেশি, গালে জাইগোম্যাটিক মেজর, ঠোঁট কুচকে ওপরে তোলে, আর অরবিকিউলারিস অকিউলি চোখের ভাষায় ও চোখের বাইরের দিকের পেশিকে সংকুচিত করে আমাদের হাসি ফুটিয়ে তোলে। এই দুটি পেশি আক্ষরিক অর্থে সাবলীল হাসির প্রকাশক। হাসির সাথে আমাদের আবেগের উন্মোচন জড়ানো থাকে। হাসি আমাদের উজ্জ্বল আবেগের ছটা। হাসি একটি সামাজিক আচরণ যার সাথে কোনো আচরণজনিত ফলাফল জড়িত থাকে। আমি যেমন হাসতে পারার মধ্যে সদর্থক আবেগের টুকরো তুলি, তেমনি মনের কষ্ট চেপে রাখার জন্যও মানুষ কিন্তু মন ঠকানো হাসি হাসে। পরীক্ষা করে দেখা গেছে সাবলীল হাসি ভরা মুখের মানুষের সাথে কাজ করতে পারলে মানুষ বেশি উৎপাদন করে। দেখুন হাসির সংসর্গে ঠিক উল্টো ফল পাওয়া যায়। বৌদ্ধ দর্শনে হাসি শান্তি ও স্বস্তির আনয়ক। সব ধর্মের মতে হাসি আনন্দবোধের উৎস স্বরূপ। হাসির অভ্যাস মানুষকে সদর্থকতায় হাঁটতে শেখায়। একজনের থেকে আরেকজনের মধ্যে প্রতিফলিত হয়ে হাসি একটা সুন্দর সম্পর্ক শৃঙ্খল তৈরি করে। হাসি জীবনে বৈচিত্র্য আনে, জীবনে হাসতে পারার ক্ষমতা, আত্মবিশ্বাস বাড়ায়, ব্যক্তিগত জীবনে ইতিসুরের মূর্ছনা তৈরি করে। হাসি বৌদ্ধিক বৈশিষ্ট্যকে আমাদের উজ্জ্বল করে, জীবনের সাথে আমাদের অনেক বেশি যুক্ত করে, সুস্বাস্থ্য ও সুস্থিরতার কারণ হয়ে ওঠে। তাই শেষ করার আগে বলি, দুঃখ মুছে হাসতে থাকো, জীবনটাকে তুঙ্গে রাখো।
0: আজ বিশ্ব হাস্য দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন হাসির প্রয়োজনীয়তা, বললেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাঞ্জনা সান্যাল।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর চৌঠা মে ২০২৬ সোমবারের অনুষ্ঠান সূচি।

0: ভারতীয় সময় সকাল 5:58 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা। সকাল 6:05 শুনবেন সুচিন্তন, অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, শরদ পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, রাগ যোগিয়া কালেংড়া ও ভৈরবী। 6:30 এই মহাজীবন, কবি জসিম উদ্দিনের সংক্ষিপ্ত জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সন্দীপ সেন। 6:55 কৃষক বন্ধুদের জন্য নার্সারি করুন স্বাবলম্বী হন, এ বিষয়ে বলবেন ডক্টর তাপস কুমার চৌধুরী। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান ইটান্ডার টেরাকোটা মন্দির, বোলপুর শান্তিনিকেতন, উপস্থাপনায় গোপীনাথ পাল। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল। 8:30 অতিথি, অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে সুচিস্মিতা গুপ্ত, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 7:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ, রাগ মিয়া কিটোরি ও জনপুরী, তবলা অভিষেক চট্টোপাধ্যায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। 10:30 রামধনুতে প্রথমে শুনবেন আধুনিক, দিলাশা চৌধুরী, পরে লোকগীতি তুলিকা দাস। 11:00 সংগ্রহশালা থেকে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। সকাল 11:15 নজরুলগীতি, শিল্পী শিখা বসু। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় স্বপ্নময় চক্রবর্তী। 12:30 লোকগীতির অনুষ্ঠান, 1:00 বেতার নাটক বধুরোগ, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা মানুষ কুমার মিশ্র। 1:40 বাংলা ব্যান্ডের গান। বেলা 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 শুনবেন মহিলাদের আসর, বিষয় গল্পকথা, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 4:35 শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা দুর্বাদে। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, অতিথি শুভেন রাহা। 6:20 ক্ষেত খামারের কথা, পাট চাষ নিয়ে আলোচনায় ডক্টর রামপ্রসাদ ঘোষ, গণপতি মণ্ডল ও স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বাড়ছে গরম, বাড়ছে ত্বকের সমস্যা, বলবেন ডাক্তার অভিষেক দে। 7:00 বেতার নাটক বধুরোগ, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা মানুষ কুমার মিশ্র। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, কোয়ান্টাম কম্পিউটার নিয়ে ডক্টর রক্তিম হালদারের সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী রশ্মি চক্রবর্তী, রাগ দুর্গা, তবলায় প্রীতম চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মৈত্রীর 4 মে 2026 সোমবারের অনুষ্ঠান সূচি।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা, প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান, ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: এখন শুনবেন নাটক।
1: আজকের নাটক রূপনারায়ণ, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। নাটক রূপনারায়ণ।

0: খবরেজ, ও খবরেজ, খবরেজ আছে নাকি?
1: আসুন আসুন আসুন আসুন সুপ্রকাশ দা, বসুন।
0: ওরে বাপ রে বাপ, আর পারি না হরপ্রসাদ, শরীর আর বইছে না।
1: কেন, কি হলো?
0: ডেলি প্যাসেঞ্জার করে করে মরে যাচ্ছি ভাই, মরে যাচ্ছি। তোমরা বেশ আছো, রোগীর নাড়ি টিপে বায়ু কফ পিত্তের একটা বাদলে দিয়ে খালাস।
1: কি ব্যাপার, পাঁশকুড়ো লোকাল আজও লেট নাকি?
0: আরে কি জানি, আমার কাছে লেটও যা ও রাইটও তাই। ভালো কথা, ওই বিজ্ঞাপনটা পেয়েছো?
1: হ্যাঁ। না দাদা, যেতে পারিনি, কিছু মনে করবেন
0: না। না না, মনে করবো না, মনে করবো কেন ভাই, তুমি আছো বলে কত সাহায্য পাই। বিজ্ঞাপন এনে দাও, প্রুফ দেখে দাও, মাঝে মাঝে টাকাও দাও। পেশায় কভরেজ হলে কি হবে, সাহিত্য তোমার নেশা। হ্যাঁ ভালো কথা, এই আশ্বিন সংখ্যার প্রথম প্রবন্ধটা সেকেন্ড প্যারায় একটা মারাত্মক বানান ভুল থেকে গেছে।
1: বানান ভুল?
0: হ্যাঁ।
1: কি ভুল?
0: নির্নিমেষ বানান কি, দ্বিতীয় নিটা মূর্ধন্য নয়, ওটা দন্তন্য হরপ্রসাদ। নত্যবিধি সত্যবিধি ভুলে গেলে দেখো ভাই, এই রূপনারায়ণ পত্রিকায় বানান ভুলটি চলবে না।
1: হ্যাঁ হয়ে গেছে দাদা।
0: আরে বাপ রে বাপ, এই যে চা, ঠিক আছে দাঁড়া দাঁড়া, চা খেতে খেতে এই প্রবন্ধটা দেখা শেষ করে ফেলি। কার্তিক সংখ্যার ম্যাটার প্রেসে দিতে দেরি হয়ে যাচ্ছে।
1: কি প্রবন্ধ?
0: বেদান্তে অতীন্দ্রিয়বাদ। ছেলেটি বেশ লিখেছে, হে বেশ লিখেছে, কি সুন্দর এক্সপ্রেশন দেখো, লিখেছে আত্মা ঠিক পুষ্প এবং তার সৌরভের। জানো হরপ্রসাদ, প্লেটোর ঠিক এই রকম একটা কথা কোথায় যেন পড়েছিলাম, আত্মা যেন বিনা থেকে উচ্চারিত সুর।
1: এমন দাঁত ভাঙা সাবজেক্ট?
0: ও যাদের দাঁত বাঁধানো বা পোকা লাগা তাদের দাঁতই ভাঙে, আমাদের দাঁত ভাঙে না, বুঝলে?
1: কেন?
0: মানে যারা না লিখে সাহিত্যিক আর না পড়ে সাহিত্যিক, তারাই এসব লেখা দেখে ভয় পায়, বুঝলে?
1: তা লেখাটা কার?
0: লেখকের নাম দিয়ে কি হবে, লেখা আগে লেখক পরে। যে সম্পাদক যত বেশি নাম নিয়ে মাতামাতি করে জানবে সে তত নিকৃষ্ট সম্পাদক। দেখো হরপ্রসাদ, রূপনারায়ণ যখন খুব নাম করা কাগজ হবে তখন আমি একটা নিয়ম করব।
1: কি নিয়ম?
0: লেখার সঙ্গে লেখকের নাম ছাপবো না, পাঠক খুঁজে দেবে লেখা কার। আজকাল হয়েছে কি জানো, লেখকের নামটা আগে লেখা পরে। বাংলা সাহিত্যে এমন দুর্দিন আর কখনো আসেনি রে ভাই, কখনো আসেনি।
1: তা কি করবেন তবে?
0: আমি এক শ্রেণীর পাঠক সৃষ্টি করতে চাই হরপ্রসাদ, যারা সৎ সাহিত্যের জন্য সংগ্রাম করবে। এই যে সব লেখা সাহিত্যের পোশাক পরে সমাজের দুর্গন্ধ ভরিয়ে দিচ্ছে, তাকে ঝেঁটিয়ে আমি বিদায় করব, রূপনারায়ণের এইটাই ব্রত জানবে। উঠি ভাই উঠি, আজ অনিতার আবার কদিন ধরে জ্বর চলছে, সকাল সকাল বাড়ি ফেরা দরকার।
1: কি জ্বর?
0: ওই ঠান্ডা ফান্ডা লেগেছে ভেবেছিলাম, এখন মনে হচ্ছে টাইফয়েড হতে পারে।
1: কে দেখছে?
0: ও আমি ওষুধ দিচ্ছি কিন্তু কিছু হচ্ছে না।
1: ও আপনার বিদ্যে কুলোবে না,
0: কুলোবে না।
1: সময় আছে, চলুন দেখে আসি, দাঁড়ান কিছু ওষুধ টষুধ নিয়ে নি।
0: আচ্ছা চলো ভাই,
1: চলুন।
0: দেখো হরপ্রসাদ, তুমি বিজ্ঞাপনটার জন্য যেও কিন্তু।
1: যাবো যাবো, ও পত্রিকার জন্য রাত্রে বোধ হয় আপনার ঘুম হয় না। দিন হ্যারিকেনটা আমায় দিন তো, চলুন নদীর ধারে পথটা দিয়ে যাই, কাদা কম হবে।

0: একটু দাঁড়াও, একটু দাঁড়াও সার। ওই রাত্রি রূপনারায়ণের দিকে তাকিয়ে দেখো, কি বিরাট, কি সুন্দর, কি সাবলাইম। কি জানো হরপ্রসাদ, মহৎ উপন্যাসও এমনি এক বিস্ময়, এমনি এক দূরত্ব, এমনি এক সাবলাইম রিয়েলিটি। আসলে কি জানো, কোনটা সাহিত্য আর কোনটা লিটারারি জার্নালিজম, এইটা লোকে বুঝতে পারে না। আর পারে না বলেই সোনার বদলে রোল্ড গোল্ড কিনে নিয়ে লোকে দেই দেই করে নাচে। নাও ভাই, চলো চলো চলো, সাহিত্যের কথা উঠলে কি জানো আমার আবার নেশায় পেয়ে বসে। হ্যাঁ,
1: বাবা এসেছি মা।
2: এতক্ষণে এডিটার মশাই বাড়ি এসেছেন। এডিটার? ও পত্রিকার এডিটার বলি, বাড়ি আসার দরকারটা কি? সাহিত্য করলেই তো সংসার উদ্ধার হয়ে যাবে।

0: এদিকে আমার হয়েছে জ্বালা। বিকেলের দিকে মেয়েটা সাড়ে চার ঝড় উঠলো, ঘরে এমন টাকা পয়সা নেই যে একটা ডাক্তার ডাকি, ওষুধ কিনি, আর ওদিকে উনি এডিটারি করছেন।
1: তুমি এক কাজ করো অনিতার মা, ওই বারান্দায় ঝাঁটাটা পড়ে রয়েছে ওইটা দিয়ে দুঘাত বেশ করে পিঠে কষিয়ে দাও। হ্যাঁ, তোমার গায়ের জ্বালা মিটুক।
2: মা, তোমার পায়ে পড়ি মা, বাবা সারাদিন খেটে খুটে এলো, তুমি আর ঝগড়া করে সময় পেলে না বাবা? বাইরে আলো হাতে কে যেন দাঁড়িয়ে আছে।
1: ও হরপ্রসাদ, চলে এসো চলে এসো ভাই, চলে এসো। আরে কোনো লজ্জা নেই ভাই, এরকম অভ্যর্থনা আমার কপালে রোজই জোটে।
2: কবরেজ কাকা, এত রাত্রে?
0: ও কবরেজ, কবরেজ ডেকে আনা হয়েছে। পাশ করা অ্যালোপ্যাথিক ডাক্তার ডাকতে হলে যে এডিটার মশাইয়ের গ্রটের পয়সা লাগবে।
2: আহ মা, তুমি একটু চুপ করো না।
1: ওই তক্ত বসটায় বসে পড়ো হরপ্রসাদ, বসে পড়ো।
3: অনিতা কেমন আছো? এদিকে এসো তো দেখি একবার, দেখি হাতটা। জ্বরটা একটু কমেছে মনে হচ্ছে। আচ্ছা সুপ্রকাশ দা, বাড়িতে মধু আছে?
1: মধু তো মাত্র এক জায়গায় আছে ভাই, সে তোমার ওই বৌদির মুখে। দাঁড়াও তাকে ডেকে দিচ্ছি। কই গো
2: বাবা, বাবা কিসব বলছো তুমি?
0: এই যে চা ঠাকুরপো, এডিটর মশাইয়ের কি হাত পা ধোয়া হবে?
1: ও তুমি এখনো ঠান্ডা হওনি দেখছি। আচ্ছা ভাই, আমি ঘুরে আসি হরপ্রসাদ।
0: মধু আছে ঠাকুরপো?
3: ভালো হয়েছে, এই বড়ি তিনটে নিন, এখনই একটা মধুর সঙ্গে মেরে খাইয়ে দিন, তারপর দু ঘন্টা অন্তর। আজ রাতে জ্বর একেবারে না ছাড়লে ব্লাডটা দেখাতে হবে। অনিতা ভেতরে গিয়ে শুয়ে পড়ো এবার।
0: তোমাকে চুপি চুপি বলি ঠাকুরপো, সংসারটা ডুবে গেল। আজ প্রেসের লোক এসেছিল টাকা চাইতে, সাত দেখে আমি মেজাজ খারাপ করি।
1: কত টাকা বললো অনিতার মা?
0: 300 কত টাকা জানো?
1: কে এসেছিল?
0: রামহরিবাবু।
1: আরে মালিক নিজে?
0: বলে গেছে ছুটি আছে, কাল সকালে আবার আসবে।
1: 300 টাকা? হ্যাঁ তা ভাদ্র সংখ্যা থেকে প্রেসের টাকা বাকি, কিন্তু বাড়ি বইয়ের টাকা চাইতে তো কখনো রামহরিবাবু আসেন না। হরপ্রসাদ আমি এখন কি করি ভাই, কাছে যে কিছু নেই, বিজ্ঞাপনের টাকাগুলো আদায় হলে ভেবেছিলাম মিটিয়ে দেবো।
3: পরে ভাববেন, এখন চা খান তো।
2: মা, বাবা কি আবার খালি চা দিচ্ছো?
0: মেয়েটা খালি বাবা বাবা করে গেল ঠাকুরপো, তুই চুপ কর তো, চেঁচাস না।
3: অনিতার জ্বরটা অবজার্ভ করা দরকার।
1: তোমার যা খুশি করো, আমি ততক্ষণ প্রবন্ধটা দেখা শেষ করে আসি।
3: সত্যি ওই গুরুগম্ভীর প্রবন্ধটা কাল লেখা সুপ্রকাশ দা?
1: অসীম মাইতি, হরপ্রসাদ এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই সেই পাঠক, সেই ইয়াং জেনারেশন যারা অশ্লীল নোংরা ইমোরাল সাহিত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একদিন।
3: কি করে জানলেন আপনি? ইয়াং ম্যানরাই তো অশ্লীল নোংরা সাহিত্যের ভক্ত।
1: কি করে জানলাম? দেখো অসীম অনিতার সঙ্গে সেদিন এসেছিল আমাকে সাহিত্য সবাই ডাকতে। আমি তো সভা সমিতি দু চোখে দেখতে পারিনি, তা তো তুমি জানো। সত্যিকারের সাহিত্যিক যারা, তাদের হাতে দিন রাত সভা সমিতি করবার মতো সময় থাকার কথা নয়। তা শোনো, অসীমের সঙ্গে কথা বলে বুঝলাম ওরা রীতিমতো পড়াশুনো করে, ক্লাসিক পড়েছে, বিদেশি সাহিত্যের খবর রাখে, সাহিত্য বোঝে। সেদিন বললাম তুমি লেখো না কেন, লেখো আমার কাগজে লেখো।
3: সবাই কি বক্তৃতা করলেন?
1: না না না না, বক্তৃতা টক্তৃতা আমি দিইনি। আমি বললাম অনেক লোকজন দেখছি তো
2: বাবা। অসীমদা ওর প্রবন্ধটা না কিছুতেই পড়তে চাইছে না, মনে নেই সেই যে তুমি ওকে লিখতে বলেছিলে?
1: সাবজেক্টটা কি?
4: উপনিষদে মিস্টিসিজম, দেখুন ভালো হয়নি আদম।
2: না বাবা, ওর লজ্জা, লজ্জায়ও পড়তে চাইছে না।
1: অসীম, তোমার ভালো না হওয়া প্রবন্ধটাই আমরা শুনবো, সাবজেক্টটা আমার খুব ভালো লাগছে।
2: বাবা এ হলো নবীন জানা, সুন্দর কবিতা লিখে।
5: নমস্কার।
2: আর এ হলো
1: প্রবীণ নয় তো,
2: তুমি কি যে বলো না বাবা, এ হলো অসিত বেরা, খুব ভালো রিসাইট করতে পারে, ফুটবল খেলা একেবারে ওস্তাদ। এই অসিত, তোমার সে কথাটা বলে দেবো নাকি বাবাকে?
1: কে কে?
2: খুব ভালো না, মারামারি করতে পারে জানো বাবা, সেবার হকি স্টিক নিয়ে একাই লড়ে গেল জোনা দর্শকের সঙ্গে।
4: আপনি বিশ্বাস করবেন না অনিতার কথা।
1: বিশ্বাস করতে পারলে খুশি হবো, খুশি হবো অসিত। ভল্টে আর কি বলেছেন জানো? মিউজিক ফর দ্য মাইন্ড অ্যান্ড মাসল ফর দ্য বডি, আদর্শ তরুণের এইটাই হচ্ছে লক্ষণ। কই আরম্ভ করো তোমরা। না না না, আরে চেয়ার টেবিল গুলো সরাও না, এগুলো সরাও। এই আরে আরে, মালাটা কি জন্য রেখেছো? মালা সালার দরকার নেই, এসো সবাই সবাই আমরা মেজে বসে পড়ি, এসো বসো।
4: আচ্ছা আমি একটা প্রশ্ন করব।
1: একটা কেন, দশটা দশটা।
4: আচ্ছা টলস্টয় আর দস্তয়েভস্কির মধ্যে বড় কে?
1: বড় কঠিন প্রশ্ন। আমার কাছে ডস্টয়েভস্কি বড়।
5: কেন?

0: টলস্টয় নয় কেন?
1: টলস্টয়ের মধ্যে আদর্শটাই চরিত্রের চেয়েও যেন বড় হয়ে ওঠে, আসল মানুষটা তখন ছোট হয়ে যায়। উপন্যাসের পরিপূর্ণতার কাছে এটা একটা ত্রুটি।
2: আর দস্তয়েভস্কি?
1: আলোর জন্য তার আত্মার কান্না, তার বেদনা, তার বিশ্বাস, এর তুলনা হয় না, তুলনা হয় না। কিন্তু বড় গুরুগম্ভীর শোনাচ্ছে হে, প্রোগ্রামে দেখছি রবীন্দ্রসঙ্গীত, এবার কে গাইবে? কে
2: অনিতা কোথায় গেল?

0: কি সংগ্রহ
1: দেখো হরপ্রসাদ, এই যে বেদান্ত, এর শব্দচয়ন, এর সিম্বল, এর ইমেজারি, এর মিস্টিসিজম।
2: ঠাকুরপো, দেখো তো নারকেলটা মিষ্টি আছে কিনা।
1: হায় রে কপাল, কোথায় বেদান্তের মিস্টিসিজম আর কোথায় নারকেলের মিষ্টি।
2: থামো তুমি,
1: থেমেছি, একবারে থামতে রাজি আছি, যদি আরেক কাপ চা দাও।
2: চা আর হবে না, আমি পারবো না।
0: কোথায়? ঠিক বলেছেন বৌদি, বয়স হয়েছে, অত চা খাবেন না সুপ্রকাশদা।
1: বেশ, তুমি যখন বলছো তখন খাবো না, তাহলে প্রবন্ধটা শেষ করি। চশমাটা কোথায়? এই যে, না এই চশমার পাওয়ারটা বদলাতে হবে দেখছি।
0: কেন? এই তো মাস তিনেক আগে পাওয়ার পাল্টালেন, এরই মধ্যে কি ব্যাপার?
1: ব্যাপার দিনে দিনে পাওয়ারফুল এডিটর হচ্ছি, বুঝলে? ভালো কথা, তুমি ভাদ্র সংখ্যার এডিটোরিয়ালটা পড়েছিলে?
0: না তো।
1: ওই তো হাতের কাছে ফাইলটা পড়ে রয়েছে, দেখো না, পড়ে পড়ো পড়ো।
0: দুর্নীতি সমগ্র বিভাগটিকে গ্রাস করিতে বসিয়াছে। হ্যাঁ, রূপনারায়ণ পত্রিকা এমন এডিটোরিয়াল?
1: পড়ে যাও, পড়ে যাও।
0: দৃঢ় হস্তে এই সব অপরাধ বন্ধ করিবার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাইতেছি। সুপ্রকাশদা, বুঝতে পাচ্ছি না তো।
1: বুঝতে পারছো না? সেদিন মেচিতা লোকাল ধরবো বলে আসছি, বুঝলে। গেটে দেখি টিসি গণেশ ধারা একজন ভেন্ডারের কাছ থেকে বাঁহাতে ঘুষ নিল।
0: আচ্ছা,
1: তারপর ঝুড়িটা থেকে ফট করে দুটো কাঁচকলা ছিঁড়ে নিলে। আমি আর সামলাতে পারলুম না ভাই।
0: তারপর?
1: তারপর ওর বিরুদ্ধে ডিপার্টমেন্টে দুবার লিখলাম, কিন্তু প্রাপ্তি স্বীকারটা পর্যন্ত করলো না, বুঝলে। তাই এই এডিটোরিয়াল। দেশ দিনে দিনে অন্ধকারে ডুবে যাচ্ছে ভাই হরপ্রসাদ, এই জন্যই কি এতদিন জেল খেটেছিলাম, এত পুলিশের অত্যাচার। যাক, কটা বাজলো?
0: পৌনে দশটা।
1: দেখো জোসটা ছড়িয়ে পড়েছে নদীর ওপর।
0: আপনার বারান্দাটা কিন্তু খুব সুন্দর, পুরো নদীটা দেখা যায়।
1: সত্যিই সুন্দর। জানো পত্রিকার নাম কি রাখবো খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ মনে হলো রূপনারায়ণ রাখি। রবীন্দ্রনাথের সেই ছোট্ট কবিতাটা, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তারপর কি যেন, এই কি যেন হরপ্রসাদ, রবীন্দ্রনাথের কবিতার লাইন মনে না থাকলে না আমার যেন ভীষণ রাগ।
3: চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।
1: ঠিক কথা হরপ্রসাদ, সত্য কখনো বঞ্চনা করে না, এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি ভাই।
2: বাবা, জ্বরটা না আমার চলে গেছে।
1: চলে গেছে?
4: এই সুপ্রকাশ বাবু, ও সুপ্রকাশ বাবু, বাড়ি আছেন?
1: কে ডাকে দেখ তোমা?
2: কাঠগোলার মালিক গজানন হালদার।
1: হঠাৎ এমন বড় লোকের আগমন! আসুন আসুন আসুন আসুন গজানন বাবু, বসুন।
4: দেখুন, আমি এসেছিলাম যদি গল্পটা কার্তিক সংখ্যায় চেপে দেন।
1: গল্প কই দেখি, কিন্তু কার্তিক সংখ্যার ম্যাটার তো প্রায় রেডি।
4: এই যে না, দেখুন না গল্পটা লিখে দেখুন।
1: যৌবন জ্বালা, তা আপনি সাহিত্য করেন গজানন বাবু?
4: আরে কি জানেন মশাই, এই সাহিত্যিক সভায়, সাংস্কৃতিক সভায় সভাপতি টতি হতে হলে এই দু একটা লেখা বেরোনো দরকার, নইলে মান থাকে না, বুঝছেন তো। এই আর কি,
1: লেখা ভালো হলে নিশ্চয়ই বেরোবে, ও আপনি ভাববেন না, আমি সময় মতো পড়ে দেখবো।
4: না না না, প্লিজ, এই তো মাত্র 8 পৃষ্ঠার গল্প, চা খেতে খেতে হয়ে যাবে।
1: আচ্ছা অনিতা,
2: বাবা,
1: মা, আমার জামা চাদর আর ছাতিটা নিয়ে তোমার ভিতরে
2: আসছি। বাবা,
4: কি কোথাও বেরোবেন নাকি?
1: হ্যাঁ, সতিনেক টাকার আমার খুব প্রয়োজন।
5: 300 টাকা গজানন বাবু।
4: এসো বসো। তা বিয়ে রামহরি, তোমার কোলাঘাট প্রেস কেমন চলছে?
5: একটা মামলায় বড্ড বেকায়দায় পড়ে গেছি গজানন বাবু।
1: রামহরি বাবু, টাকার কথা আমি শুনেছি, আমি চেষ্টা করব।
5: না না না, চেষ্টা না সুপ্রকাশ বাবু, আমার ভীষণ দরকার, সত্যি বলছি।
1: আপনি বসুন, পরে কথা বলবো। হ্যাঁ গজানন বাবু, আপনার গল্পটা
4: এক্সেলেন্ট হয়েছে, কি বলেন? আমি জানি আপনি খুশি হবেন। ওই ম্যানেজারটা বলছিল যে বাবু, আপনি খটখটে শুকনো কাঠের ব্যবসা না করে যদি কাগজের সম্পাদক হতেন তাহলে খুব নাম করতেন। নায়িকা থেকে যা এঁকেছেন না, একা ওটা মার্কাটারি করতে হয়েছে, জানি না।
1: গজানন বাবু, আমি খুব দুঃখিত, গল্পটা আমি ছাপতে পারবো না।
4: হ্যাঁ, কি বললেন, ছাপতে পারবেন না?
1: না।
4: কেন, অশ্লীল হয়েছে বলে?
1: না, অশ্লীলতাকে আমি ভয় পাই না, যদি তার মধ্যে সৌন্দর্য থাকে, যদি সেটা সাহিত্য হয়। কিন্তু এটা যে আপনার আদৌ গল্পই হয়নি।
4: হোয়াট, গল্প হয়নি?
1: না।
4: কেন, এই তো লেটেস্ট মডেলের নায়ক আছে, ট্রাউজার পর আঠারো

0: বছরের নায়িকা আছে, বাংলো আছে, রাত্রি আছে, প্রেম করুন, প্রেম করুন, ফস্তিন স্টুডেন্ট সব তো আছে। আর এরকম লেখার কীরকম কমার্শিয়াল ভ্যালু তা কি আপনি জানেন? আপনার আর কি চাই?
1: যা চাই তা আপনাকে আমি বোঝাতে পারবো না গজানন বাবু, টাকার জন্য আমার মাথা ঠিক নেই। আপনি পরে একটা লেখা বরং দেবেন।
0: কি বললেন, পরে?
1: হ্যাঁ পরে।
0: জানেন কত লোকের গল্পের প্রশংসা করেছে?
1: বেশ তো, তাহলে তাদের ছাপতে বললেন।
2: সুপ্রকাশ বাবু আমার বড্ড তাড়া আছে।
0: আরে দাঁড়াও না রাম হই, সুপ্রকাশ বাবু তাহলে আপনি গল্পটা ছাপাবেন না?
1: না না,
2: আমার টাকা কি করলেন সুপ্রকাশ বাবু?
0: বেশ আমি তাহলে আসছি। রামহরি তুমি দেখা করে যাও।
2: আচ্ছা সুপ্রকাশ বাবু, বড্ড বেলা হয়ে যাচ্ছে।
1: রামহরি বাবু কাজ রাস্তের মধ্যে টাকা দিয়ে আসবো আপনার।
2: কথা দিচ্ছেন?
1: কথা দিচ্ছি, আর সুপ্রকাশ মান্না কথার খেলাপ করে না।
0: তাহলে ওই কথাই রইল রামহরি, তুমি এখন এসো। আরে আমার কাজ কত বেড়ে গেল বুঝতে পারছো তো? ভোরে কলকাতা গিয়ে বড় বড় লেখকের সঙ্গে দেখা করা, কোর্ট কাচারি, কাগজপত্র কেনা। কি হে তোমার মনটা তুমি এখন খারাপ খারাপ লাগছে?
2: আগে হ্যাঁ, এতদিনের জিনিস, তাছাড়া টাকাটা যা ধরলেন।
0: কি মুশকিল, তুমি এটা বুঝো না কেন যে মামলায় জিতলে প্রেস তোমার একার, নইলে তোমার তিন ভাইয়ের ভাগে কত পড়ে? আর মামলা চালাতেই তোমার জমি জমা ঘুটি বাটি সব বিক্রি হয়ে যাবে, তখন তখন তো এই বুড়ো আঙুল চুষতে হবে। যাও, যা দিয়েছি তার কেউ দেবে না, যাও।

0: প্রকাশ বাবু, এত রাত্রে চেহারা অমন, সারাদিন স্নান করা হয়নি বোধ হয়। বসুন বসুন।
1: আপনাকে বলেছিলাম আজ রাত্রের মধ্যেই টাকা দেব, তা বড্ড দেরি হয়ে গেল। সারাদিন ঘুরে ঘুরে বিজ্ঞাপনের 50টা টাকাও জোগাড় করতে পারলাম না। শেষকালে
0: কি করলেন?
1: 1 বিঘা জমি বিক্রি করে দিলাম। নিন, গুনে নিন টাকাটা।
0: জমি বিক্রি করে দিলেন?
1: হ্যাঁ।
0: কবিঘা জমি আছে আপনার?
1: তা এখনো 4 বিঘা রইল।
0: 4 বিঘে?
1: হ্যাঁ।
0: মানে 3 জনের পেটের ভাত জুটবে না। সুপ্রকাশ বাবু, আপনি রূপনারায়ণের জন্য?
1: রূপনারায়ণ পত্রিকার জন্য আমি বাস্তু ভিটে বিক্রি করতে রাজি আছি রামহরি বাবু। এদেশে 2টো ছেলে যদি বড় লেখক হয় আমি তাতেই খুশি, তাতেই ধন্য হয়ে যাব। আছে আছে, খুব প্রতিভাবান ছেলে আছে এখানে। এই এই সংখ্যার ম্যাটার দেখুন, নবীন জানার একটা কবিতা দিচ্ছি, কবিতাটা শুনুন। শেষের খেয়ার মতো সে কখন চলে গেছে নদীর ওপারে, যে নদীর অন্য নাম ভালোবাসা। কি এক্সেলেন্ট ইমেজারি
0: সুপ্রকাশ বাবু। হ্যাঁ, আপনি রূপনারায়ণ কাগজ চালান কেন?
1: কেন কাগজ চালাই জানেন? এই আমার দেশের মাটি, মানুষ, ইতিহাস, নদী, আকাশ, বাতাস, সব সব একদিন আমার কাগজে কথা বলে উঠবে। এখানে নতুন লেখক তৈরি হবে, নতুন কবি, নতুন ঔপন্যাসিক, নতুন নাট্যকার এখানে আসবে। রূপনারায়ণ তার জমিটাকে আবাদ যোগ্য করে যাচ্ছে। আচ্ছা, আপনি প্রেসে বিছানা করেছেন কেন?
0: অনেক দিনের প্রেস তাই।
1: বেশ বলেছেন মশাই। দেখুন, 5th ইয়ারে পড়ার সময় রেমার্কের 3 কমরেডস বলে একটা উপন্যাস পড়েছিলাম। যুদ্ধ ফেরত 3 বন্ধু একটা ভাঙা মোটর গাড়ির প্রেমে পড়ে গেছে। একবারে প্রেমে পড়া যাকে বলে জানেন? আপনিও দেখছি পুরনো প্রেসটা প্রেমে পড়ে গেছেন। তা টাকাটা রইল, আমি এখন উঠি।
0: সুপ্রকাশ বাবু, টাকাটা আপনি ফিরিয়ে নিয়ে যান, জমিটা ছাড়িয়ে নিন, এখন তো রেজিস্ট্রি হয়নি।
1: না না না না না, আমাকে অপরাধী করবেন না। আরে মশাই, সেই তো আপনার কোলাঘাট প্রেসেই আমাকে আসতে হবে, এদিকে আর তো প্রেস নেই। যাক, ম্যাটারগুলো রইল, দিন সাথে পরে প্রুফগুলো পাঠাবেন কেমন? এখন বেশ করে প্রেসে নাক ডাকি ঘুমন, আমি আসি। কবরেজ, কবরেজ আছো নাকি? এ
2: কি সুপ্রকাশ দা, কি হয়েছে আপনার? একদিন কোথায় ছিলেন?
1: বড় অসুস্থ ভাই, তোমাকে জানাতেও পারিনি।
2: কি হয়েছে আপনার?
1: এই এই হার্টের ট্রাবল, নিঃশ্বাস নিতে আমার আমার বড় কষ্ট হয়। এবার হার্টের কেনা বেচা শেষ হয়ে আসছে ভাই, সব কোলাহল থেমে আসছে।
2: থামুন, কবি তো রাখুন, আপনার পা দুটো বেশ ফুলে গেছে দেখছি।
1: পা না ফুলে যদি আঙুল ফুলে কলা গাছ হতো ভাই, তাহলে বেঁচে যেতাম। টাকা পয়সা কিছু নেই, আজ গেছিলাম প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু কিছু লোন করতে।
2: পা কতদিন হলো ফুলেছে?
1: তোমার নজরটা পায়ের দিকে কেন বলো তো?
2: আগে মুখের দিকে হয়ে গেছে বলে? কদিন হলো এসব, কাকে দেখাচ্ছেন বলুন তো?
1: কাকে আর দেখাবো, নিজেই দেখছি, বই দেখে দেখে হোমিওপ্যাথি চালাচ্ছি ভাই।
2: দেখি হাতটা, দেখি
1: নাড়ি দেখবি বুঝি। আচ্ছা এই না, হাত দেখো দেখো কি দেখলে।
2: খুব সাবধানে থাকতে হবে, একটা ডায়েট চার্ট করে দিচ্ছি। ছানা অন্তত আছে 2-এর, কলা, পেঁপে, মাংসের স্টু, টাটকা মাছের ঝোল, আর রেস্ট, অ্যাবসলিউট রেস্ট।
1: তাহলে তো গজানন হালদারের মতো একটা বিরাট কাঠের গোলার মালিক হতে হবে ভাই। ছানা খাবো, স্টু খাবো, টাকা কোথায় ভাই?
2: রূপনারায়ণ কাগজ বন্ধ রাখুন কমাস, আগে নিজে বাঁচুন।
1: কখনো কখনো নয়, কখনো নয়।
2: এই দেখো,
1: আগে আগে রূপনারায়ণ বাঁচুক। আচ্ছা আচ্ছা, ম্যাটার তো দিয়েছি অনেকদিন, কিন্তু এক ফর্মও প্রুফ পেলাম না, কি ব্যাপার বলো তো? যাবো একবার, ওদিক দিয়েই যাই। দাও দাও দাও ওষুধটা, তাড়াতাড়ি দাও, মরি যদি তোমার ওষুধ খেয়েই মরব। দাও। ওই তো ওই তো আলো জ্বলছে, আলো জ্বলছে প্রেসেতে। হ্যাঁ, অনেক লোকের কথাবার্তা, ব্যাপার কি ব্যাপার কি? রামহরি বাবু, ও রামহরি বাবু,
3: আসুন আসুন সুপ্রকাশ বাবু, আসুন আসুন, বসুন বসুন।
1: সে কি গজানন বাবু, আপনি এখানে? রামহরি বাবু কোথায়?
3: প্রেসটা কিনেই ফেললাম।
1: আচ্ছা, ওদিকে লোকজন কি নিয়ে যাচ্ছে পত্রিকা বলে মনে হচ্ছে?
3: একটা মাসিক পত্রিকা আজই বেরিয়েছে, পরে সাপ্তাহিক করব। এই ট্রেন তো চলছে এখন, হকারেতেই বিক্রি করছে স্টেশনে, আপনি দেখবেন। ওরে কে আছিস, এডিটর মাসিক একটা কাগজ দিয়ে যাচ্ছ? এই যে এই যে এই যে দেখুন দেখুন দেখুন, আপনাদের পাঁচজনের আশীর্বাদই বেশ বিক্রি হচ্ছে জানেন, এখন সাপ্লাই দিয়ে আর খুলি উঠতে পারছি না।
1: কাগজের কি নাম? অরূপ নারায়ণ, সম্পাদক গজানন হালদার বিয়ে। ও, সেই অপাঠ্য যৌবন জ্বালা গল্পটা প্রথমেই ছেপেছেন দেখছি, ঘুটে খালি ক্লাবের সাহিত্য ভাষণ। হ্যাঁ গজানন বাবু, আপনি
3: অসাধ্য সাধন করলাম, কি বলেন? এই তো তার ব্যবসাটা বুঝি সুপ্রকাশ বাবু, নইলে শুকনো খাটখাটে শালকাঠের ব্যবসা থেকে বাংলা সাহিত্যের ব্যবসায় নামি, দেখবেন পত্রিকা কেমন চলে। আগে দেখতে হবে কমার্শিয়াল ভ্যালু, তা না হইলে সাহিত্য বাঁচবে না। কেমন ঠিক বলেছি কিনা বলুন।
1: আপনি স্বপ্ন দেখছি না তো?
3: স্বপ্ন দেখতে যাবেন কোন দুঃখে, খাসা জেগে আছেন। এই দেখুন না কভার পেজটা, একবার দেখুন না কেমন খুলেছে। এই অভিনেত্রীটিকে চেনেন তো? আহ, কি একখানা পোজ! এই কভারটাই মাত করে দিল, মজাই একবারে মাত করে দিল। জানেন আজকাল কভার থেকে লোকে পত্রিকা কেনে, বই কেনে, যার লোকে গরম চানাচুরের মতো কিনবে না তার সাহিত্যই নয়, এ তো মজাই সোজা হিসে।
1: আমাকে আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারেন? আমার এক গ্লাস জল, এক গ্লাস জল।
3: তাহলে দয়া করে পায়ের ধুলে দেবেন মাঝে মাঝে, আপনাদের ভরসা দিয়ে তো বাংলা সাহিত্যের ব্যবসায় নামলাম। আচ্ছা নমস্কার,
1: নমস্কার।
4: সুপ্রকাশ দা, আপনি অন্ধকার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন?
1: তুমি তুমি চুপে চুপে কখন এলে হরপ্রসাদ?
4: রোগী দেখে ফিরছিলাম, হকারদের চিৎকার শুনে দাঁড়িয়ে পড়লাম। কি ভাবছেন?
1: ভাবছিলাম আমার মৃত্যুর আগে রূপনারায়ণ পত্রিকার মৃত্যু হয়ে গেল। এই দেখো, এই দেখো কার্তিক সংখ্যার লেখাগুলো ফিরিয়ে নিয়ে এলাম।
4: তাতে কি অন্য প্রেসে ছাপবেন? তমলুকের একটা প্রেসের সঙ্গে কথা বলবো আমি।
1: এই আমার শরীরের জীর্ণ অবস্থা, 10-12 মাইল দূরে প্রেস, প্রভিডেন্ট ফান্ডের টাকা, হরপ্রসাদ এই শেষ বেলায় তা কি আর সম্ভব? রূপনারায়ণ মরে গেল হরপ্রসাদ, আমার আমার রূপনারায়ণ মরে গেল।
4: কেন এত দুঃখ করছেন সুপ্রকাশ দা? সব সময় অচল মুদ্রাগুলো ভালো মুদ্রাগুলোকে বাজার ছাড়া করে ছাড়ে, জানেন না? বাজে সাহিত্যিকরা সৎ সাহিত্যিকদের লেখাই বন্ধ করে দিতে চায়, বলে কমার্শিয়াল ভ্যালু কোথায়? এ তো হবেই।
1: তোমাকে আমি ঠিক আমার কথাটা বোঝাতে পারছি না হরপ্রসাদ, আমার আমার সারা জীবনের সাধনা ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল।

0: আমি লিনচার দিতে যাচ্ছি না, আমি
1: শুনুন, একি একি কি হলো, পড়ে যাচ্ছেন যে সুপ্রকাশ দা, এই কে আছো, এই শিগগিরই একটু জল আনো, জলদি জলদি জল,
2: জল নিন জল নিন।
3: সুপ্রকাশ দা কি হলো, সুপ্রকাশ দা কি হলো,
1: জ্ঞান ফিরেছে, জ্ঞানটা ফিরেছে, কিন্তু
4: আমরা আছি, আপনি কিচ্ছু ভাববেন না কবিরাজ, আমি এখন কিচ্ছু ভাববেন না।
3: এরকম হলো কেন কবিরাজ বাবু?
1: ওই যে কাগজ দেখছো না, অরূপ নারায়ণ, তোমাদের এতদিনের রূপ নারায়ণের মৃত্যু হয়ে গেল, তার বদলে ওই অশ্লীল ওই সেক্সের কাগজ,
2: কই দেখি, ওহ কভারটা কি বাজে চেপেছে,
3: একেবারে অশ্লীল নোংরা।
4: চল তো এডিটর গজানন হালদারকে গিয়ে বলি ফাজলামো পেয়েছেন, সাহিত্য নামে নোংরামি, কেবল পয়সা লোটার ফন্দি।
5: আমার হাতটা, আমার হাতটা একটু ধরো তো হরপ্রসাদ, আমি উঠে দাঁড়াই।
1: না না আর একটু শুয়ে থাকুন সুপ্রকাশ।
5: না না আমি উঠবো, আমি উঠবো হরপ্রসাদ।
1: ওহো
5: তুমি শুনলে, শুনলে ওদের কথা, রূপনারায়ণ মরেও বেঁচে গেল। আমি এতদিন এদের কথাই ভেবেছিলাম, রূপনারায়ণ পত্রিকা এদের জন্যই এত দুঃখে এত কষ্টে আমি চালিয়ে এসেছি। এরাই এরাই একদিন যা সাহিত্য নয়, যা ইমোরাল, যা অশ্লীল, তার বিরুদ্ধে লড়বে। হরপ্রসাদ, হরপ্রসাদ, আমার
6: বাবা, বাবা তোমাকে আমি খুঁজতে যাচ্ছিলাম, রেলওয়ে বোর্ডের এক্সপ্রেস চিঠি, গণেশ থারা সাসপেন্ড। একি কি হয়েছে তোমার?
3: সুপ্রকাশ বাবু, সুপ্রকাশ বাবু, হই হই ব্যাপার, একেবারে লঙ্কা কাণ্ড, গজানন হালদারের সব কাগজ হোস্টেলের ছেলেরা পুড়িয়ে দিয়েছে, একটাও নেই। আমি আমি ধারে একটা প্রেস কিনে ফেললাম জানেন। আচ্ছা আচ্ছা, আপনার কার্তির সংখ্যার ম্যাটারগুলো কোথায়? সব দিন আমাকে, সাত দিনের মধ্যে আপনার কাগজ আমি বের করে দেবো।
6: কবিরাজ কাকা, কি হয়েছে বাবার?
5: অনিতা,
6: বাবা,
5: অনিতা হাতটা ধর তো মা,
6: উঠে
5: দাঁড়াই। না না আমার কিছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি মৃত্যু পেরিয়ে এলাম, জীবন, নতুন জীবন, অনন্ত জীবন, রূপনারায়ণ আবার বেঁচে উঠলো, হরপ্রসাদ আমার রূপনারায়ণ আবার বেঁচে উঠলো। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, সে কখনো করে না বঞ্চনা।

রূপ নারায়ণ নাটকটি এখানেই শেষ হল। রচনা মৃত্যুঞ্জয় মাইতি, অভিনয়ে কালীপদ চক্রবর্তী, নিখিল ভট্টাচার্য, শ্যামল কুমার দাস, মনোরঞ্জন সরকার, শ্রীপতি চৌধুরী, চুনিলাল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সমীর চট্টোপাধ্যায়, স্বপন কুমার ভট্টাচার্য, অরুণ গঙ্গোপাধ্যায়, রমা অধিকারী ও মেনকা বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন প্রমোদ গঙ্গোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8টা থেকে শুরু গণনা। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলতি মাসের 21 তারিখ, গণনা 24শে মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সি আয়ের মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রা একটি বড় সাফল্য। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। দিল্লির বিবেক বিহারে অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়দের প্রত্যেকে 2 লক্ষ টাকা করে এককালীন সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। 9 জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের জন্য যে 14 দফা প্রস্তাব দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে অসন্তোষ প্রকাশ করেছেন। হায়দ্রাবাদে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে গণনা। আসামের 126টি, কেরালার 140টি এবং পুদুচেরির 30টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল গত 9 এপ্রিল। তামিলনাড়ুর 234টি বিধানসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার 152টি আসনে ভোটগ্রহণ হয় গত 23 এপ্রিল। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় গত মাসের 29 তারিখে 142টি আসনে ভোট নেওয়া হয়। আসামের 35টি জেলায় কঠোর নিরাপত্তা বলয়ে ভোট গণনার জন্য মোট 40টি কেন্দ্র গঠন করা হয়েছে। এর মাধ্যমে 59 জন মহিলা প্রার্থী সহ মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এদিকে নির্বাচন কমিশন এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে সহায়ক বুথসহ মোট 285টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে আগামী 24শে মে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে যে গত 29 এপ্রিল ভোটগ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাপকভাবে ব্যাহত করার অভিযোগ পাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের প্রতিবেদনেও গুরুতর অনিয়মের বিষয়টি উঠে এসেছে। আগামীকাল কলকাতা সহ রাজ্যের 293টি বিধানসভা আসনের 77টি ভোট গণনা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রের 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ সহ শহরের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখেন। পরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সহ কলকাতা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশনের সব গাইডলাইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তামিলনাড়ুতে ভোট গণনার উদ্দেশ্যে মোট 10,545 জন কর্মীকে মোতায়েন করা হচ্ছে। তাদের সঙ্গে থাকছেন 4,624 জন মাইক্রো অবজারভার। পুদুচেরিতে নিরাপত্তা ও নজরদারির জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় পুদুচেরির মুখ্য নির্বাচনী আধিকারিক পি জওহর জানিয়েছেন, নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। কেরালামে 140টি ভোট গণনা কেন্দ্রের সবকটিতেই প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেছেন পদস্থ আধিকারিকরা। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 294টি আসনের ভোট গণনার জন্য মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে উত্তর 24 পরগনার 33টি আসনে সবচেয়ে বেশি 49 জন পর্যবেক্ষক রয়েছেন। এরপরে রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা, যদিও এই জেলার ফলতা আসনে আগামীকাল গণনা হবে না। এছাড়াও কলকাতার 11টি আসনে গণনা পর্যবেক্ষক থাকছেন 12 জন, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং মালদার 12টি আসনে 12 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সি আয়ের মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রা একটি বড় সাফল্য। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন, বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট এবং ভারতে বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটের সফল উৎক্ষেপণটি উদ্ভাবন এবং দেশ গড়ার প্রতি তরুণদের আবেগের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি গ্যালাক্সি আয়ের প্রতিষ্ঠাতা এবং পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। আকাশবাণী নিউজের হোয়াটসঅ্যাপ চ্যানেল 1 লক্ষ ফলোয়ারের মাইল ফলক স্পর্শ করেছে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি প্রতিদিনের সংবাদ আপডেট, ব্রেকিং নিউজ এবং বিভিন্ন সতর্কবার্তা প্রদান করে থাকে। ভোট গণনার দিন আগামীকাল আকাশবাণী সংবাদ বিভাগ প্রচারিত কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ছে। সকাল 10:10 স্থানীয় সংবাদ এবং সন্ধ্যা 6:10 সাঁওতালি বুলেটিন হবে 10 মিনিটের, সন্ধে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এছাড়াও দুটি অতিরিক্ত বুলেটিন আগামীকাল সম্প্রচারিত হবে, বেলা 1:50 10 মিনিটে সাঁওতালি বুলেটিন এবং বিকেল 3:20 শোনা যাবে 10 মিনিটের বিশেষ নির্বাচনী সংবাদ। পাশাপাশি আগামীকাল বেলা 11:00 থেকে রাত 9:00 পর্যন্ত প্রতি ঘন্টায় শোনা যাবে 5 মিনিটের FM হেডলাইন্স। সকাল 6:20 থেকে বিকেল 4:00 পর্যন্ত সবকটি সংবাদই অন্যান্য দিনের নির্ধারিত চ্যানেলের সঙ্গে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে।
1: জনমত 2026,
2: জনমত 2026,
1: কারা জিতছে,
2: কারা হারছে,
1: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
2: 4 মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
1: 4 মে সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
2: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞ

0: ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
1: রাত 8:05 থেকে 10:00 পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
0: দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
1: শোনা যাবে ডিটিএইচ পরিষেবাতেও।
0: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
1: চৌঠা মে সোমবার সকাল 10:00 থেকে শুনুন
0: জনমত 2026।
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে এ ধরনের কোনো পরিবর্তনের পরিকল্পনা তাদের নেই। এ ধরনের সংবাদ ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো মানুষের মনে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করছে। জনসাধারণকে এই ধরনের প্রতিবেদন ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো উপেক্ষা করার এবং UIDAI এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও PIB-র মাধ্যমে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির উপরই নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় রাজধানী বিবেক বিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে 14টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল 6:25 মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্তা মুকেশ ভার্মা সাংবাদিকদের জানিয়েছেন একটি চারতলা বাড়ির কয়েকটি তলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন উদ্ধার ও আগুন নেভানোর অভিযানের সময় বাড়ি থেকে 15 জনকে উদ্ধার করা হয়েছে, মৃত্যু হয়েছে 9 জনের। এদিকে এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রিয়জনদের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শ্রী মোদী জানিয়েছেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ উত্তর পূর্ব ভারত, কেরালা, মাহে, হিমালয়, সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু এবং পুদুচেরির বিচ্ছিন্ন কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, ছত্তিশগড় এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু স্থানে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ FPI এবছরের এপ্রিলে 60,847 কোটি টাকার ভারতীয় শেয়ারবাজার থেকে তুলে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতকে ঘিরে নতুন করে সৃষ্টি উত্তেজনা এবং অপরিশোধিত তেলের উচ্চ মূল্য বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে বলে মনে করা হচ্ছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার যে বিষয়ে যে 14 দফার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে অসন্তোষ প্রকাশ করেছেন। ইরানের প্রস্তাব অনুযায়ী সব বিষয়গুলি 30 দিনের মধ্যে সমাধান এবং যুদ্ধবিরতি বাড়ানোর পরিবর্তে যুদ্ধের স্থায়ী সমাপ্তিকে কূটনৈতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স 19 ওভারে 165 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা 3 উইকেট হারিয়ে 18 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বরুণ ম্যাচের সেরা হয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8:00 থেকে শুরু গণনা। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলতি মাসের 21 তারিখ, গণনা 24 মে। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি সিনেমা ও মঞ্চ অভিনেতা অমিত সাহা। তাঁর সঙ্গে কথা বলেছেন শ্রাবণী মুখোপাধ্যায়।
1: দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ থেকে আকাশবাণী মৈত্রী

0: নান্দনিকের পথ চলা শুরু হলো। এবার থেকে রবিবার ভারতীয় সময় সন্ধ্যা 7:45 এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন নন্দন তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার। আর প্রথম পর্বে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তের একজন বহু চর্চিত ব্রিলিয়ান্ট ভার্সেটাইল অভিনেতা অমিত সাহা ওরফে নধর। অমিতদা, আপনাকে আকাশবাণী মৈত্রীতে স্বাগত।
1: শ্রাবণী, তোমাকেও অনেক ধন্যবাদ, এবং কনসোলে যারা বসে আছেন প্রডিউসাররা, তাদেরকেও, যারা এই কাজটা করছেন একসাথে, সবাইকে ধন্যবাদ।
0: থিয়েটার, টিভি, ওটিটি, সিনেমা সব মাধ্যমেই আপনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে অভিনয় করছেন, কিন্তু নধর হিসেবে বিখ্যাত হয়ে আপনার কেমন লাগছে?
1: অভিনেতাদের তো একটা অপেক্ষা থাকে এক একটা রোলের জন্য, এবং সেই অপেক্ষাটা কোন রোলের জন্য সেটা ঠিক রোলটা না পাওয়া অবধি বুঝতে পারা যায় না, অন্তত আমি বুঝতে পারিনি। আমার অপেক্ষা আছে।
0: নধর পেয়ে কি মনে
1: হলো? নধর পাওয়ার পর মনে হলো যে এই রোলটা তো পেলাম, এইটা একটা হলো। এর আগেও প্রচুর কাজ করেছি এবং সেগুলোও খুবই গুরুত্ব সহকারেই করেছি, কিন্তু ওইটা হয়, এক একটা রোল এসে বসে পড়ে, যেতে দেরি করে, থাকে অনেকদিন।
0: তো এই অভিনেতার সঙ্গে চরিত্রের, মানে অমিত সাহার সঙ্গে নধরের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার জার্নিটা কেমন ছিল?
1: আমি 2 মাস আগে জানতে পেরেছিলাম যে নধর ছবিটা প্রদীপ্ত করবে। তারপরে আমরা নিজেরা কথাবার্তা বললাম, একটা লোক প্রচন্ড স্লো, তাকে নিয়েই গল্প আর কি, এবং কোনো রেফারেন্স ছিল না। একটাই রেফারেন্স ছিল যে স্লথ বলে যে প্রাণীটা হয়, সেটাই রেফারেন্স।
0: তার মানে নধর হয়ে ওঠার জন্য বিশেষ কিছু প্রস্তুতি তো ছিলই?
1: হ্যাঁ, বিশেষ প্রস্তুতি ছিল বলতে, নধরকে একটু মোটা হওয়ার প্রয়োজন ছিল ওর চরিত্রের জন্য। তো আমি 2 মাস ধরে মোটা হলাম, এবং তার ভয়েস একটু চেঞ্জ করেছি ছবিটাতে, ছবিটার ক্ষেত্রে আর চেঞ্জ করতে হয়েছে খানিকটা। আমার যে রেগুলার যে গতি, যে নিজস্ব যে স্পিড, প্রচন্ড চঞ্চল। তো প্রায় 2 মাস আমি ঠিক করে ফেলেছিলাম যে আমি সমস্ত কাজই করবো, কিন্তু স্লো। আমার যে রেগুলার প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসের মধ্যেই আমি ঢুকিয়ে নিই আমার ক্যারেক্টার প্র্যাকটিস,
0: ব্যক্তি যাপনের
1: মধ্যে। সেটা আমার সুবিধা হয়, সুবিধা হয় তাতে। সো স্পিডটা অ্যাকোয়ার করাটা জরুরি ছিল, স্পিডটা 2 মাস লেগেছে। তারপরে শুটিং এ গিয়ে 2-3 দিন করতে করতে তারপর প্রপার স্পিডটা চলে আসে।
0: আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস মনে হলো হঠাৎ শুনতে শুনতে, যে আপনার স্পিডটা নিজের ধারণ করা তো বটেই, তার সঙ্গে ক্যামেরার গতির সঙ্গে আপনার অভিনয়ের গতি, সেইটা খুব স্মুথলি হয়ে গিয়েছিল?
1: হ্যাঁ, সেইটার জন্যই শুটিংটা দরকার ছিল। তো শুটিং প্রথম 2-3 দিন আমরা একসাথে সবাই কাজ করা শুরু করি, এবং ওই দিনই অ্যাকচুয়াল নধরের স্পিডটা কি হবে ছবিটা অনুযায়ী সেটা ধীরে ধীরে আমরা বুঝতে পারি। এবং মজা হচ্ছে, ছবিটার শুটিংটাও হয়েছে এমন ভাবে প্রসেসে, এটাই বোধহয় ডিরেক্টরের প্রসেস। আমার যে সিনগুলো ছিল, এই সিনগুলো 2-3টে সিন ছাড়া সব সিনই কিন্তু ক্রোনোলজি মেনটেন করে করা হয়েছে,
0: মানে নধর হয়ে উঠতে পেরেছে।
1: এই হয়ে ওঠাটা শুটিং প্রসিডিওর মধ্যেও ছিল, আর স্ক্রিপ্ট ওভারঅল যা থাকে তা তো ছিলই। আর সব থেকে বেশি সাহায্য করেছে, আসলে আমি বললাম যে বুঝতে পারছিলাম না কি করবো, কোনো রেফারেন্স নেই, শুধু স্লোটুকুই বুঝতে পারছিলাম। তো শুটিং শুরু হবার আগে ওদের সঙ্গীতের প্রসেসটা পুরো আলাদা। আমি দীর্ঘদিন ওদের সঙ্গে কাজ করছি, ওরা যখন কোনো কন্টেন্ট মাথায় আসে, মানে জিরো অবস্থায় আর কি,
0: মানে ধারণাটাকেই কনসিপ্ট করা হয়েছে
1: ওইখান থেকে, যখন সমস্ত মিডিয়াম গুলোকে নিয়ে, তখন থেকেই ওদের মিউজিক কোলাবোরেশন শুরু হয়ে যায়। তো শুটিং এর আগে আমাকে গান পাঠিয়েছিল
0: সাত্যকী বন্দ্যোপাধ্যায়ের,
1: সাত্যকীদার গানই আমাকে একটা ডাইরেকশনের দিকে ঠেলে দিয়েছিল। নজরের স্পিডটা কি হবে, অ্যাবস্ট্রাক্ট হয়ে এসেছে, গানের একটা গতি আছে, তো সেই গতিটা বডিতে খুব সহজে চলে আসে উইথ মিউজিক। আর
0: শুটিং যখন চলতো তখন নিশ্চয়ই সব সিনে তো আর মিউজিকটা ছিল না
1: ততক্ষণে, কিন্তু আমি ওই ছবির মিউজিকের সঙ্গে ছিলাম পুরো, যতদিন আর শুটিং হয় ওই গান শুনতাম, শুট করতাম, এবং বিশেষ দৃশ্যে আমি বলেছিলাম ওইটা চালিয়ে দিতে।
0: আচ্ছা,
1: ও একদম নাটকের মতো করেই চলছিল পুরো সারাউন্ডিং, আর আমি অভিনয় করছিলাম, এসব হয়েছে। তারপর স্পিডটা রয়ে গেছিল।
0: একটা সুবিধা বোধহয় আপনাদের হয়েছিল যে ছবিটা একেবারে 13 দিনে শুটিং,
1: 13 দিনে টানা হয়েছিল। হ্যাঁ, শুটিং হওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম, শুটিং হওয়ার 7-8 দিন পর দেখছি আমি হঠাৎ খেয়াল করলাম যে আমার এমনি গোটাটা স্লো যাচ্ছে আমার। তারপরে ধীরে ধীরে 2-4 জনের সাথে কথা বললাম, বলছে কিছু না, একটা মেন্টাল ইনার্সিয়া থাকে, তা স্পেসের মধ্যে ছিলি তো 2-3 মাস ধরে, সেটা বেরোতেও টাইম লাগে। সেই সিম্পল আর কি, আনন্দ থেকে বেরোতে টাইম লাগে, শোক থেকে বেরোতে টাইম লাগে, ওটা একই জিনিস।
0: আচ্ছা, এই নধরের ভেলা সিনেমা হলে রিলিজ করানো হয়নি, মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটরও নেই, আপনারা নিজেরাই, মানে নধরের ভেলার টিম গিয়ে বিভিন্ন থিয়েটারের মঞ্চে সাদা কাপড় টাঙিয়ে প্রজেকশনের মাধ্যমে সিনেমাটা দেখাচ্ছেন, এই ইউনিক কনসেপ্টটা সম্পর্কে আপনার অনুভূতি আর অভিজ্ঞতার কথা একটু বলুন।
1: যখন পাড়ায় পাড়ায় সিনেমা দেখানোর রেওয়াজ ছিল পর্দা খাটিয়ে, তো সেইখানে খুব ছোটবেলায় প্রচুর সিনেমা দেখেছি। মেলায় এক মাস ধরে সিনেমা দেখানো হতো আমাদের পাড়ায়, শিবরাত্রি, 15 আগস্টের দিন দেশাত্মবোধক সিনেমা দেখানো হতো।
0: আপনি তো উত্তর কলকাতার ছেলে, ঠিক কোন অঞ্চলের?
1: কাদাপাড়া।

0: বেলেঘাটা কাদাপাড়া,
1: আমার পাড়াটা হচ্ছে শ্রীকৃষ্ণ দালেন।
0: আচ্ছা,
1: ওইখানে কি হতো, আমরা সিনেমা দেখছি, রাস্তা পর্দা খাটানো হয়েছে, কার করে যে ফিল্ম প্রজেক্টটা চলছে, সিনেমা দেখতে দেখতে আমরা উঠে এরকম করে পেছন দিকে চলে যেতাম, আমরা উল্টো প্রজেকশন দেখতাম। এটা তো হলে কোনোদিন কারো পক্ষে দেখা সম্ভব না।
0: আচ্ছা,
1: উত্তম কুমারের চুল উঠছে উল্টো দিকে, এদিক থেকে যেটা দেখছে ওদিক থেকে আলাদা, এবার তখন রেজলিউশনটাও বুঝতাম না, আমরা অবাক হয়ে যেতাম। এইগুলো কিছু মনে থাকা রয়ে যায়। তো এই যে অনুভূতি, সেইটা প্রায় ফেরত পেলাম হচ্ছে এই নধর করতে গিয়ে।
0: ঠিক কোন সাল?
1: 78 বর্ন, মিড 80s, যখন আমি পাকা ছেলে হয়ে উঠছি আস্তে আস্তে, তখন ভিডিওর কালচার খুব ছিল।
0: তারপরে মানে প্রায় 30 বছর বাদে এই ব্যক্তিগত অনুভূতিটা,
1: সিনেমা হলে তখন যেতে হতে পারতাম না, তখন মানে হাতি মেরা সাথী ফাতি দেখতে নিয়ে যেত। ওই ফিলটা আবার পেলাম যখন আমরা এই শো গুলো করছি, একদম লোকজন দেখে এসে অনেকে প্রচন্ড ওভারওয়েলম পড়েন, বিমর্ষ হয়ে পড়েন, এসব সবই হয়। এত নাটকে যেটা হয়, সিনেমা এটা দেখি মানে অপূর্ব অভিজ্ঞতা, হাতে গরম। এবং শুধু এটা না, আমাদের যে টিকিটটা বিক্রি হচ্ছে, টিকিট কে নিচ্ছে, তার ফোন নাম্বার কি, তার বয়স কি, সমস্তটা আমরা জানি।
0: আচ্ছা,
1: খুবই একটা ছোট উদ্যোগ, এভাবে করা যায় কিনা একটা দেখা
0: না, কিন্তু ছোট হলেও বেশ সাড়া ফেলেছে।
1: হ্যাঁ, মানে হয় মানে ধানি লঙ্কার মতো ছোট সাইজ, কিন্তু ঝাল বেশি।
0: একেবারে নতুন যে ব্যাপারটা, ছোটবেলায় সিনেমা দেখেছেন সেটা তো সিনেমায় দেখেছেন, কিন্তু এখানে আপনি সিনেমায় অভিনয় করছেন, অভিনেতাকে তো সাথে সাথে দর্শক দেখতে পায় না, সেই ব্যাপারটা নিয়ে একটু বলুন।
1: অভিনেতাকে দর্শক সাথে সাথে দেখতে পায় না, ঠিক আছে, কিন্তু
0: সিনেমার দর্শক,
1: হ্যাঁ সিনেমার দর্শক, কিন্তু আমি তো স্টেজে অভিনয় করি, তো বেরিয়ে আসার পর দর্শক দেখতে পায়, সিনেমায় অভিনয় করি, বেরিয়ে আসার পর দর্শক দেখতে পায়। আমি যে খুব পার্থক্য করতে পেরেছি এমন নয়, কিন্তু একটা পার্থক্য আছে, সিনেমা দেখে বেরিয়ে এলো, নাটক দেখে বেরিয়ে এলো, কিন্তু ওভারঅল লোকের ইমোশনাল আউটবার্স্ট থেকে শুরু করে কমিউনিকেশন একই রকম লাগে। ভালো লাগলে নাটকে যেভাবে বলে, সিনেমার ক্ষেত্রেও তাই আর।
0: আচ্ছা, তো অমিতা, আপনি তো শুধু নধর নয়, বিভিন্ন মাধ্যমের অনেক গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনি অভিনয় করছেন, রিসেন্ট কয়েকটা কাজ সম্পর্কে বলুন।
1: রিসেন্ট এক্সিস্টিং যে ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, সেই সিস্টেমে চলছে হচ্ছে একাডেমি অফ ফাইন আর্ট।
0: হ্যাঁ হ্যাঁ, সাম্প্রতিককালে চলছে আর একটা ভীষণ চর্চিত সিনেমা, দ্য একাডেমি অফ ফাইন আর্টস। এই সিনেমাতে তো আপনি বীরেশ্বর চরিত্রটি বোবা, কিন্তু খুব অল্প দু চারটে যে শব্দ বীরেশ্বর বলে, অভিনয় জীবনের শুরুটা কিভাবে হলো?
1: অভিনয় জীবনের শুরু মূলত বললাম যে ওই সিনেমায় দেখেছি, টিভিতে দেখেছি, তারপরে আমাদের যে শীতলা পালা যাত্রা হতো, পাড়ায় পাড়ায় ছিল চর্চা টর্চা গুলো, সেগুলো আমরা পালা করতাম, তখন আমাদের বয়স খুব কম হবে, মানে 3-4 পড়ি আর। তো শীতলা পালা দেখেছি, শীতলা পালার মূল চরিত্র শীতলা ঠাকুর, যে মেন ভিলেন হচ্ছে কিচক, আর দেবদাস যে ব্যবসায়ী আর, ব্যবসায়ী পুজো দিলে তো সবাই জানবে, ব্যবসায়ীকেই তো টার্গেট করা হয়।
0: হ্যাঁ হ্যাঁ, যে কারণে
1: আমরা কি করতাম, আমরা বলতাম চলো এইগুলোই করে কি করবো, তো পাড়াতেই খেলার ছলে আমাদের যা মনে আছে সেটা দিয়ে করা শুরু করলো। একজন মাথায় গামছা বেঁধে নিল, শীতলা হয়ে গেল, আর বাড়ির বেল্ট নিয়ে আসা হলো, বেল্ট দিয়ে সে পিচক হয়ে গেল, মানে এইভাবে আমাদের নাটক। মানে আমার মনে হয় এটাই অ্যাকচুয়াল শিশুনাট্য, শিশুনাট্য বলি আসলে বড়দের পার্সপেক্টিভ থেকে শিশুনাট্য। যদি দেখি একটা সিনিয়র ডিরেক্টর আছে এবং তার যা প্রেজুডিস হ্যান ত্যান জানা বোঝা এক্সপিরিয়েন্স ছোটদের উপর চাপানো হয়, আর ছোটদের যে অ্যাকচুয়াল শিশুনাট্য সেটা দেখতে কেমন লাগে আমি জানি না, একবার করার চেষ্টা করে দেখতে পারি, এইটুকু করেছি, তারপর বন্ধ হয়ে যায়। তারপর কলেজে যখন গেলাম তখন দেখলাম যে নাটকটা আমরা একরকম করতাম, ওটা খেলা, আর একটা আছে যে কোনো একটা সোশ্যাল ইস্যু হলে সেইটাকে কেন্দ্র করে ন্যারেটিভ তৈরি করা, সেইটা করতে গিয়ে নাটক প্রথম করা। এখনো অবধিও আমি মনে করি একটা ভয়েসে কথা বললে দুটো লোক শুনবে, চারটে ভয়েসে কথা বললে 15টা লোক শুনবে।
0: এই যে আপনি বললেন যে কোনো ইস্যু তৈরি হলে, তো সেই থেকে যে থিয়েটারে আপনি ঢুকলেন সেটা কি
1: প্রসেনিয়াম
0: ছিল না পথনাটক?
1: না না, পথনাটক যেবারে সুস্মিতা সেন হলো না, ঐশ্বর্য রাই হলো, মনে নেই,
0: একই
1: বছরে হয়েছিল। তো এইটা নিয়ে একটা বিরোধিতা হয়, আমরা বিরোধিতা করি, রাস্তায় শুয়ে পড়ি, গল্ফ গ্রিনে দেখানো হবে বলে গল্ফ গ্রিনে যে রাস্তায় শুয়ে পড়া থেকে শুরু করে ওখানে নাটক, যেরকম এজিটেশন প্রোগ্রাম থাকে ছাত্রদের, সেসব করতে করতেই আসা, তারপরে নিজের দল ফর্ম করা এবং নিজেদের মতো করে প্র্যাকটিস শুরু করা, এইভাবে করতে করতে করতে করতে এখন অবধি করে যাচ্ছি আর কি।
0: একটু আপনার নিজের যে থিয়েটার দল,
1: আমাদের দলের নাম বিদূষক, আমরা 2000 সালে এই দলটা, আমাদের নিজেদের কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং বা কোনো সিনিয়রের কাছে ট্রেনিং ছিল না, পাকামো করে আমরা একটা দল তৈরি করেছিলাম। তো ওইভাবেই আমরা ইন্ডিপেন্ডেন্ট মোডেই কিভাবে কাজ করা শুরু করেছি। প্রথম যে নাটকটা ডিরেক্ট করেছিলাম, জাপল সার্ত্রের মাছি, আমার টেক্সটটা পড়ে ভালো লেগেছিল, করলাম, থেকে অলিয়াস ফ্রাসে থেকে লোক এসেছে, বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে, আমার কাছে নাটকের একটা কনফ্লিক্ট ভালো লেগেছে, সহজভাবে করেছি, এর মধ্যে যে জটিলতা আছে ওটা করতে গিয়ে আমি বুঝলাম এক্সিস্টেনশিয়ালিজম, তখন জানতামই না এসব।

0: জাপল ছাত্রে কি, জাপল ছাত্রকে পড়া শুরু হলো নাটককে কেন্দ্র করে।
1: তখন আপনার বয়স কত?
0: তখন কত হবে, অনেকটা তখন 2010 পর্যন্ত শুরু করেছে।
1: শুরুর দিকে থিয়েটার করে তো পকেট ভরতো না নিশ্চয়ই,
0: তার জন্য কি করতেন? থিয়েটারও পকেট ভরে শুনতে খারাপ, কিন্তু সত্যি কথা, মানে গেস্ট আর্টিস্ট হিসেবে যেখানে কাজ করি সেখানটায় ইয়ে হয়।
1: তাহলে শুরুর দিকে থিয়েটার ছাড়া আর কি করতেন?
0: অভিনয় করার প্ল্যান আমার ছিল না প্রথম।
1: আচ্ছা, চাকরি করতেন?
0: চাকরি করতাম, পাতি যেরকম হয় পাড়া ঘরের মিডিয়োকার বাড়ির ছেলে, সে অভিনয় করার কথা ভাবতেই পারে না। তখন বেশিরভাগ ছেলেমেয়েরা ভেবেছিলাম একটা কাজ তো করা যায়, যে বাদল সরকার করে, নিজের চাকরিটা করে অবসর সময় যেখানে লোকে তাস খেলে, মাছ ধরে, ফুটবল খেলা দেখে, নাটকটাও করা যায়। এবং বেশিরভাগ মানুষ কিন্তু এইভাবেই করেন, থিয়েটারটা বা যে কোনো কমিউনিটি আর্ট প্র্যাকটিস। এইবার যখন ব্যবসা আসে, সেখান থেকে চলে আসে ইন্ডিভিজুয়াল, সেখান থেকে এক একটা ইন্ডিভিজুয়াল মাথা তুলে দাঁড়ায়। ব্যবসা না হলে শুধুমাত্র অভিনয়ের গুণে আমাকে লোকে চিনত না, ক্যাপিটাল ইনভেস্ট না হলে চ্যাপলিনকেও চিনতাম না, ওখানেই থাকতেন, সেটা আছে প্যারাডালি।
1: যখন আপনাকে অভিনেতা হিসেবে চিনতে শুরু করেনি, কিন্তু আপনার একটা পেশার ব্যাপার ছিলই, তো তখন আর কি করতেন?
0: আমি বিভিন্ন রকমের পেশায় ছিলাম,
1: যেমন
0: ক্রেডিট কার্ড বিক্রি করেছি, লোন দিয়েছি লোককে, তারপরে মেকআপ আর্টিস্টের কাজ করেছি,
1: মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছি
0: টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলে।
1: কতদিন করেছেন?
0: 6-7 বছর করেছি।
1: তখন পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছে?
0: অভিনয়টা একদম প্রথম থেকে, ওই 2000 সালে শুরু করেছিলাম, শুধু অভিনয়টা সন্ধ্যাবেলাগুলো বাঁচাবো বলে বিভিন্ন রকমের পেশায় গেছি, এবং তাতে এখনই ভাবি যে কত রকমের কাজ করেছি আমি।
1: সেই অত ধরনের কাজটা আপনাকে অভিনেতা হিসেবে সমৃদ্ধ করেছে?
0: হ্যাঁ, অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে সমৃদ্ধ করেছে তো বটেই।
1: কখনো ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যাওয়ার জন্য চেষ্টা করেননি?
0: হ্যাঁ, আমিও করেছিলাম, সিরিয়াস, আমি খুব 2 বার পরীক্ষা দিয়েছিলাম, মানে প্রাথমিক পরীক্ষা দিয়ে পাশ করিনি, সেটা আমার জন্যই হয়নি।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন নতুন অনুষ্ঠান নান্দনী, আর আজ নান্দনিকের প্রথম পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমানের বহুল চর্চিত অভিনেতা নধরের ভেলা সিনেমার নধর ওরফে অভিনেতা অমিত সাহা। শুধু নধর প্রসঙ্গে নয়, আমরা তার জীবনের নানা দিক নিয়েই কথা বলছি। আবার ফিরি অমিতার কাছে। অমিতা, যে কোনো মাধ্যমেই হোক অভিনয় করাটাই আপনার পেশা, কিন্তু অভিনেতা মানেই তাকে তথাকথিত সুন্দর হতে হবে, এই রকম ধারণার শিকার হতে হয়েছে আপনাকে?
0: এগুলো হাবিজাবি ধারণা থাকে, এখন গায়ে মাখি না।
1: প্রথম দিকের এই স্ট্রাগলটা কিরকম ছিল?
0: আমার পেরিফেরিটাই শুরুটা এমন জায়গায়, সেখানে এই ধরনের কথা আমি কম শুনতে হয়েছে, ওই পেরিফেরিতে বড় ইনভেস্টমেন্টও নেই, আমাকে গাল দেওয়ার লোকও নেই।
1: একটু পেরিফেরিটা সম্পর্কে শুনবো।
0: সেটা হচ্ছে যে ইস্ট ক্যালকাটা আর কি, পূর্ব কলকাতাই বলা হয় ওখানটায়, মূলত ফ্যাক্টরি বেল্ট এরিয়া, ফলত বিভিন্ন ভাষাভাষীর লোক, বিভিন্ন ধর্মের লোকের ওখানে সমাহার, বাজার দোকান, মানে এখন অনেক বেশি বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, আগে একদম কলোনির মতো একটা পাড়া যেখানটায় সবাই সবাইকে চেনে, সেখানে সবারই কিছু না কিছু সামান্য সামান্য শিক্ষা আছে, যেইগুলোকেই একসাথে অ্যাকুমুলেট করে নিয়ে আমাদের এগোনো আর।
1: যদি ক্যামেরা মাধ্যমের দিকে আসি,
0: আমার সঙ্গে ডিরেক্ট এরকম কোনো ইয়ে হয়নি, কিন্তু যেটা মনে করতে পারি সেটা হচ্ছে যে জার্মান ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সালটা মনে নেই আমার, আমি রবীন্দ্র সদনের কাউন্টার থেকে টিকিট তুলতে গেছি, আগে 2-3 জন টিকিট নিচ্ছেন ওখানে যাদের অভ্যস্ত, আমাকে এমনি এখন অব্দি চেহারা ফেহারা দেখবো আর্টিস্ট ফার্টিস্ট মনে হয় না, সেটা আমার একটা মজা আছে। তো ওইখান থেকে একজন জিজ্ঞেস করলো আমাকে যে কি ছবি দেখবেন, ক্যাজুয়াল ম্যাচের দেখবো, লোকটা একটু
1: অবাক হলেন,
0: অবাক না খুব সামান্য চুপ হলেন, কিন্তু উনি যে ভেতরে স্তব্ধ হলেন এবং বাইরে স্তব্ধতা দেখাচ্ছেন না, ওটুকু ইন্টেলিজেন্ট আমি ছিলাম ছোটবেলা। আমাদের ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেই আমাকে সেকেন্ড বার প্রিলিম পরীক্ষা দেওয়ার সময় জিজ্ঞেস করলেন যে এরকম শর্ট হাইট আপনি অভিনয় করবেন, ভালনারেবিলিটি দেখেন, ইনস্টিটিউট একটা ছেলে যাবে সেখানে গিয়ে পড়াশোনা করবে না পলিটিক্স করবে, সেটা তাকে জাজ করে নিতে হবে।
1: আপনি মূলত থিয়েটারের মানুষ, থিয়েটার ব্যাকগ্রাউন্ড, একটু থিয়েটারের সংলাপ শুনবো।
0: রিসেন্ট একটা নাটকের সংলাপ আমি শোনাতে পারি, একটা স্কুল নাটকের একটা সংলাপ, দুই বন্ধুর গল্প, স্কুলিং সিস্টেম, পড়াশুনো সিস্টেম কিরকম হয়ে উঠতে পারে, মজাদার হয়ে উঠতে পারে, সেটা নিয়েই নাটকটা। আমার চরিত্রের নাম গাদা, আমার চরিত্র ঠাম্মার সাথে থাকে, সে ঠাম্মাই তার সব, সে ঠাম্মার বানানো পীড়িতের স্কুলে পড়ে, পাশ ফেল নিয়ে কথা হচ্ছে, তখন গাদা বলছে যে এই তোমাকে স্কুলে যারা লেখাপড়ায় কাঁসা ঠিক কইরা মন বসাইতে পারে না, তাকে লাস্ট বেঞ্চে পাঠান, আর যারা পড়াশোনায় ভালো তাকে ফার্স্ট বেঞ্চে, তাই তো? তখন মহেন্দ্রও বলে হ্যাঁ। তখন গাদা বলছে যে অথচ সরকারি হাসপাতালে গিয়া দেখো যে বেশি অসুস্থ তারা বেশি কইরা ওষুধ দেয়, বেশি কইরা যত্ন নেয়, বেশি কইরা কেয়ার নেয়, আর যে কম অসুস্থ তারা অত কেয়ার নেয় না, অত যত্ন নেয় না, তাইলে কি তোমার মনে হয় না যে পড়াশোনায় ঠিক কইরা মন বসাইতে পারে না, লেখাপড়ায় কাঁসা, তাকে ফার্স্ট বেঞ্চে আনা উচিত, তাকে বেশি কইরা নজর দেওয়া উচিত, পারতেছে না, তার দিয়ে পারানোই তো তোমার কাজ। তারে না মাইরা না বুইকা, তারে আদর দিয়া ভালোবাসা দিয়া সাহস দিয়া যে পারতে আছে তার সমান করে তুলাই তো তোমার কাজ। তুমি তো সবাই রে শিখাইতেছো কে বালা কে খারাপ, এই মামলার উকিল হয়ে তো আসো নাই। আমার ঠাম্মায় কয় এই দুনিয়ায় কোন স্টুডেন্ট ফেল মারে না, ফেল মারে মাস্টার। তার শিখানোর কথা ছিল, হ্যাঁ শিখাইতে পারে নাই। আমার ঠাম্মায় কয় এখন বালা মাস্টারের কাম হইল তার স্টুডেন্ট রে কল্পনা করতে শিখা দেওয়া। সে কল্পনা করতে শিক্ষা যায় রে ভাই, হ্যাঁ দুনিয়া বদলাইতে পারে।
1: অসাধারণ একটা মেসেজ আছে নাটকটার মধ্যে। আমি তো আবার একটু নধরের ভেলা প্রসঙ্গে ফিরি। প্রদীপ্ত ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী আর আপনি রূপকলা কেন্দ্রে পড়ার সময় থেকেই খুব ভালো বন্ধুত্ব আপনাদের তিনজনের, পরস্পরের ওয়েভ লেন্থ খুব ভালোভাবে বোঝেন আপনারা। কিন্তু অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তো প্রথম কাজ করলেন,
0: দুজনের চরিত্রই খুব কঠিন চরিত্র ছিল। এবং প্রিয়াঙ্কার সাথে আমি আগে একটা ছোট কাজই করেছি, মূলত গ্ল্যামারের জায়গা থেকে আসছে প্রিয়াঙ্কা, কিন্তু আমার ধারণা ভেঙে গিয়েছিল শুট করতে গিয়ে।
1: কিরকম একটু শুনি।
0: মোটামুটি দুজন অভিনেতা যখন রেসিপ্রোকেট করা শুরু করে তখন কিন্তু দুজনেই সচেতন থাকে এবং দুজনে সচেতন থেকেও পুরোপুরি ছেড়ে দিতে পারে। আমার কনসাস আমাকে বাঁচিয়ে রাখতে হবে এবং ওই কনসাসকে আবার ঠেলে ফেলে আমাকে জলের মতো উইদাউট কনসাস এগিয়েও যেতে হবে, কিন্তু একেবারে কনসাস না থাকলেও হবে না। মানে এটা না, ওটা অনেকটা হচ্ছে ওই অ্যানাস্থেসিয়ার মতো। অ্যানাস্থেসিয়া করাটা সহজ, ফেরানোটা কঠিন।
1: আচ্ছা, একালের আর কোন কোন স্টার বা বিখ্যাত অভিনেতা ও পরিচালকদের সঙ্গে কাজ করেছেন বা করছেন?
0: মোটামুটি সবার সাথেই বড় বড় পরিচালক, রায়চন্দ্র থেকে শুরু করে অনিক দত্ত, অরিন্দম শীল, তারও আগে অর্জুন গৌরী সারিয়া, তো মোটামুটি সবার সাথেই করা হয়ে গেছে। আর অনেকদিন, 15 বছর হয়ে গেল, একটা করে করলেই তো বছরে অনেকগুলো লোকের সাথে আলাপ হয়ে যায়।
1: আপনার একদম শুরুর দিকের, মানে আমি ক্যামেরা মাধ্যমের কথা বলছি, সিরিয়াল আর টেলিফিল্মের কথা যদি বলেন, প্রথম যে কাজগুলো থেকে আপনি চোখে পড়তে শুরু করলেন, বেশি কাজ পেতে শুরু করলেন?
0: প্রথম সিরিয়াল অদ্বিতীয় করতাম, তারপরে ঘরে ফেরার গান, অনেকগুলো সিরিয়াল ওই সময়টা বছর ধরে। অদ্বিতীয় করার সঙ্গে সঙ্গে ফাটাফাট 2-3 সিরিয়ালে কি করে হয়ে গেল, জয়দীপ দার কাছে অনেক কিছু শিখেছি, জয়দীপ দা পরিচালক ছিলেন। তারপর আর সিরিয়ালটা করা হলো না, আমার নাটকের শো ছিল একটা সিরিয়ালে, আমি বললাম নাটকের শো আছে হবে না, তখন ওটা বড় পাট করছিলাম, তো লখনৌতে শো আছে বলে গাইগুই করছে, কি করবো না করবো বুঝতে পারছে না, মানে কেউ ফার্মলি কিছু বলতে পারছে না। আমি যাইনি শুটিং এ, আমি শো করতে চলে গেছি, এসে দেখলাম আমার ডেথ সিন রচনা হয়ে আছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে।
1: আচ্ছা, প্রচুর মানুষের সঙ্গে কাজ করেছেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে বন্ধু বললে কাদের কাদের নাম করবেন? সব সহকর্মী তো বন্ধু হয় না, মানে বন্ধু বলতে চাইছি,
0: বন্ধুর সংখ্যা আমার বেশ ভালোই।
1: আচ্ছা,
0: বন্ধুত্ব তো কাজের মধ্যে দিয়ে হয়, আলাদা করে কারো নাম বলছি না, বলতে চাইছি না। আসলে ইন্ডাস্ট্রির অনেকের সাথে কাজ করে সবার সাথে আমার সম্পর্ক অদ্ভুত ভাবে রিপিট করেন আমার পরিচালকরা তাদের ছবিতে।
1: আচ্ছা,
0: মানে একবার মানে অনিক দত্তর সাথে কাজ করলাম, তারপর 3 ছবি করলাম, মানে এইটা সম্পর্ক ডেভেলপ করতে থাকে।
1: কয়েকটা সিনেমার নাম একটু বলুন।
0: শুরু করেছিলাম হচ্ছে ওই ছবিটা দিয়ে, আশ্চর্য প্রদীপ, তারপরে করলাম হচ্ছে মেঘনাদবধ রহস্য, তারপরে করলাম হচ্ছে অনেক বড় গুরুত্বপূর্ণ চরিত্রে ভবিষ্যতের ভূত, সেইটা করলাম।
1: আর সাম্প্রতিককালে ঠিক কোন কোন চরিত্রে কোন কোন প্রজেক্টে আপনাকে দেখতে পাচ্ছি?
0: ওটা ওয়েব সিরিজ, সেটা হচ্ছে জ্যাজ সিটি।
1: আচ্ছা,
0: সেটা প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছে এবং মাল্টিলিঙ্গুয়াল, এটা বম্বে থেকে অভিনেতা অভিনেত্রী এসেছেন এবং আমাদের এখানকার প্রচুর অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন, সম্ভবত বম্বেরই প্রোডাকশন হাউস। আর এখন তো নদর ভেলাটা চলছে, কাপুরুষ টাপুরুষ অনেকগুলো ছবি শুট করেছে, এবার ওটা কবে কোথায় রিলিজ করবে আমি ঠিক করে জানিও না।
1: আচ্ছা, সরাসরি হিন্দিতে কোনো কাজ করেছেন?
0: হ্যাঁ, হিন্দিতে একবার করেছিলাম আমি, লুটেরা বলে একটা ছবি।
1: আচ্ছা,
0: এক সিনের পার্ট ছিল বিক্রমাদিত্য মোটওয়ানে যে ডিরেক্টর, ওর ছবি আমার দেখতে খুব ভালো লাগে।
1: আচ্ছা,
0: ওই ছবিতে পাঠ করেছিলাম।
1: মানে একটা ইচ্ছে পূরণের কাজ হয়েছে?
0: ইচ্ছে পূরণ টুরণ না, আমার ডিজায়ার কখনোই সেভাবে নেই। এবার বললো যে ওখানে ওইটা করলে বেশি টাকা পাওয়া যায়, এক সিনের পাঠ করলাম অনেক টাকা পেয়েছি, এখানকার টাকা থেকে 6 গুণ টাকা পেয়েছি। তারপরে বম্বের কাছে দিয়ে একটা অ্যাডভার্ট এসেছিল, অ্যাডে গিয়ে অ্যাডের যে রেজোনেন্স দেখেছি, যে স্পিড দেখেছি, আমার কাপ অফ টি নয়। আর বম্বে নিয়ে আমার কোনো মাতামাতি নেই, আমি প্রথম কথা হিন্দিতে বলতেই পারি না।
1: আচ্ছা,
0: আপনাকে বল সকেগা কে আপ খানা খায়া হ্যায়, তো এটা দিয়ে তো অভিনয় হবে না, আর আমার ইন্টারেস্টও নেই হিন্দিতে অভিনয় করার।
1: আচ্ছা, তার মানে বলিউডে বা দক্ষিণে কাজের সেরকম কোনো পরিকল্পনা নেই?
0: যার যেখান থেকে দরকার হবে সেখান থেকে নিয়ে এসে লেখাপড়া করিয়ে সাঁতার শিখিয়ে মেরে কুদিয়ে ঠিক কাজ করিয়ে নেয়, ফলে আমি এক্সপেক্ট করে কি করবো।

0: আপনি যখন পান তা থেকে চরিত্র হয়ে ওঠার জন্য আপনি কি কোনো মেথড অ্যাক্টিং ফলো করেন নাকি নিজের মধ্যেই পরীক্ষা নিরীক্ষা ভাবনা চিন্তা বা ডিরেক্টরদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই চরিত্রটাকে ফুটিয়ে তোলেন?
1: সিনেমাটা ডিরেক্টরের
0: বেশ,
1: আমার না, উনি যেভাবে ভাবছেন। আমার কাজ হচ্ছে লাইভ থাকার যে অভ্যেস ডিরেক্টরের দেখানো পথে, সেইখানটা লাইভ থাকলে বাকিটা ডিরেক্টরে কেটে কুটে গান লাগিয়ে করে দেন, দেখে মনে হয় আমি হেভি অভিনয় করছি। আমি লাইভ থাকছি খালি, শান্তির দরকার হয়, একটা পরিবেশের দরকার হয়, সেটা বিভিন্ন ভাবে এলে হয়ে যায়। এটা সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য, মানুষ যখন কমফোর্টেবল সে জলের মতো পারফর্ম করে।
0: মানে সব ক্ষেত্রেই কি একই রকম হয়? কোথাও কি নিজের ভাবনা চিন্তার স্বাধীনতা থাকে না?
1: আমি যখন যাচ্ছি, পরিচালক যখন আমাকে নিচ্ছেন, পরিচালক আমার ইন্টারপ্রিটেশনকেই নিচ্ছেন, যে একটার কন্টেন্টের উপর ইন্টারপ্রিট করলে তার যে ভিশন আছে সেই ভিশনের কাছাকাছি থাকবে।
0: আর অন্যান্য মাধ্যমগুলো,
1: নাটকটাকে অ্যাক্টার্স মিডিয়া বলা হয়, নাটকটা যখন চলে 3 ঘন্টার জন্য অ্যাক্টার্স মিডিয়া, মানে আমরা যে ইউরোপিয়ান প্রসিনিয়াম প্র্যাকটিস করেছি, ফলে তো পুরো অ্যাক্টার্স মিডিয়া নয়, থিয়েটারে রিহার্সাল হয়, তো গোটাটাই তো পরিচালকের অঙ্গুলি হেলনে হয়, পরিচালকের আইডিয়াকে রূপ দিই আমরা, কিন্তু রূপ দিচ্ছি আমি, ফলে তো আমি মানুষটা, আমার কালচার এবং সেই কালচার থেকে আর একটা ক্যারেক্টার কালচার কি করে মিশছে, মিশে কি সংঘাত তৈরি হয়ে কোন জায়গায় যাচ্ছে সেটা কনসাসলি কিভাবে দিচ্ছি, লাইটে দাঁড়াতে পারছি কিনা, এটা আছে বলেই উনি ডাকছেন, কিন্তু ফাইনালি তো ওনার কন্টেন্ট বা কোন লেখকের বিষয়ে আমরা করছি আর কি।
0: আর যখন অমিত সাহা নিজেই একই সঙ্গে পরিচালক এবং অভিনেতা হয়ে কাজ করেন,
1: আমাদের দলে 25 বছরের দল, আমি আজব দিয়ে আমার দলে অভিনয় করিনি, আমি লাস্ট সারারাত্রির করেছি, সারারাত্রির করতে গিয়ে আরেকজনের কাশী বিশ্বনাথ বলে একটা মঞ্চ, আমাদের কলকাতায় বিখ্যাত মঞ্চ ছিল, তার একটা বারান্দা যেখানে সেট ছিল, সারারাত্রি তো
0: রিহার্সাল করা যায় ওখানে,
1: তো ওটা বেস্ট চয়েস ছিল, ওখানটায় আমরা ওই কাজটা করলাম।
0: আমরা বলছিলাম যে স্ক্রিপ্ট থেকে চরিত্র হয়ে ওঠার প্রসঙ্গের যে জার্নিটা সেটা সম্পর্কে,
1: স্ক্রিপ্ট তো অভিনেতার কাছে ব্লু প্রিন্ট, মুভ করার ব্লু প্রিন্ট, মানে মুভমেন্ট হচ্ছে এটা চলন গমন একসাথে, একটা মুভমেন্ট দেখা যায় একটা মুভমেন্ট দেখা যায় না, কিন্তু অভিনেতা দুটো মুভমেন্টে যেতে হয়, ইনার মুভমেন্ট চট করে দেখতে পাওয়া যায় না, একটু অ্যাটেন্টিভ হতে হয়, অভিনেতাকে হতে হয়, দর্শককে হতে হয়, কিন্তু বাইরের হাত পা চড়ানো আর হাসাহাসি এসব খুব চট করে বুঝতে পারেন, ফলে দুটো জিনিসই লাগে।
0: স্লোম্যান নধুর সিনেমাতে খুব অল্পই কিছু শব্দ করেছে, কিন্তু সেই শব্দগুলোই চূড়ান্ত করতে 4 দিন ধরে ডাবিং হয়েছে, সেই গল্পটা একটু শুনবো।
1: সব খবর তো রাখছো। ডায়লগ বলতে কিছু নেই, খিদি পেয়েছে, মানে অনেকক্ষণ পর একটা ডায়লগ, মানে গোটা ছবি তো বলছি না, মানে শব্দ সংখ্যা 12-13 খানা হবে, শুটিং এর পর এডিট হওয়ার পর ছবিটা অনেকটা বদলে যায়, এবং সেই বদলানোটা কখনো কাছাকাছি থাকে ডিরেক্টরের, কখনো ডিরেক্টর থেকে দূরে চলে যায়, সেটা ডিরেক্টর বুঝতে পারে আর কি। তারপরে ডাবিং যখন করলাম, ডাব করার পরে প্রথম

0: সে নিজেই শাসন করে, নধরের মতো স্লো ম্যানের কথাতেও সে নিজের গতি একটুও কমাবে না। তো শেষ পাতে মিষ্টি মুখের মতো জিজ্ঞাসা করব, আকাশবাণীর সঙ্গে আপনার যোগসূত্র ঠিক কিভাবে তৈরি হলো?
1: তখন ছোট, মানে সালটা আমার মনে নেই, নাট্যান্বেষী নাট্য পত্রিকা ছিল সেখানে, তো ওইখানেই একটা অনুষ্ঠানে, আমার বয়স তখন 20-21 বছর বয়স,
0: আচ্ছা
1: অতটাও ছোট নেই আর, কিন্তু ওই প্রথমবার আমি আসি এখানটায়, মানে নতুন ছেলেমেয়েরা নাটকে এসছে, তারা নাটক কিভাবে করছে সেই সব নিয়েই প্রশ্ন হচ্ছিল। আমি সম্ভবত 2 ওয়ার্ড উচ্চারণ করেছিলাম মনে আছে আমার,
0: আচ্ছা
1: তার কারণ আমার বিশেষ কিছু বলার ছিল না শোনা ছাড়া, ওই ওয়ার্ডটা শোনার জন্য আমি কিন্তু 15 দিন অপেক্ষা করেছি, সেটা হচ্ছে সকালবেলা বিছানাও ছাড়িনি, রেডিও চালিয়ে দিয়েছি, রেডিও চালিয়ে কে কি বলছে আমার কোনো মাথায় নেই, কখন আমার ওই ভয়েসটা শোনা যাবে, কানে আসবে, সেটাই জন্য আমি অপেক্ষা করছিলাম। এরকম অপেক্ষা আমি সিনেমার জন্য করিনি।
0: বাহ, পরে তো আপনার সেই অপেক্ষার অবসান হয়েছিল, আপনি তো বর্তমানে আকাশবাণী ড্রামা আর্টিস্ট।
1: প্রথম যে কোনো জিনিসের মজা আলাদা, ওটা শুধু স্কিল বা যোগ্যতা ভোগ্যতার উপর নির্ভর করে।
0: প্রথম যেটা বললেন,
1: ঘটা প্রথম ঘটনা,
0: প্রথম যেটা বললেন সেটা তো কোনো একটা পত্রিকার তরফ থেকে আপনি কাজটা করতে এসেছিলেন, পরবর্তীকালে একদম ইন্ডিভিজুয়াল আকাশবাণী ড্রামা আর্টিস্ট হিসেবে
1: আকাশবাণী নাটক করেছি 2-1 বার অর্ঘর সাথে, তারপরে সিদ্ধার্থদার সাথে।
0: কেমন লাগলো
1: এই যে সময়টা আমি কাটাচ্ছি ওখানটায়, দুজন রয়েছেন এখানে, তুমি রয়েছো, এই যে কথা বলছি, এটা ভাল লাগে। আর আকাশবাণীর সঙ্গে তো আমাদের সম্পর্ক অনেক ছোটবেলার সম্পর্ক,
0: ছোটবেলায় আকাশবাণীর নাটক শুনতেন?
1: হ্যাঁ, শিক্ষাটাই তো আকাশবাণী থেকে, অডিও ইমেজারি আমরা সব আসলে শোনা থেকেই শিখেছি, শোনা থেকে কল্পনা করতে শিখেছি। এই যে নাটকগুলো হতো শনিবারের বারবেলা, তারপরে ওয়েসিস, তারপরে 51 পিঠ, যাত্রার বিজ্ঞাপন, ওগুলো হতো, এই যে এত অডিও, যে আমরা মূলত অডিওই শুনতাম, তো একদম ছোটবেলা থেকে অডিও শুনে অভ্যস্ত, তো ছবি যা দেখার সেটা শুনেই দেখেছি।
0: আচ্ছা,
1: আমি যখন নাটক করি প্রচুর ভিজুয়াল ডিজাইন হ্যান ত্যান দৃশ্যভীষণ এই কথা যা হয়, অডিও ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে অডিও এদিক ওদিক হয়ে গেলে কিচ্ছু বোঝা যাবে না।
0: অনেক অনেক ধন্যবাদ অমিত দা আমাদের সময় দেওয়ার জন্য, আকাশবাণী মৈত্রীর স্টুডিওতে আসার জন্য। আপনি খুব খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের আরো অনেক অনেক অনেক চরিত্র উপহার দিতে থাকুন এই কামনা করি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আকাশবাণী মৈত্রীর নতুন অনুষ্ঠান নান্দনিক অবশ্যই শুনবেন রবিবার ভারতীয় সময় সন্ধ্যা 7:45। নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান নান্দনিক, অতিথি অভিনেতা অমিত সাহার সাক্ষাৎকার গ্রহণে শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনা দূরবাদে, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, প্রথম গানটি অঞ্জন দত্তের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গান। গানটি শুনছিলেন অঞ্জন দত্তের কণ্ঠে। আর এখন মহিনের ঘোড়াগুলি থেকে ঋতুপর্ণা এবং চন্দ্রিমার কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

বাংলা ব্যান্ডের গানটি শুনছিলেন দশমিক থেকে, আর এখন মাইলস থেকে এই গানটি আপনাদের জন্য। এখন মাইলস।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের গান, গানটি শুনছিলেন মাইলস থেকে আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান।

0: कई गंतव्यों के लिए सामान्य उड़ानों का संचालन फिर से शुरू कर दिया है। मौसम विभाग ने कल उत्तर भारत के कई हिस्सों में मूसलाधार बारिश, आंधी और तेज हवाओं का ऑरेंज अलर्ट जारी किया और आरपीएल क्रिकेट में कोलकाता नाइट राइडर्स ने सनराइजर्स हैदराबाद को 7 विकेट से हराया। और इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार,
1: गुड इवनिंग। आकाशवाणी मैत्री অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান কথায় গানে, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। কথায় গানে অনুষ্ঠানে আজ দ্বিজেন্দ্রলাল রায়ের গান শুনবেন। প্রথম গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। দ্বিজেন্দ্রগীতি বা দ্বিজেন্দ্রলাল রায়ের গান বাংলা সঙ্গীত জগতের এক অমূল্য সম্পদ, যা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এক নতুন মাত্রা পায়। যদিও তিনি মূলত আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত এবং চলচ্চিত্রের গানের জন্য সুপরিচিত, তবু দ্বিজেন্দ্রগীতি পরিবেশনে তার অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। সন্ধ্যা মুখোপাধ্যায় তার সুমিষ্ট ও শাস্ত্রীয় সঙ্গীতভিত্তিক কণ্ঠস্বর দিয়ে দ্বিজেন্দ্রগীতির আবেগকে ফুটিয়ে তুলতেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, মহাসিন্ধুর ওপার হতে আমি পথ ভোলা এক পথিক, এরকম অনেক গান, এই সমস্ত গানগুলি আজও বাঙালির হৃদয়ে দাগ কেটে আছে। তার কণ্ঠের জাদু এবং তার গায়কীর কারণে দ্বিজেন্দ্রগীতিগুলোই সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রথম গানটি দ্বিজেন্দ্রগীতির, তারপর রবীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান।

কথায় গানে অনুষ্ঠানে দ্বিজেন্দ্রগীতি। প্রথম গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর এখন যে গানটি শুনলেন রবীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবার অনুপ ঘোষালের কণ্ঠে আমরা দ্বিজেন্দ্রগীতি শুনবেন। অনুপ ঘোষাল কিংবদন্তি সঙ্গীত শিল্পী, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান এবং চলচ্চিত্রের গানের পাশাপাশি দ্বিজেন্দ্রগীতি বা দ্বিজেন্দ্রলাল রায়ের গান চর্চাতেও যিনি বিশেষ অবদান রেখেছিলেন। তাঁর সঙ্গীত জীবনে দ্বিজেন্দ্রগীতির ভূমিকা অনস্বীকার্য। অনুপ ঘোষাল মূলত নজরুলগীতি শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেলেও মূলত তিনি রাগ প্রধান, ভজন এবং রজনীকান্তের গান এবং দ্বিজেন্দ্রগীতির এক দক্ষ শিল্পী ছিলেন। তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক, ভক্তিগীতি এবং হাস্যরসের গানগুলো নিজের কণ্ঠে ধারণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছিলেন। তার কণ্ঠে দ্বিজেন্দ্রগীতির ভাব, গাম্ভীর্য এবং সুরের মাধুর্য অনন্যভাবে ফুটে ওঠে। এখন অনুপ ঘোষাল।

কথায় গানে অনুষ্ঠানে গানটি শুনছিলেন অনুপ ঘোষালের কণ্ঠে। আজ কথায় গানে অনুষ্ঠানে শুনলেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান, সন্ধ্যা মুখোপাধ্যায়, রবীন বন্দ্যোপাধ্যায় এবং অনুপ ঘোষালের কণ্ঠে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে কথায় গানে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। সকলে খুব ভালো থাকবেন, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকে শিরোনামে রয়েছে, পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু এবং অসম, এই চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল সকাল 8টা থেকে গণনা শুরু, পশ্চিমবঙ্গের ফলতা বাদে 293টি আসনের ভোট গণনা আগামীকাল, ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ চলতি মাসের 21 তারিখ, গণনা 24 মে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সি আই এর মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রায় একটি বড় সাফল্য।
0: দিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এককালীন সাহায্যের ঘোষণা।
1: শান্তি আলোচনা নিয়ে অচলাবস্থা ভাঙার চেষ্টায় ওয়াশিংটনকে ইরানের 14 দফা প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন প্রস্তাবে অসন্তোষ ব্যক্ত করেছেন।
0: বিশ্বজুড়ে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পালিত হচ্ছে।
1: হায়দ্রাবাদের আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের মুখোমুখি।

0: আসছে বিস্তারিত খবরে। আগামীকাল চার রাজ্য পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অসমের 126টি, কেরালামের 140টি এবং পুদুচেরির 30টি আসনে গত 9 এপ্রিল ভোট নেওয়া হয়। তামিলনাড়ুর সবকটি অর্থাৎ 234টি বিধানসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার 152টি আসনে ভোট নেওয়া হয়েছিল 23 এপ্রিল। গত মাসের 29 তারিখে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয় 142টি আসনে। অসমে কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের 35টি জেলা জুড়ে 40টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে 59 জন মহিলা প্রার্থী সহ মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। পশ্চিমবঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যজুড়ে 77টি গণনা কেন্দ্রে বহুমুখী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া বাতিল করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। এই কেন্দ্রের 285টি ভোট কেন্দ্রেই আগামী 21 মে পুনরায় ভোট নেওয়া হবে। ফলতার ভোট গণনা হবে 24 মে। আকাশবাণী সংবাদের কলকাতা সংবাদদাতা জানিয়েছেন, নির্বাচন কমিশন তাদের বিবৃতিতে বলেছে, 29 এপ্রিলের ভোট গ্রহণে গুরুতর নির্বাচনী অনিয়ম এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বৃহৎ মাত্রায় ব্যাহত করার অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্টে ইভিএমে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোটের নিয়ম লঙ্ঘনের মতো একাধিক গুরুতর অনিয়মের উল্লেখ রয়েছে। কয়েকটি বুথে ব্যালট ইউনিটের বোতাম ইচ্ছাকৃতভাবে কালো টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে সঠিকভাবে ভোট দেওয়া সম্ভব না হয়। এছাড়া অনুমতি ছাড়াই কয়েকজন ব্যক্তিকে ভোট কেন্দ্রে ঢুকে অন্যের হয়ে ভোট দিতেও দেখা গেছে। ভিডিও ফুটেজের অসঙ্গতি এবং কিছু ফুটেজের অনুপস্থিতির জন্য স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তামিলনাড়ুতে ভোট গণনার কাজে 10,545 জন কর্মী মোতায়েন করা হচ্ছে। তাদের সহায়তা থাকবেন 4,624 জন মাইক্রো অবজারভার। এদিকে পুদুচেরিতে কড়া নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে পুদুচেরির মুখ্য নির্বাচন আধিকারিক পি জওহর বলেন, নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে।
1: The counting day arrangements for the Union Territory of Puducherry has been made already, and I, as a Chief Electoral Officer, along with my Deputy COs, have already inspected few counting centers personally to ensure that all the arrangements are put in. In case of Puducherry region, we are having 23 assembly constituencies, for which counting is going to take place in 3 centers. The first center is Women's Engineering College, where 5 returning officers would be doing the counting. Second counting center is Motilal Nehru Government Polytechnic, where 4 returning officers will be doing the counting. The third and center in Puducherry is Tagarat College, which is having 3 returning officers.
0: Kerala-me 140 gonona kendrer prostuti khotiye dekhechen shirsho proshashonik adhikarikra.
2: আগামীকাল কলকাতা সহ রাজ্যের 293টি বিধানসভা আসনে 77টি ভোট গণনা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রে 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আর যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ সহ শহরের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। পরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সহ কলকাতা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশনের সব গাইডলাইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। পুলিশ পর্যবেক্ষকরা গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করবেন না বলেও তিনি জানিয়েছেন। এদিকে আগামীকাল গণনাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গণনা কেন্দ্র সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশ জানিয়েছে একটি প্রতিবেদন।
3: আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই খুলে যাবে বাংলার ভাগ্যের বাক্স। কাল সকাল 8টা থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে একযোগে ইভিএম এর কন্ট্রোল ইউনিট খুলে শুরু হয়ে যাবে হিসেব নিকেশ। দীর্ঘ প্রচার, রাজনৈতিক তরজা, অভিযোগ পাল্টা অভিযোগ আর টানটান উত্তেজনার পর শেষ উত্তর মিলবে এদিনই। গোটা রাজ্যের পাশাপাশি নজর রয়েছে জাতীয় রাজনীতিরও। টানা 3 বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি আবারও নবান্নের মসনদ ধরে রাখতে পারবেন, নাকি ক্ষমতার পালাবদলের পথে যাবে বাংলা, সেই উত্তর মিলবে কালকেই। ইভিএম এর সঙ্গে পোস্টাল ব্যালটের ফলও নির্ধারণ করবে চূড়ান্ত চিত্র। গণনা ঘিরে এবার কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের এলাকার মধ্যে জমায়েত, বিক্ষোভ, অযাচিত ভিড় সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তার জন্য তৈরি হয়েছে 3 স্তরের বলয়। প্রথম স্তরে থাকবেন কলকাতা পুলিশের লাঠিধারি বাহিনী ও সার্জেন্ট, দ্বিতীয় স্তরে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ প্রহরা, আর তৃতীয় স্তরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এই বলয় পেরিয়ে তবেই গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। গণনা কর্মী, সরকারি কর্মী, প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের সকাল 7:45 মধ্যে গণনা কেন্দ্রে ঢুকে যেতে হবে। তারপর আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। সেখানে মোবাইল ফোনও নিষিদ্ধ। সকালেই সংশ্লিষ্ট প্রার্থী ও তার অনুমোদিত এজেন্টদের উপস্থিতিতে স্ট্রংরুমের সিল খোলা হবে। সেখানে থাকবেন রিটার্নিং অফিসার, কাউন্টিং অবজারভার, কেন্দ্রীয় বাহিনী ও অন্যান্য।

0: আধিকারিকেরা। প্রতিটি টেবিলের পাশেও থাকবে নিরাপত্তা বলয়, ভিতরে গণনা কর্মীরা, বাইরে রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা, জাতীয় দলের প্রতিনিধি, তারপরে রাজ্য দলের, তারপর নির্দল ও অন্যান্য দলের প্রতিনিধিদের বসার সুযোগ দেওয়া হবে। ফল প্রকাশের ক্ষেত্রেও এবার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতি রাউন্ডের ফল প্রথমে ট্যাবুলেশন টেবিলে পাঠানো হবে, সেখান থেকে যাচাইয়ের পর তা দেখবেন সহকারী রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের সই করার পরেই কাউন্টিং অবজারভারের অনুমোদন ক্রমে ফল প্রকাশ করা হবে। দীর্ঘ গণনার কথা মাথায় রেখে ভিতরে পানীয় জল, শৌচাগার এবং খাবার জায়গাও নির্দিষ্ট করা হয়েছে। কাউন্টিং এজেন্টদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, গোটা প্রক্রিয়ার উপর নজর দেবে সিসিটিভি ক্যামেরা। এর মধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ, সিআইএসএফ, বিএসএফ সহ একাধিক সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে কমিশন। ফলে সকাল থেকেই কলকাতা থেকে জেলা সব গণনা কেন্দ্রে থাকবে কড়া নিরাপত্তার ঘেরাটো। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এদিকে নোয়াপাড়া বিধানসভা এবং মধ্যমগ্রাম বিধানসভার সংযোগস্থল সুভাষনগর বাসস্ট্যান্ডের কাছে একটি ডাস্টবিন থেকে উদ্ধার হল ভিভিপ্যাট স্লিপ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় নোয়াপাড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তোলেন। তার দাবি, এই ধরনের ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার উপর প্রশ্ন ওঠে। উদ্ধার হওয়া ভিভিপ্যাট স্লিপগুলির মধ্যে বামেদের ভোটের স্লিপই সবথেকে বেশি দেখা গিয়েছে। অন্যদিকে একই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
2: কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা কিরণ রিজিজু অভিযোগ করেছেন যে সমস্ত বিরোধী দল ক্রমাগত সরকারি সংস্থা, নির্বাচন কমিশন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, গণমাধ্যমের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা এখন বিচার বিভাগকে লক্ষ্যবস্তু করছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেছেন, এই দলগুলি বুঝতে পারছে না যে তারা দেশের গণতন্ত্রের মূলে আঘাত হানছে। তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে এবং সারা জীবনের জন্য শিক্ষা দেবে।
1: ভারতীয় মহাকাশ স্টার্টআপ সংস্থা গ্যালাক্সি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটে করে বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। 190 কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইটটি বেসরকারি উদ্যোগে নির্মিত ভারতের বৃহত্তম ভূ পর্যবেক্ষণ স্যাটেলাইট। বেঙ্গালুরু ভিত্তিক মহাকাশ স্টার্টআপ গ্যালাক্সির মিশন দৃষ্টি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সি আইয়ের মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রা একটি বড় সাফল্য। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট এবং ভারতের বেসরকারি উদ্যোগে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটের সফলই উৎক্ষেপণ, উদ্ভাবন এবং দেশ করার প্রতি তরুণদের আবেগের উজ্জ্বল দৃষ্টান্ত।
2: জাতীয় রাজধানীর বিবেক বিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে, আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে 14টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল 6:25 এর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের আধিকারিক মুকেশ বর্মা সাংবাদিকদের জানান, একটি চারতলা বাড়ির কয়েকটি তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, উদ্ধার ও আগুন নেভানোর অভিযানের সময় বাড়িটি থেকে 15 জনকে উদ্ধার করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সান্ধু এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আহতদের 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমের এক পোস্টে এই প্রাণহানির ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের উদ্দেশ্যে গভীর শোক প্রকাশ করেন।
1: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জামাইকার রাজধানী কিংস্টনে তার প্রথম সরকারি সফরে পৌঁছেছেন। পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই অভ্যর্থনার জন্য তিনি জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথকে ধন্যবাদ জানান। সামাজিক মাধ্যমে এস জয়শঙ্কর বলেন, জামাইকায় প্রথম সফরে এমন আন্তরিক অভ্যর্থনায় তিনি আপ্লুত। আগামী 2 দিনে তিনি সেই দেশের শীর্ষ নেতৃত্ব, বণিক মহল এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন। কিংস্টনে পৌঁছনে প্রবাসী ভারতীয় এবং শিশুদের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। জানা গিয়েছে, এই 2 দিনের সফরে জামাইকার শীর্ষ নেতৃত্বের বিদেশের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্র সূত্রে জানানো হয়েছে, এই সফর বৃহত্তর ক্যারিবীয় সফরের অংশ। বিদেশমন্ত্রী জামাইকার পাশাপাশি সুরিনাম এবং ত্রিনিদাদ টোবাকোতেও সরকারি সফর করবেন। 10 মে পর্যন্ত চলা এই সফরে তিনি তিন দেশের

0: বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
1: চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী আজ বেজিং পৌঁছেছেন। বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার অ্যাঞ্জেলিন প্রেমলতা এবং চীনের বিদেশ মন্ত্রকের এশিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর লি জিয়ানবো বিক্রম দোরাইস্বামীকে অভ্যর্থনা জানান।
0: ভারত কম্বোডিয়া দ্বিপাক্ষিক সামরিক মহড়া সিনব্যাক্স 2 এর দ্বিতীয় পর্যায়ে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর একটি দল কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগের অতিরিক্ত মহানির্দেশক জানিয়েছেন যে এই মহড়াটি চলতি মাসের 4-17 পর্যন্ত টেচোসেন নমথম মোরেয়াস প্রদেশের রয়্যাল কম্বোডিয়ান এয়ারফোর্স ট্রেনিং সেন্টারে অর্থাৎ ক্যাম্প বাসিলে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী এও জানিয়েছে এই মহড়ায় অজানা পরিবেশে অভিযান পরিচালনার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে।
1: ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তি প্রবেশিকা পরীক্ষা নিট আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গোটা দেশে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থী MBBS ও BDS এ ভর্তির এই প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন। দুপুর 2 থেকে 5 পর্যন্ত একটি শিফটে পরীক্ষা হয়। প্রায় 13.5 লক্ষ মহিলা ও 9.5 লক্ষ পুরুষ পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিয়েছেন। কয়েকদিনের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করবে তা পরীক্ষার্থীরা যাচাই করতে পারবেন এবং আপত্তি জানাতে পারবেন। তারপর চূড়ান্ত কি প্রকাশ করা হবে।
0: সংযুক্ত আরব আমিরশাহীতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরাও আজ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট UG 2026 অংশ নেয়। দুবাই এবং শারজা উভয়স্থানী পরীক্ষা কেন্দ্র খোলা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষাটি সংযুক্ত আরব আমিরশাহীর সময় দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত অনুষ্ঠিত হয়। দুবাইয়ের দ্য ইন্ডিয়ান হাইস্কুল এবং শারজা ইন্ডিয়ান স্কুলকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। দুবাই অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল এই পরীক্ষার তত্ত্বাবধান করে।
1: কেন্দ্রীয় সরকার শিশুদের ডায়াবেটিস মেলিটাস নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। পাবলিক হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি জাতীয় সম্মেলনে এই দলিল প্রকাশ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে এই নির্দেশিকার মাধ্যমে প্রথমবার শিশুদের ডায়াবেটিসের নির্ণয়, আজীবন ইনসুলিন থেরাপি, গ্লুকোমিটার টেস্ট স্ট্রিপ এবং নিয়মিত ফলো আপের জন্য একটি কাঠামোবদ্ধ জাতীয় ফ্রেমওয়ার্ক তৈরি করেছে।
0: আকাশবাণী সংবাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে 1 লক্ষ ফলোয়ার্সের মাইল ফলক স্পর্শ করেছে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে প্রতিদিনের সংবাদ আপডেট, ব্রেকিং নিউজ এবং বিভিন্ন সতর্কবার্তা দেওয়া হয়।
1: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনায় আগামীকাল অংশগ্রহণকারী সমস্ত স্তরের কর্মী, রাজনৈতিক দলের নেতা নেত্রী, সমর্থক ও রাজ্যবাসীর জন্য বিশেষ সতর্কবার্তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন, গণনার দিন আকাশ প্রধানত মেঘলা থাকায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। তবে যে কোনো সময় কলকাতা সহ রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে।
2: 4 দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কিছুটা, সেই সাথে দমকা হাওয়া কখনো কখনো 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গের জন্য 4 দমকা হওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মালদা জেলার ক্ষেত্রে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো স্থানীয়ভাবে।
3: জনমত 2026,
4: জনমত 2026,
3: কারা জিতছে,
4: কারা হারছে,
3: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
4: 4 সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
3: 4 সকাল 10 থেকে বিকেল 4 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
4: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
3: রাত 8:05 থেকে 9 পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
4: 2 পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
3: শোনা যাবে DTH পরিষেবাতেও।
4: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল RNU কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
3: 4 সোমবার সকাল 10 থেকে শুনুন
4: জনমত 2026।
1: মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি 14 দফা পরিকল্পনা পেশ করেছে। এর মধ্যে লেবানন সহ সব জায়গায় যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই

0: বাস্তবে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন ইরানের এমন কোনো দাবি মানবে না যাতে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যাবে না। ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, সামরিক পদক্ষেপের পথ এখনও খোলা হতে পারে। উল্লেখ্য, ইরানের এই প্রস্তাব উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার রূপরেখা দেওয়া হয়েছে, যা তাৎক্ষণিক সংঘর্ষ নিরসন না করলেও ধাপে ধাপে বাস্তবায়িত হবে বলে উল্লেখ করা হয়েছে।
1: ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র বিরোধিতা করে সম্প্রতি ইরানের জাহাজ আটক করার ঘটনাকে জলদস্যুর মতো কাজ বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসমাইল বাগাই স্পষ্ট জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের এভাবে লঙ্ঘন তারা মেনে নেবেন না।
0: পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে যে তারা জ্বালানি সরবরাহ, সমুদ্রে জাহাজ চলাচল এবং ভারতীয় নাগরিকদের সহায়তা সুনিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে গতকাল দেশজুড়ে 1900 বেশি অভিযান চালানো হয়েছে। শিল্পভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে গতকাল দেশজুড়ে অনলাইন এলপিজি সিলিন্ডার বুকিং 99% বৃদ্ধি পেয়েছে এবং প্রায় 47 লক্ষ ঘরোয়া এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশে আঞ্চলিক উত্তেজনার কারণে আরোপিত সব অস্থায়ী নিরাপত্তা বিধিনিষেধ তুলে নিয়ে দোষনামে থেকে দেশের আকাশসীমায় স্বাভাবিক বিমান চলাচল পূর্ণরূপে চালু করেছে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী বিমান সংস্থাগুলি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে বিমান চালাচ্ছে। তেহরানে ভারতীয় দূতাবাস এ পর্যন্ত সড়কপথে ইরান থেকে 2500-এর বেশি ভারতীয় নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনতে সহায়তা করেছে।
1: 46,313 মেট্রিক টন এলপিজি নিয়ে এমটি সর্বশক্তি নামে একটি জাহাজ গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এ মাসের 13 তারিখ নাগাদ ওই জাহাজটি বিশাখাপত্তনমে পৌঁছবে। জাহাজে থাকা 20 জন সদস্যের মধ্যে 18 জনই ভারতীয়। কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক গতকাল জানিয়েছে সব ভারতীয় নাবিকরাই নিরাপদে রয়েছেন।
0: পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ওপেক প্লাসভুক্ত দেশগুলি নীতিগতভাবে জুন মাসে তেলের উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ওপেক প্লাস জোটের 7টি দেশ আগামী মাসে তেলের উৎপাদন লক্ষ্যমাত্রা দৈনিক প্রায় 1,88,000 ব্যারেল বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে। ভূ রাজনৈতিক সংকট এবং জোট থেকে সংযুক্ত আরব আমিরশাহীর বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে টানা 3 মাস উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। সংযুক্ত আরব আমিরশাহীর বেরিয়ে যাওয়ার পর ইরান সহ ওপেক প্লাস জোটে বর্তমানে 21টি সদস্য দেশ রয়েছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহী ঘোষণা করে যে তারা

0: আসা তেল জোটটিকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ও প্রসারের নতুন নতুন উদ্যোগকে উৎসাহিত করতে এবং বিশ্বজুড়ে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে প্রতিবছর এই দিনটি পালিত হয়। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনে গৃহীত সুপারিশের ভিত্তিতে 1993 সালে রাষ্ট্রসংঘ সাধারণ সভায় এই দিনটিকে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
0: কয়েক মাসের নেতিবাচক ধারার পর বাংলাদেশের পুনর রপ্তানি এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে। এপ্রিল মাসে প্রায় 401 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময় তুলনায় প্রায় 33% বেশি। প্রথম আলো এই খবর জানিয়েছে। রবিবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেওয়া সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে। তবে চলতি অর্থবছরের প্রথম 10 মাস অর্থাৎ জুলাই থেকে এপ্রিলের হিসেবে এখনও রপ্তানি আগের বছরের তুলনায় পিছিয়ে রয়েছে। এই সময় 3,940 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময় তুলনায় 2% কম।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে আমেরিকার সেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা করেছেন। গত শুক্রবার পেন্টাগন প্রাথমিকভাবে জার্মানি থেকে প্রায় 5,000 সেনা সরানোর কথা ঘোষণা করেছিল। তবে গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে সেনা প্রত্যাহারের পরিমাণ 5,000 থেকে অনেক বেশি হবে।
0: ফিলিপিন্স কোস্টগার্ড PCG জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের কাছে ফিলিপিন্সের জলসীমায় গবেষণার জন্য 4টি চীনা জাহাজকে তৎপরতা চালাতে দেখা গেছে। তারা আরও জানিয়েছে জাহাজগুলি সরানোর জন্য তারা বিমান এবং নৌযান মোতায়েন করবে। PCG মুখপাত্র কমোডর জে টারিয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, ফিলিপিন্স সরকারের সম্মতি ছাড়াই ওই জাহাজগুলি সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছিল।
1: সুদানের খার্তুমে একটি গাড়ির উপর ড্রোন হামলায় ঘটনার 5 জন প্রাণ হারিয়েছেন। সেদেশের আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এই হামলা চালিয়েছে বলে খবর।
0: কেনিয়ায় ভয়াবহ বন্যা এখনও পর্যন্ত অন্তত 10 জনের প্রাণহানি ঘটেছে। ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় চলতি সপ্তাহে সারা কেনিয়া জুড়ে চরম দুর্দশা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে দেশের পূর্বাঞ্চলে।
1: ফ্রান্সে ইংলিশ চ্যানেল পার করার সময় একটি নৌকা উপকূলে সৈকতে আছড়ে পড়ে 2 জন প্রাণ হারিয়েছেন, আহত 16 জন।
0: ফিলিপিন্সের মায়ান আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়েছে। ম্যানিলার দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেদেশের আগ্নেয়গিরি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সতর্ক সংকেতের মাত্রা 3 জারি করেছে। ভূমিধ্বস এবং লাভাপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা জারি করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।
1: টানা 2 দিনের প্রবল বর্ষণের ফলে ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলের পার্নাম্বুকো ও পারাইবা প্রদেশে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পার্নাম্বুকোর রাজধানী রেসেফে ও ওরিন্দা শহরে বন্যা ও ভূমিধ্বসে 4 জন প্রাণ হারিয়েছে। সংলগ্ন পারাইবার প্রদেশে 2 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 1500 পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এখন খেলার খবর।
0: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স 19 ওভার 165 রানে অল আউট হয়ে যায়। ট্র্যাভিস হেড 61, ঈশান কিষান 42 রান করেন। কলকাতার বরুণ চক্রবর্তী 3টি, কার্তিক ত্যাগে সুনীল নারিন 2টি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা 3 উইকেট হারিয়ে 18 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়।
1: অপর ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এর ম্যাচে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের সামনে যাওয়ার জন্য 164 রানের লক্ষ্য রেখেছে। গুজরাট টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। পাঞ্জাব নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 163 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে গুজরাট 3 বলে বিনা উইকেটে 8 রান করেছে।
0: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আগামীকাল ISL ফুটবলের ম্যাচে ওড়িশা FC বেঙ্গালুরু FC বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30।
1: এখন দৃষ্টিকোণ। অভিনেতা তপন চট্টোপাধ্যায়ের কিছু কথা সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।
2: একদিন রাস্তায় প্রতিযোগীর সঙ্গে দেখা, আমরা পূর্ব পরিচিত ছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে কেমন আছেন, তোমাকে খুঁজছি বাড়িতে এসে গেলাম। সে মানে সেদিন কাগজে বেরিয়েছে, সেদিন বৃহস্পতিবার দেখা হয়েছিল ওর সঙ্গে, শুক্রবার দিন যুগান্তর নাকি কাগজ তখন ছিল, তাতে একটা নিউজ বেরিয়েছিল সত্য রায়ের পরবর্তী ছবি গোপিকায়ন বাঘাবাইন। মুখ্য দুটি চরিত্র অভিনয় করবে রবি ঘোষ ও জীবনলাল গঙ্গোপাধ্যায়। তো অ্যাজ ইউজুয়াল আমি অফিস থেকে সেলসে কাজ করতাম, সারাদিন ভীষণ টায়ার্ড থাকতাম। মাঝপথে নেমেছি, নেমে ওনার বাড়িতে গেছি, উনি চাটা অফার করলেন। তারপরে বললেন যে একটা নতুন ছবি করছি জানো তো, হ্যাঁ কাগজে দেখলাম। তো উনি বলেন তোমাকে স্ক্রিপ্টটা শোনায়। বললাম গল্পটা আমার জানা আছে, কারণ সন্দেশের শারদীয় সংকটে বেরিয়েছিল, প্রথমে স্ক্রিপ্টটা শোনাই, বলে আমাকে পুরো স্ক্রিপ্টটা শোনাল। তখন আমি বললাম যে ওটা তো

0: উল্টো করে দিয়েছেন। ও কিন্তু গুপি ছিল, বেটে বাঘা ছিল লম্বা, তো আপনি এটা উল্টো করে দিয়েছেন। বলেন, না এটা আমি একটা অনেক কিছু ভেবে করেছি। তো আমি বললাম, আমাকে স্ক্রিপ্টটা শোনালেন কেন? বল পাঠ করবে বলে। তাহলে হাল্লার গুপ্তচর একটা ছোট্ট পাঠ, ওটার জন্য আপনি আমাকে ডাকলেন কেন? আর তোমার বয়সে কোনো পাঠ নেই আর কি ওখানে। বললেন, না না না না না, তুমি গুপির জন্য তোমায় ভেবেছি, কারণ যে কাগজে বিজ্ঞাপন দেখলাম। উনি বলেন যে, না ওটা তো একটা আমি স্ক্রিন টেস্ট নিয়েছিলাম ছেলেটার, ও ভালো লাগেনি আমার, আমি তোমার একটা স্ক্রিন, তুমি করবে এমন কোনো কথা নেই, তোমার স্ক্রিন টেস্ট নেব, তোমাকে গানের টেস্ট নেব, সব উতরে গেলে তখন বলবো তুমি করবে। উনি স্ক্রিন টেস্ট নিলেন, গানের টেস্ট নিলেন, তারপর একদিন বললেন অ্যাপ্লাই করো ছুটির জন্য। তা আমি ভাবলাম তাহলে ঠিকই আছে, আমি করছি। নাচতে নাচতে বাবাকে গিয়ে বললাম, কারণ বাবা বাড়ি থেকে বার করে দিয়েছিলেন অভিনয় করি বলে। তুই বললাম, এই তোমাকে হ্যাঁটা করেছি, দেখো সত্যি তার মতো মানিক কাকার মতো লোক নিয়ে পাঠ করে আমাকে ছবি দিয়েছে। উনি খানিকক্ষণ ভেবে বললেন, আরও সিলেক্টেড? হ্যাঁ, যখন আমাকে সিলেক্ট করে একটু মোটা ছিলাম, এই যে প্রায় দেড় বছর আমি ভাত খাইনি, আমি আলু খাইনি, আমি কোনো মিষ্টি খাইনি, মাখন খাইনি, ম্যাক্সিমাম শাকসবজি প্রোটিন, সারাদিনে এক কাপ দুধ, চুল কাটা বন্ধ হয়ে গেছিল আমার, এবং তখন বড় চুল রাখাটা ফ্যাশন ছিল না। অবভিয়াসলি আমি খবরের কাগজে চাকরি করি, বিভিন্ন জায়গায় আমার যেতে হয়, সবাই জিজ্ঞেস করতে এত বড় চুল রেখেছো কেন? তাহলে ওই পঞ্চানন্তলায় মানত করেছি, সেই জন্য চুলটা রেখেছি, দিয়ে দিলে আবার ছোট হয়ে যায়। তারপরে তো ছবি আরম্ভ হলো, শুটিং করতে গেলাম। প্রথম দিন আমি যাচ্ছি রামপুরহাটে, ট্রেন থেমেছে বর্ধমানে, তো সবাই মাইতে বললেন চলো চা খাই, সবাই তো ঘিরে ধরেছে সত্যজিৎ রায়কে, রবি ঘোষকে, আমি তো আমাকে তো তখন কেউ চেনে না, তো সবাই অটোগ্রাফ দিচ্ছে রবি দার মানিকদের। তো মাইতে হঠাৎ আমাকে তাকে বললেন, তোমারও নেবে নেবে ছবি রিলিজের পর? আমি একটু হেসে ফেলেছিলাম। কতগুলো শট উনি নিয়েছিলেন, আমি তানপুরা কাঁধে নিয়ে যাচ্ছি, সে ভীষণ পাঁক ফাঁকের মধ্যে দিয়ে খুব কষ্ট হয়েছিল আমার শটগুলো দিতে। পরে উনি এদিক করে শটটা ফেলে দিলেন। তো ওনার যে অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন কাশিদা, সে বলে, বুঝলে তবে এই শুরু, এই বাদ হতে হতে একদম বাদ হয়ে যাবে, মানে যে রেটে কেটে ফেলছেন তোমাকে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা ভাবের মধ্যে ছিলাম, সত্যি কথা, আমি রবি ঘোষ দুজনে, অত বরফ, অত গরম, আমাদের কোনো তাপ উত্তাপ নেই, উনি যা বলছেন আমরা পুতুলের মতন করে যাচ্ছি। সেটা আরেকটা জিনিস হয়েছিল যে কোনো অভিনেতা বা কলাকুশলী যারা ছিলেন তারা কখনো বুঝতে দেননি আমাকে যে আই এম এ নিউ পার্সন। আমি কিছু ছবি করেছিলাম বার্লিন থেকে ফিরে আসার পর, কারণ কিছুই না, আমাকে কিছু দেনা হয়ে গেছিল বাজারে বার্লিন যাওয়ার জন্য, সেইটা শোধ করতে আমি করেছিলাম। উনি জানতে পারলে আমাকে বকেছিলেন, লিটারালি ধমকেছিল, এমন একদিন ডেকে বলেছিলেন, তুমি তো কম মা কম মাইনে পাও। কারণ কেন, যা মাইনে পাও তা তোমার সংসার চলে না? বললাম হ্যাঁ, তাহলে সাজ বাড়ি ছবি করতে যাও কেন? তাহলে মাইনে এরকম কিছু কত টাকা দেনা হয়েছিল? আর ৩,৫০০ টাকা আমাকে বলতে পারতে, আমি তোমার ৩,৫০০ টাকা দিয়ে দিতাম, তুমি আস্তে আস্তে শোধ করতে, আর কোনোদিন যেন আজও আজও শুরু করতে না দেখি। আমি অ্যাকচুয়ালি করিনি, উনি জীবিত থাকতে করিনি, তারপরে একটা ছবি করেছিলাম উনি মারা যাওয়ার পর। সত্যতা বলতে লোকে জিজ্ঞেস করলে আমি বলি যে ভীষণ ভদ্রলোকে ভর্তি হয়ে গেছে, আমাদের ছোট লোকদের জায়গা করিনি, কারণ এখন সেই মনটা নেই, সেই মেজাজটা নেই, সেই পরিবেশটা নেই। একটা মানুষের কোথায় একটা, কোথায় একটা গুণ থাকে জানেন তো, যার জন্য তার কিছু উন্নতি হয়, ব্যাপার এই নাম যশ কি, মানে কেউ না, মানে ইভেন মানিকদাকে শুনেছি, খুব বড় মানে বয়স্ক টেকনিশিয়ান, লাইট যারা লাগায় লাইট লাইটম্যানকে, দাদা আপনি করে কথা বলছেন।
1: শুনলেন অভিনেতা তপেন চট্টোপাধ্যায়ের কিছু কথা, সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসমে চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল ৮টা থেকে গণনা শুরু। পশ্চিমবঙ্গের ফলতাবাদে ২৯৩টি আসনের ভোট গণনা আগামীকাল, ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ চলতি মাসের ২১ তারিখ, গণনা ২৪শে মে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গ্যালাক্সি আই এর মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রায় একটি বড় সাফল্য।
1: দিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেকে ২,০০,০০০ টাকা করে এককালীন সাহায্যের ঘোষণা।
2: শান্তি আলোচনা নিয়ে অচলাবস্থা ভাঙার চেষ্টায়

0: ওয়াশিংটনকে ইরানের 14 দফা প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন প্রস্তাবে অসন্তোষ ব্যক্ত করেছেন।
1: বিশ্বজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হচ্ছে।
0: হায়দ্রাবাদে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের মুখোমুখি।
1: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান গ্রন্থ পরিচয়।

0: আকাশবাণী মৈত্রী গ্রন্থ পরিচয় নাটক রক্তকরবী রচনা শম্ভু মিত্র গ্রন্থের সঙ্গে পরিচয় করাচ্ছেন শ্রাবণী মুখোপাধ্যায়।
1: বিশ্বভারতী মিউজিক বোর্ডের কর্তারা বহুরূপের রক্তকরবী নাটকের অভিনয় বন্ধ করে দেবেন বলে সরব হয়েছিলেন। কারণ, রবীন্দ্রনাথের নাটকের অপব্যাখ্যা করেছে বহুরূপী নাট্যদল। এই ঘটনার অব্যবহিত আগেই দু একটি বড় খবরের কাগজে বিরূপ সমালোচনা বেরিয়েছিল বহুরূপের রক্তকরবী নাট্যের। একই সময় প্রশান্তচন্দ্র মহালানবিশের মতো রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ ব্যক্তি খুব প্রশংসাও করেছেন বহুরূপের রক্তকরবীর নাট্যরূপের। আর সাধারণ দর্শক, তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? প্রথম দিকের অভিনয়গুলিতে দর্শকের প্রতিক্রিয়া একটু কমই থাকছিল। ব্যাপারটা ভাবিয়ে তুলেছিল শম্ভু মিত্রসহ বহুরূপীর কুশীলবদের। কয়েকটি রজনী পার হওয়ার পরেই অবশ্য অবস্থার পরিবর্তন ঘটতে থাকল ধীরে ধীরে। রক্তকরবী নাটকটিকে সাদরে গ্রহণ করল দর্শকেরা। দিকে দিকে বিজয় পতাকা উড়ল বহুরূপীর হাত ধরে রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের। রবীন্দ্রনাথ রক্তকরবী রচনা করতে শুরু করেছিলেন 1330 বঙ্গাব্দে। প্রবাসী পত্রিকায় 1331 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়েছিল এই নাটক, অর্থাৎ ইংরেজি 1924 সালের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। আর বহুরূপের রক্তকরবী প্রথম অভিনীত হয় 1954 সালের 10ই মে রেলওয়ে ম্যানসন ইনস্টিটিউটের মঞ্চে। প্রকাশক সুপ্রিয় সরকার শম্ভু মিত্রকে প্রাথমিকভাবে বলেছিলেন, মূল নাটক রক্তকরবীর সঙ্গে বহুরূপীর নাট্য প্রযোজনাটিকে মিলিয়ে লেখবার কথা। কিন্তু বইটির প্রথম সংস্করণ বেরোনোর সময় সরকার থেকে কপিরাইটের মেয়াদ আরও 10 বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। শম্ভু মিত্রের নাটক রক্তকরবী প্রথম প্রকাশিত হয় 1992 সালের জানুয়ারি মাসে। তারপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সংস্করণ পেরিয়ে 2021 সালের এপ্রিল মাসে বইটির পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়েছে। থিয়েটার দৃশ্য শ্রাব্য অর্থাৎ অডিও ভিজুয়াল শিল্প মাধ্যম, ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ বোধের জগতে খুব বেশি করে তার আনাগোনা। প্রায় সব শিল্পেরই সমন্বয় ঘটে থিয়েটারে। তাই একটি নাটককে যখন পাঠ করা হয় আর যখন মঞ্চে দেখা হয়, সেই দুই অভিজ্ঞতায় বিস্তর ফারাক হয়ে যায়। আবার যারা শুধুই দর্শক, মানে নাটকটা পাঠ করেননি, তাদের অভিজ্ঞতাও একরকমের হয় না। সেক্ষেত্রেও প্রযোজনার সঙ্গে দর্শক হিসেবে একাত্ম হওয়ার বিষয়টাতেও মানুষে মানুষে প্রভেদ থেকে যায়, ইন্টেলেক্ট ও অনুভূতির তারতম্যের কারণে। সে বিষয়ে আলোচনা আছে শম্ভু মিত্রর নাটক রক্তকরবী বইতে। নাটক থেকে থিয়েটার হয়ে ওঠার আলোচনায় শম্ভু মিত্র থিয়েটারের শিক্ষার্থীদের কাছে নিজে গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তেমনই আবার তাঁর অভিনয় শিক্ষার গুরু কৃষ্ণ গোবিন্দ সরকারকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাঁকে উদ্ধৃত করে শম্ভু মিত্র লিখেছেন, তিনি বলেছিলেন, উপন্যাসে অনেক বর্ণনা দেওয়া থাকে, যেমন লেখা থাকে যে অমুক কথা শুনিয়া তাহার মুখ বিষণ্ন কিংবা প্রফুল্ল হইল, সে উঠিয়া জানালার কাছে গেল কি গেল না ইত্যাদি। কিন্তু নাটকে ওইসব লেখা থাকে না, ওটা অভিনেতাকে ভেবে ভেবে বের করতে হয়। এবার রক্তকরবী প্রসঙ্গে এই ব্যাপারটাকে স্পষ্ট করতে এসেছে লেখকের কিশোর বয়সে শোনা একটা গল্পের কথা। বার্নার্ড শয়ের লেখা মনে রেখে কেউ রবীন্দ্রনাথকে প্রশ্ন করেছিলেন যে রবীন্দ্রনাথও অন্যদের মতো বন্ধনীর মধ্যে দৃশ্যসজ্জা সম্পর্কে বা পাত্রপাত্রীদের প্রত্যেক ক্রিয়াকলাপ সম্পর্কে লিখে দেন না কেন। শম্ভু মিত্র জানাচ্ছেন, যতদূর তার মনে পড়ে, সে প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন যে শেক্সপিয়রও তো অত বিস্তারিতভাবে লিখে দেননি, এবং এও বলেছিলেন যে যারা আমার নাটক ভালোবেসে করবে তাদেরই বা অত বোকা মনে করা কেন, তারাও তো নিজেরা বুঝে অনেকটা নিজেরাই সৃষ্টি করে নেবে। এ ব্যাপারে তাঁর সমকালের কথা প্রস্তাবনায় আগেই লিপিবদ্ধ করেছেন শম্ভু মিত্র। লিখেছেন, অল্প বয়সীদের কথায় বুঝতে পারি যে তারা নাটকটা ঠিক করে পড়তে পারে না। এমনকি এ কথাও তাদের কেউ কেউ বলেছে যে দেখবার সময় কথাগুলো খুব স্বাভাবিক এবং জীবন্ত কথোপকথনের মতো লেগেছিল বটে, কিন্তু বাড়ি ফিরে যখন পরের দিন বই খুলে পড়বার চেষ্টা করেছে তখন আবার সেই পুরানো কাব্যিকাব্যি ধরনের টান এসে যায়, কিছুতেই ওই জীবন্ত ভাবটা ধরা পড়ে না। চোখ বুঝে ভাবলে কিন্তু কিছু চরিত্রকে একেবারে ছবির মতো দেখতে পাই সামনে, অথচ বই খুলে পড়তে গেলেই সব গোলমাল হয়ে যায়। অল্পবয়সী নাট্য শিক্ষার্থীদের এই গোলমাল নিরসন করার উদ্দেশ্যেই এই বইয়ের সার্থকতা। বইটি সম্পূর্ণই কথ্যভঙ্গিতে লেখা, পড়তে পড়তে মনে হয় যেন তিনি সামনে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন, এমনই সহজ সাবলীল ভঙ্গি এই বইয়ের ভাষার। আলো আধারিতে অথবা আলোতে কখন কোন রং কেন ব্যবহৃত হয়েছে সেই সবই উঠে এসেছে আলোচনায়। আবহ প্রসঙ্গেও একই কথা বলা যায়। আবার মূল নাটকের সব গানকে প্রযোজনার খাতিরে সবসময় মঞ্চে পুরোটা কেন গাওয়া হয়নি সে প্রসঙ্গে উদাহরণ হিসেবে তার কথাই একটু উদ্ধৃত করা যাক। তিনি জানিয়েছেন, রাজার সঙ্গে দ্বিতীয় সংলাপের পর নন্দিনী যখন বিশুর সঙ্গে চলে যায় তখনই দ্বিতীয় চরণের শেষ। আমাদের নাট্যে যুগে যুগে বুঝি আমায় গাওয়া হতো না। নন্দিনী যখন বলত পথের ধারে যেখান দিয়ে রঞ্জন আসবে সেইখানে বসে আবার তোমার গান শুনব, তখন বিশু ওই ভালোবাসি ভালোবাসি গানটারই অন্তরা অর্থাৎ আকাশে কার বুকের মাঝে থেকে ধরত আর নন্দিনী তার সঙ্গে যোগ দিত, আর তখন মঞ্চের সুমুখের দিকে সব আলো কমে নিভে যেত আর পিছনের আকাশী পটের উপর নীলচে সবুজ একটা আলো পড়ত। বিশু ও নন্দিনী যখন গাইতে গাইতে পিছন দিকে এগিয়ে গিয়ে একপাশ দিয়ে বেরিয়ে যেত তখন তাদের সেই নীলচে সবুজ পটভূমিকায় ছায়ার মতো দেখাত আর গানটা দূরে যেতে যেতে মিলিয়ে যেত। বহুরূপীর রক্তকরবী প্রযোজনার মঞ্চসজ্জাশিল্পী, আবহশিল্পী ও পোশাকের ভাবনায় কাজ করা প্রবাদ প্রতিম শিল্পী খালেদ চৌধুরী রক্তকরবী প্রসঙ্গে প্রবন্ধে লিখে গেছেন, রক্তকরবী বইয়ের উপর গগনেন্দ্রনাথের যে প্রচ্ছদের ছবি সেটাই বহুরূপীর রক্তকরবী নাট্য প্রযোজনায় মঞ্চ তৈরি করতে সাহায্য করেছিল। রক্তকরবীর সংলাপের মধ্যে যেসব কথা আছে, যেসব প্রতীক আছে, সেগুলোই ছড়িয়েছিল মঞ্চে। রক্তকরবী নাটকের সেই মঞ্চকে ব্যাখ্যা করতে গিয়ে এই বইয়ে শম্ভুমিত্র বলেছেন, রাজার ঘরের পাশের দেওয়ালে নিচে মঞ্চের মেঝেতে প্রায় আড়াই হাত উঁচু একটা খেটে খাওয়া মানুষের মূর্তি ছিল, সরলরেখায় কাটা, পাইন কাঠের ফালি দিয়ে তৈরি করা। তাতে চত্বরের নিচের দিকের মতোই ময়লা নীল রং করা থাকত। সে যেন দুহাতে তার মাথার ওপরে সাদা পাথরের একটা চৌকো ভারী ফলক ধরে আছে, আর সেই পাথরের ওপরেই বসানো আছে যক্ষপুরীর বহু গর্বিত ধ্বজাদণ্ডটা, আর সেই নিশানে আছে বাজপাখির ছবি আঁকা, যেমনটি আছে রাজার দরজার মাথায়। তিনি আরও জানিয়েছেন, আমাদের রক্তকরবীর মঞ্চটা ছিল অনেকটা যাত্রার বা যে কোনো লোকনাট্যের বা সংস্কৃত নাট্যমঞ্চের মতো। ওই একই জায়গায় রাজা থেকে গ্রামবাসী সবাই আসে। এবং তিনি এও জানিয়েছেন যে তার জন্য আলাদা করে কোনো যুক্তি খাড়া করার কোনো দরকার কখনো পড়েনি বা কোনো দর্শকও কখনো তা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। এই নাটকে মঞ্চের বাঁ পাশেই রাজার ঘরের যে দরজা তার ফ্রেমের আকারটা ছিল অনেকটা কুঁড়ে ঘরের চালার মতো। এমসি সরকার অ্যান্ড প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত নাটক রক্তকরবী বইটির পঞ্চম সংস্করণের প্রচ্ছদেও রয়েছে রাজার ঘরের সেই কুঁড়েঘর আকৃতির ফ্রেমটির চিত্র, যা বইটির বিষয়বস্তুর সঙ্গে একাত্ম হতে সাহায্য করে পাঠককে। নাটক মানেই দ্বন্দ্ব, আর রক্তকরবী নাটকের থিয়েটার হয়ে ওঠার বিশ্লেষণাত্মক কাহিনীতে ভরা এই বইতেও কিছু দ্বন্দ্বকে, কিছু অতৃপ্তিকে আলোচনায় আনতে দ্বিধাবোধ করেননি শম্ভুমিত্র। উদাহরণ হিসেবে নাটক রক্তকরবী বইটির 82 পৃষ্ঠার কিছু অংশ তুলে ধরা যায়, যেখানে তিনি লিখেছেন, রবীন্দ্রনাথ নিজেই বলেছেন,

0: বৈজ্ঞানিক শক্তিতে মানুষের হাত পা মুণ্ড অদৃশ্যভাবে বেড়ে গেছে। উপমা দিয়ে বলেন যে বিদ্যুৎ বজ্রধারী শক্তিকে রাবণ যেমন একদিন শৃঙ্খলিত করে কাজ আদায় করত, তেমনই করা হয় এই যক্ষপুরীতে সমৃদ্ধির উদ্দেশ্যে। তাহলে গরুর গাড়ির কথা ওঠে কেন? আর কেনই বা এখানে গোঁসাইকে ঢোকালেন তিনি? সারা রক্তকরবী নাটকে এক অতুলনীয় নাট্যসৌধ গঠন করার পর তিনি এই প্রসঙ্গে আরও লিখেছেন যে বেঁচে থাকলে তাকে নিশ্চয় গিয়ে প্রশ্ন করতুম, রাজা সম্বন্ধেও কিছু প্রশ্ন করতুম, মুক্তধারা সম্বন্ধে তো করতুমই, আর চণ্ডালিকা সম্পর্কেও। তাই আমাদের সাম্প্রতিক বোধ অনুযায়ী গোঁসাইয়ের এই জায়গাটা আমরা বাদ দিয়েছি। বইটার এই অংশটা পড়ে পাঠকের মনে হবে রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে এই রকম কিছু কিছু ক্ষেত্রে হয়তো শম্ভুমিত্রের বোধের কিছুটা সংঘাত ঘটেছিল, এবং সেই জন্যই মনে হয় বহুরূপীর প্রযোজনা সম্পর্কে বিরক্ত হয়েছিলেন বিশ্বভারতী মিউজিক বোর্ডের কর্তারা। বহুরূপীর সৌজন্যে পাওয়া রক্তকরবী অভিনয়ের আটটি সাদাকালো ছবিও বইটিতে রয়েছে, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় রেফারেন্স হিসেবে কাজ করে। এই ছবিগুলো থেকেই রক্তকরবীর চরিত্র হিসেবে নন্দিনী রূপে তৃপ্তি মিত্রকে, বিশুর ভূমিকায় শোভেন মজুমদারকে, গোঁসাই ও রঞ্জনের ভূমিকায় কুমার রায়কে, সর্দার রূপী অমর গাঙ্গুলিকে, অধ্যাপক চরিত্রে গঙ্গাপদ বসুকে এবং ফাগুলাল ও চন্দ্রা চরিত্রে মোহাম্মদ জাকারিয়া ও আরতি মিত্রকেও চিনে নিতে পারবেন পাঠক। নন্দিনী কেন যে রক্তকরবীর গয়না পরে, কেনই বা কুন্দফুলের মালা বিলিয়ে দিতে তার কুণ্ঠাবোধ হয় না? রাজার অত ক্ষমতার জোর থাকলেও রঞ্জনের যৌবনের জাদুটা কেন রাজার হিংসার কারণ? আবার নন্দিনীর হাতের কঙ্কনের একটামাত্র রক্তকরবী চেয়ে নিয়ে অধ্যাপক কেন যে রক্তকরবীর রঙের তত্ত্বটা বুঝতে চায়? কিশোর অত বিপদ ও কষ্ট সহ্য করেও রক্তকরবী ফুল কেন যে নিজেই নন্দিনীকে এনে দিতে চায় বারে বারে? যক্ষপুরীর সব বয়সী, প্রায় সব সামাজিক অবস্থানের পুরুষরাই যখন নন্দিনীর প্রতি টান অনুভব করে, তখন গোকুল কেন দেখতে পারে না নন্দিনীকে? কি সেই জটিল মনস্তত্ত্ব, আর কেমন সেই অমোঘ টান? কি সেই জীবনদর্শন যে রঞ্জনের মৃত্যুর পরেও নন্দিনী বলতে পারে রঞ্জন আবার আসার জন্য প্রস্তুত হবে? এই সবই খুব সহজভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছেন লেখক। খালেদ চৌধুরীর মঞ্চ, আবহ ও পোশাক ভাবনার সমন্বয় এবং তাপস সেনের আলো গায়ে মেখে বহুরূপীর অভিনেতাদের চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া অভিনয়, সব কিছুর ব্যাখ্যা ও বর্ণনা মিলবে এই বই থেকে। নাটক রচনার প্রায় 100 বছর পরেও রক্তকরবী ঠিক কতটা প্রাসঙ্গিক হতে পারে মাত্র 94 পৃষ্ঠার এই বইটি থেকে পাঠক ও থিয়েটারের শিল্পীরা তা জলের মতো সহজভাবে বুঝতে সক্ষম হবেন।
1: শুনলেন অনুষ্ঠান গ্রন্থ পরিচয়। আজ আমরা পরিচিত হলাম যে গ্রন্থের সঙ্গে, তার নাম নাটক রক্তকরবী, রচনা শম্ভু মিত্র, পরিচয় করালেন শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক

ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা আগামীকাল। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন 21 মে, গণনা 24 মে। ভারতীয় মহাকাশ স্টার্টআপ গ্যালাক্স আই আজ ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের প্রথম অপটোসার উপগ্রহ মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। আবহাওয়া দপ্তর IMD উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আগামীকাল ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক কার্যক্রম এবং ভারতীয় নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। IPL ক্রিকেটে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 164 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8 থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর EVM এর গণনা হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। CCTV ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: ফল প্রকাশের ক্ষেত্রেও এবার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতি রাউন্ডের ফল প্রথমে ট্যাবুলেশন টেবিলে পাঠানো হবে, সেখান থেকে যাচাইয়ের পর তা দেখবেন সহকারী রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের সই করার পরেই কাউন্টিং অবজারভারের অনুমোদন ক্রমে ফল প্রকাশ করা হবে। গোটা প্রক্রিয়ার ওপর নজর দেবে CCTV ক্যামেরা। এর মধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের DG, কলকাতা পুলিশ, CISF, BSF সহ একাধিক সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে কমিশন। ফলে সকাল থেকেই কলকাতা থেকে জেলা সব গণনা কেন্দ্রে থাকবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: গণনা পর্ব সুষ্ঠু ও অবাধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোট গ্রহণের মতোই গণনা পর্ব শান্তিপূর্ণ হবে।
2: যেমন ইলেকশন হয়েছিল ও পিসফুলি এটাও হবে। অনেক জেলা শাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা বলেছেন কি দ্য থার্ড কোয়ার্টার, যে আউটমোস্ট কোয়ার্টার বাইরে একটা স্টেরাইল জোন ওরা করবে, যেখানে 163 লাগাবে। আমি আপিল রাখছি টু অল দ্য পলিটিক্যাল পার্টিস, অল ক্যান্ডিডেটস, এজেন্টস, ইলেক্টার্স, পাবলিক এট লার্জ, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি পিসফুল, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি ফ্রি অ্যান্ড ফেয়ার। আই অ্যাশোর এভরিবডি যে আমাদের কাউন্টিং এর রুল রেগুলেশন মধ্যে ঘাটতি থাকবে না। দেয়ার বি নো ফেভার অর ডিসফেভার টু এনি ক্যান্ডিডেট অর আদার থিং।
0: রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নদিয়া জেলায় আগামীকাল 17টি বিধানসভা আসনের ভোট গণনা। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন,
3: কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আগামীকাল নদিয়া জেলার 17টি বিধানসভা আসনে ভোট গণনা হবে। 166 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে নদিয়ার 4টি গণনা কেন্দ্রে। কল্যাণী মহাবিদ্যালয়ে, রানাঘাট কলেজে, কৃষ্ণনগর BPCIT ও তেহট্টে ডক্টর BR আম্বেদকর কলেজে ভোট গণনা হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশিক্ষণ পেয়েছে জেলার 1921 জন ভোটকর্মী। প্রতিটি গণনা কেন্দ্রেই মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। CCTV নজরদারি করার ব্যবস্থা করা হয়েছে। আজ কেন্দ্র পরিদর্শন করেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার YY রঘুবংশী। তিনি BPCIT কলেজের সম্মুখের রাস্তা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। জেলাশাসক শ্রীকান্ত পল্লিক জানিয়েছেন, শান্তিপূর্ণ গণনার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া।
0: কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রে 98 জন প্রার্থীর 5টি গণনা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি বিধানসভায় 14টি টেবিল থাকবে। 20 থেকে 22 রাউন্ডের হবে গণনা। জলপাইগুড়ি বিধানসভায় 2টি কেন্দ্র, জলপাইগুড়ি ও মালবাজারে ভোট গণনা করা হবে। বাঁকুড়া জেলার 12টি বিধানসভা কেন্দ্রে জেলার 3টি গণনা কেন্দ্রে 99 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। প্রতিটি গণনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। আজ দুপুর থেকেই ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা কার্যকর হয়েছে। মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল এই দুটি ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 294টি আসনের ভোট গণনার জন্য মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তবে আগামীকাল ফলতাবাদে 293টি আসনে ভোট গণনা হলেও নির্বাচন কমিশন আজ 294টি আসনের জন্য জেলাভিত্তিক গণনা পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা স্ট্রংরুমে থাকা সিসি ক্যামেরা সকাল 9:24 থেকে 10:37 পর্যন্ত প্রায় 1 ঘন্টা 15 মিনিট বন্ধ ছিল বলে আজ তৃণমূল কংগ্রেস নেতারা অভিযোগ করেছে। এর বিরুদ্ধে বিধানসভা আসনের দলীয় প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারের নেতৃত্বে বিকেলে ইউআইটি বিল্ডিংয়ের সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। জেলাশাসক শ্বেতা আগরওয়াল জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবায় যান্ত্রিক গোলযোগের জন্য সিসি ক্যামেরা বন্ধ ছিল। এদিকে আসামের 35টি জেলায় কঠোর নিরাপত্তা বলে ভোট গণনার জন্য মোট 40টি কেন্দ্র গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সমগ্র ভোট গ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে পুনরায় ভোট নেওয়া হবে, ভোট গণনা 24 মে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, গত 29 এপ্রিল ভোট গ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাপকভাবে ব্যাহত করার অভিযোগ পাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ুতে ভোট গণনার উদ্দেশ্যে মোট 10,545 জন কর্মীকে মোতায়েন করা হচ্ছে। পুদুচেরিতেও নিরাপত্তা নজরদারির জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেরালামে 140টি ভোট গণনা কেন্দ্রে সবকটিতেই প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখছেন পদস্থ আধিকারিকরা। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্স আই আজ সাফল্যের সঙ্গে বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করেছে। ভারতের এই সাফল্যে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভোট গণনার দিন আগামীকাল আকাশবাণী সংবাদ বিভাগ প্রচারিত কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ানো হয়েছে। সকাল 10:10 স্থানীয় এবং সন্ধ্যে 6:10 সাঁওতালি বুলেটিন হবে 10 মিনিটের, সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এছাড়াও দুটি অতিরিক্ত বুলেটিন আগামীকাল সম্প্রচারিত হবে, বেলা 1:50 10 মিনিটের সাঁওতালি বুলেটিন এবং বিকেল 3:20 শোনা যাবে 10 মিনিটের বিশেষ নির্বাচনী সংবাদ। পাশাপাশি আগামীকাল বেলা 11 থেকে রাত 9 পর্যন্ত প্রতি ঘণ্টায় শোনা যাবে 5 মিনিটের FM হেডলাইন্স। সকাল 6:20 থেকে বিকেল 4 পর্যন্ত সবকটি সংবাদই অন্যান্য দিনের নির্ধারিত চ্যানেলের সঙ্গে গীতাঞ্জলির প্রচার তরঙ্গে শোনা যাবে। আগামীকাল 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ সকাল 10:00 থেকে বিকেল 4 পর্যন্ত গীতাঞ্জলির প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9 পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে এ ধরনের কোনো পরিবর্তনের পরিকল্পনা তাদের নেই। ভারতের আবহাওয়া দপ্তর IMD উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং বিদর্ভ অঞ্চলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সমুদ্র উত্তাল থাকায় আগামী 3 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
4: 4 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কিছুটা, সেই সাথে দমকা হাওয়া কখনো কখনো 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গে 4 তারিখে দমকা হওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মালদা জেলার ক্ষেত্রে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় স্থানীয়ভাবে।
0: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আগামীকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। 3 দিনব্যাপী অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন।

0: কমান্ড, সেন্ট্রাল কমান্ড এবং সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স। পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক কার্যক্রম এবং ভারতীয় নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এলপিজির মজুদদারি ও কালোবাজারি রোধে সারা দেশজুড়ে অভিযান অব্যাহত রয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 164 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, গুজরাট টাইটান্স 6 ওভারে 1 উইকেটে 58 রান করেছে। অপরদিকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোটগণনা আগামীকাল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আবহাওয়া দপ্তর IMD উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আগামীকাল ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, এখন শুনবেন আগামীকাল অর্থাৎ সোমবারের আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সোমবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন, 5:00 সকাল 5:58 প্রথম অধিবেশনের সূচনা, সকাল 6:05 সুচিন্তন। এই সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে শুনবেন সরোদ, শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। 6:30 এই মহাজীবন, কবি জসিম উদ্দিনের সংক্ষিপ্ত জীবন কথা। সকাল 6:40 আগামীকাল রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সন্দীপ সেন। 6:55 কৃষক মন্ত্রদের জন্য নার্সারি করুন স্বাবলম্বী হন নিয়ে বলবেন ডক্টর তাপস কুমার চৌধুরী। সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, শুনবেন ইটন্ডার টেরাকোটার মন্দির বোলপুর, উপস্থাপনায় গোপীনাথ পাল। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল। 8:30 অতিথি অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে সুচিস্মিতা গুপ্ত, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব।

আধুনিক গান। সকাল 11:15 নজরুল গীতি, শিল্পী শিখা বসু। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় স্বপ্নময় চক্রবর্তী। 12:30 লোকগীতির অনুষ্ঠান, আগামীকাল বেলা 1:00 বেতার নাটক বধূ রোগ, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা মানুষ কুমার মিশ্র। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা। আগামীকাল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন, বিকেল 3:30 দ্বিতীয় অধিবেশনের সূচনা, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় গল্পকথা, উপস্থাপনায় থাকবেন সঞ্চিতা পটব্যাল। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনা দুর্বাদে। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, অতিথি শুভেন রাহা। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে শুনবেন পাট চাষ নিয়ে বলবেন আলোচনায় ডক্টর রামপ্রসাদ ঘোষ, গণপতি মণ্ডল ও স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য, বাড়ছে গরম, বাড়ছে ত্বকের সমস্যা, এ বিষয়ে বলবেন ডাক্তার অভিষেক দে। সন্ধ্যে 7:00 বেতার নাটক বধূ রোগ, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা মানস কুমার মিশ্র। রাত 8:15 আগামীকাল বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী রশ্মি চক্রবর্তী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 আগামীকাল হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়, 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আগামীকাল সারাদিন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী মৈত্রীতে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আর আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী আলপনা রায়। রাগ ঠুমরিতে কাফি এবং তিলং, দাদরাতে মিশ্রগারা ও হারমোনিয়ামে শিল্পীকে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। এখন ঠুমরি দাদরা, শাস্ত্রীয় সঙ্গীতে আছেন আলপনা রায়।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও অসমে চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8টা থেকে গণনা শুরু। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা আগামীকাল। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ চলতি মাসের 21 তারিখ, গণনা 24শে মে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গ্যালাক্সি আই এর মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রা একটি বড় সাফল্য।
0: দিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এককালীন সাহায্যের ঘোষণা।
1: বিশ্বজুড়ে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হচ্ছে।
0: বিস্তারিত খবর, আগামীকাল চার রাজ্য পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অসমের 126টি, কেরালামের 140টি এবং পুদুচেরির 30টি আসনে গত 9ই এপ্রিল ভোট নেওয়া হয়। তামিলনাড়ুর সবকটি অর্থাৎ 234টি বিধানসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার 152টি আসনে ভোট নেওয়া হয়েছিল 23 এপ্রিল। গত মাসের 29 তারিখে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয় 142টি আসনে। অসমে কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের 35টি জেলা জুড়ে 40টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে 59 জন মহিলা প্রার্থী সহ মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। পশ্চিমবঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য জুড়ে 77টি গণনা কেন্দ্রে বহুমুখী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া বাতিল করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। এই কেন্দ্রের 285টি ভোট কেন্দ্রেই আগামী 21শে মে পুনরায় ভোট নেওয়া হবে। ফলতার ভোট গণনা হবে 24শে মে। আকাশবাণী সংবাদের কলকাতার সংবাদদাতা জানিয়েছেন, নির্বাচন কমিশন তাদের বিবৃতিতে বলেছে, 29 এপ্রিলের ভোট গ্রহণে গুরুতর নির্বাচনী অনিয়ম এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বৃহৎ মাত্রায় ব্যাহত করার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্টে ইভিএমে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোটের নিয়ম লঙ্ঘনের মতো একাধিক গুরুতর অনিয়মের উল্লেখ রয়েছে। কয়েকটি বুথে ব্যালট ইউনিটের বোতাম ইচ্ছাকৃতভাবে কালো টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে সঠিকভাবে ভোট দেওয়া সম্ভব না হয়। এছাড়াও অনুমতি ছাড়াই কয়েকজন ব্যক্তিকে ভোট কেন্দ্রে ঢুকে অন্যের হয়ে ভোট দিতে দেখা গেছে। ভিডিও ফুটেজের অসঙ্গতি এবং কিছু ফুটেজের অনুপস্থিতির জন্য স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তামিলনাড়ুতে ভোট গণনার কাজে 10,545 জন কর্মী মোতায়েন করা হচ্ছে। তাদের সহায়তায় থাকবেন 4,624 জন মাইক্রো অবজারভার। পুদুচেরিতে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে পুদুচেরির মুখ্য নির্বাচনী আধিকারিক পি জওহর বলেন, নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে।
2: The counting day arrangements for the Union Territory of Puducherry has been made already, and I as

0: The Chief Electoral Officer, along with my Deputy CEOs, have already inspected few counting centers personally to ensure that all the arrangements are put in. In case of Puducherry region, we are having 23 assembly constituencies for which counting is going to take place in three centers. The first center is Women's Engineering College, where five returning officers would be doing the counting. Second counting center is Motilal Nehru Government Polytechnic, where four returning officers will be doing the counting. The third and center in Puducherry is Tagarats College, which is having three returning
1: কেরালামে 140টি গণনা কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখেছেন শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।
2: আগামীকাল কলকাতা সহ পশ্চিমবঙ্গের 293টি বিধানসভা আসনের 77টি ভোট গণনা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রে 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ সহ শহরের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। পরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সহ কলকাতা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশনের সব গাইডলাইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। পুলিশ পর্যবেক্ষকরা গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করবেন না বলেও তিনি জানিয়েছেন। এদিকে আগামীকাল গণনাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গণনা কেন্দ্র সংলগ্ন রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। একটি প্রতিবেদন।
3: আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই খুলে যাবে বাংলার ভাগ্যের বাক্স। কাল সকাল 8টা থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে একযোগে ইভিএম এর কন্ট্রোল ইউনিট খুলে শুরু হয়ে যাবে হিসেব নিকেশ। দীর্ঘ প্রচার, রাজনৈতিক তর্জা, অভিযোগ পাল্টা অভিযোগ আর টান টান উত্তেজনার পর শেষ উত্তর মিলবে এদিনই। গোটা রাজ্যের পাশাপাশি নজর রয়েছে জাতীয় রাজনীতিরও। টানা তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবারও নবান্নের মসনদ ধরে রাখতে পারবেন, নাকি ক্ষমতার পালাবদলের পথে যাবে বাংলা, সেই উত্তর মিলবে কালকেই। ইভিএম এর সঙ্গে পোস্টাল ব্যালটের ফলও নির্ধারণ করবে চূড়ান্ত চিত্র। গণনা ঘিরে এবার কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের এলাকার মধ্যে জমায়েত, বিক্ষোভ, অযাচিত ভিড় সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তার জন্য তৈরি হয়েছে তিন স্তরের বলয়। প্রথম স্তরে থাকবেন কলকাতা পুলিশের লাঠিধারী বাহিনী ও সার্জেন্ট, দ্বিতীয় স্তরে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ প্রহরা, আর তৃতীয় স্তরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এই বলয় পেরিয়ে তবেই গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। গণনা কর্মী, সরকারি কর্মী, প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের সকাল 7:45 মধ্যে গণনা কেন্দ্রে ঢুকে যেতে হবে। তারপর আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। সেখানে মোবাইল ফোনও নিষিদ্ধ। সকালেই সংশ্লিষ্ট প্রার্থী ও তার অনুমোদিত এজেন্টদের উপস্থিতিতে স্ট্রংরুমে সিল খোলা হবে। সেখানে থাকবেন রিটার্নিং অফিসার, কাউন্টিং অবজারভার, কেন্দ্রীয় বাহিনী ও অন্যান্য আধিকারিকেরা। প্রতিটি টেবিলের পাশেও থাকবে নিরাপত্তা বলয়। ভিতরে গণনা কর্মীরা, বাইরে রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা, জাতীয় দলের প্রতিনিধি, তারপরে রাজ্য দলের, তারপর নির্দল ও অন্যান্য দলের প্রতিনিধিদের বসার সুযোগ দেওয়া হবে। ফল প্রকাশের ক্ষেত্রেও এবার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতি রাউন্ডের ফল প্রথমে ট্যাবুলেশন টেবিলে পাঠানো হবে, সেখান থেকে যাচাইয়ের পর তা দেখবেন সহকারী রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের সই করার পরেই কাউন্টিং অবজারভারের অনুমোদন ক্রমে ফল প্রকাশ করা হবে। দীর্ঘ গণনার কথা মাথায় রেখে ভিতরে পানীয় জল, শৌচাগার এবং খাবার জায়গাও নির্দিষ্ট করা হয়েছে। কাউন্টিং এজেন্টদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। গোটা প্রক্রিয়ার উপর নজর দেবে সিসিটিভি ক্যামেরা। এর মধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ, সিআইএসএফ, বিএসএফ সহ একাধিক সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে কমিশন। ফলে সকাল থেকেই কলকাতা থেকে জেলা সব গণনা কেন্দ্রে থাকবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: নোয়াপাড়া বিধানসভা, মধ্যমগ্রাম বিধানসভার সংযোগস্থল সুভাষনগর বাসস্ট্যান্ডের কাছে একটি ডাস্টবিন থেকে কিছু ভিভিপ্যাট স্লিপ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় নোয়াপাড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তোলেন। তার দাবি, এই ধরনের ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার ওপর প্রশ্ন ওঠে। উদ্ধার হওয়া ভিভিপ্যাট স্লিপগুলির মধ্যে বামেদের ভোটের স্লিপই সবথেকে বেশি দেখা গেছে। তবে উত্তর চব্বিশ পরগনা জেলার নির্বাচনী আধিকারিক এক্স হ্যান্ডেলের এক পোস্টে জানিয়েছেন, ডাস্টবিন থেকে উদ্ধার করা ওই ভিভিপ্যাট স্লিপগুলি পরীক্ষা করে দেখা গেছে সেগুলি নির্বাচনের আগের দিন মক পোলে ব্যবহৃত স্লিপ। বিস্তারিত তদন্ত চলছে।
4: জনমত 2026,
5: জনমত 2026,
4: কারা জিতছে,
5: কারা হারছে,
4: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
5: চৌঠা মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
4: চৌঠা মে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে।

0: এই বিশেষ অনুষ্ঠান।
1: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
0: রাত 8:05 থেকে 10:00 পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
1: দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
0: শোনা যাবে ডিটিএইচ পরিষেবাতেও।
1: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
0: চৌঠা মে সোমবার সকাল 10:00 থেকে শুনুন
1: জনমত 2026।
2: শুনছেন উপমহাদেশের খবর।

0: ভারতীয় মহাকাশ স্টার্টআপ সংস্থা গ্যালাক্সি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটে করে বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। 190 কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইটটি বেসরকারি উদ্যোগে নির্মিত ভারতের বৃহত্তম ভূ পর্যবেক্ষণ স্যাটেলাইট। বেঙ্গালুরু ভিত্তিক মহাকাশ স্টার্টআপ গ্যালাক্সির মিশন দৃষ্টি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সি আই এর মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রায় একটি বড় সাফল্য। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট ভারত বেসরকারি উদ্যোগে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটের সফলই উৎক্ষেপণ, উদ্ভাবন এবং দেশ গড়ার প্রতি তরুণদের আবেগের উজ্জ্বল দৃষ্টান্ত।
1: জাতীয় রাজধানীর বিবেক বিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে, আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে 14টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল 6:25 মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের আধিকারিক মুকেশ বর্মা সাংবাদিকদের জানান, একটি চারতলা বাড়ির কয়েকটি তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধার ও আগুন নেভানোর অভিযানের সময় বাড়ি থেকে 15 জন উদ্ধার করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল তরঞ্জিৎ সিং সাধু মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়দের প্রত্যেকে 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আহতদের 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমের এক পোস্টে এই প্রাণহানির ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের উদ্দেশ্যে গভীর শোক প্রকাশ করেছেন।
0: আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং প্রসারে নতুন নতুন উদ্যোগকে উৎসাহিত করতে এবং বিশ্বজুড়ে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে প্রতি বছর এই দিনটি পালিত হয়। 1991 সালে ইউনেস্কো 26তম সাধারণ অধিবেশনে গৃহীত সুপারিশের ভিত্তিতে 1993 সালে রাষ্ট্রসংঘ সাধারণ সভায় এই দিনটিকে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
1: কয়েক মাসের নেতিবাচক ধারার পর বাংলাদেশের পণ্য রপ্তানি এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে। এপ্রিল মাসে প্রায় 401 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 33% বেশি। প্রথম আলো এই খবর জানিয়েছে। রবিবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবির দেওয়া সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনায় আগামীকাল অংশগ্রহণকারী সব স্তরের কর্মী, রাজনৈতিক দলের নেতানেত্রী, সমর্থক এবং রাজ্যবাসীর জন্য বিশেষ সতর্কবার্তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন, গণনার দিন আকাশ প্রধানত মেঘলা থাকায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে, তবে যে কোনো সময় কলকাতা সহ রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুতের সঙ্গে মাঝারি বৃষ্টি হবে। দমকা হাওয়া থাকবে 50-60 কিলোমিটার গতিবেগে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানে। আগামী 5 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
1: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স 19 ওভারে 165 রানে অল আউট হয়ে যায়। এই ম্যাচে জয়ের পর 9 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে কেকেআর লীগ তালিকায় 8ম স্থানে রয়েছে।
0: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যে আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 164 রানের লক্ষ্য রেখেছে। গুজরাট টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। পাঞ্জাব নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 163 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে গুজরাট 16 ওভারে 4 উইকেটে 128 রান করেছে।
1: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামীকাল আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30।
0: ভুবনেশ্বরের

0: কলিঙ্গ স্টেডিয়ামে আগামীকাল আইএসএল ফুটবলের ম্যাচে ওড়িশা এফসি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু এবং অসম এই চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8টা থেকে গণনা শুরু। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা আগামীকাল। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলতি মাসের 21 তারিখ, গণনা 24 মে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সি আই এর মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রায় একটি বড় সাফল্য।
0: দিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এককালীন সাহায্যের ঘোষণা।
1: বিশ্বজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হচ্ছে।
0: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গানের অনুষ্ঠান। সঙ্গে আছি আমি মৈত্রী বন্ধু গোপীনাথ পাল। আজ হারানো দিনের গানের ডালি সাজিয়েছি স্বপ্ন নিয়ে। হ্যাঁ, স্বপ্ন মানেই যে শুধুমাত্র রাতের স্বপ্ন তা কিন্তু নয়, সেটি কখনো জীবনের স্বপ্ন, বড় হয়ে ওঠার স্বপ্ন, কোনো কিছু অর্জন করার স্বপ্ন, অর্থাৎ সফলতার স্বপ্ন। সব কিছু নিয়েই আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান। সঙ্গে আছে দারুণ দারুণ গান। আমাদের কাছের মানুষটি অর্থাৎ প্রিয়তম বা প্রিয়তমা, তার মন ছুঁতে পাওয়া, তার মনের মতো হতে পারার ইচ্ছা, সেও তো এক স্বপ্ন, কি তাই না? প্রথম গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে, তারপর আবারও কথায় ফিরে আসছি। শুনছেন হারানো দিনের গানের অনুষ্ঠান, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আজকের বিষয় স্বপ্ন, এখন হৈমন্তী শুক্লা।

আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি বা আমরা স্বপ্নে যেটি নিয়ে ভাবি, সবসময় হয়তো সেই স্বপ্নটা সত্যি হয় না। কিন্তু যদি ভাবুন স্বপ্নটি সেই আমাদের চাওয়ার মানুষ বা সেই যেটির জন্য স্বপ্ন দেখা, যদি কোনোদিন খুঁজে পাই বা আমার একদম সামনে চলে আসে, কি অবাক লাগে না? স্বপ্নে দেখা মানুষ যদি বাস্তবের রাস্তা দিয়ে হেঁটে আসে এবং

জগন্ময় মিত্রের কণ্ঠে গানটি শুনছেন। এবার যে গানটি শুনবেন বহুল পরিচিত, খুব সুন্দর গান, আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিশীথ বাসর শয্যায়, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারেনি লজ্জায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনছিলেন। আমি স্বপ্নে তোমায় দেখেছি। এবার বলি, স্বপ্ন আমরা কেন দেখি? এক একজন বিশেষ মানুষ এক একভাবে স্বপ্নকে ব্যাখ্যা করেছেন। যেমন ফ্রয়েডীয় তত্ত্ব অনুযায়ী অচেতন এবং অবচেতন মন, যেগুলিকে আমাদের জাগরণে

0: স্বপ্নে গড়া এক নতুন দেশে।
1: আচ্ছা, স্বপ্ন মানেই তো একটা অভিপ্সা বা ইচ্ছা। একটু যদি আমরা অন্যভাবে ভাবি, যে যা দেখবেন মন অনেক সময় চায় ছোট বয়সে ফিরে যেতে, বা কখনো কখনো ভেবে ওঠে যে যদি আমি পাখি হতে পারতাম, বা বন ময়ূরী হতে পারতাম, বা ভোরের আকাশ হতে পারতাম। আর মন যদি এমনভাবে, তাহলে রাতের ঘুমের পর হতেই তো পারে আপনি স্বপ্নে ভেসে গেছেন সেইখানে, যা কিন্তু বাস্তবে সম্ভব নয়। কিন্তু মন যেহেতু চায়, সেহেতু স্বপ্ন কিন্তু আপনাকে সেই না পাওয়ার জায়গা থেকে ঘুরিয়ে আনতেই পারে, এবং গানের সুরে ভেসে আসতেই পারে সেই কথাগুলি। এখন লতা মঙ্গেশকর।

গানটি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। হৃদয় আমি হৃদয় নাহি জানি, হৃদয় জেনে কি হবে বলো ভাই, হৃদয় আমি পশিতে ভয় মানি, কে জানে যদি জানতে তাঁর বাণী, হাসতে গিয়ে মৌন হয়ে যাই, হৃদয় আমি হৃদয় নাহি জানি, হৃদয় জেনে কি হবে বলো ভাই। এই অজানা হৃদয় অবচেতন মনের হিল্লোল, সেগুলি উঠে আসে আমাদের স্বপ্নে। আমরা স্বপ্ন দেখি, আবার হয়তো চোখ খোলার আগে স্বপ্ন ভুলেও যাই। আমরা স্বপ্ন দেখতে পারি, তাই তো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এত ছোটাছুটি, এত পরিশ্রম। শ্যামল মিত্রের কণ্ঠে পরের গানটি, এবং তারপর মান্না দে এবং নীতা সেনের কণ্ঠে আরও একটি গান।

গানটি শুনছিলেন মান্না দে এবং নিতাস সেনের কণ্ঠে, ছবি নাম পদচিহ্ন। শুনছেন হারানো দিনের গান, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আজকের বিষয় আপনারা সকলে জানেন, স্বপ্ন। এবং বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান শুনছেন। এখন যারা অপেক্ষা করে আছেন আগামীকাল অর্থাৎ সোমবার হারানো দিনের গানের বিষয়টি কি থাকবে, অর্থাৎ আপনারা আগামীকাল হারানো দিনের গানে কি শুনতে পাবেন, বিষয়টি একবার আমি আপনাদের বলে দিই, তারপর আবার মূল অনুষ্ঠানে ফিরে আসি। আগামীকাল সোমবার হারানো দিনের গানে আপনারা শুনতে পাবেন বাংলা গানের সোনালি সন্ধিক্ষণের কিংবদন্তি সুরকার ও গায়ক তিনি। তাঁর সুরেলা কণ্ঠের মায়াবী জাদুতে তাঁর গানগুলো সময়ের সব পর্বে আজও সমান উপভোগ্য, যা দশকের পর দশক ধরে বাঙালি শ্রোতাকে করেছে মন্ত্রমুগ্ধ। বাংলা সঙ্গীত জগতের সেই স্বনামধন্য সুরকার গায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়। আগামীকাল হারানো দিনের গানের আসর জুড়ে থাকবেন সঙ্গীত জগতের বিশিষ্ট এই সুরকার ও গায়ক। অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামীকাল রাত ঠিক 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায়। শুনলেন আগামীকালকের হারানো দিনের গানের বিষয়। এখন মান্না দের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

গানটি শুনছিলেন মান্নাদের কণ্ঠে। সত্যি বন্ধুরা, স্বপ্ন নিয়ে গল্প গান শুনতে শুনতে মান্নাদের কণ্ঠে এই গাওয়া গানটি যেটি শুনলেন, স্বপন যদি মধুর এমন হোক সে মেছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। সত্যি তো, স্বপ্ন কখনো মধুর কখনো বা খারাপ, অর্থাৎ দুঃস্বপ্ন। অনেক সময় মধুর স্বপ্ন দেখতে দেখতে ওই মধুরতার জগতে বিচরণ করতে চায় মন, জাগরণে কিন্তু সে ফিরতে চায় না। যদি তা কল্পনায় হয় তবুও কেমন যেন একটা ভালো লাগা মিশে থাকে। আর এরকম মধুর স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ যদি ঘুম ভেঙে যায়, মনে হয় না কেন এত তাড়াতাড়ি, আরেকটু স্বপ্নটা দেখলে ভালোই হতো। কিংবা ভাবুন তো সেই ছোটবেলার কথা, যখন আপনি কোনো ভালো একটা স্বপ্ন দেখছেন, হঠাৎ মায়ের আওয়াজ, ওই ওঠ স্কুল যাবি, কেমন লাগতো, মনে হতো এত তাড়াতাড়ি কেন, সবেমাত্র সুন্দর স্বপ্নটা দেখতে শুরু করলাম আর ঘুমটা ভেঙে দিল। কি মনে পড়েছে সেরকম কোনো মধুর স্বপ্নের কথা? সুবীর সেনের কণ্ঠে।

গানটি শুনছিলেন সুবীর সেনের কণ্ঠে। আচ্ছা, ধরুন এরকম কখনো কি হয়েছে, স্বপ্ন দেখছেন কোনো প্রিয়জনকে নিয়ে, যার কথা আপনার অচেতন বা অবচেতন মনে প্রায়শই ঘোরাফেরা করে, কিন্তু বাস্তবে তার হদিশ মেলে না, কিন্তু হঠাৎ কোনো একদিন আপনি স্বপ্ন দেখছেন যাকে নিয়ে ঠিক ঘুম ভাঙার পর সেই মানুষটি বা সেই ক্ষণটি আপনার শিওরে দাঁড়িয়ে আছে, কি অবাক লাগে না? এরকম কোনো স্বপ্নের কথা ভাবতে প্রথমত তো ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আপনি কিছুক্ষণ মনে হবে ঘুমের জগতেই আছি, ধীরে ধীরে যখন মন বুঝতে পারে এই তো সেই যাকে একটু আগে স্বপ্নে দেখছিলাম, আহা সে যে কি অনুভূতি! এখন জগন্ময় মিত্রের কণ্ঠে এই গানটি।

তুমি কি এখন দেখিছ স্বপন? জগন্ময় মিত্রের কণ্ঠে গানটি শুনছিলেন। আজ হারানো দিনের গানের শুনছেন স্বপ্ন, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। এখন

স্বপ্নের কথা যখন বলছি তখন তো রাতের কথা তো বলতেই হয়। রাতের তারা, রাতের স্বপ্ন, ঘুম ঘুম চাঁদ, মায়াবিনী রাত একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বাবুন তো, স্বপ্ন কি আমরা শুধু ঘুমিয়েই দেখি? রাতের আকাশে মায়া ভরা চাঁদ আর মাধবী রাতকে দেখে মন তো অজানা দিকে ভেসে যেতেই পারে। মনেরই ভেসে যাওয়া চুপটি করে চাঁদের আলোয় প্রিয় মানুষটিকে খুঁজে দেখে, কিংবা তারা ভরা আকাশে তাকিয়ে মনের বিলীন হওয়া, সে কি এক ধরনের স্বপ্ন নয়? সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটি শুনছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আজকের হারানো দিনের গানের বিষয় স্বপ্ন। বন্ধুরা, স্বপ্ন আছে বলেই কিন্তু আমরা এত ছোটাছুটি করি, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য এত পরিশ্রম। এবং স্বপ্ন, নতুন নতুন স্বপ্ন দেখা, এটা কিন্তু আমাদের একটা, মানে কি বলবো, পরিশ্রমটাকে আরও সুন্দরভাবে করতে শেখার একটা প্রয়াস বলা যায়। ফিরোজা বেগমের কণ্ঠে একটি গান, তারপর আবার কথায় ফিরে আসছি। এখন ফিরোজা বেগম।

অনেক সময় আবার আমরা স্বপ্ন দেখি বা স্বপ্নে খুঁজি এমন একটা মানুষকে যে আমার স্বপ্নের মতো হবে, কিন্তু সবসময় কি পাই তার দেখা? যাকে আমি পেয়েছি আর যাকে আপনি স্বপ্নে দেখেছি, যখনই দুটোর মধ্যে বিস্তর ফারাক হয়ে যায়, তখন মনের মধ্যে ধীরে ধীরে মালার মতো গেঁথে ওঠা স্বপ্ন কোথাও গিয়ে যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। মন চায় মানিয়ে নিতে, কিন্তু ওই যে স্বপ্নে বোনা মালার সুতোয় কোথাও এসে টান লাগে, এটাই বাস্তব। মনের মতো বা স্বপ্নের মতো মানুষ খুঁজে পাওয়া বড্ড কঠিন, আর যদি দেখা সত্যিই মেলে তাহলে তো আপনি সৌভাগ্যবান। এবার যে গানটি শুনবেন, একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, গান শুনতে শুনতে বিদায় নেব। আপনাদের সঙ্গে আমি এতক্ষণ ছিলাম গোপীনাথ পাল। সকলে খুব ভালো থাকবেন। এবার যে গানটি শুনব, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন একটি মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। এই যে খুঁজে যাওয়ার চেষ্টা বা মনের মানুষের হদিশ লাগানো, সেও তো এক স্বপ্ন। স্বপ্নের সঙ্গে অমিল হলেই কোনো কিছুর খোঁজার প্রবণতা কিন্তু বাড়ে। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 52 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:29 হয়ে 27 সেকেন্ড। একটু পরেই শুনবেন।

নিউজ অন এআই আর অ্যাপে স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:23।

আজ চৌঠা মে 2026 সোমবার। এখন থেকে রাত 2 পর্যন্ত শুনবেন বাংলা আধুনিক গান, রাত 2 থেকে 3 অবধি বাংলা ছায়াছবির গান, এবং রাত 3 থেকে ভোর 4 পর্যন্ত শুনবেন নানা ধরনের গানের সম্ভার নিয়ে, নানা রঙের গান। শুধুমাত্র শুনবেন DTH বাংলা পরিষেবায়। এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন রুমনার কণ্ঠে। গানটির কথা লিখেছেন কিংশুক চট্টোপাধ্যায়, সুরকার সৌম্য বসু, শিল্পী রুমনা।

সমবেত কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে স্টুডিওগুলিতে। এখন রাত দুটো, শুরু হচ্ছে এখন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন নয়নমণি ছায়াছবি থেকে, বাপি লাহিড়ী এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। এই অনুষ্ঠানের আজকের শেষ গান শুনে নিন অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে, ছায়াছবির নাম মঙ্গলদীপ।

0: শোনো না, তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

এর সঙ্গে শেষ হল আজকের মতো বাংলা ছায়াছবির গান। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিওগুলিতে এখন সময় রাত 3:15। শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকে প্রথমে শুনে নিন নজরুল গীতি। নজরুল গীতিতে প্রথম গানটি শুনে নিন, প্রথম পরপর দুটি গান শুনে নিন অদিতি ভট্টাচার্যের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান।

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:33। নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, এবারে শুনে নিন ভক্তিমূলক গান, প্রথমে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

মহুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার পর নানা রঙের গানের অনুষ্ঠানে আজকের শেষ ভক্তিমূলক গান অজয় চক্রবর্তীর কণ্ঠে।

এই সঙ্গে শেষ হলো আজকের মতো নানা রঙের গান অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59 হয়ে 52 সেকেন্ড। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শেষ হলো আপকে লিয়ে। এখন প্রভাতি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই পর্বে আমরা প্রথমেই শুনব সেতার, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, রাগ পরমেশ্বরী।

শুনলাম সেতার শিল্পী ছিলেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, রাগ পরমেশ্বরী। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী বিদুষী সুরঞ্জনা বোস, রাগ রামকেলি।

আমরা শুনলাম খেয়াল শিল্পী ছিলেন বিদুষী সুরঞ্জনা বোস, রাগ রামকেলি। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন রাগ প্রধান বাংলা গান, শিল্পী শ্যামল মিত্র।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। এইভাবে তুমি আমায় আঘাত করো, আমায় কাঁদাও, তোমার আঘাত দিয়ে বারবার আমার চেতনাকে জাগ্রত করো। এই উপলব্ধিতে তুমি আমায় ভালোবাসো। তোমার আঘাত আসলে ভালোবাসারই চিহ্ন, অশ্রু সজল নয়নেও তাই আমার হৃদয় বাঁশি বেজে ওঠে তোমার দিকে।

আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত শুরু করলাম নন্দিনী চৌধুরীর কণ্ঠে কাঁদালে তুমি মোড়ে। তার আগে প্রাককথন ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের, আর এখন পীযূষ কান্তি সরকার।

ওই যে ঝড়েরও মেখে, লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনলাম গানটি। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর ইমন চক্রবর্তী।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম সুখহীন নিশিদিন, আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, এরপর শান

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।